রেজোয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে শুনলাম গানটি। এরপর শ্রেয়া গুহঠাকুরতা।

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটার, অর্থাৎ 594 কিলোহার্টসে। আজ 20 জুলাই 2026 সোমবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়েছে 40 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 18 সেকেন্ড। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

এখন শুনবেন সুচিন্তন। আজ শুনবেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ।

ছিনু মোরা সুলোচনে গোদাবরী তীরে কপত কপতি যথা উচ্চ বৃক্ষ চূড়ে বাঁধি নীড় থাকে সুখে, ছিনু ঘোর বনে নাম পঞ্চবটি মর্তে সুর বন সম, সদা করিতেন সেবা লক্ষণ সুমতি দণ্ডক ভাণ্ডার যার, ভাবি দেখো মনি কিসের অভাব তার, যোগাতে নানি নিত্য ফল মূল বীর সৌমিত্রী, মৃগয়া করিতেন কভু প্রভু কিন্তু জীবন আসে সতত বিরত, সখী রাঘবেন্দ্র বলি দয়ার সাগর নাথ বিদিত জগতে, ভুলিনি পূর্বের সুখ রাজার নন্দিনী রঘুকুলবধূ আমি, কিন্তু এ কাননে পাইনু সরমাশই পরম পীড়িতি, কুটিরের চারিদিকে কত যে ফুটিত ফুলকুল নিত্য নিত্য কহিব কেমনি, পঞ্চবটি বনচর মধু নিরবধি জাগাত প্রভাতে মোরে কুহরি সুস্বরে পিকরাজ, কোন রানী কহ শশীমুখী হেন চিত্ত বিনোদন বৈতালিক গীতে খোলে আঁখি, শিখি সহ শিখিনী সুখিনী নাচিত দুয়ারে মোর, নর্তক নর্তকী এ দোহার সম রামা আছে কি জগতে, অতিথি আসিত নিত্য করভ করভি মৃগ শিশু বিহঙ্গম স্বর্ণ অঙ্গ কেহ কেহ শুভ্র কেহ কালো কেহ বা চিত্রিত, যথা বাসবের ধনু ঘন বরশিরে অহিংসক জীব যত, সেবিতাম সবে মহাদরে পালিতাম পরম যতনে, মরুভূমি স্রোতস্বতী ত্রিসাতুরে যথা আপনি সুজলাবতী বারিদ প্রসাদে, সরসি আরসি মোর তুলি কুবলয়ে অমূল রতন সম পরিতাম কেশে, সাজিতাম ফুল সাজে হাসিতেন প্রভু বনদেবী বলি মোরে সম্ভাষী কৌতুকে, হায় সখী আর কিল পাব প্রাণনাথে, আর কি এ পোড়া আঁখি এ ছাড়ো জনমে দেখিবে সে পাদুখানি আশার সরসে রাজি নয়নমণি, হে দারুণ বিধি কি পাপে পাপি এ দাসী তোমার সমীপে, এতে কহিয়া দেবী কাঁদিলা নীরবে কাঁদিলা সরমা সতী তৃতীয় শ্রুণীরে, কতক্ষণে চক্ষু জল মুছি রক্ষবধূ, সরমা কহিলা সতী সীতার চরণে সরিলে পূর্বের কথা ব্যথা মনে যদি পাও, দেবী থাক তবে কি কাজ সরিয়া,

ফেরিদব শ্রুবারি ইচ্ছি মরিবারে উত্তরিলা প্রিয়ংবদা কাদম্বা যেমতি মধুসরা এ অভাগী হায়লো সুভগে যদি না কাঁদিবে তবে কি আর কাঁদিবে এ জগতে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন প্রথম আলো সুবাদ্য সঙ্গীতের এই অনুষ্ঠানে খেয়ালে রাগ রামকেলি ও জৌনপুরী পরিবেশন করে শোনাবেন বকুল চট্টোপাধ্যায়।

0: প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সুবন্ধু সঙ্গীতের এই আসরে খেয়ালে রাগে রামকেলি ও রাগ জৌনপুরী পরিবেশন করে শোনালেন বকুল চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, সংবাদ একটু পরেই।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। সর্বদলীয় বৈঠকে গতকাল অংশ নেন 40টি দলের 50 জনের বেশি সাংসদ। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। সফরে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করা হয়। 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ও 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারতীয় দলের অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। আসামে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন। বিজয়ী দলের গোলরক্ষক উনাই সিমন গোল্ডেন গ্লাভস জিতেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন গোল্ডেন বুট। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি সাংসদ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
2: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें।
1: এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া NCPI এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াকআউট করে। উল্লেখ্য, সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ NCPI তে যোগ দিয়েছেন, যদিও পরে বিরোধীরা ফের বৈঠকে অংশ নেন। সাংবাদিকদের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, NCPI কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়। NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বিরোধী দলগুলির ওয়াকআউটের তীব্র বিরোধিতা করে বলেন, NCPI বর্তমানে NDA জোটের দ্বিতীয় বৃহত্তম দল। দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষিতে নতুন দিল্লি জেলায় কোনো প্রতিবাদ বিক্ষোভ করার অনুমতি দেওয়া যাবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা সংশ্লিষ্ট এলাকায় কার্যকর হওয়ায় যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও বিক্ষোভ বা মিছিল করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে গতকাল কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাকরাইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন, দেশের ঘরে ঘরে বাংলার মিষ্টি দই পৌঁছে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দফতরের পোর্টাল

0: 14টি গুদাম ঘরে শিলান্যাস করেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা এবং কোচবিহারে 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি গুদামের উদ্বোধন করা হয়। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে শংসাপত্র তুলে দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল কলকাতায় জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, ভাষা কেবলমাত্র যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে।
1: ভাষা শব্দ সে বনতি হে, শব্দ ভাব সে উৎপন্ন হতা হে, और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है। जब तक हमारी आने वाली पीढ़ियां, मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे ये यात्रा को नहीं जानेंगे, तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
0: বাংলা ভাষার মর্যাদা ও বৃদ্ধি প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁর লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী জানান, এই চিঠি নিয়ে আজ বিধানসভায় বিস্তারিতভাবে জানাবেন তিনি। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি SIA গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতার সৌজন্য সভাগৃহে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। এছাড়াও বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তাকে আরও শক্তিশালী করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBO ভারত 1টি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাববা গুনওয়াল সোনা জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীথ কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। 12ই জুলাই শুরু হওয়া এই অলিম্পিয়াড গতকাল শেষ হয়েছে। পরমাণু শক্তি বিভাগ জানিয়েছে, এবারের IBO 78টি দেশের 307 জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় মোট 31টি সোনা, 61টি রূপো এবং 91টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। পদকজয়ী ভারতীয় দলের 4 সদস্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতীয় দলের সদস্যরা মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানিমেল ফিজিওলজি, অ্যানিমেল মরফোলজি ও সিস্টেমেটিক্স অ্যান্ড প্ল্যান্ট কম্পিউটেশনালের মতো কম্পিউটেশনাল বায়োলজির মতো বিষয়গুলিতে অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এই সাফল্য বহু তরুণ তরুণীকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করবে। অন্যদিকে 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে 4টি সোনা জেতায় প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভারতের সর্বকালের সেরা সাফল্য এটি। দলের অসাধারণ মেধা, নিষ্ঠা ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা সমগ্র দেশকে গর্বিত করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আসামে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। উত্তর অঞ্চলের 8টি জেলা, ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেও, তিনসুকিয়া, লখিমপুর, শিবসাগর, উদালগুড়ি ও জোরহাট সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী 258টি গ্রামের 57,199 জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংশ্লিষ্ট জেলাগুলিতে মোট 3,874.84 হেক্টর কৃষিজমি জলমগ্ন। শিবসাগর জেলার আমগুড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। আসাম সরকার 14টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে 440 জন। ভারতীয় আবহাওয়া দফতর IMD আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কবার্তা জারি করেছে। এছাড়া আগামী 2 দিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের ভূমধ্য সাগরের উপকূলবর্তী শহর ফ্রেজুজের কাছাকাছি এলাকা দাবানলের কবলে পড়েছে। খবরের খরার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের একটি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে উত্তর ইরাকে তাদের সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের আরেকটি আক্রমণে তাদের বাহিনীর 2 সদস্য প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে

0: তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন। রবিবার ইরানে মার্কিন সামরিক অভিযান চালানোর পর কুয়েত, জর্ডান ও বাহরিনে ইরানি সামরিক বাহিনী পাল্টা আক্রমণ চালায়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন। গত রাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরাস গোল করেন। ম্যাচে সেরার পুরস্কার তিনি পান। অন্যদিকে আর্জেন্টিনা পরপর দুবার বিশ্বকাপ জেতা দল হিসেবে ইটালি ব্রাজিলের পর নিজেদের ধরে রাখতে ব্যর্থ হল। সেদেশের অধিনায়ক লিওনেল মেসির এটি হয়তো শেষ বিশ্বকাপ। এই নিয়ে দুবার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালে শেষবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জেতে তারা। প্রতিযোগিতায় সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেয়েছেন স্পেনের পাউ কুবার্সি। সারা বিশ্বকাপে মাত্র 1টি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। চলতি বিশ্বকাপে 10টি গোলের সুবাদে গোল্ডেন বুট পাবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, এখন এই মহাজীবন। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
2: ১৮৬১ রবীন্দ্র জন্ম বছর। আশৈশব পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ তাঁকে আশ্চর্য সঙ্গদান করত। স্কুলের পড়ায় মন বসত না। বৈষ্ণব পদাবলিতে আকণ্ঠমগ্ন বালক রবীন্দ্রনাথ। 1869-এ সূচনা হল কাব্য রচনার। স্কুল ছাড়িয়ে দিয়ে অবশেষে গৃহশিক্ষক নিযুক্ত করলেন পিতা দেবেন্দ্রনাথ। জ্ঞানচন্দ্র ভট্টাচার্য তৎকালীন গ্র্যাজুয়েট, মূল থেকে পড়াতে লাগলেন কালিদাসের কুমার সম্ভব ও শেক্সপিয়ারের ম্যাকবেথ। পঠিত অংশগুলি বাংলায় তর্জমা না করা পর্যন্ত বালক রবির নিস্তার ছিল না। জল পড়ে পাতা নড়ে যাঁর কাছ থেকে শিরোধার্য করেছিলেন, সেই বিদ্যাসাগরের কাছে গেলেন রামসর্বস্ব পণ্ডিতের সঙ্গে। ম্যাকবেথের বাংলা তর্জমা শুনছেন বিদ্যাসাগর। রবীন্দ্রনাথ লিখছেন, ইহার পূর্বে বিদ্যাসাগরের মতো শ্রোতা আমি তো কখনো পাই নাই, অতএব এখন হইতে খ্যাতি পাইবার লোভটা মনের মধ্যে খুব প্রবল হইল। তাঁর খ্যাতি যে কোনো অটল পর্বতচূড়াকে স্পর্শ করেছিল, তাঁর পরিমাপ করা দুঃসাধ্য। একটা কথা ভেবে আজও বিস্মিত হতে হয় যে তিনি সর্বতোমুখী প্রতিভাসম্পন্ন এক মহীয়ান স্রষ্টা, যিনি জীবনের সমস্ত উপাদান সমস্ত উপকরণকে কি নিবিড়ভাবে ছুঁয়ে গেছেন। রবীন্দ্র রচনা প্রতিটি পাঠকের কাছে আত্ম আবিষ্কার, আত্ম উপলব্ধির এক স্মারক উপহার। ব্যক্তিগত জীবনে স্ত্রী মৃণালিনী ও সন্তান সন্ততিদের প্রতি প্রগাঢ় কর্তব্যবোধ, পৃথিবীর প্রতিটি স্তরের মানুষের সঙ্গে একাত্মতা স্থাপন, সংস্কারহীন দেশাত্মবোধ এবং বিশ্বচেতনা, ত্যাগ, ঔদার্য, স্নেহ, তিতিক্ষা, গুণীজনের ঐকান্তিক পৃষ্ঠপোষকতা, একের পর এক স্বজন বিয়োগে স্তব্ধ অথচ জীবনের প্রতি অফুরান দায়বদ্ধ, সবটুকু নিয়েই গোটা রবীন্দ্রনাথ। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথের বিচরণ সাহিত্য সংস্কৃতির সমস্ত শাখা প্রশাখায়। 1913-এ ইংরাজিতে অনুদিত গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ সমগ্র এশিয়ায় প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার পর ব্যক্তিগত উচ্ছ্বাসের পরিবর্তে মনের রুদ্ধ বেদনাই প্রকাশ করেছেন তাঁর বিবেচনা ও অবিবেচনা প্রবন্ধে। এই সময় সবুজের অভিযানে কবি লিখলেন, ঘুচিয়ে দে ভাই পুঁথি পোড়োর কাছে পথে চলার বিধিবিধান যাচা, আয় প্রমুক্ত আয় রে আমার কাঁচা। এমন করে বিশেষত ওই রকম একটা সময়ে নবীনদের এমন উজাড় করা সম্মান রবীন্দ্রনাথ বলেই দিতে পেরেছিলেন। সারা জীবন ধরে হিন্দু মুসলমানের মিলনকে অনিবার্য করতে চেয়েছেন কবি। তা না হলে ভারত মাতার অশ্রুমোচন যে চিরতরে অসম্ভব। কত সাহিত্যিককে তিনি গল্পের প্লট দিয়েছেন, কত লোকের রচনা পংক্তির পর পংক্তি দেখে দিয়েছেন, কত লোকের

0: গ্রন্থের আদ্যন্ত পাঠ শুদ্ধ করেছেন, কত লোককে উৎসাহ দেবার জন্য তাঁদের গ্রন্থের ভূমিকা লিখে দিয়েছেন, তার গবেষণা এখনও তেমন হয়নি। শান্তিনিকেতন কবিস্পর্শে অমৃতের আস্বাদন পেয়েছে। ১৯১৮-এ বিশ্বভারতীর যে ভিত্তি স্থাপন করেছিলেন তাকে ঋদ্ধ করেছেন দিনে দিনে। দেহ আর চলছে না, অপারেশন ছাড়া উপায় নেই। জোড়াসাঁকোর বাড়িতে কবির অস্ত্রোপচার হল 30 জুলাই। ঠিক 7 দিন পর 22 শ্রাবণ রাখি পূর্ণিমার দিন মধ্যাহ্নে অমৃতধামে পাড়ি দিলেন কবি। কলকাতা মহানগরী তখন জনারণ্য, সবাই শোক ও সন্তপ্ত। ফুলে ফুলে ঢাকা দীর্ঘদেহী কবিকে নিয়ে তারা চলেছেন মহাযাত্রায়। কে বলে তিনি নেই? জীবন মরণের সীমানা ছাড়ায়ে আজও তিনি রয়েছেন জীবন্ত বিগ্রহের মতো।
1: শুনলেন এই মহাজীবন, আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। আকাশবাণী মৈত্রী, আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে শুনবেন একটি গান।

সামাল সামাল ওরে সামলে তরি বাইয়ো, সামাল সামাল সামাল ওরে সামলে তরি বাইয়ো, হেইরে হেইয়ো হেইরে হেইয়ো হেইরে হেইয়ো হেইরে হেইয়ো, সামাল সামাল সামাল ওরে।

ছাইলো, বেলা গেল সন্ধ্যা হলো, কালো মেঘে গগন ছাইলো, ওই দেখ থাইকা থাইকা গর্জে দেওয়া তীরের পানে ধাইও, থাইকা থাইকা গর্জে দেওয়া তীরের পানে ধাইও, নাইকা থইয়া নাইকা থানি ছলাত ছলাত ওঠে পানি, নাইকা থইয়া নাইকা থানি ছলাত ছলাত ওঠে পানি, তুমি সাবধানে ধরিও হাল কিনার বাইয়া যাইও, সাবধানে ধরিও হাল।

ভাঙায় আমার ছোট্ট নাবে বোঝাই দিতে পারি কেমন কইরা হে কান্দারি ভিড়ামু ওই ভাঙা তরি কেমন কইরা হে কান্দারি ভিড়ামু ওই ভাঙা তরি কোথায় নিদান কালের নিদান হেতান পারে নিদান দিও নিদান কালের নিদান হেতান পারে।

ছড়িয়া দে পালুড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দৈরা দিয়া চলুক মাঝ দৈরা দিয়া নাও ছড়িয়া দে পালুড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দৈরা দিয়া চলুক মাঝ দৈরা দিয়া।

ছলাট, আথালিপা থালি পানি ছলাট ছলাট করে রে। আরে খল খলাইয়া হাইসাই উঠে বৈঠার হাতল যাইয়া, হাসে বৈঠার হাতল যাইয়া নাও।

0: গো
1: শালি ধানের শ্যামলা বনে হলদা পঙ্কি ডাকে শস্যা ক্ষেত্রের ফাঁকে ফাঁকে শস্যা ক্ষেত্রের ফাঁকে সোনালি রূপালি রঙের।

আব্বাসউদ্দিনের কণ্ঠে দুটি গানের পর আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত ত্রিবেণী শিল্পী গোষ্ঠীর কণ্ঠে।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানে শেষ হল। ত্রিবেণী শিল্পী গোষ্ঠীর কণ্ঠে শুনলেন তিনটি রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: এখন কৃষক বন্ধুদের জন্য
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বারো মাসই কাঁঠালের চাষ। এই বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর অনামিকা কর।
4: কাঁঠাল একটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে বড় ভোজ্য ফল। আমরা যদি কাঁঠাল চাষ দেখি ভারতবর্ষের প্রায় রাজ্যে যেখানে খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা আবহাওয়া নেই, সেই ধরনের প্রত্যেকটি রাজ্যে কাঁঠালের চাষ সম্ভব। পশ্চিমবঙ্গে তো বটেই, পশ্চিমবঙ্গ ছাড়াও আমরা যদি দেখি ভারতের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, আসাম, ত্রিপুরা সমস্ত রাজ্যে কাঁঠাল, কম বেশি কাঁঠালের চাষ সম্ভব। পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় উপত্যকা অঞ্চল, যেখানে পলি মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি, সেই সমস্ত জায়গাতে কাঁঠাল চাষ অত্যন্ত ভালোভাবে সম্ভব। এবং আমরা যদি দেখি যে বাঁকুড়া এবং পুরুলিয়ার যে শুষ্ক অঞ্চল এবং শুষ্ক মাটি এবং জলবায়ুতে কাঁঠাল চাষ খুব ভালোভাবে হয় না, সেই ক্ষেত্রে চাষি ভাইরা যারা এই গাঙ্গেয় উপত্যকায় অঞ্চলে আছেন তারা কাঁঠাল চাষ করতে পারে। এবং কাঁঠাল চাষ করার জন্য যে চাষি ভাইরা প্রথমে যে জিনিসটা করবেন সেটা হলো জাত, উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু সেই ধরনের জাত হয় না। তিন ধরনের কাঁঠাল হয়, খাজা, গালা এবং আদ্রসা। এছাড়াও আমাদের যে আজকালকার বাণিজ্যিকভাবে আমরা চাষি ভাইদেরকে দেখতে পাচ্ছি যে যে ধরনের জাত খুব অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে এবং বাণিজ্যিকভাবে যার চাহিদা খুব বেশি, সেটা হলো বারো মাসই কাঁঠালের চাষ। সেই ক্ষেত্রে চাষি ভাইরা প্রথমেই যে জাত নির্বাচন করবেন সেটা বারো মাসই কোন জাতের চাষ করবেন, কারণ দু ধরনের জাত আমরা দেখতে পাচ্ছি, এক আমাদের দেশীয় জাত, আরেকটা হলো বিদেশ থেকে আগত, যেটা আমরা ভিয়েতনাম সুপার আর্লি চেক বলি। সেটা তো চাষি ভাইদেরকে আগে জাত নির্বাচন করতে হবে। আমাদের যদি দেশীয় জাতের চারা লাগাতে চান সেই ক্ষেত্রে আপনারা ৬ মিটার বাই ৬ মিটার এই দূরত্বে গাছের চারা রোপণ করবেন। কোনো চাষি ভাই যদি ভিয়েতনাম আর্লি জ্যাক ওইটার চাষ করতে চান সেই ক্ষেত্রে ২ মিটার বা ২.৫ মিটার দূরত্বে গাছ লাগাতে পারেন। প্রথম বছরের যে ফল আসবে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকের ক্ষেত্রে প্রথম বছরেই ফল দেখা যায়, সেই ক্ষেত্রে প্রথম বছর চাষি ভাইদেরকে বলবো যেন ফলটা না নেন, কারণ প্রথম বছর গাছ থেকে হারভেস্ট করলে বা তুলে নিলে সেই ক্ষেত্রে গাছ দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীকালে গাছের যে ক্ষমতা সেটা হ্রাস। কাঁঠালের ক্ষেত্রে কাঁঠাল সত্য বানানো যায়, কাঁচা কাঁঠাল থেকে কাঁঠাল শুকিয়ে চিপস বানানো সম্ভব। এছাড়াও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাঁঠাল রস থেকে জ্যাম, জেলি এগুলো তৈরি করছেন এবং সারা বছর সংরক্ষণ করা সম্ভব। এছাড়াও কাঁঠালের যে বীজ বা সিড সেটা থেকে শুকিয়ে তার থেকে আটা তৈরি করে, সেই আটা সংরক্ষণ করে তার থেকে রুটি বা লুচি এই ধরনের কোনো কিছু বানানো সম্ভব এবং তার স্বাদ উপভোগ করতে পারেন। কাঁঠাল সাধারণত যে ডায়াবেটিক বা সুগার পেশেন্ট আমরা বলি, তারা হয়তো অনেক সময় কাঁঠালের স্বাদ উপভোগ করতে পারেন না, কিন্তু কাঁঠাল বীজের তৈরি সেই যে আটা, সেই আটার স্বাদ অবশ্যই ওনারা উপভোগ করতে পারবেন। আজকাল চাষি ভাইরা কাঁঠাল চাষ করে সারা বছরে মোটামুটি প্রত্যেকটা গাছ থেকে ৪০ থেকে ৫০টা কাঁঠাল ওনারা তুলতে পারছেন। তার মানে আমি যদি দেখি যে প্রত্যেকটা কাঁঠাল যদি ১ থেকে ২ কেজি হয় এবং সেটা এঁচড় হিসেবে বিক্রি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার যে এঁচড়ের মূল্য বা দর সেটা

0: অফ সিজনে কিন্তু খুব বেশি হয়, সেই ক্ষেত্রে আর্থিকভাবে অনেকটা ওনারা লাভবান হতে পারেন। আর চারা ওনারা কোথায় পাবেন? আমাদের দেশীয় যে প্রজাতিগুলো বা আমাদের যে পশ্চিমবঙ্গে যেগুলো ভালো প্রজাতির, বারোমাসি প্রজাতির যে কাঁঠাল, সেই কাঁঠালের চারা যদি চাষি ভাইরা পেতে চান তাহলে ওনাদেরকে আসতে হবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন যে ফল গবেষণা কেন্দ্র বা সর্বভারতীয় সমন্বিত যে ফল গবেষণা প্রকল্পের অফিস, সেখানে আসতে হবে এবং সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংরক্ষিত বারোমাসি প্রজাতির চারা সেগুলো পেতে পারেন।
1: শুনলেন বারোমাসি কাঁঠালের চাষ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর অনামিকা কর।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 7:22, বাংলাদেশের সময় 7:30 হয়ে 54 সেকেন্ড। এখন মৈত্রীর আজকের অনুষ্ঠান পরিচিতি। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী, স্থান বাগুড়া কাশিয়াং। 7:35 সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী। 8:30 অতিথি বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অনুপম রায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। আজ শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করে শোনাবেন অর্ঘ্য চক্রবর্তী রাগ নটভৈরব, তবলায় সহযোগিতা করবেন সুব্রত গুপ্ত। 9:30 মনের মতো গান উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। রামধনু অনুষ্ঠানে প্রথমে আধুনিক শুনবেন মিতালী সেনগুপ্তর কণ্ঠে, পরে ম্যান্ডোলিন পরিবেশন করে শোনাবেন সায়ন চট্টোপাধ্যায় 10:30। 11:00 সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। নজরুল গীতি শুনবেন শিল্পী উমা চট্টোপাধ্যায়ের কণ্ঠে 11:15। ব্রহ্মগীতির অনুষ্ঠান 11:30। 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী। 12:30 লোকসঙ্গীত, 1:00 বেতার নাটক অগ্নি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ ও প্রযোজনা সমীর ঘোষ। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় 2:00 PM।

মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় চেনা পথের বাইরে, উপস্থাপনায় ব্রততী দাস। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানটি শোনা যাবে 4:35, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস ও রমা ঘোষ, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আজ সন্ধ্যায় উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 5:05, 5:50 ক্রীড়াঙ্গন নিয়ে হাজির থাকবেন শুভজিৎ সরকার, 6:20 ক্ষেত খামারের কথা, খারিফ ভুট্টা চাষ বিষয়ে সঞ্জয় ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে ফাঙ্গাল ইনফেকশন বলবেন ডক্টর আশিস কুণ্ডু, 7:00 নাটক অগ্নি অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে, রাত 8:15 বাংলা ব্যান্ডের গান।

নটায় কথায় গানে উপস্থাপনা শ্রাবণী মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, স্নায়ুর অবস্থা অবক্ষয় এ বিষয়ে অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করে শোনাবেন মিতালী সেনগুপ্ত। পরিবেশন করবেন দেশ মালহার ঠুমরি ও কিরওয়ানি দাদরা এবং পিলু। তবলায় সহযোগিতা করেছেন সুব্রত গুপ্ত। উপমহাদেশের খবর 10:45, 11:00 হারানো দিনের গান।

উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12টায়। অনুষ্ঠান পরিচিতি এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

লোকগীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন আসুন বেরিয়ে যান ভারতে। উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

পাইন বনের রহস্য আর কাঞ্চনজঙ্ঘার অসাধারণ দৃশ্য, সঙ্গে মেঘেদের লুকোচুরি আর নিস্তব্ধতার চাদরে মোড়া পরিবেশে মেঘেদের সঙ্গে জাপান। কুয়াশার চাদরে ঢাকা কার্শিয়াঙের এই পাহাড়ি গ্রামে পৌঁছলে মনে হবে স্বর্গের ঠিকানা যেন ভুল করে পৃথিবীতে চলে এসেছে। ধুমায়িত চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে দৈনিক সংবাদপত্রের পাতায় চোখ রেখে সামনের রেডিওতে চারা টিউন করেছেন মিডিয়াম ওয়েভে 505 মিটার আর 594 কিলোহার্টজে তারা আছেন আকাশবাণী মৈত্রীর আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠানে মৈত্রীবন্ধু ধীমানের সঙ্গে।

পশ্চিমবঙ্গের পাহাড়ি পর্যটন মানচিত্রে দার্জিলিং জেলার অন্যতম মহকুমা কার্শিয়াং সবসময়ই এক বিশেষ আকর্ষণ ছিল। আজ অফবিট ডেস্টিনেশনের কারণে তা আরও আকর্ষণীয় হয়ে উঠছে। নিস্তব্ধতা আর মেঘেদের লুকোচুরি খুঁজতে গিয়ে পরিচিত পর্যটন কেন্দ্রের ভিড় এড়াতে চাইলে কার্শিয়াং শহর থেকে মাত্র 15-17 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7,000 ফুট উপরে অবস্থিত প্রকৃতির এক গোপন স্বর্গ উদ্যান হয়ে ওঠা ছোট্ট পাহাড়ি গ্রামটিকেই বেছে নিতে হবে। দার্জিলিংয়ের থেকেও উঁচুতে স্থান পাওয়া এই আদর্শ গন্তব্যটি হল বাগৌরা।

বাগুড়া গ্রামে পা রাখলেই মনে হবে সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে। সারা বছরই কুয়াশার চাদরে ঢাকা এই গ্রামটি পাইন, ওক আর রডোডেনড্রনের ঘন অরণ্যে ঘেরা। পলক না ফেলতেই আপনার শহুরে ক্লান্তি দূর করে দেবে পাহাড়ি মানুষের সহজ সরল জীবনযাপনের যাপন। আর ছবির মতো পাহাড়ের গায়ে ধাপে ধাপে সাজানো ছোট্ট ছোট্ট কাঠের বাড়ি, এখান থেকে দেখা কাঞ্চনজঙ্ঘার অনবদ্য রূপ হল বাগুড়ার মূল আকর্ষণ। মেঘমুক্ত আকাশে তুষার শুভ্র শৃঙ্গের উপর যখন সূর্যের প্রথম আলো পড়ে, চারপাশ তখন ভরে ওঠে সোনালি আভায়।

বাগুড়া সৌন্দর্য কেবল দেখার নয়, অনুভব করারও। লাটপাঞ্চার এবং চাতকপুরের মতো জনপ্রিয় অপবিট কেন্দ্র এখান থেকে মাত্রই কয়েক কিলোমিটার দূরে। যারা হাঁটতে ভালোবাসেন, বাগুড়ার জঙ্গলের পথ ধরে ট্রেকিং তাদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। জঙ্গলের আঁকাবাঁকা পথের একটি ধরে পৌঁছে যাওয়া যায় জিরো পয়েন্টে, আর একটি পথ চলে গিয়েছে কার্শিয়াংয়ের দিকে।

গ্রামের পাহাড়ি ঢালে রয়েছে প্রচুর সিঙ্কোনা ও কমলা লেবুর বাগান। বসন্তকালে যখন রোডোডেনড্রন ফোটে তখন পুরো এলাকা হয়ে ওঠে রঙিন লাল রঙে। শীতকালে বরফ পড়ার সম্ভাবনা বাগুড়া গ্রামকে এক অন্য মাত্রা এনে দেয়। যারা আমাদের সঙ্গে আছেন আজ, আসুন বেরিয়েছেন ভারতীয় অনুষ্ঠানে, তারা জানেন হয়তো অনেকেই, তবুও আরও একবার আপনাদের জ্ঞাতার্থে জানাই, একসময় ব্রিটিশদের সামরিক ক্যাম্প ছিল এই বাগুড়া গ্রাম, যার কিছু প্রাচীন চিহ্ন এখনও চোখে পড়ে।

বাগুড়ার প্রধান বৈশিষ্ট্য হলো এর নির্জনতা। এখানে পর্যটকদের কোলাহল নেই, নেই কোনো যান্ত্রিক চিৎকার, আছে শুধু ঝিঁঝি পোকার ডাক আর নাম না জানা পাহাড়ি পাখিদের কলকাকলি। যারা ভীষণ পক্ষীপ্রেমী বা বার্ড ওয়াচিং পছন্দ করেন, বাগুড়া হয়ে উঠতে পারে তাদের কাছে এক অন্যতম পছন্দের ঘোরার জায়গা। পাহাড়ি ধনেশ পাখি থেকে শুরু করে বেশ কিছু অত্যন্ত বিরল প্রজাতির পাখির দেখা এখানে পাওয়া যায়।

শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে খুব সহজেই পৌঁছনে যায় বাগুড়া গ্রামে। হেলকাট রোড ধরে কাশিয়াং যাওয়ার পথে ডাউহিল মোড় থেকে উপরের দিকের রাস্তাটি চলে গিয়েছে সরাসরি বাগুড়ার দিকে। শেয়ার জিপ বা প্রাইভেট গাড়িতে করে নিউ জলপাইগুড়ি থেকে বাগুড়া পৌঁছতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা।

0: থাকার জন্য এখানে রয়েছে বেশ কিছু।
1: না, যেটা ভাবছেন সেটা মোটেও নয়। নেই কোনো বিলাসবহুল পাঁচতারা হোটেলের রমরমা বা চাকচিক্য, বরং অত্যন্ত পরিপাটি এবং আন্তরিক আতিথেয়তায় ভরপুর বেশ কিছু হোমস্টে রয়েছে এখানে থাকার জন্য। পাহাড়ি পরিবারের সরল মন জয় করা আতিথেয়তার পাশাপাশি রয়েছে ঘরের তৈরি টাটকা মোমো বা পাহাড়ি খাবার, যা পর্যটকদের নিজের ঘরে থাকার এক পরিবেশ উপহার দেয়। কাঠের ঘরে বসে জানালা দিয়ে মেঘেদের আনাগোনা আর হাতছানির অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো।

অপিট পর্যটকদের কাছে এক নতুন উন্মাদনার বর্তমান নাম বাগুড়া। এখানে পাবেন পাহাড়ের মেঘ, রোদ্দুর আর হিমেল হাওয়ার এক অদ্ভুত যুগলবন্দি। ভিড়ভাট্টা থেকে অনেকটাই দূরে নিজের সঙ্গে নিজের মতো করে একান্ত নির্জনে কিছুটা সময় কাটাতে চান, কিংবা প্রিয়জনের হাত ধরে কুয়াশা ভেজা পাহাড়ি পথে পায়ে পা মেলাতে চান, তবে কার্শিয়াঙের এই ছোট্ট পাহাড়ি গ্রাম বাগুড়া আপনার পছন্দের তালিকায় অবশ্যই থাকা উচিত, একেবারে শীর্ষে।

কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান লিখে জানাতে ভুলবেন না। আমাদের মেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝখানে ভি নয় বি, মাঝখানে ভি নয় বি। আপনারা পাঠান আপনাদের মন্তব্য আর আরও কোথায় কোথায় ঘুরতে চান।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। সফরে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করা হয়। 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ও 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারতীয় দলের অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। আসামে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন। বিজয়ী দলের গোলরক্ষক উনাই সিমন গোল্ডেন গ্লাভ জিতেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন গোল্ডেন বুট। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি সাংসদ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
1: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें।
0: অধিবেশনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা ও সেগুলি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ লোকসভায় সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 এবং রাজ্যসভায় জাতীয় সম্মান অবমাননা প্রতিহত করা সংক্রান্ত সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনার কথা রয়েছে। এই বিলগুলি ছাড়াও বাদল অধিবেশনে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং অতিক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষিতে নতুন দিল্লি জেলায় কোনো প্রতিবাদ বিক্ষোভ করার অনুমতি দেওয়া যাবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা সংশ্লিষ্ট এলাকায় কার্যকর হওয়ায় যন্তরমন্তর ছাড়া অন্য কোথাও বিক্ষোভ বা মিছিল করা যাবে না। মধ্যপ্রদেশের মন্ত্রিসভা ভোপালের কাছে ঐতিহাসিক শহর জগদীশপুরে এক বিশেষ বৈঠকে ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ ও অধিকার দেবে এবং এই আইন সেই লক্ষ্য অর্জনের পক্ষে একটি বড় পদক্ষেপ। এই বিধি নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে না। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতায় সৌজন্য সভাগৃহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গতকাল রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তাকে আরও শক্তিশালী করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে বিএসএফ এর 3টি প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলো নির্মাণে ব্যয় হবে 47 কোটি টাকা। রাজ্যে 2টি বর্ডার আউটপোস্টের জন্য সদ্য অধিগ্রহণ করা জমিতে 30 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া বসানোর প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড আইবিওতে ভারত 1টি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাববা গুনওয়াল স্বর্ণপদক জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীত কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রূপো পেয়েছেন। 12 জুলাই শুরু হওয়া এই অলিম্পিয়াড গতকাল শেষ হয়েছে। পরমাণু শক্তি বিভাগ জানিয়েছে, এবারের আইবিওতে 78টি দেশের 307 জন শিক্ষার্থী অংশ নেন। পদকজয়ী ভারতীয় দলের 4 সদস্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায়

তিনি বলেছেন, ভারতীয় দলের সদস্যরা মলিকিউলার বায়োলজি ও বায়োকেমিস্ট্রি, অ্যানিমেল ফিজিওলজি, অ্যানিমেল মরফোলজি ও সিস্টেমেট্রিক্স এবং প্ল্যান্ট কম্পিউটেশনাল বায়োলজির মতো বিষয়গুলিতে অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এই সাফল্য বহু তরুণ তরুণীকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করবে। অন্যদিকে 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে 4টি সোনা জেতায় প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানান। সামাজিক মাধ্যমে আরেকটি বার্তায় তিনি বলেন, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভারতের সর্বকালের সেরা সাফল্য এটি। দলের অসাধারণ মেধা, নিষ্ঠা ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা সমগ্র দেশকে গর্বিত করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আসামে গত কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখন উদ্বেগজনক। রাজ্যের উত্তরে 8টি জেলা ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেহ, তিনসুকিয়া, লখিমপুর, শিবসাগর, উদালগুড়ি ও জোরহাট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী 298টি গ্রামের 57,199 জন মানুষ বন্যায় প্রভাবিত। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে মোট 3,874.84 হেক্টর কৃষিজমি জলমগ্ন। শিবসাগর জেলার আমগুড়ি এলাকায় বন্যার একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। আসাম সরকারের 14টি ত্রাণ শিবিরে বর্তমানে আশ্রয় নিয়েছেন 440 জন। এদিকে শিবসাগর, চড়াইদেহ এবং জোরহাট জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় আসাম সরকার ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীকে প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি আজ কর্ণাটক, রায়লসীমা, তেলেঙ্গানা, রাজস্থান, বিদর্ভ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF 1 কোটি টাকার 1,700 মেট্রিক টনের বেশি কয়লা বাজেয়াপ্ত করেছে। গত 3 সপ্তাহ ধরে CISF এর নিরাপত্তার অধীনে থাকা কয়লা খনি অঞ্চলগুলিতে অভিযানের সময় এই কয়লা বাজেয়াপ্ত করা হয়। অবৈধভাবে উত্তোলন, মজুত এবং পরিবহন করা হয়েছিল এই কয়লাগুলি। ফ্রান্সের ভূমধ্য সাগরের উপকূলবর্তী শহর ফ্রেজুসের কাছাকাছি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে খবর। খরার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বেশ কিছু অঞ্চল থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের একটি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে উত্তর ইরাকে তাদের সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের আরেকটি আক্রমণে তাদের বাহিনীর 2 সদস্য প্রাণ হারায়। সব মিলিয়ে 3 জন মার্কিন সেনা নিহত। রবিবার ইরানে মার্কিন সামরিক অভিযান চালানোর পর কুয়েত, জর্ডন ও বাহরিনে ইরানি সামরিক বাহিনী পাল্টা আক্রমণ চালিয়েছে। দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গায়ানায় 133 জন যাত্রী ও ক্রুসহ একটি সরকারি ফেরি ডুবে যায়। গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপ জানিয়েছেন, এখনও পর্যন্ত 41 জন পুরুষ, 11 জন নারী এবং 15 জন শিশুসহ মোট 67 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ বহু মানুষ, তাদের খুঁজতে ব্যাপক উদ্ধার কাজ চলছে। হেলিকপ্টার, বিমান ও মাছ ধরার নৌকা ব্যবহার করে 1,000 বর্গমাইল এলাকা জুড়ে চলছে এই উদ্ধার কাজ। পুরুষদের ক্রিকেটে গত রাতে লর্ডসে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড ভারতকে 27 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ভারতের সামনে 388 রানের লক্ষ্যমাত্রা রাখে। ভারত নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 360 রান তোলে। আর এবার বিশ্বকাপ ফুটবলের খবর। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। গত রাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরেস গোল করেন। ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি। আর্জেন্টিনা পরপর 2 বার বিশ্বকাপ জেতা দল হিসেবে ইটালি, ব্রাজিলের পর নিজেদেরকে ধরে রাখতে ব্যর্থ। সেদেশের অধিনায়ক লিওনেল মেসির এটিই হয়তো শেষ বিশ্বকাপ। এই নিয়ে 2 বার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালে শেষবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জিতে তারা। প্রতিযোগিতায় সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেলেন স্পেনের পাও

0: কুবারসি সারা বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। চলতি বিশ্বকাপে 10টি গোলের সুবাদে গোল্ডেন বুট পাবেন ফ্রান্সের কিলিয়ান এমব্যাপে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সংসদে বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। তিন দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

সকালের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আজ সকালের আড্ডায় থাকছে বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে খেলতে আসার আগেই এক টনেরও বেশি খাবার পৌঁছেছিল কোন দেশে, রেফারির দোকানে আলাদা দুই গিয়ার, রহস্যটা কি? নিয়মকানুনে ব্যাপক বদল হাইটেক বিশ্বকাপে, রেকর্ডের বিশ্বকাপের রকমারি, গোথিয়া কাপ 2026 এবং হেলসিঙ্কি কাপ 2026।

রূপঙ্করের কণ্ঠে গানের পর ফিরে এলাম সকালের আড্ডায়। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এর বিশ্বজনীন 23তম আসরে মেতে গোটা দুনিয়া 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত। মাসাধিক কালব্যাপী এই নেশায় বাঙালি মাত্রাই জড়িয়ে যে যার নিজের মতো করে, খানিক রাত, গভীর রাত, মাঝ রাত, শেষ রাত, কাক ভোর, মাঝ সকাল, নানান সময় সারণীতে যেমন জড়িয়ে তেমনি নানান মজার ঘটনাতেও এই আসর কিন্তু কিছু কম যায় না। রেকর্ডে পরে আসছে, বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে সফল হতে গেলে শরীর খাদ্যাভ্যাসের ভূমিকা যে অনস্বীকার্য, তাকে স্মরণে রেখে মূল পর্বের আসরে বয়ে নিয়ে এসেছিল নিজের দেশ থেকে প্রায় 1000 কেজিরও বেশি খাবার। আরে বাবা, শরীরটাকে তো রাখতে হবে, তারপর তো খেলা। প্রথমবারের মতো 48টি দলের এবারে বিশ্বকাপে একটিমাত্র দেশ নরওয়ে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে একমাত্র দেশ যারা পৌঁছবার আগেই 1 টনেরও বেশি খাবার পৌঁছে গেছিল নরওয়ে ফুটবল দলের সামগ্রিক সদস্যদের জন্য। প্রধানত 300 কেজি সামুদ্রিক মাছ, 116 কেজি ব্রাউন চিজ, 6000 কমলা লেবু। 1998-এর পর 28 বছর হয়ে গেল, মূল পর্বে খেলার আবার সুযোগ পেয়ে কোনো রকম রিস্ক নিতে চাননি দেশের ফুটবল কর্তারা। নর্ডিকবাসী সামুদ্রিক মাছের প্রচণ্ড ভক্ত হওয়ায় হরেক রকমের সামুদ্রিক মাছের পাশাপাশি বহু পুরনো পছন্দের ব্রাউন চিজও এসেছিল পরিমাণ মতো। প্রতিযোগিতাকালীন ঘরোয়া খাবারের স্বাদের কোনো রকম কার্পণ্য যাতে না হয় তার জন্য মার্কিন মুলুকনায় উড়িয়ে আনা হয়েছিল 35 বছর ধরে দলের রান্না করার দায়িত্বে থাকা রাঁধুনিকেও। ফিরে আসছি আবারও একটা গানের পর।

0: সিদ্ধার্থ রায়ের কথায় ও নিজেরই কণ্ঠে এবং শুভজিৎ রায়ের সুরে শুনলাম গানটি। ফিরে আসব একটু পরে, তার আগে
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

জয় মা ফুটবলেশ্বরী, জয় বাবা ফুটবল। পাঁচ গোলেরই খদ্দের নয়, এক গোলেতেই কাট।

কিশোর কুমারের কণ্ঠে গানটির পর ফিরে এলাম সকালের আড্ডায়। সর্বোচ্চ সংখ্যক দল বা সম্পূর্ণ এআই প্রযুক্তি নির্ভর ভর কেন্দ্রে বসানো 14 গ্রাম ওজনের উন্নত স্মার্ট সেন্সরওয়ালা ফুটবল, যে রিয়েল টাইম ডেটা সরাসরি কন্ট্রোল রুম বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট ফারি বা ভর সিস্টেমে পাঠায় প্রতি সেকেন্ডে 500 বার, যার ফলে খেলা পরিচালনার ক্ষেত্রে নিখুঁত ও অত্যন্ত দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা এই নতুন প্রযুক্তি নির্ভর ট্রায়ন্ডা ফুটবলের। হাইটেক বিশ্বকাপের এই আসরের উদ্বোধনী দিনেই দেখা গেছে রেফারির নয়, রেফারিদের মাথায় বিশেষ ধরনের গিয়ার, মাইক্রোফোন ও ইয়ারপিসের সঙ্গে নতুন প্রযুক্তির সংমিশ্রণে, যার আত্মপ্রকাশ এই প্রথমবার। মাইক্রোফোনের মাধ্যমে চিফ রেফারি তাঁর সহযোগী রেফারি ফোর্থ অফিসিয়াল এবং বারের সঙ্গে যোগাযোগে থাকেন, অন্যদিকে ইয়ারফোনে মাঠের বাইরে কর্তাদের নির্দেশ বা পরামর্শ শুনতে পারেন। এতেই শেষ নয়, এবার যুক্ত হচ্ছে আরও এক অত্যাধুনিক ডিভাইস, রেফ ক্যাম। রেফারি চোখের সঙ্গে মিলিয়ে ক্যামেরা পজিশন অ্যাঙ্গেল সেট করে রেফারির মাথায় ছোট্ট হাই রেজলিউশন ক্যামেরার দিয়ে ম্যাচের প্রতি মুহূর্তের ভিডিও রেকর্ডিং হয়। শুধু তাই নয়, এটা খেলা চলাকালীন লাইভ ব্রডকাস্ট দেখানো সংস্থা সরাসরি ব্যবহার করতে পারে, দর্শকদের কাছে ম্যাচ উপভোগের অভিজ্ঞতা আরও বাস্তবসম্মত করে তুলেছিল। রেফারিকে যেহেতু প্রতি মুহূর্তে দৌড়াতে হয়, তাই তার রেফ ক্যাম ফুটেজে যে বাড়তি মোশন আসে তা কাটিয়ে বিশেষ প্রযুক্তি ব্যবহারে আরও নিটল পরিষ্কার হাই কোয়ালিটি ফুটেজের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর দায়িত্ব দিয়েছিল ফিফা। তবে এটাও বলতে হবে যে হাইটেকের পাশাপাশি 23তম বিশ্বকাপ ফুটবলের মেলা যেটি বসেছিল তাতে নানান রকমের বদল আনা হয়েছিল নিয়মকানুনের ক্ষেত্রেও। দল সংখ্যা এই প্রথম 32 থেকে 48 এসে দাঁড়িয়েছিল, ফলত অনেক বেশি সংখ্যক দেশের পাশাপাশি জনসংখ্যায় ছোট দেশেরাও, যারা ফুটবল মাঠ মাথায়, খেলার সুযোগ পেয়েছে এবারের মূল পর্বে। ফলে মূল পর্বে ম্যাচের সংখ্যা এতাবৎকালের 64টি, মানে 32টি দল হলে ম্যাচের সংখ্যা দাঁড়ায় 64, সেখান থেকে 40টি বেড়ে দাঁড়িয়েছিল 104টিতে 48টি দলের হিসেবে। আরও নিয়মকানুনের কথা শুনব, তবে তার আগে শুনে নিই একটি গান।

মান্নাতির কণ্ঠে গানের পর ফিরলাম সকালের আড্ডায়। বৈচিত্র্য উত্তেজনা বৃদ্ধি পেয়েছে দুটোই। প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে বিশাল এই মহাযজ্ঞের আয়োজন করেছে। 48টি দলের 12টি গ্রুপের মূল পর্ব থেকে দ্বিতীয় রাউন্ডের 32টি দলের নিয়মও একরকম ছিল অদ্ভুত। গ্রুপের শীর্ষস্থানের দুই দল তো যাবেই, পাশাপাশি 12টি গ্রুপের মধ্যে কোন 8টি তৃতীয় দল বেস্ট পারফরমেন্স করে তৃতীয় স্থানে আছে তারাই 32 দলের পরের রাউন্ডে সুযোগ পাবে। হাইটেক বিশ্বকাপে প্রতি দল 5 জন করে খেলোয়াড় বদলের সুযোগ পাবে স্ট্র্যাটেজিক কারণে, যদি বদল হাফ টাইমের মধ্যে হয় অথবা

অফিস টাইমে, তবে এই সুযোগের মধ্যে গোনা হবে না। নকআউট পর্বের নিয়মে এই পাঁচের বদলে ৬ সম্মতি দেওয়া হতে পারে যদি সেই ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। এখন সময় দৃষ্টিকোণের। প্রযোজনা আকাশবাণী, মৈত্রী সংবাদ।

রবীন্দ্র নজরুলের পাশাপাশি বাংলা গানের ভাণ্ডারে মণিমাণিক্য দিয়ে ভরিয়ে রেখেছিলেন এক ত্রয়ী, দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত। এদের গানের কথা, সুরের স্বাতন্ত্র্য সৃষ্টি করেছিল আলাদা এক ঘরানা, অনায়াসে চিনিয়ে দিত।

দ্বিজেন্দ্রলাল রায়। কথায় সুরে বাংলা আধুনিক গানের এক আঙ্গিক বলা যেতে পারে তার গানকে। সঙ্গীতে মিশেছে কিছু রাগাশ্রয়ী সুরের ছোঁয়া, আলাদা এক ভারিক্কি, এক মেজাজ। তার সঙ্গে কোথাও বেদনা, কোথাও প্রতীক্ষা, কোথাও প্রেম, কখনো বা রাগের টানের বদলে লঘু মিষ্টি সুর।

পারিবারিক জীবনের শুরুটা যতটাই মধুর, চাকরি জীবন তার ততটাই অস্থিরতায় ভরা। দেশাত্মবোধক সঙ্গীত নাটক বারবার তাকে এনে দিয়েছে ইংরেজ সরকারের রোষানলে। সরকারি চাকরিতে ঘন ঘন বদলি ভুগিয়েছে তাকে, কিন্তু তার লেখনী সৃষ্টি করে গেছে কালজয়ী।

কবি গীতিকার দ্বিজেন্দ্রলালের সঙ্গে সমানে টেক্কা দিয়েছে নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়, চন্দ্রগুপ্ত, শাহজাহান তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে অন্যতম। পড়াশোনা, চাকরি, লেখালেখি

অবিতির কৃতি এই মানুষটি ভেঙে পড়েন তার স্ত্রী সুরবালার মৃত্যুর পর। মানসিক ও শারীরিক দুদিক থেকেই শেষ জীবনটা কিছুটা ভোগান্তিতেই রাখে তাকে। মহাসিন্ধুর ওপার থেকে ডাক আসে ১৯১৩-১৭ মে।

তার সুরের সৌরভে চিরদিনই আমোদিত থাকবে বাংলার বাতাস। তার সঙ্গীতের তরঙ্গ শ্রোতাকে বয়ে নিয়ে যাবে চন্দ্রকিরণে। স্বর্গের উপরই হবে অপ্সরী, দেবতা করিবে।

সপ্তক ভট্টাচার্যের কণ্ঠে গানের পর আবার ফিরে এলাম সকালের আড্ডায়। যেটা বলছিলাম খেলোয়াড় বদলের বিষয়টি, সেটা হচ্ছে যদি ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায় তবে পাঁচের বদলে ছজন বদলিতে সম্মতি দেওয়া হয়েছে। বিশেষ ছাড় যদি কোনো খেলোয়াড় মানে অতিরিক্ত সময়ে যদি ম্যাচটি গড়ায় তবেই পাঁচের বদলে ছয়ে নকআউট পর্বে কিন্তু বদলিতে সম্মতি দেওয়া হয়েছিল। বিশেষ ছাড় হচ্ছে কোনো খেলোয়াড় যদি মাথায় গুরুতর আঘাত পেয়ে খেলতে না পারেন, অসমর্থ হন, তখন কোনো প্রকার বাধ্যবাধকতা ছাড়াই কনকাশন সাবস্টিটিউট বা অতিরিক্ত বদলি খেলোয়াড় দিয়ে পরিবর্তন করা যায়। স্বচ্ছতা বাড়াতে, খেলার গতি বজায় রাখতে খেলোয়াড় বদলের সময় মাঠ ছাড়ার জন্য সর্বোচ্চ 10 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। এমনকি গোল কিক এবং থ্রোইনের জন্য 5 সেকেন্ডের গণ্ডি বাঁধা হয়েছিল প্রতি অর্ধে। বাধ্যতামূলক 3 মিনিটের হাইড্রেশন ব্রেক এবারেই প্রথম গ্রীষ্মে খেলোয়াড়দের মানে শরীর স্বাস্থ্যের কথা ভেবে। প্রথমবারের মতো 8 ঘন্টার বিরতি দুটি অর্ধের মাঝে ফাইনাল ম্যাচে হয়েছিল, এইবারে এটি প্রথম। এছাড়াও যেটা ব্যাপার সেটা হচ্ছে গোল উৎসবে পরিণত হওয়া বিশ্বকাপে 33 নম্বর ম্যাচে 100 গোলের মাইল ফলক স্পর্শ হয়েছিল 2026-এর এই বিশ্বকাপে সুইডেন ভার্সেস নেদারল্যান্ডস ম্যাচে কোডি গাকপোর করা গোলটি। 1982 এবং 2014-তে 36 ম্যাচে এবং 78 এবং 94 এই দুটি বছরে 38 ম্যাচ লেগেছিল 100 গোলের মাইল ফলক ছুঁতে। অথচ 54 বিশ্বকাপে 20 ম্যাচে 100 গোলের রেকর্ড আজও অমলিন। 54 সুইজারল্যান্ড ওয়ার্ল্ড কাপ ম্যাচ 20 ম্যাচে হয়েছিল 100 গোল। এবছর অর্থাৎ খেলা ফাইনাল খেলা পর্যন্ত মোটর পর গোল হয়েছে 308টি 104 ম্যাচে, যার গড়পড়তা গিয়ে দাঁড়ায় 2.96 প্রতি ম্যাচে গোল। এটা কিন্তু টাই ব্রেকেটের গোল বাদ দিয়ে। গোল্ডেন গ্লাভস পেয়েছেন উনাই সিমন, স্পেনের গোলকিপার, যিনি 649 মিনিট অক্ষত থেকে গোল না খেয়ে থেকে ইতিমধ্যে রেকর্ড করেছিলেন। তারপর একটি গোল খেয়েছিলেন, আর তারপরে কিন্তু আবারও যথারীতি সেমিফাইনাল এবং ফাইনালে কোনো গোল খাননি। গোল্ডেন বুট পেয়েছেন প্রথমবার, যেটা ফাইনালের আগেই সিদ্ধান্ত হয়ে যায়, কারণ 10টি গোল করে ফেলেছিলেন থার্ড প্লেস প্লে অফের ম্যাচে কেলিয়ান এমবাপ্পে ফ্রান্সের। এবং আরও একটি রেকর্ড হয়েছে থার্ড প্লেস নকআউটের ক্ষেত্রে, প্রথমবার এতগুলি গোল, 6-4, যদিও ফ্রান্স সেই ম্যাচে হেরে যায়।

0: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব। একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত সংবাদ অনুযায়ী আগামী 24 ঘন্টার জন্য পূর্বাভাস। সাধারণত আকাশ মেঘলা থাকবে, একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল সর্বোচ্চ ছিল 29.2, স্বাভাবিকের থেকে 3.6 ডিগ্রি কম, আর সর্বনিম্ন ছিল 27.6 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 95% ছিল গতকাল এবং সর্বনিম্ন ছিল 89%। আজ সকাল 6:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 31.8 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। ফাইনালে প্রথমবারের মতো আধ ঘন্টার বিরতির কথা তো বললাম। এবছরে প্রথম ফিফা উইনার্স টিমের ফুটবলার কোচ সহ 30 জনকে দেবে নির্দিষ্ট নাম্বারওয়ালা চ্যাম্পিয়নশিপ রিং, যার একদিকে থাকবে বিশ্বকাপের নকশা, অন্যদিকে চ্যাম্পিয়ন দলের পরিচয়ের প্রতীক রং।

0: 2026টি আংকের বাকিগুলি সরকারি লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিশ্বের ফুটবল দলের জন্য বাজারে ছাড়া হবে। যদিও পুরস্কার বিতরণী মঞ্চে অস্থায়ী আংটি দেওয়া হবে, কারণ তখন তাদের মাপ নেওয়া হবে এবং পরে নির্দিষ্ট আঙুলের মাপের আংটি দেওয়া হবে। আরও একটি ব্যাপার, এই বছর প্রথম সেমিফাইনাল খেলা হয়েছে ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিংয়ের ফিফা র্যাঙ্কিংয়ের 1, 2, 3, 4-এর মধ্যে, 1 এবং 3, 2 এবং 4। শেষ পর্যন্ত যেটি দেখা গেল, স্পেন চ্যাম্পিয়ন হওয়ার ফলে স্পেন কিন্তু এই খেলার আগে পর্যন্ত ছিল ফিফা র্যাঙ্কিংয়ে 3, এটিও প্রথমবার। পরপর দুটো টার্ম ইতালি এবং ব্রাজিলের মতো কিন্তু আর্জেন্টিনা করে দেখাতে পারল না, কারণ 2022 সালে আর্জেন্টিনা ছিল চ্যাম্পিয়ন। আমরা একটি সাক্ষাৎকার শুনে নি। রাজা মুখার্জি কলকাতা প্রথম ডিভিশন ফুটবল লীগের ঐক্য সম্মেলনী সোনালী শিবির ওয়ারি দলের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন 1991 থেকে 1996 পর্যন্ত। রাজ্য স্কুল দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল ক্রিকেট দু বিভাগেই। বাঁকুড়া জেলার বয়সভিত্তিক স্তরে প্রতিনিধিত্ব অধিনায়ক হিসেবে, জেলার একমাত্র খেলোয়াড় হিসেবে ফুটবলের পাশাপাশি ক্রিকেটের সকল এজ গ্রুপের প্রতিনিধিত্ব অধিনায়ক হিসেবে, জেলা নির্বাচকের দায়িত্ব সামলেছেন, জেলার বয়সভিত্তিক দলের কোচিং নিয়মিত করান, বয়সভিত্তিক আন্তর্জাতিক ফুটবল ম্যাচও খেলেছেন, ক্রিকেট কোচিং একাডেমির বর্তমানে চিফ কোচ।
1: বিশ্বকাপ ফুটবল, ফুটবল মানেই বাঙালির একটা আবেগ, প্রচুর উন্মাদনা এবং উৎসাহ। গত 11 জুন 2026 মেক্সিকো এবং সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে 2026 বিশ্বকাপ ফুটবলের সূচনা হয় বিখ্যাত অ্যাজটেক স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপ অনেকগুলো বিষয় নিয়ে বেশ তাৎপর্যপূর্ণ। এবারের বিশ্বকাপে সর্বাধিক 48টি দল মূল পর্বে খেতাবে লড়াই করছে। দ্বিতীয়ত, মোট 3টি দেশ এই প্রতিযোগিতার আয়োজক দেশ, মেক্সিকো, কানাডা এবং ইউএসএ। তৃতীয়ত, এই বিশ্বকাপ হাইটেক বিশ্বকাপ বললে কিছু ভুল বলা হবে না হয়তো। প্রযুক্তির দিক দিয়ে ভিআর সিস্টেমকে আরও অনেক বেশি নিখুঁতভাবে কার্যকর করার চেষ্টা করা হয়েছে। প্লেয়িং বলকে চার্জিংয়ের মাধ্যমে ম্যাক্সিমাম 6 আওয়ার্স সচল রেখে মাঠে নামানো হয়েছে এবং সেই বলের ভেতর চিপ দেওয়া আছে, যার ফলে প্রত্যেক প্লেয়ার সেই বলটি কতবার টাচ করেছে সেটাও পরিসংখ্যানে এসে যাচ্ছে। আরও একটা নতুন বিষয় চোখে পড়েছে, সেটা হলো হাইড্রেশন ব্রেক, গোদা বাংলায় আমরা জলপানের বিরতি বলতে পারি। তবে এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, এই হাইড্রেশন ব্রেক খেলোয়াড়দের রিদিম কিছুটা হলেও নষ্ট করে দিচ্ছে আমার মনে হয়। অথবা যে দল বেশ চাপে থাকছে সেই দল সাময়িক একটা রিলিফ পেয়ে যাচ্ছে। আমার মতে এই হাইড্রেশন ব্রেকটা না থাকলে খেলা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠত। 2026-এর এই বিশ্বকাপে আমরা বেশ কিছু দলকে মিস করেছি, ইতালি, চিলি, রোমানিয়া, পেরু, নাইজেরিয়া তাদের মধ্যে অন্যতম। আবার আমরা বেশ কিছু নতুন দল তাদের সীমিত ক্ষমতা দিয়ে বড় দলগুলোকে যথেষ্ট বেগ দিয়েছে, কেপে ভার্দে, কঙ্গো, বসনিয়া, মরক্কো। বেশ কিছু বড় এবং নামি প্লেয়ারদের 2026-এর বিশ্বকাপ শেষ বিশ্বকাপ, রোনাল্ডো, মেসি, লুকা মদ্রিচ, নেইমার, মোহাম্মদ সালা, এদের খেলা আমরা মিস করব। আমার মতে এবারের বিশ্বকাপ গোলকিপারদের বিশ্বকাপ বলে অভিহিত করলে খুব একটা ভুল বলা হবে না হয়তো। বেশ কয়েকটি দলের গোলকিপার তাদের ক্ষমতার সর্বোচ্চ শিখরে গিয়ে বেশ কিছু অসাধারণ সেভ করেছে। তাদের মধ্যে কেপাভারদের গোলকিপার ভোজিনোকে আমার সেরা বলে মনে হয়েছে। যদিও সেনেগাল, ইংল্যান্ড, বেলজিয়াম বা মরক্কোর গোলকিপাররা কোনো অংশেই কম ছিল না। এখানে একটা কথা উল্লেখ না করলে অন্যায় হবে, সেটা হলো স্পেনের গোলকিপার সর্বোচ্চ 649 মিনিট অপরাজিত থেকে একটা বিশ্ব রেকর্ড করেছে। এবারের বিশ্বকাপে অদ্ভুতভাবে সেমিফাইনাল লাইন আপটা ফিফা র্যাঙ্কিংয়ের 1, 2, 3, 4 এই 4টে দলই কোয়ালিফাই করেছিল। পরিশেষে আমার একটা ব্যক্তিগত মতামত, ক্রিকেটে থার্ড আম্পায়ারের ক্ষেত্রে অনফিল্ড দুটো দলের জন্য দুটি করে সুযোগ দেওয়া থাকে, সেরকম ফুটবলে ভিআর এর ক্ষেত্রে দুটি অর্ধে অনফিল্ড দুটো দলকে 1+1 দুটি করে ভিআর সুবিধা যদি দেওয়া যায় তাহলে আমার মনে হয় ব্যাপারটা ভালো হবে। 2026-এর বিশ্বকাপে রেফারিং মান নিয়ে একটা

0: প্রশ্নচিহ্ন থেকে যায়। ভালো খেলা খেলার জন্য প্লেয়ারদের মতো রেফারিরও একটা ভূমিকা থাকে বলে আমি মনে করি। আশা করব 2034 বিশ্বকাপে ফুটবলে ভারত সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ধন্যবাদ।
1: এখন শুনবেন জানা অজানা।

0: জানা জানায় শুনছেন স্নায়ু ও তার রাজত্ব বিষয়ে ধারাবাহিক কথিকা, আজ দ্বিতীয় পর্ব। বলছেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়,
1: বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কের সাথে মানুষের মস্তিষ্কের অনেকটা মিল পাওয়া যায়। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর মধ্যে স্পাইনাল কর্ড, লঘু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আন্তর্মস্তিষ্ক এবং দুটো গোলার্ধ বর্তমান, এদের যেমন কিছু সাদৃশ্যও আছে তেমন আছে পার্থক্য। মাছের পশ্চাৎ ও মধ্য মস্তিষ্ক অত্যন্ত সুগঠিত, কিন্তু সামনের অংশ তেমন বিকশিত নয়। এরা কেবলমাত্র ঘ্রাণ শক্তিতেই সীমাবদ্ধ। মজার ব্যাপার যে মাছেদের মস্তিষ্কের সামনের ভাগটা কেটে ফেললেও মাছটির স্বাভাবিক ব্যবহারে কিন্তু কোনো পরিবর্তন হবে না। জলভরা পাত্রে কোনো জিনিস ফেললে মাছটা তৎক্ষণাৎ ছুটে যাবে, আর জিনিসটি তার খাদ্য কিনা বিচার করে বিপজ্জনক কিছু বুঝলে দ্রুত পালিয়ে যাবে। কিন্তু মধ্য মস্তিষ্ক নষ্ট হলে মাছটার ব্যবহারে প্রচুর পরিবর্তন দেখা দেবে। উভচর ব্যাঙের ক্ষেত্রে মস্তিষ্কের সামনের দিক মাছেদের থেকে বেশি বিকশিত। সরীসৃপ প্রাণীদের ক্ষেত্রেও একই রকম কিছু পরিবর্তন কিছুদিনের মতো দেখা দিলেও আবার তার পুনরুদ্ধারও সম্ভব হয়। আমাদের অতি প্রিয় পোষ্য সারমেয়র কথায় আসি। এর ক্ষেত্রে গুরু মস্তিষ্কের বাইরের স্তরটুকুই যদি অপসারণ করি তবে কুকুরটি খাবারের কাছেই যাবে না, শুধু জোর করে মুখে খাবার ঢুকিয়ে দিলেও খেতে শুরু করবে না। আরও দুঃখের ব্যাপার যে সে প্রভুর দিকে কোনো আনুগত্যও দেখাবে না বা চিনতেই পারবে না, দেহস্পর্শে কোনো প্রতিক্রিয়াই দেবে না, এমনকি বিড়াল দেখলেও তার কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না। বানরের ক্ষেত্রে হলে তো নানান ঘটনা ঘটতে থাকবে এবং বানরটি সর্বক্ষণ ঘুমের মধ্যেই থাকতে চাইবে বা ঢুলতে থাকবে। জীবশ্রেষ্ঠ মানুষের ক্ষেত্রে গুরু মস্তিষ্কের সামনের দিকের অসাধারণ বৃদ্ধি মানুষের মস্তিষ্ককে নিম্নস্তরের জীবের তুলনায় এক মৌলিক স্বাতন্ত্র দান করেছে। গুরু মস্তিষ্কের ভাঁজগুলো খুলে সোজা করলে শুধু বাইরের স্তরের আয়তনই 2000 বর্গ সেন্টিমিটার হবে। অথচ ঘোড়ার মতো বৃহদাকার জন্তুর গুরু মস্তিষ্কের বাইরের স্তরের আয়তন মাত্র 350 বর্গ সেন্টিমিটার। মানুষের গুরু মস্তিষ্কের বাইরের স্তরেই 1400 কোটি স্নায়ুকোষ আছে। অভিজ্ঞতার ভিত্তিতে পরিবর্তিত পরিস্থিতিতে প্রাণীর ব্যবহার বা প্রতিক্রিয়ার যথাযথ পরিবর্তনকে শিক্ষা বলতে পারি। সচেতন বা অবচেতন মনে পূর্বের ঘটনাবলী মনে করার ক্ষমতাকে স্মৃতি বা মেমোরি বলা হয়। অবশ্য লেখক শিবরামবাবু মেমারে গিয়ে মেমোরি বাড়ানোর টোটকাটি দিয়ে গেছেন। স্মৃতিতে সঞ্চিত শিক্ষার মাধ্যমে বিশেষ বিশেষ পরিস্থিতিতে ওই শিক্ষা নির্ভর সঠিক অর্থবহ অভিব্যক্তি হল অভিজ্ঞতা। অন্যদিকে অভ্যাস বা হ্যাবিট হল শিক্ষার সরলতম রূপ। সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি, যা মানব জীবনের পরম সম্পদ এবং বোধহয় ক্ষয়িষ্ণু, তা হল অভ্যাসের বিপরীত প্রতিক্রিয়া। সুখানুভূতি বা যন্ত্রণা অনুভূতির সৃষ্টিকারী কোনো উদ্দীপনার সাথে যদি দ্বিতীয় একটি উদ্দীপনা প্রয়োগ করা হয় তবে প্রাণী কিন্তু দ্বিতীয় উদ্দীপনার প্রতি বেশি সংবেদনশীল হবে। যেমন কোনো অনুষ্ঠান বাড়িতে হৈহট্টগোলের মধ্যে কোনো পুরুষ বা মহিলাকে নিশ্চিন্তে ঘুমাতে দেখা যায়, অথচ ওই মহিলা শিশু সন্তানটি একটু কেঁদে উঠলেই ওই অল্প আওয়াজটুকুই তার ঘুম ভাঙিয়ে দেবে। এটা প্রমাণ করে শিশু কান্নার প্রতি মাতৃত্বের সংবেদনশীলতা। স্মৃতিকে তার স্থায়িত্বের উপর নির্ভর করে তিন ভাগে ভাগ করা যেতে পারে, সংজ্ঞাধর্মী, স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী স্মৃতি। এবার দেখে বা শুনে ফোন নম্বর মনে রাখার ঘটনা স্বল্পস্থায়ী স্মৃতির উদাহরণ, কিন্তু স্মৃতি সারা জীবন ধরে স্থায়ী হয় এবং মুহূর্তের মধ্যেই তা স্মরণ করাও সম্ভব হয়। আকাশবাণী, যা প্রকৃতই বাণী।

0: টোটা। ইদানিং খুব ঘুমালে কুম্ভকর্ণ নামে ডাকাটা অবলুপ্তির পথে হলেও নিদ্রাকে দুটো ভাগে ভাগ করা যায়, রেম বা র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ ঘুমের এক ভাগে অক্ষিগুলোকে দ্রুত সঞ্চালন ঘটে, আবার পরের দশাটি নন রেম দশা, এ সময় সঞ্চালন তেমন দেখাই যায় না। রেম দশায় গভীর ঘুমের অভাব ঘটে, সবথেকে প্রাণবন্ত বিস্তৃত এবং আবেগপূর্ণ স্বপ্ন রেম ঘুমের সময়ই ঘটে।
1: স্নায়ু ও তার রাজত্ব, এ বিষয়ে ধারাবাহিক কথিকার দ্বিতীয় পর্ব শুনলেন, বললেন অধ্যাপক প্রদীপ মুখোপাধ্যায়। আগামীকাল তৃতীয় তথা শেষ পর্ব। জানাও জানা এখানেই শেষ হল।
2: জানাও জানা শেষ হল। এবারে চলে আসি গুথিয়া কাপ ফুটবলের কথায়। বিশ্বকাপ ফুটবলের পাশাপাশি আমরা ভুলেই গেছিলাম এবছরের গুথিয়া কাপের বিষয়, পৃথিবীর সর্বোচ্চ আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা। জুলাই 12 থেকে জুলাই 18 পর্যন্ত হয়েছে গোথেনবার্গে সুইডেনের। 4900 ম্যাচ খেলা হয়েছে এই কদিনের মধ্যে, এবং জুলাইয়ের 18 তারিখ অর্থাৎ পরশু দিন হয়েছে ফাইনাল ম্যাচ। তার সঙ্গে একটু বলে রাখি, এই ইভেন্টটিতে 1956টি টিম যোগদান করেছিল 78টি দেশ থেকে, এবং পৃথিবীর 13টি আলাদা জাতি তার মধ্যে ছিল। ইন্ডিয়ার মিনাভা একাডেমি ফুটবল ক্লাব সাকসেসফুলি তারা জিতেছে ব্রাজিলের আর এস স্পোর্টস ইয়েলোকে 2-1 গোলে হারিয়েছে আন্ডার 12 ক্যাটাগরিতে। আন্ডার 18 ক্যাটাগরিতে ঘানার আক্রা শুটিং স্টার্স ফুটবল ক্লাব তারা আয়ারল্যান্ডের নিউব্রিজ টাউন এফসিকে 2-1 গোলে হারিয়েছে। আন্ডার 17 ক্যাটাগরিতে তানজানিয়ার ওয়ান ট্যানজানাইট ফুটবল একাডেমি ওটিএফএ সিকিউরড ওটিএফএ B17 চ্যাম্পিয়নশিপ জিতেছে। এ তো গেল হচ্ছে ও বিজেরটস এফএফ সুইডেনের, তারা G16 ক্যাটাগরিতে তারা স্বর্ণপদক লাভ করেছে আইসল্যান্ডের স্টারজানকে হারিয়ে পেনাল্টি শুট আউটের মাধ্যমে। এবারে আমরা আসি একটু হেলসিঙ্কি কাপের কথায়। হেলসিঙ্কি কাপ হয়েছে হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়ামে, আন্ডার 12 চ্যাম্পিয়নশিপ, এবং সেখানে জুলাই মাসে 6 থেকে 11 পর্যন্ত 1729টি টিম 18টি দেশ থেকে। মিনার্ভা একাডেমি ইতিহাস করে প্রথম ইন্ডিয়ান টিম হয়েছে যারা ফিনল্যান্ডের এইচ জেকে ফিনল্যান্ডের তাকে হারিয়েছে 1-0 গোলে ফাইনাল ম্যাচে। পৃথিবীর অন্যতম বৃহৎ যুব ফুটবল প্রতিযোগিতা 18টি ভেনুতে খেলা হয় এবং 100টা মেট্রোপলিটন রিজিয়নে হেলসিঙ্কির খেলা হয়।

200 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: সকালের আড্ডা শেষ হল, এরপরের অনুষ্ঠান অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি অনুপম রায়, আলাপচারিতায় শর্মিষ্ঠা সরকার।
2: এবার উপার দুই বাংলার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই সেই অনুষ্ঠানে যার নাম অতিথি। সেই অনুষ্ঠান যেখানে আমরা এমন গুণীজনেদের সান্নিধ্য পাই মিনিট তিরিশেক সময়, আধা ঘণ্টা, যার মধ্যে দিয়ে তাঁদের জীবনের নানান ঘটনায় শুধু যে মাত্র উদ্বুদ্ধ হয়ে উঠি তাই নয়, ভারী অবাক হই। আসলে গুণীজনেদের যে যাত্রাটা, জীবন পথটা, সেটা সত্যি খানিক অবাক করে বইকি আমাদের। নিজেরাও ভাবি চাইলে হয়তো বা পারতেও পারি, চেষ্টা করতে দোষ কি, তাই না? আজকেও তেমনই এক গুণীজন রয়েছেন যার সান্নিধ্যে আগামী ৩০ মিনিট, এই আধ ঘণ্টা রঙিন হয়ে উঠবে, এই দাবিটুকু আমি আগে থেকেই করছি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গায়ক, গীতিকার, সুরকার অনুপম রায়।
3: নমস্কার
2: অনুপম দা। ঠিক যখন ভাবছিলাম অনুপম রায়ের আগে আমি ঠিক কি কি বলবো, গায়ক আগে বলবো নাকি গীতিকার আগে বলবো নাকি সুরকার আগে বলবো নাকি একজন গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার বলবো, আমি ঠিক কোনটা বলবো, কারণ একসঙ্গে এত কিছু। তো এই যে একসঙ্গে এত কিছু, তার মধ্যে ঠিক কোনটা সবার আগে বললে আপনার ভারী ভালো লাগে?
3: খুব কঠিন প্রশ্ন আসলে। আমিও সাধারণভাবে যেভাবে দিন কাটে আর কি, কোন একটা জিনিস নিয়ে যে আমি সারাদিন পড়ে আছি সেরকম নয় আর কি। কখনো হয়তো লেখা হচ্ছে, কখনো সুর আসছে, কখনো গান গাইছি, কখনো কবিতা লেখার চেষ্টা করছি, কখনো গদ্য লেখার চেষ্টা করছি, কখনো বই পড়ছি। সুতরাং এই সবকটা মিলিয়েই তো আমি, কোনো একটাকে বেছে নিলে তো ওরকম ভাবে চেনা যাবে না আর কি।
2: মানে ওই ছন্দে ছন্দে কত রং বদলায় সারা জীবনে, সারাটা দিনেই আপনার নানানভাবে বদলাতে থাকে।
3: হ্যাঁ হ্যাঁ, এবং এই প্রত্যেকটা, এগুলো তো সব অবতার বলা যেতে পারে, এই বিভিন্ন অবতারগুলোর সংমিশ্রণ এক জায়গায়, মানে সেটাই আমার পরিচয় আর কি।
2: এই যে আমরা এখন মূলত গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীতের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে আছে অনুপম রায় নামটা, সেটা ছোট

0: বেলায় কি তার কোনো পরিবেশ বাড়িতে ছিল? মানে ছোট থেকে ভেবেছিলেন যে আমি গান নিয়েই থাকবো, আমার পথটা গানের পথই হবে?
1: হ্যাঁ, এগুলো আসলে বোধহয় ছোটবেলাতেই কোনো একটা পোকা কামড়ায়, যার ফলে চিন্তাগুলো আসতে থাকে আর কি। আমার ছোটবেলায় গানের প্রতি, সঙ্গীতের প্রতি আমার বিশাল একটা আকর্ষণ ছিল। এগুলো তো অনেক মানুষের মধ্যেই থাকে, অনেক বাচ্চার মধ্যেই থাকে। সেটা পরবর্তীতে কি হবে সেটা কেউ তো জানে না সেই বয়সে, কিন্তু আমার স্বভাবের মধ্যে যে একটা জিনিস পড়ে সেটা হচ্ছে আমার একটা সিরিয়াসনেস আছে ভীষণ। এবং হয়তো লোকে বিনোদনের জন্য গান শুনছে, আমি কিন্তু শুধু বিনোদনের জন্য গান শুনছি না, আমি অনেক কিছু শেখার জন্য গান শুনছি।
0: সেটা
1: ওই ছোটবেলা থেকে। এবং আমার ওই ক্যাসেটের ভেতরে কি লেখা থাকে, কে সঙ্গীত করেছে, কে আয়োজন করেছে, কে ইনস্ট্রুমেন্ট কি বাজিয়েছে,
0: তখন তো ক্যাসেটের ছোট কাগজ হতো, তার ভিতরে
1: ওই স্লিপগুলো ভীষণ প্রয়োজন। এবং আমার বহু বন্ধু বান্ধব আছে ছিল আর কি, যাদের হয়তো ওটাতে অতটা আগ্রহ নেই, তারা সেই সঙ্গীতটা শুনে আনন্দ পাচ্ছে, আমি তো সেটা পাচ্ছি। তার সঙ্গে আমার প্রচণ্ড কৌতূহল যে কি করে কি হচ্ছে, রেকর্ডিং কি করে হচ্ছে, বা এই যে আমি এখন রেডিওতে বসে আছি, আমি অল ইন্ডিয়া রেডিওতে আমার জীবনে প্রথমবার বসে আছি, এটা খুব অদ্ভুত একটা ঘটনা। কারণ আমি তো একসময় প্রচুর রেডিও শুনেছি, এবং সেই সময় FM রেনবো আর
0: FM গোল্ড,
1: এবং এখানে যে এত রকমের গান শুনতে, মানে তখন কিন্তু আমি জানি না যে আমি কি শুনছি, আমি জাস্ট রেডিওটা অন করে রেখেছি এবং একের পর এক গান আসছে এবং আমি পরিচিত হচ্ছি বা আমি সমৃদ্ধ হচ্ছি। এবং কোন মানুষকে যে কিভাবে কি স্পর্শ করবে সেটা কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না আর কি। সেই সঙ্গীতের প্রতি আকর্ষণটা এবং খুব তীব্র ছিল। এবং পৃথিবীতে অনেক কিছু করার আছে, পাহাড় চড়ার আছে, গাছ লাগানোর আছে, ব্যবসা করার আছে, এই যে সব কিছু বিভিন্ন জিনিসের মধ্যে আমাকে ছোট থেকেই বারবার সঙ্গীত সবচেয়ে বেশি আকর্ষণ করেছে।
0: আর বাড়িতে মা বাবা এরকম গানের কোনো পরিবেশ?
1: হ্যাঁ, আমার বাড়ি বেসিক্যালি একটু কালচারাল ফ্যামিলি। মা রবীন্দ্রসঙ্গীত করেন, আধুনিক বাংলা গান গাইতে পছন্দ করেন, বাবা বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজান, গলাতে যথেষ্ট সুর আছে, গানও করেন। এই এই যে পরিবেশটা আর কি, এটা তো আমি পেয়েছি এবং আজকে আমি যেখানে দাঁড়িয়ে সেটার জন্য তো বাড়ির পরিবেশ কিছুটা দায়ী। শিল্পকে ভালোবাসা, সঙ্গীতকে ভালোবাসা, এগুলো তো বাড়ির থেকেই শেখ। আজকে যদি আমি সেই বাড়িতে না জন্মাতাম, আমি হয়তো অন্য কিছু ভালোবেসে বড় হতাম। মানে আজকে যদি আমার একটা ওয়ার জোনে, একটা যুদ্ধক্ষেত্রে জন্ম হতো, আমি হয়তো বন্দুক ভালোবেসে বড় হতাম, আমি নিজেও জানতাম না যে আমি কেন বন্দুক ভালোবাসি।
0: এবার
1: সেই জায়গাতে আমি সেরকম একটি বাড়ি পেয়েছি যেখানে সঙ্গীতের প্রতি এত ভালোবাসা ছিল, তাই জন্য আমারও তৈরি হয়েছে।
0: আপনার বেড়ে ওঠাটা মোটামুটি 90-এর দশকটায়।
1: 90-এর দশকে আমার জ্ঞান হচ্ছে।
0: হ্যাঁ, এবার সেই সময়টাতে তো আমাদের ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, এইসব কিছুই ছিল না। তো এই যে এত রকম গান, তার যোগান যে আপনি নানান রকম শুনছেন, ভালো লাগছে, এই যে তার যোগান, এবং কি কি শুনবো সেগুলো কোথা থেকে? রেডিও শুনতেন আর কি কি?
1: রেডিও একটা বড় সোর্স ছিল। ইনফ্যাক্ট এই যে অনুষ্ঠান হয়েছিল তো মৈত্রী, এই অনুষ্ঠান
0: আকাশবাণী মৈত্রী,
1: এবং দুই বাংলাতে মানুষ শুনছে, তা প্রথম বাংলাদেশের গান কিন্তু আমি রেডিওর মাধ্যমে পেয়েছিলাম। এবং কিভাবে জানি না, মাইলস বলে একটি ব্যান্ড বাংলাদেশের, তাদের গান ভেসে এলো এই রেডিওতে, সেখান থেকে আমি পরে ক্যাসেট সংগ্রহ করেছি বা কিছু করেছি। সুতরাং এই যে দেশ বিদেশের গান একটা সোর্স ছিল রেডিওত, আর টিভি চ্যানেলগুলো যখন আসতে শুরু করলো সেইটার একটা সোর্স ছিল। স্কুল কলেজের বন্ধু বান্ধব সেটাও কিন্তু একটা সোর্স, তারাও আর কি শুধু যে আমরা খেলে বেড়াচ্ছি বা পড়াশোনা করছি তা না, প্রচুর এই স্কুল কলেজগুলো তো বেসিক্যালি পড়াশোনা বা এগুলো
0: সার্বিক আদান প্রদানের,
1: হ্যাঁ, বন্ধুত্ব করার একটা মূল জায়গা। এবং আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে ভাবি যে কলেজ স্কুল এই যত ইনস্টিটিউশন আছে আর কি, এখান থেকে আমরা বন্ধু নিয়ে বেরোই এবং সেই বন্ধুদের সঙ্গে ভবিষ্যতে যোগাযোগ থাকে, এবং সেই বন্ধুত্বের একটা আদান প্রদান। এবং সেটা মিউজিক একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যে ও এই ক্যাসেট শুনছে, ও এইটা দিল আমি, কারণ একটা মানুষের পক্ষে তো সব করা সম্ভব নয়। এবং সেই আদান প্রদান,
0: বই যেমন দেওয়া নেওয়া হতো, তার সঙ্গে নোটস, তার সঙ্গে ক্যাসেটও আদান প্রদান চলছে,
1: এবং ওগুলোই বেশি ইম্পর্টেন্ট।
0: ঠিক।
1: এবং সেইটা হলো, তারপরে যেটা হলো যে ওই ইন্টারনেটের বিপ্লবটা। এবং আমার মনে আছে যে আমি বিদেশি গান শুনতে ভীষণ পছন্দ করতাম এবং পাশ্চাত্য পপুলার মিউজিক আর কি, সেইগুলোর সবসময় পেতাম না। হয়তো টিভিতে আমি একটা গানের ভিডিও দেখলাম কিন্তু গোটা অ্যালবামটা পাই না, মানে আমি চাইতাম যে আমি ওই অ্যালবামটা আমার সংগ্রহে থাকে, আমি বাকি 12টা গানও শুনবো, সেগুলো পেতাম না। কিন্তু বিজ্ঞান বা টেকনোলজির মূল যে উপকারিতা সেটা হচ্ছে যে মানুষ যেটা আজকে চাইছে সেটা আগামী 5 বছরের মধ্যে সেটা করে দেখাবে। আজকে

0: মানে সেই সময়কার ক্রাইসিসটা 5 বছরের মধ্যে মিটে গেল, যখন সব অ্যালবাম সবকিছু মানে ইন্টারনেটের মাধ্যমে পাওয়া যাচ্ছে 2006-07 ওই সময়টার থেকে আর কি। খুবই ফ্যাসিনেটিং লাগে আর কি, যে মানে আমি বিজ্ঞান টেকনোলজির কথা বলছি, যে সেই সময় হয়তো মনে হতো যে সমুদ্রের ধারে গিয়ে মায়ের সাথে একটু কথা বলবো, এই সূর্যাস্ত দেখছি মায়ের সাথে শেয়ার করতে চাই, সেই সময় সম্ভব হতো না। তারপর বিজ্ঞান বলল এটা করতে চান আপনি, তাহলে আপনার জন্য নিয়ে আসছি মোবাইল ফোন, এবার মোবাইল ফোনে শুধু কথা বলবেন না, ভিডিও করতে হবে,
1: মাকে দেখিয়েও দিন সানসেটটা।
0: এই যে আমাদের ক্রাইসিস এবং টেকনোলজি ঠিক এসে এসে আমাদের সলভ করতে থাকছে আর কি, সেটা আমার খুব দারুণ লাগে। এবং আমাদের এই গান শোনার প্রসেসটাতেও প্রচণ্ডভাবে টেকনোলজি হেল্প করেছে, ওই যে ভান্ডারটা খুলে ইন্টারনেটে যে ভান্ডারটা খুলে দিল আর কি, ওটা ভীষণ ভীষণ মানে কি বলবো, এখন ফোনে আর গান ডাউনলোডও করতে হয় না, আজকাল তো সবই যে কোনো প্ল্যাটফর্মে আর কি পাওয়া যাচ্ছে, এবং খুঁজতে কোনো অসুবিধা হয় না। অসুবিধা যেটা হয় আজকাল সেটা হচ্ছে বাংলা পুরনো গান খুঁজতে খুব অসুবিধা হয়, কারণ সেগুলো তো কেউ ডিজিটাইজ করে তোলেনি, বা সেটার কাজ হয়তো চলছে।
1: সেটার জন্য আকাশবাণীতে একটু কান পাতলে, এটা শুধু অনুপম দার জন্য নয়, আমি আমাদের দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের জন্যই বলছি যে পুরনো বাংলা গান যদি শুনতে চান তাহলে আকাশবাণীতে কান পাতুন। আকাশবাণীর নানান চ্যানেল, নানান প্রচার তরঙ্গ আমরা খুব গর্বের সঙ্গে এবং দাবি করি যে এমন গান আমরা এখনো বাজাই আমাদের সংগ্রহে রয়েছে, যা কিন্তু সত্যি আর কোথাও রাখা নেই আমাদের আর্কাইভে, যা যা এখনো পর্যন্ত সেই সব মানে
0: তাই হওয়ার কথা, কারণ এখানেই তো শুরু
1: হয়েছিল সব, সেই একদম আকর। আচ্ছা, আবার আপনার কথায় ফেরত আসি, পড়াশোনায় ছোটবেলা থেকে ভীষণ মেধাবী, এবং তারপর সেই অর্থে যাকে বলা হয় যে ভীষণ উজ্জ্বল একটা একাডেমিক্স সেটাও রয়েছে, যাদবপুরের মতন জায়গা থেকে আপনার গোল্ড মেডেল রইল, সেইগুলোর সঙ্গে কি গানটা তখন ছিল, নাকি এত যারা ভালো পড়াশোনা করে আমরা তো ভাবি তারা খুব পড়ে, তো তার মধ্যে গান ছিল না, গান হারিয়ে গেছিল?
0: না না, গান সব সময় ছিল আর কি। মধ্যে যদি বলা হয় 2 বছর 11-12 একটু গান ব্যাকসিটে গেছিল, কারণ ওই সময়টা আমার সবচেয়ে বেশি পড়াশোনার চাপ ছিল
1: জয়েন্টের জন্য।
0: হ্যাঁ, ওই ওই ফেজটা সত্যি মানে আমার শরীরও দুর্বল হয়ে গিয়েছিল, আমি জানি না আর কি, লোকে বললে হাসবে যে আমি যদি 2000 সালে জয়েন্ট না পেতাম আমি সুইসাইডও করতে পারতাম, কারণ আমি এতটাই অবসেস ছিলাম আর কি। আমি দেখছি আমি নার্ড, গিক, এই সব শব্দগুলো আছে না, এর মধ্যে কিছু কিছু ব্যাপার আমার মধ্যেও আছে আর কি, এটা অবসেশন মাঝে মাঝে কাজ করে আর কি। এবং গিটার শিখতে হবে তো আমাকে 4 মাসের মধ্যে গিটার শিখতে হবে, একটা সময় তো ভূত চাপলো যে তবলা শিখবো যখন আমি স্কুলে পড়ি আর কি। তার মূল কারণ ছিল হচ্ছে যে এই পুরুষদের একটা গলা ভাঙে না টিনেজের সময়, আমি গান গাইতাম, তারপর একদিন দেখলাম যে গাইতে গিয়ে সুর তো লাগছে না এবং অদ্ভুত লাগছে গলাটা, এবং লজ্জা করতো আর কি। আর সেই সময় ওই গোঁফের রেখাটাও সবে সবে গজাচ্ছে, লজ্জাটা একটু বেশিই থাকে, তো আমি তো গাইতে পারছি না, তখন আমি কি করবো, তবলা শিখবো, তো বাড়িতে তবলার মাস্টার, এই ওই করে সেই শুরু হলো আর কি। সুতরাং আমার মধ্যে একটা ওই কিছু একটা করতে হবে আর কি, সেই তাগিদটা খুব বেশিভাবে আছে।
1: আমি তো খুব সুন্দর একটা উপমা পাচ্ছি অর্জুনের মতন, যে ওই শুধু পাখির চোখটুকু যখন যা দেখেন তখন পাখিরা ডানা পালক কিছু দেখা যায় না, তখন খালি আপনি ওর চোখটুকুই দেখেন।
0: ঠিক ঠিক, এটা এটা খুবই ভালো বলেছেন, আমার মধ্যেই এটা যদি চিটকগ্রস্ত বলা হয় তাহলে সেই চিটকগ্রস্ত।
1: না না, তা বলবো কেন, আমরা বরং আমাদের তো ছোট থেকে বাবা মায়েরা মানে এরকম সন্তান পেলে তো বাবা মায়েরা আনন্দে তাদের কি যে করবেন, যে আরে বাবা আমার ছেলে তো শুধু পাখির চোখই দেখছে, আমার মেয়ে তো খালি চোখ।
0: ওটা নিয়ে বাড়িতে খুব সমস্যা হতো, সেটা হচ্ছে যে আমি আমাকে কেউ কোনোদিন পড়তে বসতে বলেনি, আর সেটা আপনার আপনি আমার মা বাবাকে জিজ্ঞেস করলেই বুঝতে
1: পারবেন, না আমি আপনার পাশে বসেই বুঝতে পারছি এখন।
0: এবার ওটা নিয়ে চিন্তা হতো যে ছেলে তো ঘুমোচ্ছে না, এ তো রাত্রি বেশি জাগছে, এতটা স্ট্রেস নেওয়ার কি দরকার আছে,
1: মানে বাড়ি থেকে কোনো প্রেসার ছিল না যে জয়েন্ট তো পেতেই হবে,
0: প্রচন্ড বাড়িতে অতটা বদার্ডই নয় আর কি। বাবা মা কি দেখে যে ছেলে খাচ্ছে, তো শরীরটা হচ্ছে প্রাইমারি আর কি, হেলথ নিয়ে বাড়িতে সবসময় বদার, যে এইটা খেতে হবে, এই ফল খেতে হবে, এই সময় এটা, ডিসিপ্লিন থাকতে হবে, আমার আচার আচরণ কিরকম, আমি লোকের সঙ্গে কিভাবে ব্যবহার করছি, সেইগুলোর উপর বাড়িতে বেশি নজর ছিল আর কি, ওটা প্রাইমারি ফোকাস। পড়াশোনায় একটু কম নম্বর আসলে খুব একটা বকুনি খাইনি আমি কোনোদিনই। এবার কিন্তু আমার মধ্যে অবসেসিভ ব্যাপারটা ছিল যে আমাকে এটা করতে হবে। এই গান বাজনার ক্ষেত্রেও তাই আর কি, যে ওই রিগোরাস শিডিউল যেটা আমার ছিল আর কি, যে পড়াশোনার যে আমি দিনে 10-11 ঘন্টা পড়ি, তার মধ্যেও 1 ঘন্টা হচ্ছে আমার ডেডিকেটেড গানের জন্য, এবং আমার ভেতরে সুইচ আছে, আমি সুইচ অন সুইচ অফ করতে পারি, যে আমি এখন 12:30 থেকে 1:30 অবধি গান শুনবো বা গানের মধ্যেই থাকবো, সেই সময় কিন্তু আমি একটা অঙ্ক করবো না, কোনো খেলাধুলো কিছু নিয়ে ভাববো না, ওইটা করলাম তারপর সুইচ অফ হলো, আবার আমি পড়াশোনা।
1: ভাবনাটাতেও আপনি সুইচের মতন মানে রীতিমতো
0: আছে, মোস্ট প্রবাবলি আছে আমার।
1: সেটা কি কোনোভাবে মেডিটেশন বা কোনো কিছু থেকে?
0: ছোট থেকে তো করিনি, এটা বোধহয় নিয়েই জন্মেছি। ওই আপনি যে এই

0: গুণের কথা বলছেন, গুণ ব্যাপারটা আমি অতটা, তার চাইতে হচ্ছে এটা খুব ডিবেটের ব্যাপার, আমার মধ্যে যদি কোনো সুপার পাওয়ার থাকে সেটা হচ্ছে আমার পরিশ্রম করার ক্ষমতা, সেইটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, কিন্তু ওটাকে প্রায়োরিটি দিই না আমরা।
1: একদমই ঠিক, ওই যে শুরুতেই একটু আগে বলছিলাম না শ্রোতা বন্ধুরা, যে আমরা আমাদের এই অতিথি অনুষ্ঠানে এমন সকল গুণীজনেদের সান্নিধ্য পাই যে তাদের কথাগুলোও শুনলে মনে হয় যে এভাবেও সম্ভব, তাহলে আমরা একটু চেষ্টা করি। তো আপনার সঙ্গে কথা বলতে বলতে সেটাই মনে হচ্ছে যে এভাবেও সম্ভব, মানে
0: হ্যাঁ মানে আমার কোনো স্পেশাল কোনো গুণ নেই কিন্তু।
1: আচ্ছা, এই যে 90-এর দশকে আবার ফেরত যাই, যে সময়টায় বড় হচ্ছেন, আমাদেরও ওই 90-এর দশকটাই বেড়ে ওঠার সময়, ওই সময়টা খুব স্পেশাল একটা সময়, কারণ ওই সময় এমন একটা ট্রানজিশন দেখেছি আমরা গানের ক্ষেত্রে, মানে তখনও পাড়ার প্যান্ডেলে বা বাড়িতে তখনও হেমন্ত শুনছেন মায়েরা, আমরাও শুনছি সে কারণে, সলিল চৌধুরী বাজছে বাড়িতে শুনছি, আবার ঠিক সেই সময়টাতেই সুমন চট্টোপাধ্যায় এলেন, সেই সময়টাতে চোখে আগুন হাতে গিটার নিয়ে নচিকেতা এলেন, শিলাজিৎ এলেন, আবার ওই 90-এর দশকের শেষের দিকটায় চন্দ্রবিন্দু চলে আসে, আর একটা নতুন টেস্ট। তো এই যে এত রকমের গানের নতুন একটা আপনিও পেলেন নিশ্চয়ই সেই সান্নিধ্যগুলো, সেই টেস্টগুলো, তার কি প্রভাব পড়েছে আপনার?
0: ভীষণভাবে, এবং ওইটাই তো মূল প্রভাব আর কি আমার, যে এই যে আমি গান গাইছি বলছি, আমাকে তো মা গান শেখাচ্ছে, আমি সেগুলো যখন বাড়িতে
1: রবীন্দ্রসঙ্গীত
0: বা আধুনিক গান কিছু সেগুলো শিখে আমি গাইছি, কিন্তু আমার ভেতরে যে মানে ওই পাগল মানুষটা আছে বা পাগলামিটা আছে, সেটা হচ্ছে যে আমার ওইগুলো গিয়ে কোনো তৃপ্তি হতো না, মানে আমার মনে হতো আমি এটা কেন করছি, মা আমাকে বলছে, আর একটা ওই বয়সে হয় যে মা যা বলছে তা তো করবোই না আর কি, অন্য কিছু একটা করতে হবে,
1: একটা রেভলিউশনারি একটা,
0: হ্যাঁ মানে অকারণ রেভলিউশন, মানে রবীন্দ্র জয়ন্তী হচ্ছে পাড়ায়, আমি কিন্তু ওই রবীন্দ্র জয়ন্তীর ওখানে নেই, বন্ধুদের সঙ্গে ছুটে বেড়াচ্ছি গোটা পাড়াতে, কার বাড়িতে কলিং বেল বাজিয়ে আসছি যেখানে কেউ বেরিয়ে আসছে, তো মানে এইসব করাতে বেশি মোটিভেশন ছিল সেই সময়। ওই সুমন নচিকেতা অঞ্জন ওই যে ফেজটা, ওইটাতে আমার ওই কনসেপ্টটা ভালো লাগলো, এরা তো বেশ নিজে লিখছে নিজে গাইছে, আমিও এটা করতে চাই। এবার এটা ওই অল্প বয়সের একটা মানে কি পাগলামি আর কি, কিন্তু সেটাই যে কোনোদিন আমার ওটা করতে করতে করতে এটাই আমি ভবিষ্যতে করব, অবাক লাগে নিজেরই ভাবলে, কিন্তু যেটা হলো আর কি, আমি যেহেতু ওই অল্প বয়স থেকে শুরু করেছিলাম, 12-13 বছর বয়স থেকে আমি গান লেখার চেষ্টা করছি এবং রেগুলার চেষ্টা করছি, করতে করতে
1: পড়ার সাথে ওটাও চলছে,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: সুরও দিচ্ছেন,
0: সুরও দিচ্ছে, খুব খারাপ খারাপ সুর দিতাম, কিন্তু ওই ব্যাপারটা একদিনে তো হয় না। এবার তারপর আমি যখন 12-13-14 বছরে লিখছি, 22 বছরের বয়সে আমি যে গানটা লিখছি সেটা ওই 10 বছর তো একটা প্র্যাকটিস হয়েছে লেখার চেষ্টা, এবং বাতিল হয়ে গেছে সব গান, সেটার একটা স্ট্যান্ডার্ড হয়েছে। এরপর আমি যখন তার থেকে 4-5 বছর বাদে আবার লিখছি, মানে ওই জার্নিটা চলছে, তখন কিন্তু অনেকটা ম্যাচিওর করে গেছে লেখাটা, ওই শুরু করেছিলাম 12 থেকে, তাই জন্যই হয়তো ওটা হয়েছে, আমি যদি 22 শুরু করতাম তাহলে আমার আরো দেরি হতো
1: শিখতে, এবং ওই ব্রাশ আপ যাকে বলে অনুশীলনের তো একটা গুরুত্ব
0: আছে, হ্যাঁ এটা পুরো ব্যাপারটাই ওই, এটা একটা স্কিল গান লেখাটা, এবং এটাই প্র্যাকটিস করে গেছি আমি।
1: এবং গানের ক্ষেত্রে, গান লেখার ক্ষেত্রে, কবিতা লেখার গান লেখা তো ভীষণই আলাদা, অনেকটা আলাদা, তো সেই ক্ষেত্রে যে মিটারগুলোর ব্যবহার সেগুলো কি করে শিখলেন, মানে কেউ কি শেখালো ধরে, যে
0: স্কুলে যেরকম কবিতা টবিতা শিখিয়েছে সেরকম শিখেছি, ইংরেজি বাংলায় যা পড়েছিলাম আর কি, স্কুলে তো ভালোই শেখানো হতো, সেগুলো থেকে আমি অলংকার আর এগুলো বুঝে গেলাম, এবং মিটার তো ওটা সহজাতই থাকে আর কি, হয়তো যে ওটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। গানের শরীর কিভাবে তৈরি হয় সেটাও মানে ওগুলো আর কি প্র্যাকটিস করতে করতেই হয়েছে,
1: দেখাতেন কাউকে লিখে মনে হতো যে একটু দেখাই, হ্যাঁ শোনাই গানটা,
0: এগুলো হয়েছে মানে বাড়িতে হাসাহাসি হতো আমার গান নিয়ে, আমার এক দাদু ছিলেন, দাদু ভাই বলতাম, এই গোল পার্কেই থাকতেন, তো উনি, ওনাকে আমার শোনাতে ভালো লাগতো, কারণ ওই দাদু আর দিদারা এই যে জেনারেশনটা এরা খুব ইন্সপায়ার করে, ওর যাই শোনাতাম বলতো যে দারুণ হচ্ছে, এবং একটা কিছু একটা গোটা গানের মধ্যে কোনো একটা জায়গা তুলে বলতো যে এই জায়গাটা খুব ভালো হয়েছে দাদু ভাই, তো এইটা এটা আমার মনে আছে আর কি, এবং শ্রোতা হিসেবে দাদু ভাইকে আমি পছন্দ করতাম। আর স্কুলের বন্ধু বান্ধবরা মানে ঠিক আছে আর কি, অতটাও মানে আমিও একটু লাজুক ছিলাম, আমি অতটা সাহস করে শোনাতাম না, আর সেই সময় সবাই গায়ন গান গাইতে চাইছে, সবাই একটা কিছু করতে চাইছে। এবার করতে করতে কলেজ এলো, কলেজে আমি যে লিখছি সেটা আমার গুটি কয়েক বন্ধু
1: যাদবপুরে গেলাম যখন,
0: কিন্তু সেখানেও আর কি মানে খুব একটা খাপ খুলতে পারিনি, একটু লজ্জা লজ্জায় পেতাম আর কি। মেন আমার 22 বছরের পরে আমি যখন ব্যাঙ্গালোর চলে গেলাম,

0: ওই ফেজটা হচ্ছে আমার সংরাইটিং এর সময়ের সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। তখন আমি অনেক বেশি গান তৈরি করছি এবং আমার গানের মান আর কি গুণগত মানের একটা ইম্প্রুভমেন্ট হচ্ছে। এবং এটার জন্য ওই রঞ্জন ঘোষাল বলে একজন ছিলেন মহিনের ঘোড়াগুলের, উনি লিরিক লিখতেন, ওনার সঙ্গে ওনার সংস্পর্শে এসে আরেকটু জ্ঞান নেত্র বিকশিত হলো আর কি, আরো বেশি বুঝতে শিখলাম লেখা লেখার ব্যাপারটা আর কি। করতে করতে বিভিন্ন ইনফ্লুয়েন্স নিয়ে এগোতে থেকেছি।
1: যাদবপুরে তো ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং হলো, তারপর সার্কিট ডিজাইন করছেন আপনি ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করতে করতে, সেই সার্কিট ডিজাইন করতে করতে আপনি গানও ডিজাইন করে ফেলছেন। তার মানে তো এই যে সময়টা, মানে আমরা যতদূর জানি যে যে কোনো রকম কর্মজগতে একবার ঢুকে গেলে তারপর আর সবকিছু আস্তে আস্তে যেন চলে যায়। আমরা সবাই হ্যাঁ হ্যাঁ নাচ তো শিখতাম, এই জবে
0: খুব ভালো প্রশ্ন, এর থেকে আমি অনেক উত্তর দিতে পারবো,
1: শুনি না একটু।
0: এই যে স্ট্রাগলটা কথা বলছেন, এই স্ট্রাগলটা তো আমারও হয়েছে। আমি তো অফিসে 10 ঘন্টা, ভারতের ওয়ার্ক কালচার খুব খারাপ,
1: খুব খারাপ।
0: এখানে হচ্ছে যে যত বেশি অফিসে কাজ করে দেখাতে পারবে তার মানে তার তত বেশি ল্যাজ মোটা হয় আর কি। এবার এই কালচারে পড়ে আমি তো বিপদে পড়েছি, কারণ আমি তো অফিসটা করে বাড়ি ফিরে গান বাজনা বা এর একটু কালচার করতে চাই, একটু সংস্কৃতি নিয়ে থাকতে চাই। এমন এমন দিন গেছে আর কি, এত প্রেশার গেছে অফিসে যে আমি বাড়ি ফিরে কলম ধরার কোনো মানে মনের জোরটাই পাচ্ছি না। এবং তখন আমার মনে হচ্ছে যে আমার যদি এটা হারিয়ে যায়, আমার যদি গান গাওয়ার ইচ্ছেটা চলে যায়, আমার কবিতার খাতাটা চলে যায়, এইখান থেকে জন্ম হয়ে আছে বেঁচে থাকার গান, যেটা পরবর্তীতে মানুষ শুনেছে অটোগ্রাফ ছবিতে,
1: রূপম ইসলাম করলেন
0: ওটা, হ্যাঁ ওটা রূপম দা গাইলেও। ওটার ছবির জন্য অনেক লিরিক পাল্টানো হয়, কিন্তু ওটা অ্যালবামে যে ভার্সনটা আছে আমার আর কি, সেখানে হচ্ছে আদি লিরিক্সটা আছে, যদি ফেলে দিতে বলে ঘোলা জলে গোলা তুলি যেন আমি কুড়িয়ে নেব তা, ফেলে দিতে বলে দুপায়ে বাঁধা ঘুঁড় যেন আমি ফেলতে দেবো না, বা এরকম কিছু ছিল। মানে এই প্রত্যেকটা হচ্ছে বিভিন্ন আর্ট ফর্ম আর কি, একটা ছবি আঁকা যে তুলি যদি কেউ ফেলে, এবার কেউ বলতে এটা একটা সিস্টেম যেটা আর কি আমাদের ভারতের যে সিস্টেম আর কি, বা সাবকন্টিনেন্টের যে সিস্টেম, যে প্রচণ্ড পরিশ্রম করতে হয় এবং আর কিছু করা যায় না, ফ্যামিলি লাইফ বলে কিছু থাকে না, ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটাকে বলে সেটাকে ধ্বংস করে দেয় আর কি এদেশে। সেইটা কি রাখা পসিবল, সেইটা কি বাঁচিয়ে রাখা যাবে, সেইখান থেকে জন্ম হয়ে আছে বেঁচে থাকার গানে। সেটা সৃজিতদা পরে নিজের ছবিতে অন্যভাবে ব্যবহার করেছে, কারণ সুর আর কথাটা ভালো লেগেছিল।
1: মানে আপনার যে কবিতা ঠাসা আর গান ঠাসা খাতাটা বহুদিন ধরে, সেখান থেকে আমরা অনেক কিছু পরবর্তীতে পেয়েছি, যেগুলো আমরা পরে পাচ্ছি পেয়েছি সেগুলো সেই মানে তাদের অনেকেরই জন্ম সেই সেই সময়টা যখন ঠাসা থাকতো বই আর খাতার মধ্যে।
0: ইনফ্যাক্ট অনেকেই এটা প্রশ্ন করে যে ভাবে যে আমাকে আমার মতো থাকতে দাও, আমার প্রথম গান। এবার প্রথম গান বলতে ওটা আমার প্রথম
1: মাইলেজ বলা যায়,
0: মুক্তি পেয়েছে যে গানটা, কিন্তু কেউ কিন্তু জানে না যে তার আগে আরো 160টা গান আমার তৈরি ছিল। এবার ওই গানটা দিয়ে মানুষ আমায় চিনল, কিন্তু তার আগে আমাকে 160টা গান লিখতে হয়েছে যার পরে ওই গানটা তৈরি হয়েছে। অনেকেই অনেক ইয়াং ছেলেমেয়েরা আমায় জিজ্ঞেস করে, দাদা আমি গান লিখেছি আমি রিলিজ করতে চাই। এবার যখন এগুলো শুনে আমি জিজ্ঞেস করি যে তোমার কটা গান আছে আর কি লেখা, সে হয়তো বললো যে আমার 4টেই গান আছে। এবার এগুলো একটু রিস্কি যে আমি 4টে গান লিখেছি তার মধ্যে আমি একটা রিলিজ করব, মানে আরো ইম্প্রুভমেন্ট হয়তো হবে আর কি, সেই সময়টা দিতে হয় আর কি এগুলোর ক্ষেত্রে।
1: আমাকে আমার মতো থাকতে দাওটা পেয়ে তো বাঙালি রীতিমতো চমকে গিয়েছিল, কিন্তু এটার আগে যে 150 গান আপনার নিজের তৈরি হয়ে রয়েছে তাদের নিয়ে নাকি আপনি ওই শনি রবির উইকেন্ডে কলকাতায় এসে আপনি ঘুরেও বেড়াতেন ওই?
0: হ্যাঁ আপনাদের স্টাডিটা একদম ঠিক। আমি তখন
1: মিউজিক কোম্পানির দরজায়
0: সিনেমাতে গান করব, এগুলো তো পুরো অবাস্তব ব্যাপার ছিল, কারণ আমরা যে সময় বড় হয়েছি 90-এর দশকে তখন কোনো সিনেমার গান বিখ্যাত হয়নি। সুমনদার একটা ভালো অ্যালবাম ছিল, সেদিন চৈত্র মাস বলে একটি ছবি বেরিয়েছিল, তার গানগুলো আমার ভালো লাগছে
1: তাকেই দেখতে।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক। বাকি যে গানগুলো বেরোতো ওগুলো ঠিক মানে আমার অ্যাম্বিশন নয় যে আমি এই ধরনের গান করব। তার আগে যে বাংলা স্বর্ণযুগ যেটা বলা হয়, যেখানে শ্যামল, হেমন্ত, মান্না, যে যে গানগুলো তৈরি হচ্ছে আমাদের সলিল দাস সুরে,
1: সুদিন
0: দাশগুপ্ত সুরে,
1: সুদিন দাস
0: বা নচিকেতা ঘোষের সুরে, এগুলো ছিল, এগুলো দিয়ে কিন্তু আমরা ইন্সপায়ার্ড হচ্ছি না।
1: এবং সেই সময়টাও তো আমাদের দেখা সময়,
0: কারণ আমি
1: 50-60-70-এর দশক,
0: সেগুলো আমার মা বাবাদের ইন্সপায়ার করতে পারে কিন্তু আমাকে তো করবে না, আমাকে তো আমার সময়ের গান ইন্সপায়ার করবে। এবার সেই সময় সিনেমার কোনো জায়গা ছিল না, ঋতুপর্ণর কিছু ছবি হতো আর কি, সেখানে
1: মূলত রবীন্দ্রসঙ্গীত,
0: হ্যাঁ আর গানই থাকতো না, রীনাদিরও কিছু ছবি হতো, তাতেও কোনো গান নেই, তাতেও ওই বাজলে একটা দুটো রবীন্দ্রসঙ্গীত। সেইখান থেকে আমার ইচ্ছে হচ্ছে আমি অ্যালবাম করব।

0: ছবিতে গান আপনি লিখবেন করবেন গাইবেন ভাবেনি?
1: না, একদমই ভাবিনি। আমি অ্যালবাম করতে চাই, আটটা আটটা গানের অ্যালবাম হবে, বা যা দেখেছি আমি বেসিক্যালি। দেখুন, আজকে কলকাতা শহরে এত লোকে ক্রিকেট কেন শিখতে চায়, তার একটা কারণ হচ্ছে আইকন সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ব্যাট ধরলেন, তারপর প্রচুর বাঙালি ব্যাট ধরলেন, তো ওই আইকনটা লাগে। তা আমাদের আইকন যারা ছিলেন আর কি, তারা তো অ্যালবাম করে দেন সবাই। আজকে সুবর্ণচিকেতা অঞ্জনী হোক বা তার পরবর্তীতে চন্দ্রবিন্দু ফসিলসকে একটা ভূমি, যাই হোক, সবার অ্যালবাম।
0: এবং ওখানেই ওদের সিগনেচার ওরা ওই অ্যালবামে রাখতে পারেন, কারণ ছবির গানে অনেক কিছু ভেবে সিচুয়েশন।
1: আমার ছবির গানের কোনো ওই আইকন নেই যাকে আমি ফলো করব, সেইখান থেকে ওই সিডি নিয়ে আমি বিভিন্ন রেকর্ড কোম্পানির জায়গায় ঘুরতাম আর কি, এবং শোনানোর চেষ্টা করতাম যে যদি কেউ এগুলো করতে ইন্টারেস্টেড হয়।
0: আর সিডিগুলো তৈরি করতেন কোথায়, ব্যাঙ্গালোর থেকে?
1: ব্যাঙ্গালোর থেকে, ওই দেড়খানা মতন সিডি ছিল।
0: আচ্ছা, ওই তাই নিয়ে মোটামুটি। আচ্ছা, ব্যাঙ্গালোরের যে সময়টা, ওই সময়টা তো আপনাকে অনেকটা তৈরি করেছে গান শেখা বোঝা, কারণ গান জানা একরকম আর একটা গানকে তৈরি করা, এই যে অ্যারেঞ্জমেন্টস এই সমস্ত কিছু, এইটা তো খুব একটা মানে গ্রামার মেনটেন করে অনেক কিছু জানতে হয়, এই সবটা কি করে মানে গুরু হিসেবেই কাউকে পেলেন, নাকি আপনি একেবারে যেখান থেকে যেটা পাচ্ছেন সোনাটুকু তুলে নিচ্ছেন, কিভাবে হলো বিষয়টা?
1: ব্যাঙ্গালোরে কিন্তু আমার যেটা ডেভেলপ করেছিল সেটা হচ্ছে সং রাইটিং স্কিল, মানে আমি গান লেখা এবং সুর করা এটার একটা জায়গায় পৌঁছেছিল। আমার গায়কী, আমি তো গান গাইও, সেটা কিন্তু আমি মনে করি না যে আমার খুব তৈরি ছিল, কারণ আমি তো ওটার পেছনে সময় দিইনি, আমি তো গান তৈরি করার পেছনে সময় দিয়েছি মূলত। এবং ওটা যখন আমাকে গাইতে হচ্ছে অত শ্রোতার সামনে, আমি 2010 যখন গাইছি, আই এম নট কনফিডেন্ট, আমার গলা কাঁপে, এবং
0: মানে অটোগ্রাফের পরে যখন আমি স্টেজ
1: শো করতে শুরু করছি, সুতরাং আই ওয়াজ নট ট্রেন্ড টু বি আ সিঙ্গার তখনও, আই ওয়াজ নট ট্রেন্ড টু বি অ্যান অ্যারেঞ্জার। এই যে অ্যারেঞ্জমেন্টের কথা বললেন, আমি কিন্তু অ্যারেঞ্জমেন্টেরও কিছু জানতাম না। আমি কলকাতায় যখন এসেছি তখন আমি কাজ করতে গিয়ে পড়েছি মহাবিপদে, যে এইবার মানে গান তো লিখেছি, এবার এটাকে যে রেকর্ড করা হবে, এখানে কী বাজবে, এখানে কীরকম হবে, আমি মুখে একটা লাইন বলতে পারি কিন্তু একটা লাইনে তো হয় না, এটা তো একটা মানে অনেক কিছু জড়িয়ে আছে এর সঙ্গে। এখানে আমাকে অনেক মানুষ সাহায্য করেছে। রাজা নারায়ণ দেবের কথা আমি ভীষণভাবে বলবো, কারণ আমার প্রথম দিকের অ্যারেঞ্জমেন্ট, প্রথম যে ছবিতে আমি মিউজিক ডিরেকশন করেছি চলো পাল্টাই, শুধু আমি রাইটার কম্পোজার হিসেবেই করেছি, ওই যে গোটা সঙ্গীত আয়োজন সেটা রাজাদা করেছে। আমি বলেছি যে রাজাদা একটু এটা পাল্টে দিলে হয় বা ম্যাক্সিমাম, কারণ আমার সেই যোগ্যতাই নেই যে আমি রাজাদাকে বলবো আর কি সেই সময় যে এটা কর। সো আই গট হেল্প ফ্রম হিম ওখানে। তারপরে আমি যখন 22 শ্রাবণ করছি তখন আমার আরে একটু স্লাইট উন্নতি হয়েছে, সেখানেও রাজাদার প্রচুর ইনপুট, এবং গানগুলোর ডিজাইন কীরকম হবে, মানে একটা গিটার রেকর্ড কী করে করতে হয়, আমার কিন্তু কোনো জ্ঞান ছিল না, মানে মাইক দিলাম আর রেকর্ড হয়ে গেল এরকম তো নয় আর কি। আমি কী বলবো, একজন প্রফেশনাল গিটারিস্ট এসছেন সেশন বায়াতে, আমার তরফ থেকে আমি কী বলবো, সেটার জ্ঞান আমার মানে 2% আর কি। যার ফলে আমার কলকাতা আসার পরের জার্নিটাতে সং রাইটিং, দেখো ওটা আমার মূল স্ট্রেংথের জায়গা, সেটা ইম্প্রুভ করেই যাবে, করেই যাবে হয়তো। মেন উন্নতিটা আমার গাওয়াতে হয়েছে এবং সঙ্গীতায়োজনে হয়েছে।
0: মানে শিখে আসাটা হলো না, বরং বলা যায় যে এসে শিখতে শুরু করলেন টোটাল অ্যারেঞ্জমেন্টের বিষয়।
1: একদম, অ্যারেঞ্জমেন্ট গাওয়া এগুলো পুরোপুরি এসে এক মানে ইন্ডাস্ট্রিতে পড়ে শেখা যেটা বলে আর কি, যে কলেজ থেকে গ্র্যাজুয়েট বেরিয়েছে একাডেমিক্স জেনে, কিন্তু ইন্ডাস্ট্রিতেই হাতে খড়ি হলো এবং সে জানতে পারলো কিভাবে কি কাজ করে, আমারও তাই হয়েছে।
0: মানে এ তো রীতিমতো বলা যায় সাঁতার না জেনে আপনি সমুদ্রে ঝাঁপটা দিলেন, এবং কোথা থেকে ঝাঁপ দিলেন, যে এমন একটা ডাঙা যেখানে সবকিছু সেট রয়েছে, একটা হ্যান্ডসাম প্যাকেজ রয়েছে, সুন্দর চাকরি রয়েছে, খুব ভালো ডিগ্রি রয়েছে, উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে, সব কিছুকে ছেড়ে আপনি এমন একটা সমুদ্রে ঝাঁপ দিলেন যেখানে আপনি জানেনই না যে হাউ টু সুইম, কি করে আমি সাঁতারটা কাটব, এই যে অদ্ভুত একটা সাহস, মানে দুঃসাহসও বলা যায়।
1: এটা কিন্তু ওই একটা ইংলিশ প্রভার্ব আছে যে ফুলস রাশ ইন হোয়ার এঞ্জেলস ডেয়ার টু ট্রেড, মানে যেখানে বুদ্ধিমান লোক যাবে কিনা ভাবছে, বোকারা কিন্তু সবার আগে ঝাঁপায়। আমার হচ্ছে ওই বোকার মতন অবস্থা যে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এটা করা উচিত। আসলে এগুলো হচ্ছে ওই বয়সের পাগলামি আর আমার এই সঙ্গীতের প্রতি আকর্ষণ, এই সাংস্কৃতিক জগতের প্রতি একটা আকর্ষণ এবং এর সঙ্গে থাকা। আমার সকাল থেকে রাত অবধি আমার মাথার ভেতর যে চিন্তাগুলো কাজ করে সেগুলো সবই কালচারাল চিন্তাভাবনা, মানে শিল্প সংস্কৃতি নিয়ে আর কি, গান বাজনা লেখালেখি।

0: এগুলো নিয়ে, যার ফলে ওটার প্রতি যে আমার আবেগ বা টানটা ওটা মারাত্মক। তখন আমি চাকরি করি, ভালো লাগে, ওটা আমার আইডেন্টিটি নয়, মানে সবার তো একটা আইডেন্টিটি লাগে আর কি। আমার আইডেন্টিটি হচ্ছে, মানে আমি মনে করি যে মিউজিক। এবার সেইটার জন্য আমি যখন একবার সুযোগ পাচ্ছি, একটা বেসিক সুযোগ যেটার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, তখন আমি বোকার মতন ঝাঁপ দেওয়াই ভালো।
1: তো এই যে ঝাঁপটা দিলেন, সত্যি এটা মারাত্মক সাহসের ব্যাপার। আপনি বলছেন বোকার মতন বটে, সেটা ভারী বিনয়ের কথা, কারণ এতে প্রবল সাহস লাগে। সেই সাহসের ক্ষেত্রে কিন্তু আরো অনেক কিছু লাগে যা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। সবচেয়ে বড় কথা, বাড়ি থেকে বাধা এলো কিনা, যে তুমি সব ছেড়ে কি করে আসতে পারছো। তো এরকম আরো অনেক কিছু আমার জানার কিন্তু বাকি রয়ে গেল। আমি জানি আমাদের শ্রোতা বন্ধুদের মনেও ভিড় করছে অনেক অনেক প্রশ্ন, যে এটার পর এটা কি করে হলো, ওটা তাহলে কি করে হয়ে গেল, সবটা নিয়ে আগামী পর্বে আবার আসছি। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট গায়ক, সুরকার, গীতিকার অনুপম রায়। ভালো থাকবেন সকলে, নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন অনুপম রায়, আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা সরকার, সম্পাদনা রোহিণী রওশানি, প্রযোজনা অনন্যা মজুমদার।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন নট ভৈরব রাগী খেয়াল, পরিবেশনায় অর্ঘ্য চক্রবর্তী, তবলা সহযোগিতায় সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন নট ভৈরব রাগে খেয়াল পরিবেশন। পরিবেশন করলেন অর্ঘ্য চক্রবর্তী, তবলা সহযোগিতায় সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

প্রিয় শ্রোতা বন্ধুদের, আকাশবাণী মৈত্রীর মনের মতো গান অনুষ্ঠানে জানাই স্বাগত। আজকে ঠিক করেছি গানের দেশে ভেসে ভেসেই খুঁজব গান। আচ্ছা, এই যে গানের দেশের কথা বললাম, এই দেশ শব্দটা শুনে আপনার মনের মধ্যে কোন ছবি দেখা দিল বলুন তো? কোনো পাহাড়, নদী, জঙ্গল, কংক্রিটে ঘেরা কোনো ভূখণ্ড, একটা সীমানা, তাই তো? না না, যাকে ছোঁয়া যায় না বটে,

এ তবে সে বড্ড বেশি ছুঁয়ে থাকে, তাই না? খবরদারির চোখে সে তাকায়, সে বুঝিয়ে দেয় এইটুকুই আপনার বাউন্ডারি। আচ্ছা, এবার যদি আপনাকে বলি গানের দেশ, তারও কি সীমানা ওটুকুই? মানে আপনি যা দেখতে পাচ্ছেন, যা অনুভব করতে পারছেন। আচ্ছা, এই যে এখন বর্ষাকাল, শ্রাবণের ভিজে হাওয়া আপনার গায়ে হাত বুলিয়ে যখন ওই কাঁটাতার পেরিয়ে চলে যাচ্ছে বেড়া ডিঙিয়ে, ও কি জানে ওর সীমানা কোথায়? এই মুহূর্তে আপনি যে বিদেশিনীর গানের রিলস দেখছেন ফেসবুকে বা ইনস্টাগ্রামে, সেই গানের দেশটাই বা কোনটা? আজ মনের মতো গান তাই এক নতুন দেশের সন্ধানে। যে দেশ কি দিয়ে তৈরি? সুর, ছন্দ, তাল, সর্বোপরি গান দিয়ে।

ওই যে ভেসে চলেছে আদুরে নৌকোটা, নরম রোদে গায়ে এলিয়ে গান ধরেছে মাঝি, দুটো ছেলে মেয়ে ছুটে চলেছে কাশের বন পেরিয়ে, ব্যাকুল বাঁশির সঙ্গে মিশে যাচ্ছে ট্রেনের হুইসেল, দিগন্তে সোনারি আলোয় পাখিদের গান। এই যে টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া ছবি, এগুলো কি সাজাতে পারে না গানের দেশটাকে? আমাদের সকাল থেকে রাতের যে মাপা গুণ্ডি, সেখানে এমন এক একটা মুহূর্ত আসে যার ওই এক ছটাক জায়গাতেই দিব্যি সেঁটে যেতে পারে গানের বিশাল সাম্রাজ্য। কেমন করে? তাই তো ভাগ করে নেব বলেই আজকে এই সপ্তাহের শুরুতে সোমবারের সকালে আপনার হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও উড়িয়ে দিলাম গানের প্রজাপতিকে।

সীমানা ছাড়িয়ে হারিয়ে যায় যে গান, যে গান বেঁধে রাখে এক একটা প্রজন্মকে। দিন ফুরিয়ে গেলেও যে গানের আবেগ এতটুকু কমে না, একেবারে একই রকম থাকে, তেমনই একটি গানের কথা বলতে ভীষণ ইচ্ছে করছে আজকের এই সকালে। কারণ মাত্র কয়েক ঘন্টা আগেই শেষ হয়েছে ওয়ার্ল্ড কাপ ফুটবল। দেখুন, একটাই গান এই কটা দিন মানচিত্রের সব কাটাকুটি মুছে ফেলেছে। আর আমাদের বাঙালির ফুটবল অ্যান্থেম, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, পৃথিবীর সব বাঙাল ঘুটিকে এক করে দেয়নি বলুন। হ্যাঁ, আমাদের দেশের ফুটবল এখনও জগৎসভায় ঠিকমতো আসন পাততে পারেনি বটে, তবে সেই আইকনিক ফুটবল ম্যাচ সর্বমঙ্গল স্পোর্টিং ভার্সেস হাড়ভাঙা ক্লাব আপনাকে কি একটু নস্টালজিক করে দিচ্ছে না? সেদিনের যে তরুণী বউটি এক মাথা ঘোমটা দিয়ে মনে মনে গলা ফাটিয়েছে ফুটবলের জন্য, তার আজকের ফোকলা দাঁতের হাসিতে এখনো কি আটকে নেই ওই গানটা? তাই মান্নাদের সেই অমর ফুটবল বন্দনাই এখন রইল আপনাদের জন্য।

200 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নোক দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

আজকের মনের মতো গানই খুঁজে চলেছি এমন একটা দেশ যে দেশের কোনো নাম নেই মানচিত্রে, নেই গুগলেও, রাস্তারও হতিশ দিতে পারে না গুগল ম্যাপ। কারণ তো খুবই সোজা, কারণ দেশটা আমার আর আপনার বেঁচে থাকার মধ্যেই কোথাও লুকোচুরি খেলছে। এবার তাকেই, মানে সেই দেশটাকেই খুঁজে দেখার চেষ্টায় আমাদের আজকের মনের মতো গানের সফর। তাই আসুন না গানে গানে মনের কথা একটু ভাগাভাগি করে ফেলি এই বর্ষার সকালবেলায়।

গানে গানে মনের কথা ভাগ করে নেওয়ার মজাই আলাদা। কেন বলছি তার কারণ, গান তো আপনারা শুনছেন বটেই, তবে একদম টাটকা একটা কথা বলি, এই আজকে মনের মতো গান আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে যখন আসছি সকাল সকাল মেট্রোতে করে, তখন আমার পাশেই দাঁড়িয়ে দুই তরুণ তরুণী। আর মজার কথা কি বলুন তো, গানে গানে তাদের মধ্যে চলছে কথোপকথন, বেশ ইন্টারেস্টিং তাই না? আর তখনই আমি ভাবছিলাম এই গানটা, আর ভাবছিলাম আজকে এই গান আপনাদের আমি শোনাবই। আসলে এমন করেই তো মনের কথা গান হয়ে, সুর হয়ে, ছন্দ হয়ে ভেসে চলে আমার আপনার মনের মাঝদরিয়ায়। আবার গান কখনো বৈশাখী সন্ধ্যার ঝড়ে, কখনো শরৎ আলোয়, কিংবা বসন্তের আবির, বা একেবারে অস্তমিত সূর্যের আলোয় তৈরি করে গানের দেশ, তাই না?

এমনই হাজারো টুকরো ছবির মধ্যেই লুকিয়ে থাকে গান। আর সেই সব ছবি আর গান যখন ইচ্ছে ডানা মেলে মনের মাঝ দরিয়া থেকে মাঝ আকাশে উড়ে বেড়াতে চায়, তখন তাকে কোথায় নিয়ে যাওয়া যায় বলুন তো? আপনার কি মনে হয়, মানে আপনি কি চাইছেন এই মুহূর্তে গানকে আমরা কোন দেশে নিয়ে যাব? কোথায় কোথায় কোথায়, হীরক রাজার দেশে নাকি শুন্ডির রাজ্যে, কি ভাবছেন আপনি? হ্যাঁ, আপনাকেই বলছি, কি ভাবছেন, এই হীরক রাজার শুন্ডির রাজ্যের গল্প বলবো? একেবারে না, বরং আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি। আচ্ছা, আপনি বলুন তো, গান কি কোনোভাবে যুদ্ধের অস্ত্র হতে পারে? আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, কেন পারবে না, গুপি বাঘাই তো তার নিদর্শন। হ্যাঁ, ঠিক কথা, আমিও ওই পথেই হাঁটতে চলেছি জানেন। আমি ভাবছি যে আজ যদি ওরা থাকতো তাহলে কেমন হতো বলুন তো? এই যে প্রাচ্য আর পাশ্চাত্যে এত রকম যুদ্ধ চলছে, সেখানে হয়তো সব সৈন্যরা অস্ত্র ফেলে দিয়ে গান গিয়ে উঠত, যুদ্ধের বদলে হয়তো গানের লড়াই চলতো বছরের পর বছর ধরে, জর্বরিত নতুন সুর ছন্দ কথা। হাহা, সত্যি যদি এমন হতো, এমন একটা গানের দেশ সত্যি যদি থাকতো, কিন্তু তা তো হওয়ার কথা নয়, মানে হলে তো ভালোই হয়, তবে আপাতত স্বপ্নেই থাকুক, আমরা বরং ঘুরে আসি শুন্ডির দরবার থেকে। ওই দেখুন, একেবারে গানের আসর সাজিয়ে একালের হল্লা রাজারাও কান পেতে, মানে একেবারে বুঁদ হয়ে অপেক্ষা করে আছে কখন গান ধরবে আমাদের গুপি আর পাখা।

0: ছিলাম।
1: রূপকথার মতো একটা গান, তাই না বলুন? সহজ কথায় সুরে এই ছোট্ট গানটার মধ্যে দিয়েই তো দেখা যায় একটা দেশ। আবার দেখুন, আপনাকে যদি এই মুহূর্তে নিয়ে যাই আপনার জায়গা ছেড়ে, মানে আপনার বাড়ি ছেড়ে বেশ খানিকটা দূরে, না না আমি জানি আপনি ভীষণ ব্যস্ত। আচ্ছা, আপনি কখনো বল্লভপুরের রাজবাড়ি গেছেন? যাওয়া হয়নি এখনো, মানে ভেবেছেন অনেকবার যাবেন কিন্তু সেই অর্থে সময় করে উঠতে পারেননি, তাই না? ঠিক আছে, চোখ বন্ধ করুন তো, আপনাকে এক্ষুনি নিয়ে যাব বল্লভপুরের সেই ভুতুড়ে রাজবাড়ির ঠাকুর দালানে। সেখানে কি দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখুন না, একটু ভালো করে দেখুন, দেখতে পাবেন একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে। কি করছে ওরা বলুন তো? ওরা ওদের চোখে চোখে নতুন প্রেমের গান লিখছে, একদিকে ভূতকে আরেকদিকে ভবিষ্যৎকে বসিয়ে রেখেছে। আর তারপর কি করছে? পাখির ঠোঁটে আঁকছে রোদের রং আর নদীর স্নানে ভালোবাসার দিনলিপি। ওই দেখুন কেমন আলো হয়ে উঠেছে ওদের ওই ছোট্ট গানের বারান্দাটা।

দেবরাজ ভট্টাচার্য এবং সুরঙ্কমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই মিষ্টি গানটা শুনতে শুনতেই মনের মতো গান ভেসে চলেছে নতুন দেশের সন্ধানে, মানে গানের দেশের সন্ধানে। আর এই মুহূর্তে আমি যদি বলি সেই দেশ আপনার হাতের নাগালি রয়েছে, মানে আপনি তাকে নজরবন্দি করেই বসে আছেন, কি অবাক হলেন তো। ওই যে ওই ছোট্ট রেডিওটা, জানেন এই রেডিওর প্রসঙ্গে আমার হঠাৎ করে আজকের এই অনুষ্ঠানেই মনে পড়ছে আমার দাদুর কথা। আমার দাদুর রেডিও কখনো বন্ধ হতো না, যখন বন্ধ হতো বুঝতাম যে ব্যাটারি শেষ হয়ে গেছে। তেমন করেই আপনি বা আপনার পরিবারের কেউ হয়তো এমনভাবেই রেডিওকে আঁকড়ে ধরে তার পুরো জীবনটা কাটিয়ে দিয়েছেন, সেখানে এতকাল ধরে শুনে এসেছেন অনুরোধের আসর, আধুনিক গান, রম্যগীতি, ছায়াছবি, রবীন্দ্র নজরুল, রোজ নিয়ম করে সকাল থেকে চালিয়ে রেখেছেন, কিংবা ওই বন্ধই করতে ভুলে গেছেন, সিগন্যালটাও কখনো বাদ যায়নি তখন। তাকে যদি আপনার গানের দেশ বা জগৎ বলি, খুব কি ভুল বলা হবে, খুব কি বেশি বলা হবে, কি নস্টালজিক হয়ে পড়লেন তো। জানেন আমারও সেই ছোট্টবেলাটা বারবার মনে পড়ছে, যেখানে কে ছিল না, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, না তারা এখনও আছেন কিন্তু সেদিনের মতো করে রেডিওর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা বড্ড বেশি তাদের সঙ্গে ছিল। তাই আজ এই মনের মতো গান যখন ভেসে চলেছে নতুন গানের দেশে, তখন আরও একবার আমরা বলি না, আমরা অনুরোধ করি না তাকে মনে মনে যে একটা গান লিখুন না আমাদের জন্য।

এমন কত ছোট বড় দৃশ্য আমাদের মনের কোণে লুকিয়ে থাকে। আসলে তো শুধুই দৃশ্য নয়, গল্পও বটে। যেমন মনে করুন, আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন, হঠাৎ শুনলেন কামরায় হট্টগোল ছাপিয়ে একটা বড্ড চেনা সুর, আপনিও গুনগুন করছেন মনে মনে, পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়। দেখলেন একজন গান গাইতে গাইতে হাত বাড়িয়েছে ভিক্ষের জন্য, এমন দৃশ্য খুবই চেনা। এবার আজকেই হয়তো আপনি এমন কোনো দৃশ্যের মুখোমুখি হবেন যখন কাজের জন্য বেরোবেন ট্রেনে করে কোথাও। তো এই যে যারা গান গাইছেন, তারা কি শুধুই এই চার পাঁচটা গান গাইছেন? একেবারে নয়, তার নিজের তৈরি করা গানের দেশটাকেই রোজ তারা গানের ভেতর দিয়ে ফেরি করছে। আজ সেই গানওয়ালার সঙ্গে যদি আপনার দেখা হয়, তার কাছে আরেকটা আর একটা গান শুনতে চাওয়ার আবদার করে ফেলুন না।

সুমন যতই বলুন কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই, তবু সকালের এই সময়টায় খুব ব্যস্ততা চলে আপনাদের, বুঝি বুঝি জানেন। তবু হাতে কাজ আর কানে রাখুন না আজকের আকাশবাণী মৈত্রীর মনের মতো গান, যেখানে আজ গান আর কথায় গানের দেশ। একটা ছোট্ট ঘটনা বলি। সম্প্রতি একটা ওয়েব সিরিজ দেখেছি, সেখানে একটা ডায়লগ আর কয়েকটা দৃশ্য আমাকে একেবারে চমকে দিয়েছে। মানে আমি নতুন করে ভাবতে শিখেছি যে আচ্ছা, এভাবেও তাহলে আমাদের নিজেদের সঙ্গে আমাদের গানের দেশ জুড়ে থাকে। যেখানে দেখাচ্ছে যে একটা সংসারের মধ্যে কিভাবে সুর তাল ছন্দ লুকিয়ে থাকে। যেমন ধরুন, আপনি হয়তো সবজি কাটতে কাটতেই অনুষ্ঠান শুনছেন, খুন্তি দিয়ে রান্না করতে করতেও হয়তো শুনছেন, হতেই পারে, কিংবা রোজকার যে কাজ বাড়িতে,

বাগান করা কিংবা ধরুন ঘরদোর পরিষ্কার করা, মশলা বাটা, জামা কাপড় কাটা, কাচা, সেলাই করা, সব কিছু, এই সব কিছুর মধ্যেই তাল আছে, ছন্দ আছে, আর একটা সুর একেবারে ফুলগুধারার মতো বয়ে যায়। এই সব কিছুর মধ্যেই একটা অবচেতন স্রোত সুরের হাত ধরে দেশ তৈরি করে। আর তাই তো আমাদের এই জীবনটা, এই কাজগুলো একঘেয়ে বটে, তবু একঘেয়ে হয়ে যায় না। প্রত্যেক দিন কোনো না কোনো স্রোত, কোনো না কোনো সুর এসে নতুন করে আবার আমাদেরকে বেঁধে দেয় এই কাজের জগতে, যে কাজ আসলে তৈরি করে গানের দেশ। তাই চলুন না এই স্রোতে ভেসে চলি গানের খোঁজে।

শ্রাবণী বৃষ্টিতে কাগজের নৌকোর মতো আজ আমাদের মৈত্রীর ঘর ছেড়ে ভেসে চলেছে গান আপনার ঠিকানায়, যেখানে লুকিয়ে আপনার হাজার কাজের ব্যস্ততার মধ্যেও আপনার গানের দেশটা। জানেন, এই গল্পের মতো মুহূর্ত তৈরি করার ক্ষমতা রাখে নাছোড় বৃষ্টি। হয়তো এই মুহূর্তে আপনি যেখানে বসে গানের মনের মতো গান শুনছেন, সেখানে হয়তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আপনার হয়তো কাজে বেরোতে যেতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে জানালার পাশে বসে বৃষ্টির ফোঁটাগুনি। আর এই যে দৃশ্য চোখের সামনে একটা নতুন গল্পের প্লট তৈরি করে দিতে পারে। জানেন,

আবার এসেছে আষাঢ়, শ্রাবণও আসবে। কোচিংয়ে পড়তে যাবার মুখে এসে গেল বৃষ্টি। আসুক, আজ যেতেই হবে। ভিজে গেছিস যে, তুইও তো ভিজেছিস, আর কেউ আসেনি? স্যার কোথায়? জলছবিতে নূপুর বাজছে দুটো মনে, গান এসে ওদের শ্রাবণকে কেমন এলোমেলো করে দিয়ে ভেসে যাচ্ছে। দেখুন, এভাবে কি জন্ম নেয় গানের দেশ, কে জানে।

বৃষ্টি ভেজা দিনে একলা হয়ে পড়ে শহরের গলি, গলির ক্রিকেট, পাড়ার ফুটবল ম্যাচ, সাইকেল নিয়ে রাস্তার দৌড়াত্ম আর চায়ের ঠেকের আড্ডাগুলো। আর তখনই মনে পড়ে ওই গানটা, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। পিছুটানের দিনগুলো আরও আরও একবার বন্ধুত্বের শিকড়কে যেন জড়িয়ে রাখতে চায়। তবু মন কোথাও থেকে যেন বলে ওঠে, কোথায় হারিয়ে গেল সোনালি সে দিনগুলি। আজ আর নেই, না কে বলেছে নেই, সবই আছে, আমাদের এই মনের মধ্যে আছে, গান হয়ে আছে। আর যে গান আমাদের এই মনের ঘরে তৈরি করে তার নিজস্ব দেশ, গানের দেশ। আর এই গানের দেশের রেশ নিয়ে আমরা যদি অন্য একটা গানের দিকে তাকাই, সেখানে দেখব একদল তরুণ তাদের কিশোরবেলার আনন্দকে ফিরে পেতে চাইছে, হাফ টিকিট আর আবুলিশে, সাইকেল আর মাঠের সবুজ ঘাসে। সেলফোনের পৃথিবী ছেড়ে আসুন না এ বৃষ্টির মধ্যেও আরও একবার আপনার ওই দামাল দিলগুলোর টানে। আজ এই গানের দেশে যখন মনের গান বাজছেই, তখন আপনার প্রাণের সেই ছোটবেলার বন্ধুটাকে ডেকে আজ আরও একবার বলুন না, বন্ধু চল।

আপনার ছেলেবেলার বন্ধুরা আজ এই বৃষ্টির মধ্যেও আপনার টিমে আপনার পাশে কতটা আছে সেটা তো আপনিই বলতে পারবেন। আর এই ছেলেবেলার মধ্যে গানের দেশটা কতটা খুঁজে পেলেন সেটিও হয়তো এই বর্ষার মধ্যে, এই নস্টালজিয়া, এই ভেজা বাতাসের মধ্যেও মনে করতে পারছেন আপনি। হয়তো ফিরে যাচ্ছেন সেই ধুলো কাঁথা মাখা ছোটোবেলার স্কুলের দিনগুলোতে। সে মন কেমনের বেলা এখন থাক, তবে অনুষ্ঠানের শুরুতেই যেমনটা বলেছিলাম, আপনার জীবনের গলি খোঁজি থেকেই তৈরি করব।

গানের দেশের একটা আস্ত নতুন ম্যাপ, সে পথে কতটা সফল হতে পেরেছি সেটা জানার ইচ্ছে রইল আপনার থেকে। চিঠি বা ইমেল বা মৈত্রীর ফেসবুক পেজে গিয়ে জানাতে পারেন আপনার ভালো লাগা, আপনার ভালো না লাগাটাকু। তবে সময় বড্ড বেরসিক, কথায় কথায় ফুরিয়ে এলো আমাদের আজকের এই গানের বেলা, মুড়িয়ে এলো নোটে গাছ।

এতক্ষণ শুনলেন মনের মতো গান, সঙ্গে ছিলাম আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রামধনু। এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনবেন মিতালী সেনগুপ্তের পরিবেশনায় আধুনিক গান।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান রামধনু। এতক্ষণ শুনলেন মিতালী সেনগুপ্তের পরিবেশনায় আধুনিক গান, এখন শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী সায়ন চট্টোপাধ্যায়।

রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এই অনুষ্ঠানে প্রথমে শুনলেন মিতালী সেনগুপ্তের পরিবেশনায় আধুনিক গান এবং তারপর শুনলেন ম্যান্ডোলিন শিল্পী সায়ন চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী আরতি মুখোপাধ্যায়, গানটির গীতিকার দিলীপ মুখোপাধ্যায় এবং সুরকার অলোকনাথ দে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠান। এবার শুনবেন মধু গুপ্তের কথায় প্রবীর মজুমদারের সুরে অনুপ ঘোষালের কণ্ঠে একটি গান।

সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী উমা চট্টোপাধ্যায়।

নজরুলগীতি শুনলেন শিল্পী উমা চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

রমগীতি অনুষ্ঠানের প্রথম গানটির গীতিকার সুকুমার রায় এবং সুরকার হিতেন বসু। সমবেত কণ্ঠে শুনুন সিংহাসনে বসল রাজা।

পান খেয়েছি মশলা তাতে।

0: হুকুমে পেলে এবং পেলে বকশিস।
1: রাজা বলেন
2: 1000 টাকা ইনাম পাবে সদ্য।
1: তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য।
2: জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজল কাশর ধক্কা, উড়ে বাপরে কি তেজ বুড়ো আড়ে, উড়িয়ে পায় না সে যে অক্কা।
3: এবারের গানটির শিল্পী আলপনা বন্দ্যোপাধ্যায়, গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার আলী আকবর খান।

আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি শুনছেন। এবারের গানটির শিল্পী বনশ্রী সেনগুপ্ত, কথা এবং সুর সুধীন দাশগুপ্ত।

রমগীতি অনুষ্ঠানের শেষ গানটির শিল্পী মঞ্জু বন্দ্যোপাধ্যায়, গীতিকার জীবনময় গুহ এবং সুরকার অরুণ কুমার দত্ত।

আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রোমগীতি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠান।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

হ্যালো, কেমন আছো সকলে? আজকে অল্প অল্প গল্প কথার আড্ডায় তোমাদের সঙ্গে আমি অঙ্কিতা চৌধুরী। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র ফেলুদা বলেছিলেন যে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে মগজাস্ত্র। এবারে অস্ত্র যখন, তখন তাতে শান না দিলে তো ভোঁতা হয়ে যাবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে নিয়মিত তাতে শান দিতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে অন্যান্য অস্ত্র শান দেওয়ার তো নানা রকম জিনিসপত্র রয়েছে, কিন্তু মগজাস্ত্রকে কি করে শান দেওয়া যাবে? এমন জিনিস কি আছে? যদি বলি দাবা খেলা, তাহলে কি সেটা খুব ভুল বলা হবে? না, হবে না। হয়তো আরও অনেক রকম খেলাই রয়েছে, কিন্তু পৃথিবীর অন্যতম প্রাচীন এই খেলাটা খেললে মগজের যে বিকাশ ঘটবে তা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। মন্ত্রী আগে দেব না রাজা? রাজাকে বাঁচাতে রানীকে কোথায় রাখা হবে? আবার ঘোড়াটা দিয়ে হাতিকে কি করে খাবো? ইত্যাদি এই দানগুলোতে কি করে কি হবে, বিপরীতে থাকা মানুষটাকে কি করে সঠিক দান দিয়ে কিস্তিমাত করতে হবে, এবং সেই কিস্তিমাতের চালগুলো কিভাবে আমরা আমাদের জীবনে ব্যবহার করব, তা কিন্তু আমাদের

দাবাই শেখায়। আজকে 20 জুলাই ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড চেস ডেতে পৃথিবীর অন্যতম প্রাচীন খেলাকে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলব, যার উৎপত্তি আমাদের ভারতীয় উপমহাদেশে আজ থেকে প্রায় 1500 বছর আগে, এবং সেটা ভারত হয়ে আজ পারস্য জগতে সাতরঞ্জ এবং সাহেবদের জগতে চেস নামে পরিচিত। চলো তাহলে দাবা খেলায় দান দেওয়ার আগে শুনে নি একটা গান, মনোজ মুরলী মনীষা মুরলীর কণ্ঠে প্রথম গান।

ফিরে এলাম গানের পরে তোমাদের সঙ্গে আজকে অল্প অল্প গল্প কথার আড্ডায়। আমি অঙ্কিতা চৌধুরী। তা কথা হচ্ছে দাবা নিয়ে। দাবার প্রাচীন নাম হচ্ছে চতুরঙ্গ। তাই কেউ যদি তোমাদের বলে চলো চতুরঙ্গ খেলে আসি, তাহলে কিন্তু সেটা খুব একটা ভুল হবে না। তবে চতুরঙ্গের সঙ্গে এখনকার দাবার কিন্তু অনেক পার্থক্য আছে। চতুরঙ্গের চারটি ভাগ ছিল বলে তার নাম চতুরঙ্গ। সেই চারটি হলো ইনফ্যান্ট্রি বা সৈন্যবাহিনী, ক্যাভেলরি বা অশ্বারোহী, চ্যারিয়েট্রি বা রথবাহিনী, আর এলিফ্যান্ট্রি বা হস্তি বাহিনী। চতুরঙ্গের এই চারটি অঙ্গই আজ পন বা বোড়ে, নাইট বা ঘোড়া, বিশপ বা গজ, আর রুক বা নৌকা নামে পরিচিত। এই দাবার জন্ম ভারতবর্ষে হলেও পরবর্তীতে তা প্রথমে যায়

পারস্যতে, সেখান থেকে আরব বা মিডল ইস্ট, এরপরে রাশিয়া, তারপরে ইংল্যান্ডে। এই দেশগুলো ছাড়াও দাবা থাইল্যান্ড, চীন, জাপান, মঙ্গোলিয়া, স্পেন, এই দেশগুলোতেও কিন্তু সমানভাবে জনপ্রিয়। প্রত্যেকটা দেশের প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদান দেখে এটাকে রাজরাজাদের খেলা বলেই মনে করা হয়। যেমন কয়েকটা উদাহরণ দিই। মুঘল যুগের একটি মিনিয়েচার পেন্টিংয়ে দেখানো হয়েছে যে রাধাকৃষ্ণ একসঙ্গে দাবা খেলছেন। আবার অষ্টম শতাব্দীর সাসানিয়ান এম্পায়ারের প্রত্নতাত্ত্বিক উপাদান দেখে আমরা বলতেই পারি যে দাবার গুটিগুলো আইভরি বা হাতির দাঁত দিয়ে তৈরি হতো। তাহলে বোঝাই যাচ্ছে যে তা কতটা দুর্মূল্য ছিল। এই হাতির দাঁতের তৈরি দাবার পুরো সেট বর্তমানে নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট বা মেট সেখানে রাখা আছে। ফোর্থ সেঞ্চুরি বা চতুর্দশ শতাব্দীতে পার্সিয়ান ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপিতে দেখানো হয়েছে যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডর যখন পার্সিয়ান কোর্টে এসেছিলেন, তখন সেখানকার রাজার জন্য একটা দাবার সেট নিয়ে এসেছিলেন। এটা থেকে বোঝাই যায় যে দাবা সেই সময় কিন্তু রাজনৈতিক সম্পর্ক আদান প্রদানের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। এই দাবা খেলা শুধু এই রাজদরবারে সীমিত না থেকে পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। 15th century এবং 19th century কিছু প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদান থেকে বোঝা যায় যে ইরানের সাধারণ মানুষের মধ্যেও দাবা খেলার প্রচলন ছিল। তাছাড়া 13th century ইউরোপের একটি হাতির দাঁতের তৈরি ভাস্কর্যের মাধ্যমে বোঝা যায় যে এই খেলাটা যখন ইউরোপে পৌঁছয়, তখন তা শুধুমাত্র সেখানকার রাজদরবারে প্রচলিত ছিল না, বরং সাধারণ মধ্যবিত্ত সমাজের মধ্যেও তার ব্যাপক বিস্তার ঘটেছিল। এবারে এই খেলা যেহেতু টই টই করে বহু জায়গা ঘুরেছে, তাই এই খেলার নিয়ম কিন্তু বহুবার পাল্টেছে, মানে এক একবার এক এক রকম নিয়ম, মানে পরিবর্তন হয়েছে অনেকবার। এখন যে নিয়মে খেলা হয় তা মূলত 1475 এবং 1500 সালে স্পেনের রাজদরবার ভ্যালেন্সিয়াতে তৈরি হয়েছিল। স্পেনে 1475 সালে ইএল এসকোরালে প্রথম চেস টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছিল, যেটি জিতেছিলেন লিওনার্দো দি বোনা। বোনার চেস জয় থেকে শুরু করে নতুন নিয়মের খেলায় আজকে বাংলার সূর্যশেখর কী করে সবাইকে কিস্তিমাত করলেন, এবারে কিন্তু তার গল্প বলবো তোমাদের। এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা দাবা খেলায় আমাদের বিভিন্ন সময় আমাদেরকে গর্বিত করেছেন, এবারে একে একে তাদের কথাও বলবো। কিন্তু তার আগে আর একটা গান তোমাদের জন্য, শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এবারের গান তোমাদের জন্য।

খুব সুন্দর একটা গানের পরে ফিরে এলাম তোমাদের সঙ্গে আজকে আড্ডায়, আমি অঙ্কিতা। তা গানের আগে বলছিলাম যে সূর্যশেখরের কিস্তিমাতের গল্প মানে এবারে তোমাদের বলবো, এবং সেই সঙ্গে অন্যান্যদের গল্পও বলবো যাদের অবদান দাবা খেলায় অসামান্য। চলো তাহলে ধাপে ধাপে শুরু করা যাক। দাবা আন্তর্জাতিক মানের খেলা হিসেবে পরিচিতি পায় 1851 সালে লন্ডনে হওয়া একটি টুর্নামেন্টে, যেটি জিতেছিল এক জার্মান মানুষ অ্যাডলফ অ্যান্ডারসন। তিনি যে খেলাটি জিতেছিলেন তাকে বলা হয় ইমর্টাল গেম। কিন্তু দাবাতে প্রথম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে যদি কাউকে চিহ্নিত করা হয় তাহলে তিনি হলেন প্রাগের উইলিয়াম স্টেঞ্জ। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়াতে এই খেলার প্রচণ্ড চল ছিল, আর বলাই বাহুল্য যে দাবার ওপর এদের প্রচণ্ড ভালো দখল ছিল, যার শেষ চ্যাম্পিয়ন হিসেবে আমরা গ্যারি ক্যাসপারভকে পাই। তার আধিপত্য শেষ হয়ে যায় 1995 সালে যখন ভারতের প্রথম চেস গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আয়োজিত একটি দাবার ম্যাচে ক্যাসপারভকে হারিয়ে দাবাতে বিশ্বজয়ের খেতাব অর্জন করেন। এই খেতাবে কিন্তু বাঙালিরাও পিছিয়ে নেই। মাত্র 16 বছর বয়সে বঙ্গদেশের অন্যতম একজন সূর্যশেখর গাঙ্গুলী ইন্টারন্যাশনাল মাস্টার হন এবং 19 বছর বয়সে তাকে গ্র্যান্ডমাস্টার খেতাব দেওয়া হয়। গাঙ্গুলী আর আনন্দ পরবর্তীকালে একই দলের মেম্বার হিসেবে ভারতের হয়ে ক্যামেনিক, টোপালভ এবং জেলফানের বিরুদ্ধে 2008, 2010 এবং 2012 সালে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জেতেন। সূর্যশেখর গাঙ্গুলী 2010 ওয়ার্ল্ড টিম চেস চ্যাম্পিয়নশিপে ভারতকে ব্রোঞ্জ মেডেল জিততে সাহায্য করেন এবং ব্যক্তিগতভাবে গোল্ড মেডেল পান। কিন্তু সূর্যশেখর গাঙ্গুলীকে পরাজিত করেছেন 20 বছরের গুকেশ দোম্মারাজু, যে দাবার ইতিহাসে ফোর্থ ইয়াংগেস্ট গ্র্যান্ডমাস্টার। এছাড়াও 20 বছর বয়সী প্রজ্ঞানন্দ রমেশবাবু ভারতের অন্যতম গ্র্যান্ডমাস্টার। 2022 সালে এশিয়ান গেমসে ভারত দাবা খেলায় যে সিলভার মেডেল পেয়েছিল প্রজ্ঞানন্দ কিন্তু সেই টিমের অংশ ছিলেন, এবং 2014 সালে 45th চেস অলিম্পিয়াডে তিনি গোল্ড পান। বিশ্বে পুরুষ দাবারুদের মধ্যে এখন প্রথম স্থানে রয়েছে নরওয়েজিয়ান ম্যাগনাস কার্লসন। তিনি 5 বার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ এবং 6 বার ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এতক্ষণ ধরে তো আমরা পুরুষ দাবারুদের কথা বলছিলাম, কিন্তু এ জগতে মেয়েরাও কোনো অংশে পিছিয়ে নেই। হ্যাঁ, পিছিয়ে নেই, এবারে একে একে মেয়েদের কথাও তো বলতে হয়। তাহলে চলো তাদের কথা বলার আগে একটা গান হয়ে যাক।

লোপামুদ্রা মিত্রর কণ্ঠে খুব সুন্দর একটা গান শুনে আমরা ফিরে এলাম। আজকে ওয়ার্ল্ড চেস ডে, দাবা নিয়ে আজকে আমাদের আড্ডা চলছে। এবারে এতক্ষণ তো আমরা গানের আগে কথা বলছিলাম পুরুষ দাবাড়ুদের নিয়ে, কিন্তু আমি বললাম যে এই ক্ষেত্রে মেয়েরাও কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই। হ্যাঁ, এবারে চলো তাদের কথা বলি। 1927 সাল থেকে দাবার জগতে আমরা মহিলা চেস চ্যাম্পিয়নকে পাই। চ্যাম্পিয়ন ছিলেন ভেরা মেনচিক। এই যে কিছুক্ষণ আগে আমি প্রজ্ঞানন্দ রমেশবাবুর কথা বললাম না, তার দিদি বৈশালী রমেশবাবু কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। তিনি বর্তমানে ভারতের মহিলা চেস গ্র্যান্ডমাস্টার। 2024 সালে ওয়ার্ল্ড ওমেন্স ব্লিটজ চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে ব্রোঞ্জ মেডেল অর্জন করেন এবং দুবার ফিড FIDE ওমেন্স গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট জিতেছেন। বর্তমানে মহিলাদের মধ্যে জু ওয়েন জুন বিশ্বের 1 নম্বর মহিলা দাবাড়ু। তিনি 5 বার ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ এবং 2 বার ওয়ার্ল্ড ওমেন্স র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তিনি বর্তমানে চীনের মহিলাদের গ্র্যান্ডমাস্টার। এই যেটা নিয়ে আমরা কথা বলছি, সেই দাবা খেলা কন্ট্রোল করে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন বা ওয়ার্ল্ড চেস ফেডারেশন, যেটা FIDE নামে পরিচিত। 1924 সালে তৈরি হওয়া এই অর্গানাইজেশন 1966 সালে ইউনেস্কোর সঙ্গে যুক্ত হয়, তখন 178টা দেশে দাবা খেলার জনপ্রিয়তাটাকে সেলিব্রেট করার জন্য এবং বাকি দেশগুলোর মধ্যে খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকের দিন মানে 20 জুলাইকে ওয়ার্ল্ড চেস ডে হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে ফিড মানে FIDE এর গবেষণা অনুযায়ী বিশ্বের জনসংখ্যার 70% মানুষ দাবা খেলে, যার অধিকাংশই অল্প বয়সী ছেলেমেয়ে। আর সেটিকে মাথায় রেখে ইউনেস্কো 2030 সালে এজেন্ডা ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রোগ্রামে দাবা খেলাকে যুক্ত করেছে। তাদের মতে দাবা খেলার মধ্যে দিয়ে শিক্ষা, জেন্ডার ইকুয়ালিটি, সহনশীলতা, একে অপরের প্রতি সম্মান এবং সমাজের গোড়ামিগুলোকে ভেঙে একটা ভালো কিছু তৈরি করা যাবে। এই খেলাকে আরও জনপ্রিয় করে সাধারণ মানুষের কাছে অর্গানাইজডভাবে পৌঁছে দেওয়ার কাজ কলকাতাতে হয়েছিল। 1900

80 সালে গোলপার গড়িয়াহাট চত্বরে একটি আনঅফিসিয়াল চেস ক্লাব তৈরি করা হয়, যা পরবর্তী সময়ে 2006 সালে গড়িয়াহাট চেস ক্লাব নামে পরিচিত হয়। এটি গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে, যেখানে বাস, ট্রাম, ট্যাক্সি, মানুষের হইহট্টগোল সব কিছুর মাঝে কিন্তু মানুষরা চেস খেলে। চতুরঙ্গ শুরু হয়েছিল রাজাদের আনন্দ দেওয়ার জন্য, আর আজ এত এত বছর বাদে সেই দাবা মানব জীবনের উন্নয়নের কাজে লাগছে। তাহলে চলো আজ ওয়ার্ল্ড চেস ডেতে দাবা খেলা, যারা দাবা খেলছে তাদের একটু সম্মান জানাই, আর যাদের খেলার ইচ্ছে কিন্তু খেলতে পারছে না তাদেরও সাহায্য করার চেষ্টা করি। আমাদের জীবনও যেন দাবার ছক, চালে চালেই নতুন শিক্ষা, হেরে গিয়েও শেষ না হওয়া, সেখানেই জয়ের দীক্ষা। তাহলে মগজাস্ত্রে শান দেওয়া জারি থাকুক। আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে। আজকে গল্পে ছিলাম আমি অঙ্কিতা চৌধুরী, আবারও খুব তাড়াতাড়ি আড্ডা হবে, গল্প হবে। সকলে খুব ভালো থেকো, ভালো আছি আমরা, ভালো থাকবো। আর আজকে চন্দ্রবিন্দুর একটা গান দিয়ে আমাদের এই আড্ডা শেষ হবে। চলো টাটা।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন অঙ্কিতা চৌধুরী, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন লোকগীতি। লোকগীতি অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী ইমন চক্রবর্তী।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতি। এবার শুনবেন পরপর দুটি গান, প্রথমের শিল্পী রাজকুমার এবং তারপর আলপনা বন্দ্যোপাধ্যায়।

0: লোকগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠান।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

0: মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৬শে জুলাই ঠিক সকাল ১১টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।
2: যাচ্ছি যাচ্ছি, তোমারই কাছে যাব আমি। আমি তোমার ডাক শুনতে পেয়েছি, যাচ্ছি আমি। তোমরা আমায় আটকে রেখেছ, রাখো, কিন্তু কিন্তু কতদিন কতদিন এই কারাগারে আবদ্ধ রাখবে আমায়? আমি যাব, নিশ্চিত যাব তোমার কাছে। তোমার কাছেই রয়েছে মুক্তির ঠিকানা, স্বাধীনতার অমলিন ঠাঁই। অপরাধ তড়িৎ যেমন পরাধ তড়িতের দিকে ছোটে, তেমনি তেমনি আমি ছুটছি, আমি ছুটছি তোমার কাছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি।
3: আজকের নাটক অগ্নি, কাহিনী বনুফুল, বেতার রূপ ও প্রযোজনা সমীর ঘোষ, নাটক অগ্নি।
2: নিন একটা পান খান অংশুমান বাবু।
4: ধন্যবাদ ইন্সপেক্টর, আমি তো আপনাকে বলেছি পান খাই না।
2: আপনার হাতে ওটা কিসের বই?
4: বিপ্লবের ইতিহাস নয়, তবে তবে এই বইটা ইতিহাসের, ইলেকট্রিসিটির ইতিহাস।
2: পড়াশোনা করছেন? তা করুন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু অংশুমান বাবু, আপনি গোড়া থেকেই একটা ভুল করছেন। আপনি ধরে নিয়েছেন যে আমরা আপনার শত্রুপক্ষ। গভর্নমেন্ট আপনার শত্রু হতে পারে, আপনারা নিজেরাই

0: শত্রুতা করছেন তার সঙ্গে। কিন্তু আমরা যারাই বাঙালি কর্মচারী, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আপনার শত্রু নই, অন্তত আমি তো নই। আমি যথাসাধ্য চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয়।
1: ধন্যবাদ।
0: আপনার সঙ্গে আর কে কে ছিল এই খবরটুকু পেলেই আপনাকে ছেড়ে দেব আমরা। আপনি যে নির্দোষ সে খবর আমরা পেয়েছি, কিন্তু ডেপুটি বাবুর খুনিকে তো ধরতে হবে। আপনি সে বিষয়ে একটু সাহায্য করুন, শুধু সেই জন্যই আপনাকে আটকে রাখা। নাম কটা বলে দিন ব্যাস।
1: আমি তো আপনাকে বারবার বলেছি আমি কিছু জানি না।
0: দেখুন, ওসব কথা বলে ভোলাতে পারবেন না আমাদের। আপনি যে জানেন তা আমরা জানি।
1: আমার কিছু বলার নেই।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ চলি, আবার আসব।
1: অন্তরা, অন্তরা, তোমাকে আমি বাঁধতে চেয়েছিলাম। তোমার মধ্যে বিদ্যুতের মতো কি একটা যাই যাই ভাব সবসময় কাজ করে চলছিল। তবে তুমি কি বিদ্যুৎ, আলো, শক্তি? বিদ্যুৎ, বিদ্যুৎ সে তো কেবলই যেতে চায়, সুযোগ পেলেই চলে যায়। মানুষ তাকে আটকাতে চাইল। কাঁচ বিদ্যুৎ পরিবাহী নয়, কাঁচের কারাগারে বন্দি করলে পালাতে পারে না সে। তাই লিডেন জার তৈরি করে তাকে বন্দি করা হলো। ওখানে কথা বলছেন না কেন? আপনি কে?
2: আমি গ্যালভেনি। তুমি কষ্ট পাচ্ছ তাই তোমায় সান্ত্বনা দিতে এসেছি। ভালোবেসেছ তার জন্য লজ্জা কি? ভালোবাসাই মনুষ্যত্বের লক্ষণ। আমি ভালোবেসেছিলাম বলেই না অত বড় আবিষ্কারটা করে ফেলতে পারলাম। স্ত্রীর জন্য নিজের হাতে যদি ব্যাঙের ঝোল রাঁধতে না যেতাম তাহলে হয়তো কিছুই হতো না।
3: ঠিক বলেছ, বিয়ে না করলে আমিও হয়তো বৈজ্ঞানিক হতাম না। মাদমোয়াজেল জুলিকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলেই তো উপার্জনের চেষ্টায় বৈজ্ঞানিক হতে হলো। তা না হলে হয়তো ল্যাটিন কবিতা নিয়েই মেতে থাকতাম সারা জীবন।
1: আপনি?
3: আমি আলপিওর। আমাদের জীবন চরিত্র নিয়ে তন্ময় হয়ে আলোচনা করছো তুমি, তাই একটা সাড়া পড়ে গেছে আমাদের মধ্যে। ভয় পেও না। ভয় পাওয়ার ছেলে অবশ্য তুমি নও, যা কাণ্ড করেছ। স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষকে কত নির্ভয় করে জানি আমি। ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে আমি মানুষ হয়েছি।
1: আচ্ছা, বলতে পারেন আমি কি সত্যের পথে চলেছি?
3: সত্যের নানা মূর্তি, কোনটা ঠিক তা কি করে বলবো আমি? আসল কথা কি জানো, যেটাকে সত্য বলে মনে হচ্ছে সেইটাকে প্রাণপণে আঁকড়ে থাকো যতক্ষণ না সেটা মিথ্যায় রূপান্তরিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি বিশ্রাম করো, আমরা যাই।
1: একই একই সব মিলিয়ে যাচ্ছে। মিলিয়ে যাচ্ছে কেন? কোথায় গেলেন আপনারা? গালভানি,
4: আলপিয়ার, শুনুন, শুনে যান।
1: চোখে জল কেন?
4: না রে, আমার জন্য ভাবিস না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু তোর মা, তাকে নিয়ে হয়েছে মুশকিল, একদম ভেঙে পড়েছে।
1: ভেঙে পড়লে তো চলবে না বাবা, আর কিছুদিন বুঝিয়ে রাখো মাকে, ফিরে গিয়ে তো সবকিছু গুছিয়ে দিতে হবে। কত প্ল্যান রয়ে গেছে।
4: তুই যে রিসার্চ করবি, বিদেশে যাবি বলেছিলি খোকা, একজন নাম করা বৈজ্ঞানিক হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবি, এই আশাতেই তো আমরা বেঁচেছিলাম। তোকে নিয়ে তোর মার এত গর্ব।
1: মার গর্ব তো ক্ষুণ্ণ হয়নি বাবা, আমি তো এমন কিছু করিনি।
4: তুই রাগ করিস নি খোকা, তোর মার মন বড় নরম জানিস তো। আজ পর্যন্ত আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি, এ আমাকে কেন অভিশাপ দিলে ঈশ্বর?
1: অত উতলা হয় না বাবা, উতলা হয় না। তোমার আদর্শ তো ছেলেবেলা থেকে আমায় এগিয়ে যাবার পথ দেখিয়েছে। তুমি কাঁদছো কেন?
4: না না রে,

0: এই যে ইয়াং ম্যান, ঘুমিয়ে পড়লে?
1: কে কে ডাকছে আমায়?
0: সবে তো 10টা বাজলো, এরই মধ্যে ঘুমিয়ে পড়লে চলবে কেন?
1: আপনি কি আলোকা?
0: আমি কে, তা নিয়ে কি দরকার? যা বলছি শোনো, আনন্দই হচ্ছে আসল জিনিস, ওইটা না থাকলে তলিয়ে যাবে। তুমি ওই যে একটা কি থিওরি খাড়া করে মন গুমরে বসে আছো যে অন্তরার জন্যেই এত কাণ্ড করেছ, ওটা একদম বাজে কথা। অন্তরা হয়তো তোমাকে প্রেরণা জুগিয়েছে, আমি যেমন সোলজার হতে চাইছিলাম, কিন্তু দেশই তোমার।
2: তুমি বড্ড বেশি বকবক করছো, ঘুমোতে দাও না বেচারিকে একটু।
0: চিনতে পারলে অংশুমান? ইনি স্টারজন, এরই বাপ। কেবল মাছ ধরে আর পাখি শিকার করে বেড়াতেন, কাউ চুরি করে ফোচি। ইনিও আর্মিতে ঢুকে 20 বছর কামান দেখেছিলেন, কিন্তু কিচ্ছু হয়। হলো একদিন বিরাট এক ঝড় উঠে, বজ্রের গর্জন শুনে আর বিদ্যুতের ঝলকানি দেখে কাক লেগে গেল ভদ্রলোকের। শুরু হলো পড়াশুনো, প্রথমে গ্রিক, ল্যাটিন, অঙ্ক, তারপর ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, শেষ পর্যন্ত এই স্টারজন ইলেকট্রোম্যাগনেট তৈরি করলেন।
2: না না, আমি মানে তুমি বড্ড বকছো, এসো চলো যাই, ও ঘুমুক এখন।
0: ওই কুনো স্বভাবের জন্যই তুমি মরেছো, তোমার কীর্তিটা লোকে জানতে পারলে না পর্যন্ত ভালো করে, তুমি কিছুই পেলে না।
2: পেয়েছি তো একটা রূপোর মেডেল, ইলেকট্রোম্যাগনেট তৈরি করে বিক্রিও করেছে অনেকগুলো, লেকচারার হয়েছিলাম, সুপারিনটেন্ডেন্ট হয়েছিলাম, আবার কি চাই?
1: আচ্ছা একটা কথা কি আপনাদের কখন মনে হয়নি, নেগেটিভ ইলেকট্রিসিটি পজিটিভের দিকে যায় কেন?
0: যায় কেন? যায় বলেই যায়, যাওয়াই নিয়ম।
2: না না, আরো ব্যাপারটা সত্যি।
0: তুমি ঠিকই ধরেছ স্টারজন, ওর ঘুমানো দরকার।
1: এ কেমন হলো, এরা আসছে যাচ্ছে, এসব বিজ্ঞানীরা যারা অপরিমিত শক্তিধর বিদ্যুৎকে কাজে লাগিয়েছেন সভ্যতার এগিয়ে চলার পথে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। কে কে ওখানে, কে দাঁড়িয়ে রয়েছেন? ও ও, বুঝেছি, আপনারা হেনরি আর ফ্যারাডে।
0: আমরা দুজনেই প্রমাণ করেছি ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম দুই এক, একই জিনিসের এপিট ওপিট। বিদ্যুৎ প্রবাহ লোহার তারকে যেমন চুম্বকে পরিণত করে, চুম্বক লোহার তারকে তেমনি বিদ্যুতায়িত করতে পারে। শুধু তাই নয়, আমরা বুঝতে পেরেছি একই শক্তির বিভিন্ন রূপ, বিদ্যুৎ, চুম্বক, আলো, একই শক্তির বিভিন্ন লীলা। ক্লোরিন গ্যাস যখন লিকুইড হলো তখনও তাই দেখলাম, তোমার প্রেমও তাই। অন্তরা দেশ যাকেই ভালোবাসো, জিনিসটা এক, এটাও এনার্জির আর একটা রূপ বোধহয়।
1: আচ্ছা, এনার্জি তো গতি সঞ্চয় করে।
0: হ্যাঁ, গতি, সবচেয়ে বড় কথা হচ্ছে গতি, দ্রুত গতি, নিরবচ্ছিন্ন আবর্তন। চুম্বকের ক্ষেত্রে দ্রুত বেগে আবর্তিত হলে সামান্য ধাতুখণ্ড বিদ্যুৎ তরঙ্গ বইবে, দ্রুতগামী বিদ্যুৎ তরঙ্গের সমীপবর্তী হলে সামান্য লৌহখণ্ড পরিণত হবে চুম্বকে। এই যে দেখছো আমাকে, এই সামান্য কামারের ছেলে মাইকেল ফ্যারাডেও জীবনের ঘূর্ণাবর্তে দ্রুত বেগে আবর্তিত হতে হতে চুম্বক হয়ে উঠেছিল।
1: মিস্টার হেনরি, আপনি ওকে কিছু বলবেন?
3: আমি আর কি বলবো।
1: জোসেফ হেনরি, আপনাকে কিছু বলার নেই,
3: ফ্যারাডে যা বললেন তা ঠিক, গতি আসল। চুম্বকের আবহাওয়ায় অবিরাম বিঘূর্ণিত না হলে বিদ্যুৎ প্রবাহ পইত না, আর তা না বইলে গড়ে উঠত না বর্তমান জগৎ। সবই ঠিক, কিন্তু এটাও মনে রাখা দরকার, শুধু গতি নয়, গতি পথেরও বিশেষ মূল্য আছে একটা। একই বৈদ্যুতিক শক্তি সোজা তারে যতটা স্পার্ক দেয়, তার চেয়ে ঢের বেশি দেয় তারটা কয়েল করে নিলে। তোমাদের পরাধীনতার মোচড় তেমন জোরালো হয়নি বোধহয়,

0: ভাই জোরে স্পার্ক দিতে পারছো না?
1: জোরালো হয়নি, এসছে আর কি হবে?
0: তাহলে বোধ হয় লিক করছে কোনো জায়গা থেকে। লিক করলে জোর কমে যায়। স্টারজেনের এক্সপেরিমেন্টে গোলমাল ছিল, স্টারজেনের তারগুলো ইনসুলেটেড ছিল না। আমি পাড়ার মেয়েদের খোশামত করে প্রত্যেক তারের গায়ে সিল্কের ওয়ার পরিয়ে দিয়েছিলাম। আমার ম্যাগনেট তাই জোরালো হয়েছিল। তোমরা শক্তিকে সংহত করতে পারছো না বোধ হয়, তাই অনেক শক্তি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, অন্তরাকে ভালোবেসেছি বলে দেশের প্রতি আমার এখন নিষ্ঠাটা কি কমে যেতে পারে?
0: তা কখনো যায় নাকি? হে আমারই বেলায় দেখো না, আমি তো জীবনে একনিষ্ঠ হতে পারিনি। ছেলেবেলায় একনিষ্ঠ কবি ছিলাম, থিয়েটার করা আমার বাতিক ছিল। কিন্তু কাব্য নাটক সাহিত্য ভালো লাগতো বলে বৈজ্ঞানিক হতে আমার আটকায়নি। বস্তুত বড় বৈজ্ঞানিক আর বড় কবিতে বোধ হয় কোনো তফাতই নেই। অন্তরার প্রতি তোমার প্রেম দেশপ্রেমকে ম্লান করবে কেন? বেশি তার জড়ালে ইলেকট্রোম্যাগনেটের শক্তি যদি বাড়ে, দেশে বেশি লোককে ভালোবাসলে দেশপ্রেমী বা বাড়বে না কেন? দেশ মানে দেশের মাটি নয়, দেশের মানুষ। রাত হয়ে গেছে, ঘুমো তুমি।

0: আপনাকে বাঁচাতে পারলাম না মশাই। আপনি চুপ করে আছেন, কিন্তু আর তো কেউ চুপ করে নেই, সবাই আপনার নাম বলছে। আসল কথাটা বলে ফেলুন দেখি, আমার কথাটা শুনুন, যা জানেন বলে ফেলুন সব। বলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ, কারণ ঢেকে তো আর রাখতে পারবেন না, আপনার বন্ধুরাই সব বলে দেবে, দিচ্ছেও।
1: আমি তো বারবার আপনাকে বলেছি কিছু জানি না।
0: কেন ঝামেলা পাড়াচ্ছেন, বলে ফেলুন না। বলে ফেলুন হিট অফ দি মোমেন্টে খুন করে ফেলেছিলাম, মাথা ঠিক ছিল না। আমরা সব সামলে সামলে নেব, ছাড়া পেয়ে যাবেন। সৎ বুদ্ধিটা নিন মশাই, সৎ বুদ্ধিটা দয়া করে নিন, অকপটে বলে ফেলুন। কেন কচলাচ্ছেন মিছিমিছি?
1: না না না না না, আমি কিছু জানি না।
0: আচ্ছা, মিছিমিছি কত লোককে কষ্ট দিচ্ছেন বলুন তো? আপনার বুড়ো বাবাকে পর্যন্ত ধরে নিয়ে গেছে জানেন?
1: বাবা
0: মারধর নাকি করছে?
1: বাবাকে? বাবাকে ধরবার মানে?
0: মানে মানে আপনি, আর আপনি এর প্রতিকার করতে পারেন? সত্যি কথাটা বলতে দোষ কি?
1: কি আশ্চর্য, আমি তো বলেছি আপনাকে আমি কিছু জানি না।
0: সামনাতে লোক তো মশাই, আপনি ডেঞ্জারাস, নিজেই কষ্ট পাবেন। আচ্ছা এখন উঠি তবে।
1: বাবাকে বাবাকে মারধর করছে, ওই ওই নিরীহ বৃদ্ধকে মারতে হাত উঠছে কার? আমাদেরই দেশের লোকের না, ঘরে ঘরে বিশ্বাসঘাতক, কাউকে বিশ্বাস নেই, না না কাউকে না। কিন্তু কিন্তু সত্যি কি কোনো উপায় নেই? আছে, নিশ্চয়ই আছে, আছে আছে আছে। কে আপনি, কি বলতে চান?
2: আমার নাম লিন্ডসে। তুমি ইলেকট্রিসিটি নিয়ে পড়াশোনা করছো, তাই তোমায় দেখতে এলাম।
1: আপনি কি কিছু বলবেন?
2: ছেলেবেলায় কিছু কষ্ট করতে হয়েছে আমাকে, ছুটিতে কাজ করে, টিউশনি করে, শেষকালে 22 বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাস করেছি, আর্ট কোর্সে ঢুকলাম, শেষে থিওলজি, তারপর বিজ্ঞান।
1: তারপর
2: তোমার মতো আমিও একদিন দ্বিধাগ্রস্ত হয়েছিলাম, দ্বিধা নয় ত্রিধাই বলতে পারো। ইলেকট্রিসিটি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম এর তিনটে সম্ভাবনা আছে। প্রথম, এর শক্তি দিয়ে নানা রকম কাজ করানো সম্ভব, এ চাকা ঘোরাতে পারে, ভারী জিনিস তুলতে পারে। দ্বিতীয়, সংবাদ বহন করতে পারে। তৃতীয়, আলো দিতে পারে। আমি কোনটা নিয়ে গবেষণা শুরু করব তা ঠিক করতে পারিনি প্রথমে, শেষে আলোই আমাকে টেনে নিল। যে আলো ঝড়ে কাঁপবে না, হাওয়ায় নিববে না, তারই সন্ধান করতে চাইলাম সকলের আগে। কেন আমার এই ইচ্ছে হয়েছিল জানি না। আলোক প্রবণতা বোধ হয় মানব মনের আদিমতম এবং আধুনিকতম বৈশিষ্ট্য।
1: আলো, আলোর তৃষ্ণা, আলো, আলো মানে

0: তুমি ঠিকই বলেছ, আলো মানে বিদ্রোহ, আর মানুষই সে বিদ্রোহ করে। মানুষ বিদ্রোহী জীব, সে সবকিছু উল্টাতে চায় এবং উল্টাতে পারে।
1: অন্তরা মা, আমি তোমার কাছে একটা ভিক্ষে চাইতে এসেছি। আমি খোকার প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে।
2: অংশুর প্রাণ ভিক্ষা আমি কি করতে পারি মাস্টারমশাই?
1: তোমার স্বামীকে একটু বুঝিয়ে বলো মা, তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তিনি সরকারকে বুঝিয়ে বললে খোকা কি আমার বাঁচবে না?
2: অংশুকে বাঁচাতে আমরা সকলেই চাই, কিন্তু কিন্তু অংশুকে আমরা কেমন করে বাঁচাবো মাস্টারমশাই?
1: খোকার মা একেবারে ভেঙে পড়েছে, কেঁদে কেটে অন্য জাল ত্যাগ করেছে। আমি যখন কি করি? তুমি মা, তুমি মা একটু তোমার স্বামীকে বুঝিয়ে বলো যাতে তিনি গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করতে পারেন। সিআইডি ইন্সপেক্টর রোড জেলে গিয়ে খোকাকে জেরা করছে, আমাকেও জেরা করেছে, থানায় ধরে নিয়ে গিয়ে আমার মারধরও করেছে।
2: যে হাত আপনার মতো নিরীহ বৃদ্ধের গায়ে হাত তুলতে পারে তাকে আপনি আর বিশ্বাস করবেন কি করে? কিন্তু কিন্তু আমার স্বামীও তো এদেরই হাতের পুতুল।
1: কিন্তু মা, আমি যে অনেক আশা করে তোমার কাছে এসেছি, তোমাকে কিছু একটা করতেই হবে। এই বুড়োর মুখ চেয়ে তুমি একটু চেষ্টা করো মা, আমি জানি তুমি চেষ্টা করলে অংশ নিশ্চয় ছাড়া পেয়ে যাবে।
2: আপনি বিশ্বাস করুন, আমার কিছু করার থাকলে নিশ্চয়ই করব, সেজন্য আপনাকে বিশেষ করে বলতে হবে না।
1: ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। তুমি দেখো মা, একটু দেখো কি পরীক্ষায় ফেললে ভগবান। আমি তো জীবনে কারুর সঙ্গে কোনো শত্রুতা করিনি। আচ্ছা চলি মা, এই বুড়োর কথা ভুলো না যেন মা, ভুলো।
3: আরে রোকো রোকো রোকো রোকো, এই যে মিসেস সেন, কোথায় চলেছেন? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম, চলেছেন কোথায়?
2: এই ট্রেনে কলকাতায় যাব।
3: ও, আমিও যাচ্ছি কলকাতা, ট্রেনের এখনো দেরি আছে, প্রায় আধ ঘন্টাটাক হবে। স্টেশনে যাবার আগে আপনার সঙ্গে দেখাটা সেরে যাব ভেবেছিলাম। আপনিও কলকাতা যাচ্ছেন, ভালোই হলো। আসুন তাহলে, উঠুন গাড়িতে, স্টেশনে যাওয়া যাক।
2: আমার সঙ্গে আপনার কি দরকার?
3: রাদার ইন্টারেস্টিং, ধীরে সুস্থে বলবো এখন, সঙ্গেই তো যাচ্ছেন, উঠুন। আপনার জিনিসপত্র কই?
2: এই ব্যাগটা ছাড়া আর কিছু নেই।
3: ও, আসুন। মিস্টার সেন জয়েন করেছেন সদরে?
2: হ্যাঁ।
3: আপনি যাচ্ছেন কবে?
2: আমার একটু দরকার আছে, সেটা সেরে তারপর যাব।
3: আই সি।
4: চন্দ্রটা দেখছি একেবারে খালি, কপাটটাও দেখছি বন্ধ হয় না। ঠিক আছে, এটা খোলাই থাক, আপনার আপত্তি নেই তো মিসেস সেন?
2: না।
4: একটা কথা জানতে চাই আপনার কাছে, আই হোপ ইউ উইল স্পিক দ্য ট্রুথ। অংশুমান বাবুকে আপনি কি কোনো সাহায্য করেছিলেন?
2: ইন্সপেক্টর চক্রবর্তী, আপনি ভুলে গেছেন।
4: না না না, আমি ভুলিনি যে আপনি আমার বস নিহার সেনের স্ত্রী মিসেস অন্তরা সেন। ছেলে মানুষ করবেন, অংশুমান আপনার ছেলেবেলার বন্ধু, লাইক হিম, আর আমাদের কাছে খবর আছে তাকে আপনি সাহায্য করেছেন, আর আপনার সাহায্যেই সে এতক্ষণ এগিয়ে গিয়েছে।
2: সাহায্য? কিরকম সাহায্য?
4: আর্থিক,
2: আর্থিক সাহায্য? ওই আমি তো কিছু ভেবে উঠতে পারছি না।
4: আমরা কিন্তু একটা বাড়ি সার্চ করে এক সেট জড়োয়া গয়না পেয়েছি, তার প্রত্যেকটাতে নাম খোদাই করা আছে, অন্তরা সেন।
2: আমি ছাড়া পৃথিবীতে অন্য অন্তরা সেন থাকাও তো সম্ভব?
4: নিশ্চয় নিশ্চয়, খুবই সম্ভব, খুবই সম্ভব। আমিও প্রথমে তাই ভেবেছি।

0: আমি। কিন্তু যে দোকান গয়নাগুলো বিক্রি করেছে, গয়নার গায়ে দোকানের নামও ছিল। সেখানে খোঁজ খবর নিয়ে দেখলাম যে এক আপনি ছাড়া অন্য কোনো অন্তরা সেনকে গয়না তারা বিক্রি করেনি।
1: আমার সে গয়না খুব চুরি হয়ে গেছে।
0: কবে?
1: ঠিক মনে নেই।
0: পুলিশে খবর দিয়েছিলেন?
1: না।
0: কেন দেননি?
1: পুলিশের উপর আস্থা নেই বলে।
0: আপনার স্বামী এই চুরির কথা জানতেন?
1: তিনি রাগারাগি করবেন এই ভয়ে তাতেও জানেন।
0: কিন্তু আপনার বান্ধবী মীনা দত্তকে যে দীর্ঘ চিঠিটি আপনি লিখেছিলেন, তাতে এসব কথা লিখেন? সে চিঠিটা আমি দেখেছি, তাতে অনেক প্রাইভেট কথা ছিল আপনার।
1: আপনি
0: আই এম সরি মিসেস শ্যাম, আপনাকে অ্যারেস্ট করতে হবে কর্তব্যের খাতিরে। বিলিভ মি, আই হোপ মিস্টার শেন উইল অ্যাপ্রিশিয়েট মাই লাভ ফর ডিউটি।
2: What?

0: অর্ডার।
1: আপনি বলছেন নিজের চোখে দেখেছেন, ভালো করে ভেবে বলুন।
2: হ্যাঁ, নিজের চোখে দেখেছি হুজুর, নিজের চোখে দেখেছি। ওই অংশু মাস্টার ডেপুটি সাহেবের গায়ে কেরাসিন ঢেলে আগুন লাগিয়ে দিল। উফ, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর!
3: আমি দেখেছি নিজের চোখে।
4: আমাকে ওরা দেখেছে, দেখেছে সবাই, নিজের চোখে দেখেছে। যাচ্ছি, আমি যাচ্ছি, আমি তোমারই কাছে যাচ্ছি। শক্তি আর আলোর পথ পেয়ে আমি যাচ্ছি ক্ষুদিরাম কানাইলালের দলের কাছে। বিজ্ঞানের আলোকিত পথে আমি মিলিত হব তোমাদের সঙ্গে।
2: অংশুমান বাবু, আপনি কি খুব টায়ার্ড?
4: কে? ও, জেলার বাবু, কি খবর বলুন।
2: দেখুন অংশুমান বাবু, আমি অনেক জেল ঘুরলাম, একের পর এক ব্রাইট ইয়ং মেনদের দেখছি। তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করছে। এটা কিসের নেশায় সম্ভব হচ্ছে বলতে পারেন?
4: হয়তো আলোর নেশায়, হয়তো হয়তো অগ্নিতে পরিশুদ্ধ হবার নেশায়। জেলার বাবু,
2: কি জানি, আমি কিছু বুঝি না। তবে খুব খারাপ লাগে ভাবতে, ইংরেজ তাড়াতে গিয়ে এভাবে এক একটা অঙ্কুর ছুটে যাচ্ছে। আপনার শেষ ইচ্ছা যদি কিছু থাকে বলুন, তা আমরা যথাসাধ্য পূরণ করতে চেষ্টা করব। মানে যদি কারোর সঙ্গে দেখা টেকা করতে চান, মা কিংবা বাবা।
4: কি হবে তাদের সঙ্গে দেখা করে? কারো তো খালি কাঁদবেন। অজানা পথে অশ্রুর পাথেও নিয়ে কি করবো আমি জেলার বাবু?
2: তবু তবুও যদি দেখা করেন চেষ্টা করতে পারি।
4: জেলার বাবু, একজনের দেখা পেলে আমি সুখী হতাম, কিন্তু কিন্তু তা কি সম্ভব হবে এখন?
2: বলুন বলুন, কার সঙ্গে দেখা করবেন বলুন, আমরা চেষ্টা করতে পারি।
4: জেলার বাবু, ডেপুটি ম্যাজিস্ট্রেট নেহার সেনের স্ত্রী অন্তরা দেবীর সঙ্গে।
2: অন্তরা? অন্তরা?
4: অন্তরা,
2: তিনিও তো আপনার সঙ্গেই যাচ্ছেন।
4: আমার সঙ্গে যাচ্ছেন মানে?
2: কাল তারও ফাঁসি হবে।
4: কি বলছেন আপনি? কেন কেন, কি করেছিল সে?
2: তিনি একজন পুলিশ অফিসারকে ট্রেন থেকে ফেলে দিয়ে খুন করেছেন, তার সঙ্গে দেখা করবেন? দেখি,
4: যাচ্ছি, আমি যাচ্ছি, তোমারই কাছে যাব আমি। আমি আমি ডাক শুনতে পেয়েছি, আমি যাচ্ছি, আমি যাব, নিশ্চিত যাব তোমার কাছে। তোমার কাছেই রয়েছে মুক্তির ঠিকানা, স্বাধীনতা।

0: কাছে আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি।
1: বনফুলের কাহিনী অবলম্বনে অগ্নি নাটকটির অভিনয় এখানে শেষ হল। বিভিন্ন ভূমিকায় অভিনয় করে

শঙ্কর ঘোষ, অংশুমানের বাবা প্রমোদ গঙ্গোপাধ্যায়, ইন্সপেক্টর খৌনিশ বাগচি, জেলার তারক চন্দ ও অন্তরা কাজল চৌধুরী। বিভিন্ন বিজ্ঞানী চরিত্রে অভিনয় করলেন অর্ধেন্দু দাশগুপ্ত, সুকুমার মুখোপাধ্যায়, শোভনলাল মুখোপাধ্যায়, অমলেন্দু ভট্টাচার্য, দিলীপ বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ। শব্দ সংযোজনা কল্যাণ দে, বেতার রূপ ও প্রযোজনা সমীর ঘোষ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে উভয় সভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলডোভার রাষ্ট্রপতি মাইয়া সান্দুর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও আজ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। আফ্রিকীয় দেশ কঙ্গোয় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 930 জনের মৃত্যু হয়েছে। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। সর্বোচ্চ 10টি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে গোল্ডেন বুট পেয়েছেন। আসছে বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। অধিবেশনের শুরুতেই রাজ্যসভার নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপরে লোকসভায় প্রয়াত সদস্যদের সম্মানে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। এরপরই বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন বিষয় উত্থাপন করলে তা নিয়ে দুই কক্ষের অধিবেশন বিঘ্নিত হয়, ফলে উভয় কক্ষের অধিবেশনে দুপুরে দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। এর আগে লোকসভায় কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যা সংশোধনী বিল 2026 পেশ করেছেন। প্রস্তাবিত এই সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার কথা বলা হয়েছে। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। রাজ্যসভায় আলোচনা জন্য উঠছে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026। এই বিলগুলি ছাড়াও এবারের বাদল অধিবেশনে জন্ম মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল, আয়কর সংশোধনী বিল এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোন্নয়ন সংশোধনী বিল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে। বিগত এক মাসে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যের নজির রেখেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির ফলে জ্বালানি সার এবং রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন ক্ষেত্রে সরবরাহের সংকট দেখা দিয়েছে, তা সত্ত্বেও ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.7% ধরে রাখা সম্ভব হয়েছে।
1: পশ্চিম এশিয়া কে যুদ্ধ কে কারণ ভারত জেসে দেশ জো এনার্জি কে লিয়ে ইউরোপের ডিপেন্ডেন্ট হ্যায় উনকে লিয়ে ये पश्चिम एशिया का युद्ध एक बहुत ही बड़ा संकट का कारण रहा। पेट्रोल, डीजल, एलपीजी, फर्टिलाइजर, केमिकल्स यानी हर विषय में अनेक बाधाएं, अनेक संकट आए, उसके बावजूद भी भारत 7.7% के ग्रोथ से दुनिया की मेजर इकोनॉमी में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश बन के रहा।
0: মধ্যপ্রদেশ মন্ত্রিসভা রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি

0: সম্প্রদায়ের জন্য সমান সুযোগ ও অধিকার দেবে এবং এই আইন সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় পদক্ষেপ। তবে আদিবাসী সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ চেসিনাউতে মলদোভার রাষ্ট্রপতি মাইয়া সান্ধুর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রপতি মুর্মু মলদোভার পার্লামেন্টের স্পিকার ইগার গ্রোসুর সঙ্গে সাক্ষাৎ করবেন। মলদোভা ভারত পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি একটি ব্যবসায়ী ফোরামে ভাষণ দেবেন এবং সেদেশের ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতি মুর্মু প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি মলদোভা সফর করছেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলদোভা, উত্তর ম্যাসেডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশে রাষ্ট্রীয় সফরে আছেন। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, জ্ঞান ভারতম মিশনের আওতায় 8 কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হয়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে মান্ডাভিয়া বলেন, গবেষণা সহজতর করা এবং সাধারণ মানুষের কাছে পাণ্ডুলিপিগুলো সহজলভ্য করে তোলার লক্ষ্যে মোদী সরকার জ্ঞান ভারতম মিশন চালু করেছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ UNFCCC-র কার্যনির্বাহী সচিব সাইমন স্টিলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব জানান, এই বৈঠক অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে অর্থের সংস্থান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রাম মন্দির অনুদান চুরির মামলায় উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল সিট সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। প্রধানমন্ত্রী বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে প্রতিবেদনটি একটি মুখবন্ধ খামে পেশ করা হয়। শীর্ষ আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠিতে আগামী 1 সেপ্টেম্বর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন।
1: ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
0: শ্রী শাহের ওই চিঠিতে বলা হয়েছে, প্রশাসনের প্রতিটি স্তরে ফাইল পরিচালনা, নোটিং, দাপ্তরিক চিঠিপত্র এবং সরকারি আদেশ বাংলা ভাষায় হওয়া উচিত। পাশাপাশি নাগরিক পরিষেবা, ডিজিটাল প্রশাসন, আবেদনপত্র, শংসাপত্র, সরকারি পোর্টাল, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রশিক্ষণ সামগ্রী, সংবাদ বিজ্ঞপ্তি এবং অন্যান্য সরকারি যোগাযোগের ক্ষেত্রেও বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের আওতায় 1,309 কোটি টাকার বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আজ বিধানসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের বাজেট নিয়ে আলোচনায় চলতি বছরের অর্থবর্ষের বাজেটের উপরে প্রকাশিত প্রতিবেদনে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় এই কথা জানিয়েছেন। এই প্রকল্পে 1,309 কোটি 29 লক্ষ টাকার 23টি ক্রিটিক্যাল ক্লিয়ার ব্লক, সমসংখ্যক জেলা জনস্বাস্থ্য গবেষণাগার, 461টি গ্রামীণ এবং 204টি শহরে আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি জানান। প্রবল বর্ষণের ফলে অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর ফলে উজানি অসমে বেশ কয়েকটি জেলায় হাজার হাজার মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট অঞ্চলের নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য ত্রাণ ও উদ্ধারে সেনাবাহিনী, জাতীয় রাজ্য বিপর্যয় বাহিনীকে কাজে লাগানো হয়েছে। শিবসাগর, চড়াইদেহ ও জোড়হাট জেলাগুলি বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য প্রশাসন সংশ্লিষ্ট জেলাগুলির বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ত্রাণ ও উদ্ধারের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছে। শুধুমাত্র শিবসাগর জেলাতে 500+ দুর্গত মানুষকে বিপর্যয় মোকাবিলা বাহিনী নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। জম্মু ও কাশ্মীরের 2 সীমান্তবর্তী জেলা রাজৌরি ও পুঞ্চে প্রবল বর্ষণের ফলে হড়পা বান এবং ভূমিধসে 11 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ আরও 8। বিভিন্ন সংস্থার যৌথ ত্রাণ ও উদ্ধার কাজের ফলে 100+ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ভারী বৃষ্টির জেরে ভূমিধসের ফলে পুঞ্চ জেলার অধিকাংশ এলাকা এবং রাজৌরির অর্ধেক অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কঙ্গো গণতান্ত্রিক সাধারণতন্ত্রে ইবোলায় এখনও পর্যন্ত অন্তত 930 জন প্রাণ হারিয়েছেন। সেদেশের স্বাস্থ্যমন্ত্রক গতকাল রাতে জানিয়েছে, শনিবার পর্যন্ত সেখানে 2,334টি নিশ্চিত সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। বিগত 24 ঘন্টায় নতুন করে 37 জনের মৃত্যু হয়েছে বলে খবর। উল্লেখ্য, ইবোলা ভাইরাসের বুন্দিভুগীয় প্রজাতির কারণে এই সংক্রমণ ঘটছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এটি অপেক্ষাকৃত বিরল।

একটি প্রজাতি যার জন্য বর্তমানে অনুমোদিত কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে টানা নবম দিন একে অপরের ওপর হামলা চালিয়েছে। দক্ষিণ পশ্চিম ইরানের খোরমুজ শহরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালায়। অন্যদিকে জর্ডান, কুয়েত ও বাহরিন ইরানের নতুন হামলার খবর জানিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন হামলায় বুসেহের প্রদেশের দাস্তি কাউন্টির প্রশাসনিক কেন্দ্র খোরমুজের বিভিন্ন অংশে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। অন্যদিকে জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। গায়ানা উপকূলের কাছে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত 67 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাজধানী জর্জটাউন থেকে রওনা দেওয়ার পর এমভি বারিমা নামের ওই লঞ্চটি উল্টে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 15 শিশু রয়েছে, তবে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন বলে খবর। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল স্পেন। গতরাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেস লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ের 106 মিনিটে ফেরান তোরেস গোল করেন। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। এই নিয়ে দুবার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালে শেষবার ইকের ক্যাসকেসের নেতৃত্বে বিশ্বকাপ জেতে তারা। প্রতিযোগিতায় সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেলেন স্পেনের পাউ কুবারসি। সারা বিশ্বকাপে মাত্র 1 গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিলেন স্পেনের গোলরক্ষক উমান সিমন। চলতি বিশ্বকাপে 10 গোলের সুবাদে গোল্ডেন বুট পেলেন ফ্রান্সের কিলিয়ান এমব্যাপে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংসদের বাদল অধিবেশন আজ শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে উভয় সভার অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। প্রিয় শ্রোতা বন্ধুদের, বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে জানাই স্বাগত। এখন পুরো দমে বর্ষা চলছে, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, যারা যেখানে রয়েছেন এবং এখন রেডিও সেটের সামনে বসে কিংবা নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন বাংলা ব্যান্ডের গান মৈত্রী প্রচার তরঙ্গে, তাদের সকলেরই নিশ্চয়ই আশপাশে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমরা ভালোবাসি হয়তো, বা বৃষ্টি প্রয়োজনও আমাদের জন্য, তবে খুব বেশি বৃষ্টি তো আবার ভালো লাগে না। তা সত্ত্বেও গানে আর সুরে বৃষ্টির ছন্দে মেতে যেতে আমাদের বেশ ভালোই লাগে। তাই যতই বাইরে বৃষ্টি হোক, আবারও বৃষ্টির কাছেই ফিরে যাওয়া বাংলা ব্যান্ডের গানের হাত ধরে। আজকের প্রথম গানটি শোনাবো দ্য ইস্টার্ন ব্লুজের থেকে।

ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ? বৃষ্টি এলো, সঙ্গে কফি এক দু কাপ। নামছে বিকেল, অল্প ভিজে রাস্তাঘাট, ছাতার নিচে মিইয়ে গেল পাপড়ি চাট। বন্ধুরা সব ফিরেছে বাড়ি দূর থেকে, কেন যে আজ হিংসা হলো তা দেখে, দেখতে গিয়ে সন্ধে হলো জানলাতেই। আগের মতো মেঘ করেছে, কান্না নেই। না, মেঘের সঙ্গে বৃষ্টির কান্নার অনেক কিছুর যোগাযোগ আমরা খুঁজে পেতে পারি বটে, তবে মুষলধারে ঝমঝম নাকি ঝিরঝির, কোন বৃষ্টি আপনার পছন্দ? ডিঙার সঙ্গে খুঁজে দেখুন তো।

বৃষ্টির সঙ্গে অদ্ভুতভাবে একটু প্রেম ভালোবাসা, মন কেমন আর তার সঙ্গে মন খারাপের একটা বেশ ঘনিষ্ঠ যোগ আছে। কেননা বৃষ্টি এলেই অনেক কিছু, বৃষ্টি ফোটার সঙ্গে অনেক মন খারাপ, মনের মেঘ বিন্দু বিন্দু হয়ে জল হয়ে ঝরে পড়তে যায়। সেই বৃষ্টির ফোঁটা যা মন আর চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে, সে কি এক পশলায় ভিজিয়ে দিতে পারে আপনাকে? কি বলেন আপনি? আসুন না কেয়ার সঙ্গে, কায়া ব্যান্ডের সঙ্গে এক পশলা বৃষ্টিতে ভিজি। যদিও বাইরে এখন প্রবল বৃষ্টি, তাও মন চাইছে এক পশলা বৃষ্টি।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময়ে বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:42 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে আজকের একটু আবহাওয়া সম্পর্কে বলে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের আপনাদের অনুষ্ঠান পরিচিতি একটু বলে দিই। দুপুর 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় চীনা পথের বাইরে, উপস্থাপনায় ব্রততি দাস। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস ও রমা ঘোষ, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 6:20 ক্ষেত খামারের কথা, খরিফ ভুট্টা চাষ এ বিষয়ে সঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য এ বিষয়ে কথা বলবেন, কোন বিষয়ে কথা বলবেন, ফাঙ্গাল ইনফেকশন এ বিষয়ে কথা বলবেন ডক্টর আশিস কুণ্ডু। 7:00 নাটক অগ্নি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ এবং প্রযোজনায় সমীর ঘোষ। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, স্নায়ুর অবক্ষয় এ বিষয়ে অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ঠুমরি এবং দাদরা, পরিবেশন করবেন মিতালি সেনগুপ্ত। তবলায় সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে প্রদীপ পালিত। 10:45 উপমহাদেশের খবর। 11:00 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় 12:00।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে

0: শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: এখন শুনবেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, আর অনুরোধের আসরে আমি রয়েছি শ্রীরূপা মুখোপাধ্যায়। অনুরোধের আসরে আজকে শুরু করব পিন্টু ভট্টাচার্যের গান দিয়ে। এই রিকোয়েস্টটি এসেছে বিষ্ণুপদ দাস করেছেন কোটল্যান্ডম্যান নিউ ইয়র্ক থেকে, কোটল্যান্ড ম্যানর নিউ ইয়র্ক আমেরিকা থেকে। উনি বলেছেন ঝাউবন নিয়ে পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে গানটির অনুরোধ রইল। ঝাউবন নিয়ে যখন বলছেন তখন মনে হয় এই গানটি হবে, কারণ এই গানটি তো পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে বিখ্যাত ঝাউবনের গান। শুনে নিই।

তাহলে শুনিয়ে দিলাম তো এই গানটি, খুঁজে খুঁজে অবশ্যই কিন্তু জানাবেন। আপনার ভালো লাগার গান শুনিয়েছি পিন্টু ভট্টাচার্যের ঝাউবন নিয়ে গানটি শোনানোর অনুরোধ করেছিলেন। আমার মনে হয় এই গানটি পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে বিখ্যাত ঝাউবন নিয়ে গান। কে রিকোয়েস্ট করেছেন? বিষ্ণুপদ দাস, কোটল্যান্ড ম্যানর, নিউ ইয়র্ক, আমেরিকা থেকে। আর উনি যদি না শোনেন তাহলে আপনারা বলে দেবেন যে আমি কিন্তু খুঁজে খুঁজে ওনার গানটি বাজিয়েছি, কারণ আপনার

যখন কোনো একটি গান পুরোপুরি মনে করতে পারে না, কিছুটা হিন্ট দেন, তখনও কিন্তু আমরা ভেবে চিনতে খুঁজে খুঁজে বার করার চেষ্টা করি। এরপরে আরও একটি মেলে এসেছে গানের রিকোয়েস্ট, রঞ্জন রায় যাদবপুর থেকে লোপামুদ্রা মিত্রের কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, শুনিয়ে দিই এই গানটি।

আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসরে আছি আমি শ্রীরূপা মুখোপাধ্যায় আজকে। এবং এবারের গানের রিকোয়েস্ট কে করেছেন বা কারা করেছেন, পুতুল গায়েন, বিশ্বজিৎ গায়েন, চড়ুই গাছি বনগা থেকে। চড়ুই গাছি, বাহ কি সুন্দর নাম! আপনাদের এই অনুরোধ আসরে বসে আমরা বিভিন্ন জায়গার নাম জানতে পারি। এবং আরেকটা মজার জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে বিভিন্ন টাইটেল জানতে পারি। কত সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলায় জায়গার নাম, কত পাড়ার নাম, কত জায়গার নাম এবং কত রকমের পদবি। সত্যি অনুরোধের আসর শুধু অনুরোধের আসর নয়, আমাদেরও কোথাও গিয়ে

ভীষণ একটা ভালো লাগা, জানা, সমস্ত কিছু মিলেমিশে একটা অনুভব তৈরি করে, অন্তত আমার ক্ষেত্রে তো সেটা বটে। পরের গানে লতা মঙ্গেশকর, কারা রিকোয়েস্ট করেছেন আরও একবার বলে দিই, পুতুল গায়েন, বিশ্বজিৎ গায়েন, চড়ুই গাছি বনগা থেকে।

এই গানের অনুষঙ্গে বলতে হয় যে আমি কথাটা যেহেতু বারবার এসেছে, তো আমারও একটা অভিজ্ঞতা, সেটা হলো অনুরোধের আসরে শেষ দিন বট আমার মন খারাপ হয়ে যায়, কারণ অনেকের গানের রিকোয়েস্ট আমরা রাখতে পারি না। আবার অনেক গান মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না, বা সেগুলোকে আবার লাইব্রেরি থেকে নিয়ে বাজাতে হয়। তো এই শেষ বেলা এসে আমার একটি গান মনে পড়েছে এবং আমি দেখেছিও লিস্টে যে সঘন গহন রাত্রি রবীন্দ্রসঙ্গীত, সেখানে পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে শুনতে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যখন লিস্ট মেলাতে বসলাম কিংবা গানটি খুঁজতে বসলাম, সেই মুহূর্তে পেলাম না। তাই জন্য তার কথা কি আমরা বলবো না? নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র যারা রিকোয়েস্ট করেছেন পশ্চিম বর্ধমান থেকে, তাদের গানটির রিকোয়েস্টটা থাকলো, শুধু শিল্পীটা বদলে দিলাম। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে যেহেতু এই মুহূর্তে পাওয়া যায়নি, তাই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শোনানো হলো। কে রিকোয়েস্ট করেছেন আবার বলে দিই, নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র পশ্চিম বর্ধমান থেকে। আপনাদের জন্য শুধু শিল্পীটা একটু আলাদা, তাই তো? আমাদের অত্যন্ত পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনে নিই।

সত্যি আপনাদের গানের রিকোয়েস্টও মাঝে মাঝে এত অসাধারণ হয়ে ওঠে যে একদম মনে হয় যে আবহাওয়ার সাথে মিলেমিশে যাচ্ছে। পরের গানের রিকোয়েস্ট এসেছে বা অনুরোধ এসেছে আরামবাগ হুগলি থেকে। রাখি মেদদা বলেছেন মান্না দের কণ্ঠে এই গানটি তিনি শুনবেন, কোন গানটি তাহলে শুনে নিই।

আপনাদের অনুরোধের জন্য আমাদের অনেক ধরনের গান শোনা হয় এবং তাই জন্য মাঝে মধ্যেই আমরা ফিরে ফিরে আসি আপনাদের সঙ্গে অনুরোধের আসরের শ্রোতা হয়ে, বন্ধু হয়ে, আবার উপস্থাপক উপস্থাপিকা হয়ে। তবে আজকের অনুরোধের আসরের শেষ গান শোনাবো কাদের অনুরোধে বলে দিই, অমিতা বিশ্বাস, সন্দীপ বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অন্তরা বিশ্বাস হাজরাপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে এই গানের রিকোয়েস্ট করেছে। ভীষণ জনপ্রিয় গান আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিংহের কণ্ঠে, তাদের দ্বৈত কণ্ঠে এই গানটি আপনাদের জন্য। এবং সেই গান শোনাতে শোনাতে আজকের অনুরোধের আসর এ পর্যন্তই।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন মহিলাদের আসর।

নমস্কার, মহিলাদের আসর নিয়ে সঙ্গে রয়েছি ব্রততি। দুই বাংলার শ্রোতা বন্ধুদের আজকের বর্ষণ শুভেচ্ছা। আজ স্টুডিওর বাড়ির বাইরে এত বৃষ্টি হচ্ছে, মানে আমরা মনে হচ্ছে ভেসেই যাব। সবাই কি এই বৃষ্টি উপভোগ করতে পারছেন বন্ধুরা? যাই হোক, অনুষ্ঠান শুরু করি। আজ 20 জুলাই, 20 জুলাই বিশেষ দিন। আজ হচ্ছে আন্তর্জাতিক চন্দ্র দিবস। যদিও আজ যা আকাশে মেঘের অবস্থা, চন্দ্র দেখে যে চন্দ্র দিবস পালন করব সেটা মনে হয় সম্ভব নয়। তবু চন্দ্র দিবস উপলক্ষে সেই দিবসকে তো সম্মান জানাতেই হয়। 1969 সালের এই দিনে মার্কিন নভোচারী নীল আর্মস্ট্রং এবং অলড্রিন অ্যাপোলো মহাকাশযানের মাধ্যমে প্রথমবার চাঁদের মাটিতে পা রেখেছিলেন, আর সেই দিনটিকেই আন্তর্জাতিক চন্দ্র দিবস হিসেবে পালন করা হয়। আর আমরা তো চাঁদকে ভীষণ ভালোবাসি, তাই চাঁদের প্রতি আরও একটু বেশি ভালোবাসা আজকের জন্য মনে মনেই দেখব, যদি আকাশে মেঘ থাকে তাও দেখব। আর সেই চাঁদকে নিয়ে শুরুতে একটা গান শুনব, গান শুনে তারপরে আবার অনুষ্ঠানে ফিরবো।

0: আজ আমার সঙ্গে রয়েছেন চেনাপথের বাইরে অনুষ্ঠানে টেরাকোটা শিল্পী দোলন কুণ্ডু মণ্ডল, যিনি ভারত সরকারের তরফ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন শিল্পগুরু হিসেবে। কথা বলে নেব ওনার পথ চলায়। নমস্কার দোলনদি।
1: নমস্কার দিদি।
0: আজকে আমার অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আজকে আমাদের আসরের যে বিষয়, যেটা আজকে আমরা কথা বলবো বলে ভেবেছি, আপনার হাতের কাজ যে বিষয়ে, টেরাকোটা। আমার কৌতূহল থেকে একটা প্রশ্ন প্রথমেই করতে চাইছি যে মৃৎশিল্প এবং টেরাকোটা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? ঠিক,
1: মৃৎশিল্প আর টেরাকোটায় অনেক আকাশ পাতাল পার্থক্য।
0: আচ্ছা,
1: মৃৎশিল্প মানে সেটা কাঁচামাটির ঠাকুর, কুমোরটুলির ঠাকুর গড়াও হয়। মৃৎশিল্প কৃষ্ণনগরের যে কাঁচামাটির পুতুল তৈরি করা হয় সেগুলো মৃৎশিল্প, আবার টেরাকোটাও মৃৎশিল্প, কিন্তু টেরাকোটাটা হচ্ছে পোড়া মাটির কাজ।
0: আচ্ছা,
1: যে কোনো মাটি দিয়ে তৈরি করা কাজই হচ্ছে মৃৎশিল্প,
0: হ্যাঁ,
1: কিন্তু টেরাকোটা তখন হবে যখন সে মাটিটাকে পোড়ানো হবে। টেরাকোটার কথার অর্থ, এটা একটা ল্যাটিন শব্দ, টেরা হচ্ছে মাটি এবং কোটা হচ্ছে পোড়া, পোড়া মাটি।
0: তাহলে
1: সেই
0: কি
1: জন্য
0: মাটিটা আগে পুড়িয়ে নিয়ে তারপরে
1: না
0: কাজ
1: না
0: করা হয়?
1: না না আগে
0: আচ্ছা,
1: কাঁচা মাটির কাজ করে সেটাকে শুকানো হয়, তারপরে পোড়ানো হয়,
0: হ্যাঁ সেটা
1: অনেক
0: তো। কিন্তু
1: সময়
0: তাহলে
1: ধরে পোড়ানো হয়।
0: কিন্তু মৃৎশিল্পেও তো আমরা হাঁড়ি কড়াই যেগুলো হয় সেগুলো পোড়ায়, সেটা তো
1: হ্যাঁ
0: দেখেছি।
1: হ্যাঁ সেটা যখন পোড়ানো হবে সেটা টেরাকোটা হয়ে যাবে।
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: মানে কাঁচা
1: মৃৎশিল্প,
0: মাটির কাজটা যখন হচ্ছে তখন মৃৎশিল্প।
1: হ্যাঁ, কিন্তু
0: আচ্ছা,
1: এছাড়াও টেরাকোটায়, টেরাকোটা মানে যে শুধু আমরা ওই ভাড় বা ইয়ে, এটা আবার টেরাকোটার মধ্যেও পড়ে না।
0: আচ্ছা
1: টেরাকোটা একটা আর্ট ফর্ম চলে আসে।
0: আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ
0: এই আপনাদের মতো কিছু বিশেষ মানুষের সঙ্গে কথা বললে আমাদের ধারণাগুলো পরিষ্কার হয়, এবং শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই আজকে সেই ধারণাটা অনেকটা পরিষ্কার করে ফেললেন আপনার কথায়। আচ্ছা, পরের প্রশ্নে যাই, টেরাকোটায় আপনার আগ্রহ কবে থেকে?
1: আমি না 3 বছর বয়স থেকে মাটি ঘাঁটি, মানে ছোট
0: আচ্ছা,
1: ছোট পুতুল বানাতে শুরু করি। সেইটা ধীরে ধীরে যখন আমার 16-17 বছর হলো তখন আমার টেরাকোটার প্রতি আগ্রহ বাড়লো। আমার যে গুরু শ্যামলবরণ সাহা, উনি আমাকে দেখতেন, আমি ছোটবেলায় এসে এরকম মাটি ঘাঁটি, শাশু মাটির
0: আচ্ছা,
1: পুতুল, বিভিন্ন ধরনের পশু পাখি বানাই। তো উনি আমাকে বললেন কি যে তুই টেরাকোটা বানা। আমি তো সেই প্রথম শুনলাম টেরাকোটা শব্দটা, টেরাকোটা আবার কি জিনিস।
0: আচ্ছা,
1: দিয়ে তারপরে উনি বললেন যে এটাকে পোড়াতে হবে, তবে তুই না কলকাতায় যেতে পারবি, ওখানে এক্সিবিশন করতে পারবি, বড় বড় জানিস তো এক্সিবিশন হয়। আমাকে আস্তে আস্তে আর কি ওটা বলতে শুরু করলেন। তখন
0: আপনার
1: আমি,
0: মধ্যে আর কি
1: হ্যাঁ
0: গ্রথিত করে দিলেন যে
1: হ্যাঁ
0: শিল্পী হওয়া যায় কিভাবে।
1: হ্যাঁ তো তখন আমার স্বাভাবিকভাবেই, মানে আমি তো একটা কিছু হতে চাই ছোট থেকেই,
0: ঠিক ঠিক ঠিক
1: তো আমি ছবিও আঁকতাম খুব ছোটবেলায়, গান গাইতাম, কিন্তু সেগুলো তো অনেক সময় সাপেক্ষ না, আর্থিক অবস্থা যদি ভালো না হয় সেগুলো করা সম্ভব নয়। কিন্তু মাটিটা না খুব সুলভে পাওয়া যায়, বিনে পয়সাতে পেতাম আমি, সেই জন্য মাটির প্রতি আমার আগ্রহ ছিল। আর মাটির কাজটা আমার করতে খুব খুব খুব ভালো লাগে। আমি যখন ওই কাজটা করতাম তখন উনি এসে আমায় বললেন, তখন আমি কি করলাম, বাড়িতে যে সব গাছপালা আছে সেখান থেকে শুকনো কাঠ জোগাড় করে আস্তে আস্তে পোড়ানোর চেষ্টা করলাম। প্রথমে দেখলাম সব ফেটে গেল, এরকম দিনের পর দিন এক্সপেরিমেন্ট করতে করতে তারপরে একটা জায়গায় থিতু হলাম। আর এখন তো কেউ পড়ে ভাঙেই না আর কি, এখন আমি যা বলি আগুন আমার, আমাকে আগে পরিচালনা করতো, এখন আমি আগুনকে পরিচালনা করি, এখন আগুন আমার কথা শুনে।
0: আচ্ছা, এই যে আগুনের কথা বললেন, তাহলে নিশ্চয়ই তার তাপমাত্রাটা একটা বড়
1: হ্যাঁ,
0: ব্যাপার, তাই
1: একটা
0: তো?
1: নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে টেরাকোটাটা মানে পোড়ানো হয়। তো
0: পোড়ানো
1: এখন,
0: হবে অথচ
1: হ্যাঁ,
0: ফাটবে না, এই
1: ফাটবে না,
0: দুটোই খেয়াল রাখতে হবে।
1: খেয়াল রাখতে হবে। সেটা খুব ধীরে ধীরে টেম্পারেচারটা শুয়ে শুয়ে দিয়ে সেগুলো
0: আচ্ছা,
1: প্রথম

0: প্রথম বুঝতাম না অত ছোটবেলায়,
1: হুম হুম
0: কিন্তু ধীরে ধীরে এখন তো
1: মানে বয়স আপনাকে অভিজ্ঞ করেছে, কাজ আপনাকে অভিজ্ঞ
0: কাজ
1: করেছে।
0: একদম।
1: ঠিক ঠিক
0: আমি কিন্তু কোথাও কি সেভাবে কোনো আর্ট কলেজে পড়িনি, কারো কাছে শিখিনি,
1: হুম
0: কিছুই করিনি, কিন্তু আমি নিজস্ব স্টাইল যত বড় হলাম তখন আমি দেখলাম যে আমাকে না মানে আমার নিজের একটা স্টাইল তৈরি করতে হবে, যখন বুঝতে পারলাম আর কি যে সেই বাঁকুড়ার ঘোড়া, বিষ্ণুপুরের ঘোড়া, ওই মন্দিরের গায়ের কাজ মেলায় গেলে দেখছি ওগুলোই বিক্রি হয়,
1: হুম
0: মানে নতুন যে কোনো ফর্মে কেউ কাজ করছে সেরকম কিছু আমি মানে
1: তখন
0: সেভাবে
1: পাননি, তখন
0: দেখতে
1: পাননি।
0: পাইনি পাইনি হ্যাঁ, অনেক
1: আপনি
0: বছর
1: কি
0: আগের কথা।
1: ধরনের
0: তো
1: কাজ করেন?
0: আমি আমার নিজস্ব ঘরানা তৈরি করলাম, নিজের স্টাইল তৈরি করলাম, তো সেই স্টাইলেই আমি কাজ করি, সেটাই হচ্ছে
1: আচ্ছা,
0: গোটা
1: তাহলে এই
0: পৃথিবীতে
1: যে আপনার
0: এই যে
1: ব্র্যান্ড,
0: আমাকে চেনে, হ্যাঁ গোটা
1: হ্যাঁ, তাহলে
0: পৃথিবীতে
1: সেটা কি
0: আমাকে চেনে,
1: ধরনের কাজের মাধ্যমে আপনাকে চিনছে মানুষ?
0: হ্যাঁ আমি ওই পিঞ্চ কাজ করি, মানে কোন একটা বড় ধরনের ফিগার করলাম বা কিছু করলাম সেটার মধ্যে খুব ডিটেলিং কাজ করি আমি,
1: আচ্ছা,
0: সেটা
1: মানে
0: খুব
1: ধরুন
0: পিঞ্চ
1: একটা
0: হাতে,
1: বড়
0: কোনো
1: কোনো,
0: মেশিনের সাহায্য না কিছু সাহায্য না, পুরোটা আমি হাতে করি,
1: আচ্ছা,
0: আমার
1: তার মানে আপনি
0: টেরাকোটাটা না,
1: বলতে চাইছেন যে যেরকম
0: হ্যাঁ
1: কাঠের কাজ ছেনি দিয়ে কুদে কুদে করা হয়, ঠিক সেরকম
0: হ্যাঁ
1: ভাবেই আপনি মাটির কোনো পাত্রের গায়ে বা কিছুর গায়ে আপনি
0: হ্যাঁ,
1: ওই কাজটা
0: একটা বড় ফিগার
1: চিত্রিত
0: তৈরি
1: করেন?
0: করলাম, সেই
1: হ্যাঁ,
0: ফিগারটাকে মানে কতটা সুন্দর করা যায়,
1: আচ্ছা,
0: হ্যাঁ মানে
1: হুম হুম
0: কতটা মানে অন্যদের থেকে আলাদা করা যায়, আমি তো এই মাত্র ফার্নেস থেকে উঠে এলাম, তো
1: কতক্ষণ সময় নিতে হয় এই ফার্নেসটার জন্য?
0: আমি একটু অন্যরকম পদ্ধতিতে পড়াই, প্রথম দিন একটু পড়াই, তারপরে বন্ধ করে রাখি, তারপরের দিন আর একটু সময় নেই বন্ধ করে দিই, আর যেদিন ফাইনাল পড়াই সেই দিন ওই 8 ঘন্টা 10 ঘন্টা,
1: আচ্ছা, মানে 8 ঘন্টা 10 ঘন্টা ওই
0: হ্যাঁ
1: আগুনটাকে জ্বালিয়ে রাখতে হয়।
0: হ্যাঁ ধীরে ধীরে, সেটা একবারে বাড়ালে হবে না, এখন
1: আচ্ছা
0: তো আমি ফার্নেস করি, গ্যাস ফার্নেস, আগে তো
1: আচ্ছা,
0: ট্র্যাডিশনাল যে গ্রামের যেরকম
1: হ্যাঁ হ্যাঁ,
0: ভাটিগুলো সেই
1: একদম।
0: ভাটিতেই আমি পড়াতাম, এখন নিজের ফার্নেস করেছি, সেই ফার্নেসে পড়াই, খুব
1: এটা কি
0: ভালো
1: সবই
0: লাগে।
1: বর্ধমানে নাকি কলকাতায়?
0: না আমার দুটো জায়গা আছে, কলকাতায় আমার নিজের স্টুডিও, বর্ধমানে আমি বহু বছর কাজ করেছি এবং আশেপাশের সব মহিলাদের আমি কাজ শিখিয়েছি হাতে, প্রায় 1,000 মহিলাকে আমি ট্রেনিং দিয়েছি, কারো কাছ থেকে কোনো রকম পয়সা নিইনি, এবং
1: নিজে
0: তাদের
1: একজন শিখলে আরেকজনকে শেখানো, এই পদ্ধতিতেই কিন্তু শিল্প ছড়িয়ে পড়ে, আর আপনি সেই
0: একদম
1: আপনার
0: ঠিক,
1: শিল্প ছড়িয়ে দিচ্ছেন আপনার এই ইচ্ছের মাধ্যমে। তো
0: একদম
1: এখন
0: একদম দিদি,
1: এই যে মেয়েরা যে শিখতে চাইছে বা
0: এটা
1: শিখছে,
0: না দিদি আমি যে কত বড় হলাম, কত পুরস্কার পেলাম, কোন বিদেশে গেলাম, কত মানুষ প্রশংসা করলো, এগুলোর না মানে এই যে আমি এত মানুষকে শিখিয়ে এবং তাদের যে একটা রুটি রোজগারের পথ দেখাতে পেরেছি, সেটা আমার কাছে অনেক বড় এবং অনেক বড় আনন্দের।
1: আমি একদম এই প্রশ্নটাতেই আসতাম, তারা আজকে শিখে নিজের পায়ে দাঁড়াচ্ছে, আপনি
0: একদম
1: নিজের পায়ে দাঁড়িয়েছেন, তাহলে আমি একটা প্রশ্ন করি যে এই টেরাকোটা শিল্পকে পেশা হিসেবে নিয়ে আধুনিক জীবন যাপন করা যেতে পারে তাহলে?
0: একদম দিদি, কারণ দেখুন আমি আমার স্টুডিওতেই 6 জন কাজ করে, আমি
1: আচ্ছা,
0: শিখিয়েছি হাতে ধরে শিখিয়েছি আমি,
1: হুম,
0: এবং তারা এখন রীতিমতো একদম শিল্পী,
1: বেশ,
0: আমি আমি জানি না ভবিষ্যতে, তা আমি যতদিন আছি একদম তাদের আমি মনে হয় একটা জায়গায় পৌঁছে দিতে পারবো,
1: একদম,
0: তো
1: এরকম
0: হ্যাঁ
1: শিক্ষকেরই তো
0: কিন্তু
1: প্রয়োজন।
0: এটা হ্যাঁ, কিন্তু আমি এটাও আপনাকে সঙ্গে সঙ্গে বলবো, হাতের টেকনিক, হাতের দক্ষতায় কিন্তু শিল্পী হওয়া যায় না, মগজের দক্ষতা চাই,
1: হ্যাঁ,
0: মগজ যদি কথা না বলে, মগজ যদি স্বপ্ন না দেখায়, সে কিন্তু কখনো শিল্পী হতে পারবে না।
1: আপনি কি স্বপ্ন দেখাতেও সাহায্য করেন,
0: আমি
1: স্বপ্ন
0: স্বপ্ন
1: দেখতেও
0: নিজে
1: সাহায্য
0: দেখি,
1: করেন,
0: আমি
1: দেখতেও
0: আমি
1: সাহায্য
0: নিজে
1: করেন?
0: দেখি বলেই অন্যকে দেখাতে পারি, আমি যদি না দেখতাম তো কাকে স্বপ্ন দেখাতাম।
1: ঠিক, একদম। আচ্ছা, এই যে টেরাকোটার জিনিসগুলো যে আপনারা বানাচ্ছেন, অনেক পরিমাণে বানানো হয়, এটা কি বিদেশের বাজারে রপ্তানির সুযোগ
0: আমার না
1: রয়েছে?
0: দিদি আমি রপ্তানি করি না, তবে
1: হুম
0: যেটা কমার্শিয়াল জিনিস যেগুলো ধরুন গ্লাস থালা বাটি ওই
1: হ্যাঁ হ্যাঁ,
0: সবগুলো রপ্তানি হয়,
1: আচ্ছা,
0: কাপ প্লেট
1: হ্যাঁ হ্যাঁ
0: আমি
1: হ্যাঁ,
0: খুব কম করেছি, আমি আমার নিজের কোনো রপ্তানি করার এক্সপোর্ট করার লাইসেন্স নেই, তবে
1: আচ্ছা,
0: অন্যের মাধ্যমে আমি খুব কম করেছি এটা, কিন্তু আমার মোটিভ, আমার আর্ট পিস
1: হুম,
0: পৃথিবীর কোণে কোণে কোণে কোণে গেছে,
1: বেশ, তার মানে এটা থেকে বিদেশেও রপ্তানির একটা সুযোগ রয়েছে,
0: একদম,
1: সঙ্গে
0: আমি সেটা আমি
1: দেশেও
0: যদি,
1: আমরা পেতে,
0: হ্যাঁ
1: মানে দেশেও
0: আমি
1: সেই
0: যদি
1: সুযোগ
0: সময়
1: রয়েছে।
0: পাই, একদম,
1: হুম
0: আমি যদি সময় পাই তাহলে আমি এটা করতে পারি। কিন্তু আমি না সব সময় এত কাজ করি, এত কাজের চাপে থাকি, আমি
1: একদম,
0: এটা কিন্তু আমাকে করতে হবে, কারণ আমার যে ক্লাসরে এত মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে, তাদের জন্য আমাকে এইগুলো করতে হবে,
1: হ্যাঁ নিশ্চয়ই
0: বুঝেছেন
1: করবেন, আপনার স্বপ্ন যখন আছে আপনি নিশ্চয়ই সেই পথে এগোতে পারবেন।
0: দিদি?
1: একবার
0: জানেন
1: যদি,
0: আমার 30 বছর, 35 বছর না আমরা গাছতলায় বসে কাজ করেছি বর্ধমানে, আমার মেয়েদের গাছতলায় বসিয়ে বসিয়ে কাজ করেছি। বর্ষাকালে খুব কষ্ট হতো ওদের, নিজে বড় বড় এক্সিবিশন করতে শুরু করে দিলাম,
1: আচ্ছা
0: যেখানে বড় বড় মেলা, গভর্নমেন্টের, তারপরে এমনি পাবলিকের সব বড় বড় ইয়েতে, ধরুন গ্যালারিতে এক্সিবিশন করে করে আমি কিছুটা টাকা জড়ো করলাম সেই টাকা দিয়ে, আর আমি একটা ছোট্ট একটা গ্রান্ট পেলাম সেইটা দিয়ে, আজকে ওদের একটা 2,000 স্কোয়ার ফিটের আমি ঘর বানিয়ে দিয়েছি বর্ধমানে আমার মায়ের বাড়িতে, আর
1: আচ্ছা,
0: একটা 5 লাখ টাকা দিয়ে ওদের একটা ফার্নেস তৈরি করে দিয়েছি, যাতে ওদের বর্ষাকালে কাঠের ভিজে থাকলে কষ্ট না হয়,
1: ঠিক, পোড়াতে
0: পোড়ানোর
1: অসুবিধে না হয়। আসলে
0: অসুবিধা না
1: এই
0: হয়।
1: শিল্পটা তো পরিপূর্ণ হবে পোড়ানো শেষ হলে, শুধু তো বানালে হবে না,
0: না
1: সেই জন্য দুটো সুবিধেই থাকার দরকার, যেমন
0: হ্যাঁ, এবং
1: শিল্পী
0: এটা
1: দরকার।
0: কিন্তু খুব মানে কঠিন কাজ দিদি,
1: হুম
0: কেউ যদি সহজ ভাবে নেয় যে ওই যে পুড়িয়ে দিলাম ইয়ে হলো, ওটা নয় কিন্তু টেরাকোটা,
1: ঠিক
0: এটা
1: ঠিক
0: একটা পদ্ধতি আছে, মাটি প্রসেসিং করতে হয়, সেটার জন্য সময় দিতে হয়,
1: সেটাও
0: মানে
1: শেখার।
0: এটা এটা প্রতিটি শেখা, প্রতিটি এক্সপেরিমেন্টাল কাজ,
1: হুম হুম
0: মানে আমার মনে হয় না যে টেরাকোটা মানে খুব একটা ছোট একটা টেকনিক শিখে নিলাম, পুড়িয়ে দিলাম, ব্যাস টেরাকোটা হয়ে গেল, এটা নয় কিন্তু, এটা একটা সমুদ্র,
1: ঠিক,
0: বুঝেছেন তো, মানে এই সাঁতার কাটতে কাটতে কোথায় যে শেষ হবে ঠিক
1: আসলে
0: নেই।
1: শিল্প জিনিসটা এমনই যে এর কোনো শেষ হয় না, এবং শেখারও শেষ হয় না,
0: শেষ
1: এবং
0: হয় না, একদম
1: আবিষ্কারেরও শেষ হয় না। যে
0: একদম দিদি,
1: একদিন
0: আমি
1: করতে
0: প্রতিদিন
1: গিয়ে
0: শিখি,
1: আপনি যে কত কি আবিষ্কার করে ফেলবেন, নিজেকে কতটা অভিজ্ঞ করে ফেলবেন, সেটা কিন্তু প্রতিটা শিল্পর ক্ষেত্রেই খুব সত্যি কথা। এবং শিল্পের মধ্যে যদি সৃষ্টিশীলতা না থাকে, নতুন নতুন আবিষ্কার না থাকে, তাহলে তো শিল্প এক জায়গায় স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই শিল্প আপনাকে কি কি স্বীকৃতি, সম্মান, পুরস্কার এনে দিয়েছে?
0: বললে পরে মানে এত সম্মান পেয়েছি আমি গোটা পৃথিবীর কাছে, এত অ্যাওয়ার্ড পেয়েছি আমি, এত বড় বড় এক্সিবিশন করেছি, এত দেশ বিদেশে আমি স্কলারশিপ পেয়ে গেছি, তারপরে ধরুন গভর্নমেন্ট থেকে আমাকে পাঠিয়েছে, আমি প্রথমে ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড অনেকগুলো পেয়েছি, তারপরে আমি অনেকগুলো আমি স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্ট থেকে, জেট একাডেমি থেকে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে, ভিজুয়াল আর্টস এ যেটা দেয় ওরা, তারপরে সার্টিফিকেট পেয়েছি আমি রবীন্দ্র ভারতী একাডেমি থেকে, ওটাও একাডেমি অ্যাওয়ার্ড, ন্যাশনাল হ্যান্ডিক্যাপ অ্যাওয়ার্ড পেয়েছি, ওটাও রাষ্ট্রপতি দেন, ওটা পেয়েছি
1: আচ্ছা
0: 2017-তে,
1: আচ্ছা,
0: 2023-এ পেয়েছি শিল্পগুরু অ্যাওয়ার্ড,
1: এটাও তো রাষ্ট্রপতি দেন।
0: সেটাও রাষ্ট্রপতি দেন, এটা
1: হুম
0: আমাদের ডিপার্টমেন্টে, হ্যান্ডিক্রাফট ডিপার্টমেন্টে সব থেকে বড় পুরস্কার,
1: আচ্ছা, তার
0: এর
1: মানে
0: উপরে আর
1: আপনার
0: পুরস্কার নেই।
1: পুরস্কারের গ্যালারি বেশ
0: হ্যাঁ,
1: ভর্তি রয়েছে।
0: আবার 2025-এ পেয়েছি সিসিটি সার্টিফিকেট, মানে এটাও ন্যাশনাল অ্যাওয়ার্ড।
1: এই যে ধরুন অ্যাওয়ার্ড গুলো পেয়েছেন, এটাতে কি কাজ করার উৎসাহ আরো বেড়ে গেল?
0: দিদি আমি না যখন এগুলোতে অ্যাপ্লাই করি বা আমাকে করতে কেউ বলে, আমি সবসময় মানে এই পুরস্কারের পেছনে ছুটিনি কখনো,
1: হুম
0: এগুলো হয়ে গেছে, একটা পদ্ধতিতে ঢুকতে হয় যখন,
1: ঠিক,
0: তখন গভর্নমেন্ট থেকে আমাকে বলতো যে তুমি যদি এটা না করো, এই জায়গাটায় না দাও, তাহলে কিন্তু তুমি ওই জায়গাটায় যেতে পারবে না, একটা পদ্ধতির মধ্যে ঢুকতে
1: একটা
0: ঢুকতে ঢুকতে,
1: প্রসেস এটা
0: হ্যাঁ প্রসেস,
1: সবাইকেই
0: হ্যাঁ
1: করতে হয়।
0: করতে হয়, তার মধ্যে থেকে হয়েছে, আমার এরকম নয় যে আমাকে রাষ্ট্রপতি পুরস্কার পেতেই হবে, আমাকে শিল্পগুরু হতেই হবে,
1: আচ্ছা,
0: এরকম আমি শুধু কাজ করে গেছি, আমি শুধু ভেবেছি কি আমার কাজের কোয়ালিটিটা ঠিক থাকুক, আমার দিন দিন যেন আমি নিজেকে সমৃদ্ধ করতে চেয়েছি, আজও করি তাই দিদি,
1: তো আজকে
0: একদম একদম।
1: আমার অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমি তো ভীষণ আনন্দিত, এবং শ্রোতাদের মধ্যেও নিশ্চয়ই আপনার এই শিল্পের অনুরণন ছড়িয়ে পড়বে, কেউ কেউ কাজ করতে এগিয়ে আসবে, কারোর ভালোবাসা তৈরি হবে। আপনি খুব ভালো থাকবেন, আর
0: আপনিও ভালো
1: আপনি
0: থাকবেন,
1: আপনার শিল্পের মধ্যে থাকুন, এবং আপনার ঝুলিতে যেন আরো বড় বড় পুরস্কার এবং সম্মাননা চলে আসে, সেটাই আমরা চাইব।
0: থ্যাংক ইউ
1: নমস্কার,
0: দিদি,
1: নমস্কার দিদি।
0: নমস্কার।

শুনছিলাম টেরাকোটা শিল্পী দোলন্দির কথা। দোলন্দি যেমন হাতের জাদুতে মাটিকে এক অনন্য রূপ দেন এবং সেই রূপ দেওয়ার আনন্দে তিনি বিভোর থাকেন, ঠিক তেমনই এই হাতের জাদুতে আরও একটা খেলা হয় যার নাম দাবা। আজ কিন্তু আন্তর্জাতিক দাবা দিবসও বটে। এই আন্তর্জাতিক দাবা দিবস 1924 সালের 20 জুলাই তারিখে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে বিশ্ব দাবা সংগঠন সংস্থা করেছিলেন। এই 1966 সাল থেকে এই দিবস উদযাপন করা হচ্ছে প্রতি বছর। যারা দাবা খেলছেন তাদের জন্য আজকে কিন্তু দিনটা একটি বিশেষ দিন, যাতে ভবিষ্যতে এই দাবাড়ুরা বিশ্ব জয় করতে পারে, চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, তাদের খেলা ছড়িয়ে দিতে পারে, তার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

এবার আপনাদের চিঠিপত্র নিয়ে একটু কথা বলে নিই, তারপর আবার অনুষ্ঠানে ফিরব। আচ্ছা, প্রথমে বলি আমার কলম। আমার কলমের বিষয়ে জীবনের সন্ধ্যা তারা, সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছেন। আমাদের জীবনে সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়, যদি সেই নক্ষত্র মানুষটি অন্য কেউ না হয়ে নিজেই হন, তাতে কি হতেই তো পারেন। তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারার শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা মেল করুন mohilamahol.aircolkata@gmail.com, আর যদি চিঠি পাঠাতে চান তাহলে ঠিকানাটা একটু লিখে নিন। আমার কলম মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

এবারে আসি এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা ও রত্নাবতী চরিত্র। নারীর চরিত্র অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাদের জীবন যাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন mohilamahol.air kolkata@gmail.com, mahilamahol.airkolkata@gmail.com এই মেল আইডিতে, অথবা চিঠি পাঠান এক কলমে দুই নারী মহিলা মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ কিন্তু 23 জুলাই 2026, দুটি চিঠির ক্ষেত্রেই একই সময়সীমা। আপনারা চিঠি বা মেল চটপট পাঠিয়ে ফেলুন, আমরা কিন্তু আপনাদের চিঠি বা মেলের প্রতীক্ষায় থাকলাম।

দোলনদির সঙ্গে কথা বলার সময় দোলনদি বলেছিলেন স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং স্বপ্ন দেখাতেও ভালোবাসেন। এই স্বপ্ন দেখতে গিয়ে মানুষের জীবনের অনেক আশা পূরণ হয় বা স্বপ্ন দেখতে দেখতে মানুষ এগিয়ে যায় নিজের লক্ষ্যে।

সন্তানদের। সবার মধ্যেই স্বপ্ন বোনার কাজটুকু কিন্তু আমাদের মা বাবাকেই করতে হয়। তবে স্বপ্ন এমন হওয়া উচিত নয় যে স্বপ্ন দেখতে গিয়ে অন্যের ক্ষতি হয়ে যাচ্ছে বা অন্যের কষ্ট আমি বুঝছি না, সেটা যেন না হয়। সবাইকে নিয়ে সবার সঙ্গে মিলে মিশে এগিয়ে যেতে হবে, তার মাধ্যমেই নিজের স্বপ্ন পূরণ হবে এবং নিজে একজন ভালো মানুষ হওয়া যাবে। তাই স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখলে তবেই এগোতে পারবেন। দোলন্দিত মাটি নিয়ে কথা বলল, আর ওনার সঙ্গে কথা বলতে বলতে মাটি যেন আমার সঙ্গে মিশে গেল নানা রূপে, কখনো মায়ের রূপ, কখনো হাঁড়ি কড়াই, কখনো চায়ের ভাঁড়, বা কখনো টেরাকোটার গয়না, টেরাকোটার মূর্তি। তাই এই মাটি নিয়ে একটা গান আপনাদের জন্য আজকে রেখেছি, গানটা শুনে নিই।

আজ মহিলাদের আসর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম ব্রততী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শেষ বিকেলে বর্ষণ সিক্ত শুভেচ্ছা আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের।

0: নমস্কার।
1: নমস্কার।
0: আমরা রয়েছি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে, সেখানে স্বাগত জানাই আপনাদের সবাইকে। আপনাদের ইমেল, আপনাদের চিঠিপত্র এই নিয়ে বন্ধু তোমারই জন্য নানা কথা থাকে, পরামর্শ থাকে, সমালোচনা থাকে, আমাদের অনুষ্ঠানের প্রশংসা থাকে, সব মিলে মিশেই এই অনুষ্ঠান। আর ইমেল যেটা, সেটা আপনাদের জানাই আছে, তবু একবার বলে দেওয়া, মৈত্রীবন্ধু 23@gmail.com, MAITRWBANDHU মৈত্রীবন্ধু 23@gmail.com। এই হচ্ছে গিয়ে আমাদের ইমেল, যেখানে আপনি বন্ধু তোমারই জন্য এই অনুষ্ঠানে পড়ার জন্য চিঠি পাঠাবেন বা ইমেল পাঠাবেন। আর ডাকযোগে পাঠালে সেটাও জানা আছে, বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। তাহলে এটুকু বলে নিয়ে এবং আরও একবার মনে করিয়ে দেওয়া যে প্রত্যেক সোমবার বিকেল 4:35 বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানটি হচ্ছে, বলাটা যখন হয়ে গেল তখন আমরা প্রবেশ করতে পারি আজকের অনুষ্ঠানে। ইমেল দিয়ে শুরু করছি। আমি রয়েছি মানস প্রতিম, আমার সঙ্গে রমা ঘোষ। শোনা যাক প্রথম ইমেলে কি আছে।
1: প্রথম ইমেলটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। রাতের হারানো দিনের গান। এই অনুষ্ঠানটির প্রশংসা এবং আগামী দিনে বাদ্যযন্ত্র শিল্পীদের নিয়ে বিশেষ পর্বের অনুরোধ রইল। প্রিয় বন্ধু, গত 6/7/2026 তারিখে প্রচারিত রাতের হারানো দিনের গান অনুষ্ঠানে যন্ত্রের ঝংকার পর্বটি শুনলাম। অনুষ্ঠানটি এক কথায় অসাধারণ হয়েছে। গানে ভিন্ন ধরনের আবহ তৈরি করতে বাদ্যযন্ত্রের পাশাপাশি কিভাবে নানা রকম শব্দ, যেমন ড্রামলিনের আওয়াজ, ট্রেনের শব্দ করতে শিরিশ পাতার ব্যবহার, তা জানতে পেরে আমার দারুণ লাগল। এই অভিনব শব্দ প্রয়োগে গানগুলিতে যে অদ্ভুত সুন্দর ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করত, তা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই অনুষ্ঠানটিতে। এত সুন্দর ও তথ্য সমৃদ্ধ একটি পর্ব উপহার দেওয়ার জন্য অনুষ্ঠানের উপস্থাপিকা সাক্ষ্যদীপা সরকারকে আমার আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। তার সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান শুনে মন ভরে গেছে। এই প্রসঙ্গে আমার একটি বিশেষ অনুরোধ রয়েছে। আমাদের সঙ্গীত জগতে যে সমস্ত গুণী বাদ্যযন্ত্র শিল্পী আছেন, যেমন প্রথিতযশা সেতারবাদক, বিশিষ্ট তবলাবাদক বা অন্য কোনো যন্ত্রশিল্পী, তাঁদের জীবন, সাধনা এবং সৃষ্টিকে কেন্দ্র করে যদি আগামী দিনে কোনো বিশেষ পর্বের আয়োজন করা হয়, তবে শ্রোতা হিসেবে আমরা খুব আনন্দিত হব। যে কোনো দিন বা যে কোনো সময় এই ধরনের অনুষ্ঠান করার অনুরোধ রইল। তাতে আমার মনে হয় সঙ্গীতপ্রেমীরাও বিশেষভাবে সমৃদ্ধ হবেন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। সোমনাথ চক্রবর্তী, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া।
0: ধন্যবাদ আপনার ইমেলের জন্য। আমরা আগেও বাদ্যযন্ত্র নিয়ে অনুষ্ঠান করেছি এবং সেখানে আলাদা আলাদা করে বিভিন্ন যন্ত্র, যেমন ধরা যাক তবলা, যেমন ধরা যাক সারেঙ্গি, যেমন ধরা যাক শুধুমাত্র মন্দিরা, পারকাশন, তার মধ্যেই সবকিছু থাকবে এগুলো, মন্দিরা ইত্যাদি আরও অনেক কিছু, এগুলো হয়েছে এবং এগুলো করব, এটা আমাদের মনের মধ্যে রয়েছে। সবসময় যে সুযোগ হয় বা বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলে নিতে পারি তা নয়, যখন সুযোগটা হয় আমরা অনুষ্ঠানটা করি। এবং আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে এইরকম অনুষ্ঠান আরও হবে বাদ্যযন্ত্র নিয়ে। আপনি একই সঙ্গে যেটা বলেছেন সাউন্ড এফেক্টসের কথা, যেমন ট্রেনের শব্দ, সেটা একেবারে ট্রেনের পাশে দাঁড়িয়ে বা চলন্ত ট্রেনের আওয়াজ রেকর্ড না করে অন্য কোনভাবে তৈরি করা যায় তার পদ্ধতিও আছে, সে পদ্ধতি অনুসরণ করে কেউ গানে সেটাকে ব্যবহার করেছেন, তেমন ব্যাপার আপনি শুনেছেন সেদিন, আপনার ভালো লেগেছে। তো এরকম আরও আছে। নাটকের ক্ষেত্রে এগুলো তো ভীষণভাবে ব্যবহৃত হয়, গানটাকেও যখন নাটকীয় করে তুলতে হয় তখন এই প্রয়োগগুলো বাঞ্ছিত, সেভাবেই করা হয় এবং এই রকম অনুষ্ঠান আরও করা হবে। আমরা যখন আপনার চিঠির উত্তর দিচ্ছি তার মধ্যেই হয়তো আরও একটি অনুষ্ঠান হয়ে গিয়েছে, ফলে আমরা এইভাবে করতে থাকব। দেখুন, এই মিউজিক অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটাও কিন্তু খুব অদ্ভুত, মানে এটা শুধুমাত্র কোনো কিছু বাজাতে জানলেই যে হয়ে যায় তা নয়। একটা গানকে গড়ে তুলতে গেলে, নির্মাণ করতে হলে মিউজিক অ্যারেঞ্জমেন্টটা কেমন হওয়া দরকার তা নিয়ে কিন্তু মাথা ঘামাতে হয়, যার উপর দায়িত্ব থাকে তিনিই মাথা ঘামান মূলত। তো এইটা একটু এলোমেলো হয়ে গেলে কিন্তু গানটা শুনতে ভালো লাগে না। বহু ক্ষেত্রে দেখেছি শিল্পী সুন্দর তার কণ্ঠের সাবলীলতায় গানটাকে উপস্থাপন করার চেষ্টা করছেন, কিন্তু সামান্য এলোমেলো হয়ে যাওয়ায় মিউজিক অ্যারেঞ্জমেন্টটা গানটা তেমন হয়ে ওঠেনি, ফলে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যাই হোক, এসব মিলিয়ে আমাদের হারানো দিনের গান অনুষ্ঠানে বাদ্যযন্ত্রের উপস্থিতি থাকবে, বাদ্যযন্ত্রীদের কথা থাকবে এবং খুব স্বাভাবিকভাবেই গান থাকবে, আপনি শুনবেন এই আশা রাখবো। ধন্যবাদ।
1: পরের ইমেলটি পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে শ্রোতাবন্ধু শশাঙ্ক মণ্ডল। তিনি লিখছেন, প্রিয় বন্ধু মৈত্রী, যত দিন যাচ্ছে ততই সকাল 9:30 মনের মতো গান এই অনুষ্ঠান বন্ধুদের মন কাড়ছে। মৈত্রী কর্তৃপক্ষকে বলাই যায় এত সুন্দর অনুষ্ঠান এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন। মনের মতো গান এই অনুষ্ঠানে কি তর্জা, রামায়ণ, মহাভারত, পাঁচালী, লালন, বাউল এইসব নিয়ে অনুষ্ঠান করা যায়? যদি সম্ভব হয় তাহলে এইসব বিষয় আলাদাভাবে নিয়ে মাঝে মধ্যে অনুষ্ঠান করার জন্য অনুরোধ করছি। শনিবার সকাল 10:30 তর্জা বা কবি গান, সন্ধ্যা 7:00 পুনঃপ্রচার না করে ওই সময় কি রামায়ণ বা মহাভারত প্রচার করা যায় না? যদি যায় তাহলে করার জন্য অনুরোধ রাখলাম। যতই ভাবি লিখব না ততই যেন বেশি লিখি, এটা কি আপনাদের মিষ্টি কথার জাদু না ভালোবাসা? মেলটি পাঠিয়েছেন শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমান থেকে।
0: ধন্যবাদ আপনাকে ইমেল করার জন্য। আমরা মনের মতো গান অনুষ্ঠানটিকে সবার মতো করে পরিবেশন করতে চাই। এবার দেখুন, আপনি যেভাবে বলছেন কোনোদিন পাঁচালী, কোনোদিন তর্জা, আরও কিছু ধারার কথা বলেছেন, শুধু সেইটা নিয়ে অনুষ্ঠান করলে কি হবে জানেন? কেমন একটি গবেষণামূলক ভাবনার উপস্থাপন ঘটে যাবে, এবং এটা তো খুব স্বাভাবিক, যারা গণমাধ্যম শোনেন তারা গবেষণা শুনতে চান না। গবেষণা পেছনে থাকুক, ব্যাকগ্রাউন্ডে থাকুক, যা পরিবেশিত হবে সেটা মনোমুগ্ধকর হওয়া দরকার। এছাড়াও যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে এক ঘন্টার জন্য যতগুলো গান দরকার ততগুলো গান কোনো নির্দিষ্ট ধারার থেকে বেছে নেওয়া এবং সে গান জনপ্রিয় হওয়া দরকার। কেননা আমরা যদি জোর করে বলতে চাই দেখো এগুলো অত্যন্ত ভালো জিনিস তোমাদের শোনা দরকার, তাহলে এটা নিশ্চিন্ত থাকতে পারেন কেউ শুনবে না। এটাই হচ্ছে জনপ্রিয়তার নীতি, যে কখন যে কোনটা জনপ্রিয় হয়ে ওঠে বোঝা কঠিন, আর জনপ্রিয় হয়ে গেলে সেটাকে বাদ দিয়ে অন্য কিছু বাজাতে যাওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হয় না। এরকম যদি ঘটে যে কোনো একটা নির্দিষ্ট ধারায় আমি 3 দিন করলাম, আরেকটা নির্দিষ্ট ধারায় আমি আরও 2 দিন করলাম, কি হবে জানেন? ধীরে ধীরে মানুষ এই অনুষ্ঠান থেকে সরতে শুরু করবে, কেননা তারা জানবে যে অত্যন্ত গম্ভীর আলোচনা হয় এখানে, এবং যে গানগুলো শোনানো হয় সে গানগুলো আমরা তো কই শুনি না নিয়মিত, এগুলো কিসের গান, কোথা থেকে আনা হয়েছে এইসব গান। ফলে যে কোনো জনপ্রিয় অনুষ্ঠানে একটা মিশেল থাকবে, 5 মিশেলই হবে সেটা, এবং তার মধ্যে আপনি যেগুলো বলছেন সেগুলোও আসবে, কিন্তু তার মানে সেগুলোই শুধু থাকবে এমন নয়, তাহলে জনপ্রিয়তার পুরো ব্যাপারটাই ক্ষুণ্ণ হবে। সেই জন্য আমরা মনের মতো গানকে জনপ্রিয় রাখতে চাই এবং কোনো অবস্থাতে সেখান থেকে সরতে চাই না। যেমন হারানো দিনের গান সম্পর্কেও অনেক রকম পরামর্শ পাই আমরা, এইটা নিয়ে করেন না কেন, এই দিকটা নিয়ে ভাবেন না কেন, ঠিক আমরা অবশ্যই ভাববো, কিন্তু অন্য জিনিসের সঙ্গে মেশাবো যাতে গান শোনার ব্যাপারটা ঠিকঠাক থাকে, সেখানে কোনো বাধা না পড়ে। সেখানে শুনতে গিয়ে যেন মনে না হয় যে গবেষণা গ্রন্থ খুলে কেউ পাঠ করছে, ফলে এই জায়গাটা গণমাধ্যমকে টিকিয়ে রাখার জন্য, গণমাধ্যমকে জনপ্রিয় করে রাখার জন্য খুব জরুরি। আর আপনি নাচেও যে ইমেল করেন

0: আমাদের কাছে খুব আনন্দের। মানে ইমেল আপনাকে দিয়ে মানে বলা যায় নিজেকে নির্মাণ করিয়ে নেয় আর কি, সেরকমই হোক, আমাদের আপত্তি নেই, যে ধারায় যেরকম হবে আমরা ইমেল পেলেই হলো আমরা পাঠ করব। ধন্যবাদ আপনাকে
1: বন্ধু। তোমার জন্য এই অনুষ্ঠানে ডাকযোগে চিঠিও এসেছে। চিঠি পাঠিয়েছেন শ্রী সুব্রত কুমার কর, গ্রাম পেটবিন্দি, ডাকঘর চন্দ্রী, জেলা ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে। তিনি জানাচ্ছেন, মৈত্রী কার্যক্রমের সবাইকে আন্তরিক অভিনন্দন। আমার পূর্বেকার লিখিত পত্রগুলি কোন মহাশূন্যে বিলীন হয়ে গেল তা বুঝতে পারলাম না। গত 23/6/2026 তারিখে উপস্থাপিকা সুকন্যা রায়ের উপস্থাপনায় অনুরোধের আসর ও আজ সন্ধ্যায় অনুষ্ঠান মন ছুঁয়ে গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে আমার অনুরোধ করা গানগুলি এখনও পর্যন্ত শ্রবণাধিকার পায়নি। জানি না গানগুলি শ্রবণেন্দ্রিয়তে প্রবেশ করবে কিনা। আজ অর্থাৎ 30/6/2026 তারিখে আজ সন্ধ্যায় অনুষ্ঠান সেন্টার গণ্ডগোলের জন্য শোনা থেকে বঞ্চিত হলাম। চিঠিটি পাঠিয়েছেন শ্রী সুব্রত কুমার কর, গ্রাম পেটবিন্ধি, ডাকঘর চন্দ্রী, জেলা ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ থেকে।
0: সুব্রতবাবুকে ধন্যবাদ জানাই। এখন মহাশূন্যে বিলীন হওয়ার ঘটনা তো আমরা জানি না চিঠিপত্র সম্পর্কে। এখন এটা যদি নতুন ঘটনা হয় তবে নিশ্চয়ই বিজ্ঞানীরা সেটা দেখে আলাদা করে কোনো জার্নালে লিখবেন, আমরা জানতে পারব। আর গানের শ্রবণাধিকার শব্দটা আমাদের কাছে একটু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে দেখা দিল। গানের তো আমাদের কাছে যে অধিকারটুকু আছে সেটা হচ্ছে বাজিয়ে শোনানোর। এবার শ্রবণ শ্রোতা করবেন, তো সে অধিকার তার নিজের আছে, ফলে এই দুটো খুব একটা মিশ খাচ্ছে বলে মনে হয় না। 30 জুন আপনি এই চিঠি লিখেছেন আমরা দেখতে পাচ্ছি, এবং আপনি কিছু গান অনুরোধ করেছিলেন সেগুলো বাজেনি বলে আপনি দুঃখিত। নিশ্চয় দুঃখ কেটে যাবে, কেননা আমরা দেখেছি বারে বারে দুঃখ আসে আর দুঃখ কেটে যায়, এভাবেই কেমনভাবে যেন পুরো বছরটা চলে যায়, এবং কেউই তেমনভাবে দুঃখিত থাকে না বছরের শেষে, আপনিও থাকবেন না, এই ভাবনাটা বা এই আশাটা আমরা করতেই পারি। অনেক ধন্যবাদ আপনাকে, ঝাড়গ্রাম থেকে আপনি চিঠি লিখেছেন, আরও চিঠি আসুক সেখান থেকে, আপনি অন্যদের উৎসাহিত করুন, এই অনুরোধ রইল, ধন্যবাদ। আমরা রয়েছি বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে, এবং এই অনুষ্ঠান প্রত্যেক সোমবার বিকেল 4:35 সম্প্রচার হয়। আপনাদের ইমেল, আপনাদের চিঠিপত্র, এইগুলো নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আজকে রমা ঘোষ এবং আমি মানস প্রতিম রয়েছি এই অনুষ্ঠানে, আমরা পাঠ করার চেষ্টা করছি আপনারা যা যা লিখে পাঠিয়েছেন।
1: এবারে একটি চিঠি পড়ার পালা। ডাকযোগে চিঠিটি এসেছে গ্রাম পার্বতীপুর, পোস্ট অফিস পুরন্দরপুর, থানা কান্দি, মুর্শিদাবাদ থেকে শ্রোতাবন্ধু নুরুল হুদা। তিনি জানাচ্ছেন, বন্ধুবর, বন্ধু তোমারই জন্য, আজ 22/6/2026 মৈত্রীতে সকালে আদর্শ বাঙালি কথাশিল্পী শরৎবাবুর রচনা থেকে পাঠ শুনে এই লেখার অবতারণা। সবাই জানি দুই বাংলার মিলন সেতু গীতাঞ্জলিতে বাংলায় সন তারিখ বলে হয়, কিন্তু মৈত্রীতে ইংরেজি সন তারিখ বলে দায়সারা হয় বিষয়টি। এক্ষণে বিশেষ বিনীত নিবেদন, বাংলাতেও সন তারিখ জানালে সকল বাঙালি শ্রোতা খুশি হবে। চিঠিটি পাঠিয়েছেন নুরুল হুদা, গ্রাম পার্বতীপুর, পোস্ট অফিস পুরন্দরপুর, থানা কান্দি, মুর্শিদাবাদ থেকে।
0: খুব ভালো, খুব সুন্দর চিঠি লিখেছেন আপনি। আপনার ইচ্ছে যে বাংলায় এটা বলা হোক। দেখুন, আমাদের সম্প্রচার যখন শুরু হয় সকালবেলায়, তখন কিন্তু সাধারণভাবে বঙ্গাব্দের উল্লেখ থাকে। অন্যান্য অনুষ্ঠানে যে বঙ্গাব্দের উল্লেখ নিয়মিত হয় তা নয়, এরও একটা কারণ রয়েছে, সেটা আপনি বুঝতেই পারেন। আমাদের কাজকর্মগুলো পরিচালিত হয় ইংরেজি ক্যালেন্ডার দেখে, ফলে সেই অনুযায়ী আমরা তারিখগুলো উল্লেখ করি, মানুষজন পরিচিতও হয়ে গেছেন তার সঙ্গে। তবে এটা তো ঠিক যে ক্যালেন্ডার একটা ঐতিহ্য, সেই ক্যালেন্ডারের থেকে উল্লেখ করাটাও আমাদের কর্তব্য, ফলে আপনার সঙ্গে আমরা একমত যে সময় সুযোগ মতো বঙ্গাব্দের উল্লেখ করা উচিত, বাংলা সন তারিখের কথাও আনা উচিত। দেখা যাক এটা কিভাবে সম্ভব হতে পারে, তবে যেটা বললাম যে সম্প্রচারের শুরুতে কিন্তু থাকে এটা সকালবেলায় অন্তত। যাই হোক, আমরা অন্য জায়গাতেও যাতে আনতে পারি সেটা ভাবব। ধন্যবাদ আপনাকে।
1: এইবারে ইমেল পড়ার পালা। দেবতনু বন্দ্যোপাধ্যায় দিকপাড় বাঁকুড়া থেকে ইমেল পাঠিয়েছেন। প্রিয় বন্ধু তোমারই জন্য, চলে গেলেন সুমন কল্যাণপুর। লতাকণ্ঠীর গান হারানো দিনের গানে হোক, একদিন আশা ভোসলেও থাকুক না। আসলে যেসব শিল্পীর গান এখন আর শুনতে পাই না, তারা আসুক আধুনিক গানের ডালি নিয়ে। রাগ প্রধানের জন্যেও দিন বরাদ্দ থাকুক। পল্লীর নিস্তব্ধ রাত্রিতে কানপাতি সেই আজ থেকে ৪০ বছর আগেকার হিট করা আধুনিক গানে। পুজো উপলক্ষে রেকর্ড করা গান শোনাবেন এই আশা রাখি। দেবতনু বন্দ্যোপাধ্যায় দিকপাড় বাঁকুড়া থেকে ইমেলটি পাঠিয়েছেন।
0: এটাই হওয়া উচিত দেবতনুবাবু, যেমন আপনি লিখেছেন যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পছন্দ থাকবে। সুমন কল্যাণপুর, তিনি তার বহু অবদান সত্ত্বেও সেভাবে পরিচিত হয়তো হতে পারেননি। এ নিয়ে প্রচুর লেখালেখি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, কিন্তু তার গানের যে গলাটি অত্যন্ত মিষ্টি এবং সেখানে যে একটা কুশলী ব্যাপার রয়েছে সেটা তো সবাই স্বীকার করে নিয়েছেন। তার গান আমাদের এখান থেকে বাজে, অবশ্যই বাজে। আপনি যেটা চাইছেন আলাদা করে তাকে নিয়ে অনুষ্ঠান, আমরা সুমন কল্যাণপুর নিয়ে সাম্প্রতিককালে অনুষ্ঠান করেছি, কিন্তু যেরকম হারানো দিনের গানে হয় যে গোটা একটা অনুষ্ঠান কোনো একজন শিল্পীকে নিয়ে, সেরকমটা হয়তো হয়ে ওঠেনি। মিলিয়ে মিশিয়ে গান বাজানো হয়েছে, তো তাকে নিয়ে অবশ্যই করা যেতে পারে। যেমন আপনি বলেছেন, আশা ভোসলের কণ্ঠে গান তো আমরা নিয়মিত শোনাচ্ছি, ফলে এই গান আপনি শুনতে পান না, শুনতে তাই আগ্রহী, এই ব্যাপারটা একটু কেমন লাগলো। যাই হোক, তা আপনার ভাবনা, কিন্তু আশা ভোসলের কণ্ঠে গান আমরা নিয়মিতই শোনাই, প্রতিদিনই শোনা যায় বলা যেতে পারে। আবারও সেইটা যদি এই ভাবনা থেকে উঠে আসে যে গোটা একটা অনুষ্ঠান তাকে নিয়ে, তাহলে অবশ্য অন্য কথা। যাই হোক, আপনার ভাবনার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।
1: পরের ইমেল পাঠিয়েছেন হীরামন শেখ, রবিন্দা, রেহানা শেখ, গ্রাম গুংড়া, পোস্ট রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আকাশবাণী থেকে প্রচারিত অতিথি অনুষ্ঠানে গৌতম মিত্রের সাক্ষাৎকার শুনলাম। এই অনুষ্ঠান থেকে কবি জীবনানন্দ দাস সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। নাটক ওরা ভালো মানুষ শুনলাম, গীতা চরিত্র চমৎকার লাগল। তিনি আরও জানাচ্ছেন, আসুন বেরিয়ে যান ভারতে, কালিম্পং জেলার অন্তর্গত ত্রিবেণী সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, কিন্তু অনুষ্ঠানের উপস্থাপনা ভালো লাগলো না, কিভাবে যাব তা জানানো হলো না। ধন্যবাদ, ভালো থাকবেন। এবং উনি লিখেছেন, আকাশবাণী মৈত্রী থেকে প্রচারিত ঐতিহাসিক স্থান থেকে ইস্তাম্বুলের সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম। সকালের আড্ডা থেকে মালদা জেলার বেগুন চাষ নিয়ে বিশেষ আলোচনা শুনলাম। কৃষক বন্ধুদের জন্য বর্তমান সময় উপযোগী চাষ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ, ইমেলটি পাঠিয়েছেন হীরামন শেখ, রবিন্দা, রেহানা শেখ, গ্রাম গোংরা, পোস্ট রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে।
0: চিঠিতে 90% ভালো লাগা, 10% ভালো না লাগা, সেই অপছন্দের জায়গাটা হচ্ছে কালিম্পংয়ের যে টুরিস্ট স্পট, সেখানে কিভাবে যায় সেটার উল্লেখ না থাকা। অবশ্যই উল্লেখ তো থাকাই উচিত, যেখানে হীরামন শেখ, রবীন্দ্র, রেহানা শেখ সবাই চাইছেন যেতে, সেখানে তো উল্লেখ থাকাই উচিত। শুধু কালিম্পংয়ে গিয়ে পৌঁছলাম, তারপরে গাড়িওয়ালাকে বললাম অমুক একটা জায়গায় নিয়ে যাও, এভাবে তো হয় না। সুতরাং ব্যাপারটা বর্ণনা থাকা উচিত। নিশ্চয়ই যিনি করেছেন তিনি এই অনুষ্ঠান শুনছেন, পরবর্তীকালে সেটা কালিম্পং হোক বা কলম্বিয়া হোক, যেখানেই হোক না কেন, সেখানকার জায়গার বর্ণনার সঙ্গে সঙ্গে তিনি পৌঁছানোর ব্যাপারটাও খেয়াল রাখবেন। আর বাকিটা তো সবই আপনার ভালো লাগা, আলাদা করে আমরা সেখানে কিছু যোগ করলাম না। ভালো থাকবেন, এইভাবে শুনবেন, আমাদের চিঠি লিখবেন, ধন্যবাদ।
1: পরের ইমেল এসেছে দিকপাড় বাঁকুড়া থেকে, পাঠিয়েছেন ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায়। প্রিয় বন্ধু তোমারই জন্য, আসন্ন স্বাধীনতা দিবসকে সামনে রেখে সকালের আড্ডায় দৃষ্টিকোণে হোক না ধারাবাহিকভাবে অমর বীর কথা, বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা হোক স্বাধীনতার ইতিহাস, জানালেন দিকপাড় বাঁকুড়া থেকে ডলি ও দেবীদাস বন্দ্যোপাধ্যায়।
0: স্বাধীনতার মাসে এইরকম অনুষ্ঠান নানাভাবে হয়ে থাকে, এবারেও কিছু না কিছু হবে,

0: এবং সেটা খুব ভালোভাবেই করার চেষ্টা করা হবে। কিন্তু একই সঙ্গে দায়িত্ব শ্রোতাদেরও থাকছে, কেননা শ্রোতারাও দেখবেন যে তাদেরও একটা দায়িত্ব থাকবে, যেসব সংগ্রামীকে আমরা চিনতে পারিনি, চেনা সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু তাদের কথা ইতিহাস বইতে নেই, তেমন মানুষদের কথা খুঁজে পেতে জানানো মানে সবাইকে জানানো, নিজেকে জানানো না, বা শুধু আমাদের জানালেন আপনি তা নয়, সবাইকে জানানোর জন্য চিঠি লেখা, তার একটা সুযোগ থাকবে। ফলে দায়িত্বটা উভয়ের, আমাদের যেমন থাকবে আপনাদেরও থাকবে। আমরা চেষ্টা করব ব্যাপারটাকে সুষ্ঠুভাবে করার, এই আশা রাখছি। ধন্যবাদ।
1: পরের ইমেল পাঠিয়েছেন রাসমণি রায়, কিন্তু শ্রোতাবন্ধু তার ঠিকানা উল্লেখ করেননি। জুলাই মাসের 4 তারিখে তার ইমেলের পাঠানোর সময় দেখে আন্দাজ করা যাচ্ছে তিনি লিখেছেন, আজকের গান মন ভরিয়ে দিচ্ছে, অনেক অনেক শুভেচ্ছা। রাত 11:50 উনি এই ইমেলটি পাঠিয়েছেন।
0: মানে কিছু কিছু ভালো লাগা এমন হয় যেখানে ঠিকানা নাম না থাকলেও বেশ ভালো লাগে, কিন্তু নামটা না থাকলে না এমনও বাকিদের মনে হতে পারে এটা আমরা বানিয়ে বানিয়ে লিখছি।
1: নাম আছে রাসমণি রায়।
0: আচ্ছা, আপাতত সেটুকু দিয়ে আমরা কাজ চালিয়ে নিই। আমাদেরও ভালো লাগলো যে আপনার পছন্দ হয়েছে অনুষ্ঠান, না হলে আপনি ওই সময় ইমেল করবেন কেন? এবং রমা যখন খেয়াল করে নিয়েছে 11:50, হয়তো পরের বার রমা নিজে অনুষ্ঠান করার সময় 11:50 আশেপাশেই ভালো গান বেশি করে বাজাবে, বলা যায় না। যাই হোক, আমরা পরের ইমেলে যাই।
1: ডক্টর দেবাশিস বসু, এই শ্রোতা বন্ধু তার ঠিকানাটি উল্লেখ করতে মনে হয় ভুলে গেছেন, পড়ি কি লিখেছেন। ইমেল পাঠিয়েছেন হারমোনিয়াম, চমৎকার উপস্থাপনা এই অনুষ্ঠানের এবং বিষয়বস্তু নির্বাচন, মন ভালো হয়ে গেল, তবে নিঃশ্বাস নেওয়ার শব্দটি কানে আসছিল। এটা 8/7/2026।
0: ধন্যবাদ আপনাকে, খুব মন দিয়ে অনুষ্ঠান শুনেছেন বোঝা যাচ্ছে, এবং আপনার প্রতিটি কথার সঙ্গে একমত। মানে এটাতে যদি আবার অভিযোগ চলে আসে পিঠ চাপড়ে দিলাম, একটু আপত্তি না করে গ্রহণ করে নিলেন, ঠিক, প্রশংসাটা নিয়েই নিলাম। কিন্তু একই সঙ্গে যে ত্রুটির কথা আপনি উল্লেখ করেছেন সেটাও আপনি ভেবেচিন্তে শুনেই করেছেন। আসলে এই যে নিজেকে উন্নত করার যে প্রক্রিয়া, নিজেকে সংশোধন করার যে প্রক্রিয়া, এটা কোনো একদিনের নয়, এক ঘন্টার নয়, বা বিশেষ দিনের নয়, এটা নিরন্তর চলতে হয়। না হলে মাইক্রোফোনের সামনে যিনি বসে আছেন তিনি শ্রোতাকে নন্দিত করবেন, শ্রোতার মনোরঞ্জন করবেন, এটা সম্ভব হয়ে উঠবে না। যাই হোক, আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে বলবো যে শুনতে থাকুন, সমালোচনা করতে থাকুন, প্রশংসাও একটু একটু করতে থাকুন। ধন্যবাদ।
1: এবারে ফিরবো চিঠিতে। গয়াচরণ রানো, প্রিয়ব্রত রানো, গ্রাম ধানদলসা, জেলা পূর্ব বর্ধমান, থানা কেতুগ্রাম থেকে উনি লিখছেন, বন্ধু তোমারই জন্য, পরিচালক সমীপেশু, গত 11/5/2026 এই অনুষ্ঠানে একজন শ্রোতার অনুরোধ নেওয়া হয়নি, উত্তরে সুতপাতি বললেন, অনেক শ্রোতা চিঠি মেল ফেসবুকে অনুরোধ করেন, বুঝতে ভুল হল না তাই অনুরোধ রাখা হয়নি, 14 তারিখে চিঠির অনুরোধ রাখা হল কিন্তু আমাদের বাদ গেল, অর্থাৎ আমরা এই দলে পড়ি। মাসে 6টি পর্বের হয় অনুরোধের আসর, তার মধ্যে কোন মাসে একটি পর্বে মেল বা ফেসবুকে না দিয়ে চিঠি দিই এবং লিখেছি, সেই পর্বের মেল বা ফেসবুকে আমাদের অনুরোধ রাখা হয়নি। মাসে একদিন আমাদের ছেলেদের লজেন্স দেওয়ার মতো ভুলিয়ে দেওয়া বিষয়টি, অর্থাৎ একটি চিঠি আমার ভুল হয়েছে লেখা, তাই ক্ষমা চাইছি। আপন পর নাটক খুব ভালো লেগেছে, পুনঃপ্রচার করলে খুশি হব। চিঠিটি পাঠিয়েছেন গয়াচরণ রানো, প্রিয়ব্রত রানো, গ্রাম ধানদলসা, জেলা পূর্ব বর্ধমান, থানা কেতুগ্রাম।
0: গয়াচরণ রানো সাধারণভাবে সমালোচনায় বেশ কড়া, তিনি যা বলেন সপাটে বলেন, আজকেও বলার চেষ্টা করেছেন সেই রকম, আমরা গ্রহণ করলাম, একেবারে হৃদয়ে গ্রহণ করলাম আপনার সপাট সমালোচনা, যে বাদ বাকিদের কথা বলতে পারবো না, একমাত্র আপনার সঙ্গেই এই মন খারাপ করা ব্যাপারটা ঘটছে। এখন এও বেশ বিস্ময়কর যে বাদ বাকিদের এরকম ঘটছে না, কিন্তু গয়াচরণ রানোর ক্ষেত্রে এরকম ঘটে যাচ্ছে। যাই হোক, আমরা চেষ্টা করব যাতে মন ভালো করে দেওয়া যায়। আমাদের হাতে কি আছে? আমাদের হাতে গান আছে, আর আছে আপনাদের চিঠি বা ইমেল, এই দুটোকে মেলানোই তো কাজ। মেলাতে গিয়ে কখনো কখনো অমিল হয়, আর সেই অমিলের কারণে আমাদের সমালোচনা শুনতে হয়, আমরা শুনি, আমরা পাঠ করি, অন্যদের শোনাই, তাতেও তো মনটা একটু নরম হতে পারে, বলা যায় না, পরে চিঠি হয়তো, এত কড়া নাই বা হলো। ধন্যবাদ আপনাকে।
1: পরের চিঠি পাঠিয়েছেন প্রসেনজিৎ পাত্র, প্রযত্নে শর্মা পাত্র, গ্রাম ধরমপুর, ইন্দপুর, জেলা বাঁকুড়া থেকে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা অবলম্বনে নন্দিনী ভট্টাচার্যের বেতার নাট্যরূপে এবং কৌশিক সেনের প্রযোজনায় গোয়েন্দা নাটক মাকড়সার রস। এই নাটকটি শুনে ভালো লাগলো, দারুণ নাটক। রঞ্জনা মুখোপাধ্যায়ের উপস্থাপনায় আজ সন্ধ্যায় অনুষ্ঠান শুনে খুব ভালো লাগলো, সুন্দর সুন্দর গান আর গল্প শুনে মন ভরে গেল। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে ডায়াবেটিস রোগে কি খাবেন কি খাবেন না এই বিষয়ে কথিকা শুনে ভালো লাগলো বললেন ডাক্তার রানা ভট্টাচার্য। দারুণ অনুষ্ঠান। সন্ধে 7:45 আধুনিক গান এই অনুষ্ঠান শুনে মন ভরে গেল, ভালো অনুষ্ঠান, ভালো থাকুন। উনি আরও জানাচ্ছেন, আজ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে হেপাটাইটিস ও থ্রম্বোসিস এই বিষয়ে কথিকা শুনে ভালো লাগলো বললেন ডাক্তার তুফান কান্তি দলুই। ভালো অনুষ্ঠান। সন্ধে 7:45 নান্দনিক অনুষ্ঠানে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনে ভালো লাগলো, সাক্ষাৎকার নিলেন পঙ্কজ চক্রবর্তী। এই মহাজীবন অনুষ্ঠানে মুন্সী প্রেমচাঁদের জীবন কথা শুনে ভালো লাগলো, ভালো অনুষ্ঠান। এবং শ্রাবণী মুখোপাধ্যায়ের উপস্থাপনায় আজ আসুন বেরিয়ে যান ভারতে, এই অনুষ্ঠানে মণিপুর সম্পর্কে ভ্রমণ বর্ণনা শুনে খুবই ভালো লাগলো, মন ভরে গেল, দারুণ অনুষ্ঠান, নিয়মিত শুনছি, সত্যি মণিপুর এক অপূর্ব রাজ্য। চিঠিটি পাঠিয়েছেন প্রসেনজিৎ পাত্র, প্রযত্নে শর্মা পাত্র, গ্রাম ধরমপুর, ইন্দপুর, জেলা বাঁকুড়া থেকে।
0: ভালো লাগা চিঠি, লম্বা একটা তালিকা রয়েছে, আমরা খুব আনন্দ পেলাম। আর এই আনন্দ সঙ্গে নিয়ে আমরা তাহলে আজকের অনুষ্ঠানে ইতি টানি। ভালো থাকবেন, আমাদের অনুষ্ঠান শুনবেন, মতামত জানাবেন, আমরা অপেক্ষায় থাকব, কথা হবে পরবর্তী বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানে। নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন বন্ধু তোমারই জন্য উপস্থাপনায় রমা ঘোষ এবং ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনায় অঙ্কিতা দাস।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।

আজ সন্ধ্যায় আমি চলে এসেছি শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ সন্ধ্যায় কী কী নিয়ে আলোচনা করব সেটা একটু ছোট করে বলে দিই। বাঁশের কোড়ল, সেটাই কি আছে, কিভাবে খাওয়া যায়, চটজলদি কিভাবে বানিয়ে ফেলা যায়, সেই নিয়ে আড্ডা দেব। স্পেশাল বিএড নিয়ে পড়াশোনার সুযোগ, এই নিয়ে আড্ডা দেব। অমৃতা প্রীতমকে নিয়ে আজকে ছোট্ট একটা সেগমেন্ট আছে, সেই নিয়ে কথা বলবো, এবং পদ্মমুদ্রা নিয়ে অবশ্যই আড্ডা হবে, এবং তার সঙ্গে অবশ্যই থাকছে গান। আর গান বলতেই প্রথমে যে গানটি শোনাবো সেটি দ্বৈত কণ্ঠে, পিয়ু মুখোপাধ্যায় এবং জিমুথ রায়ের দ্বৈত কণ্ঠে আপনাদের জন্য থাকলো এই গানটি।

আসলে আবহাওয়াটা এমন যে এইরকম একটু গান যেখানে হচ্ছে সুরটা একদম যেন মিশে যাচ্ছে আকাশের সঙ্গে, কোথাও গিয়ে আমাদের প্রাণটাকেও মুক্ত করে দেয়। আমাদের জলবায়ু যেরকমভাবে পরিবর্তন হয়, প্রতিদিন যেভাবে আবহাওয়া পরিবর্তন হয়, গানের সঙ্গে কোথাও যেন গিয়ে একটা যোগাযোগ সূত্র তৈরি করে, আর সেই যোগাযোগ সূত্র আমাদের মনকে পরিবর্তন করে দেয়। আমাদের কথা, আমাদের গান, গল্প, আড্ডা সব কিছুরই বিষয় যেন কেন্দ্রীভূত হয় সেই রকম আবহাওয়ায়, সেই রকম গানে। পরিস্থিতি বদলে যায়, গল্পটা বদলে যায়, আড্ডাটা চলতে থাকে। সেরকমভাবে আজ সন্ধ্যার আড্ডায় আছে বৃষ্টি ভেজা বেশ কিছু গান, এবং অবশ্যই অন্যরকম একটু মনের সঙ্গে যোগাযোগ করা, সংযোগ ঘটানোর গান, এবং আছেন বিভিন্ন শিল্পীরাও। প্রথম গানটি শুনলাম পিউ মুখোপাধ্যায় এবং জিমুত রায়ের দ্বৈত কণ্ঠে। স্টুডিওতে হাজির হয়েছি আমি শ্রীরূপা, এবং গল্প আড্ডা তো চলবেই। ওই যে বলেছিলাম যে বাঁশের কোরল, মূলত এই বন্ধু তোমারই জন্যতে শুনতে শুনতে একজন বন্ধু চিঠি পাঠিয়েছিলেন যে মণিপুরের কথা তার খুব ভালো লেগেছে। তো আজকে আমি ভাবলাম তাহলে এই মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলে এই বাঁশের কোরলকে কিন্তু খাদ্য হিসেবে গ্রহণ করা হয়। হ্যাঁ, আমাদের এখানেও অনেকে খান, তবে বিপুল পরিমাণে। মিজোরামে আপনি বাঁশের কোরল যদি ভিডিও টাইপ করেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ওদের রেসিপি আছে, এবং ব্যাম্বু শুটের আচার ওখানে বিখ্যাত। আপনারা যদি বিভিন্ন জায়গায় ওই উত্তর পূর্ব ভারতে বেড়াতে যান তাহলে ব্যাম্বু শুটের আচার দেখবেন মেঘালয়, মণিপুর এইসব জায়গা থেকে আপনি কিনে আনতে পারবেন। আসলে এই বাঁশের কোরল যাতে ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন ডি এই সমস্ত কিছু রয়েছে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে, এটি কিন্তু একটা প্রাইম ফুড হিসেবে ধরা হয়। যেমন ভরপুর আপনার পেট ভরিয়ে রাখবে, তেমন চট জলদি ছোট ছোট করে রেসিপি বানিয়ে খেতে পারবেন। আবার অনেকে তো কাঁচাও খায় নুন এবং একটু লঙ্কার তেল দিয়ে, ছোট ছোট যে খুদে খুদে লঙ্কা হয় ওদের পাহাড়ি লঙ্কা, সে তাই আচারে তেল দিয়ে, অসাধারণ খেতে বাঁশের কোরল। আসলে আমরা যখন বিভিন্ন সংস্কৃতি নিয়ে কথা বলি, সেই সংস্কৃতিতে কোথাও গিয়ে শেখার আছে, কোথাও গিয়ে সেই মাটির টান আছে, যেই মাটির টান আমাদের প্রাচীন সভ্যতায় নিয়ে চলে যায়, এবং যেই সভ্যতার পাতা উল্টালে আমরা দেখি হ্যাঁ এগুলোই তো আজকালকার দিনে সেই মডার্ন ভাষায় যেগুলোকে ভেগান ফুড বলা হয় সেটাই। কোথাও গিয়ে সেই আলমন্ড বা আমন্ড মিল্ক আমাদের এখানেও সভ্যতাতে আছে, একটু শুধু খুঁজে দেখতে হবে। এই নিয়েই চলতে থাকবে আজকের গল্প, আজকের আড্ডা, এবং প্রমিস মতো গান, বৃষ্টি ভেজা গান কায়ার কণ্ঠে। তাহলে শুনিনি এক পশলা বৃষ্টির গান।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
3: হ্যালো হ্যালো হ্যালো,
4: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।

0: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
3: রয়েছি আজ সন্ধ্যায়, এবং আজ সন্ধ্যায় এই মুহূর্তে একটি কেরিয়ারের কথা বলবো, কেরিয়ার বিষয়ক পড়াশোনার কথা। স্পেশাল বিএড, আমাদের বিএড তো আমরা অনেকেই করি, কিন্তু স্পেশাল বিএড যারা বিশেষভাবে সক্ষম শিশু আছে তাদেরকে পড়ানোর জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, তারা এমনি বিএড তো করতেই পারেন, কিন্তু স্পেশাল বিএড করা তাদের জন্য আবশ্যিক। আপনি যদি অনুভূতি প্রবণ হন, আপনার যদি সমাজে অবশ্যই কন্ট্রিবিউশন করার ইচ্ছা থাকে এবং অতিরিক্ত সংবেদনশীল হওয়ার জন্য এই সমস্ত মানুষগুলোকে আপনি অনুভব করার ক্ষমতা রাখেন, তাহলে অবশ্যই পড়তে পারেন এই স্পেশাল বিএড নিয়ে। আপনি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এই কোর্স পাবেন, এই কোর্সের সন্ধান নিতে পারেন তাদের ওয়েবসাইটে এবং গিয়ে কথা বলতে পারেন। তাছাড়াও মনোবিকাশ কেন্দ্রে এই মনোবিকাশ কেন্দ্রে গিয়ে আপনি কিন্তু স্পেশাল বিএডের সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন, এবং মনোবিকাশ কেন্দ্রে যদি আপনি যান তাহলে সেই বিশেষভাবে সক্ষম শিশুদের আপনি দেখতেও পাবেন, তাদের পড়াশোনাও দেখতে পাবেন। আমরা অনেক সময় অনেকখানি যাই, তাদের বিভিন্ন জায়গায় আমরা যাই, সেখানে আমরা বিভিন্ন জিনিস দেখি, তেমনভাবে আপনি যদি অনুভব করতে চান তাদের বিশেষভাবে প্রতিভাধর, বিশেষভাবে পিছিয়ে পড়া, বিশেষভাবে সক্ষম শিশু, তাহলে কিন্তু আপনি মনোবিকাশ কেন্দ্রে গিয়ে একবার ঘুরে আসতে পারেন এবং স্পেশাল বিএডেরও সন্ধান নিয়ে আসতে পারেন। আর আপনার যদি কাছের কোনো মানুষ এই কোর্সটি করতে চায় তাহলেও কিন্তু তাকে অবশ্যই বলে দেবেন এই কোর্সটির সম্পর্কে। আরও একটি বিষয় জানিয়ে দিই, শুধু সরকারি চাকরির পরীক্ষা নয়, তাছাড়াও আপনি এই যে বিশেষভাবে সক্ষম শিশুদের গিয়ে পড়াতে পারেন তাদের বাড়িতে, বুঝতে পেরেছেন তো? তো তাই জন্য শুধুমাত্র যে আপনাকে সরকারি চাকরি করতে হবে তার ব্যাপার নয়, বেসরকারি এনজিওতে, বেসরকারি স্কুলে এবং বিভিন্ন জায়গায় স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়, যেটি আপনি স্পেশাল বিএড পড়লে স্পেশাল এডুকেটর হিসেবে চিহ্নিত করতে পারেন নিজেকে। তাহলে যত দিন যাচ্ছে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছি এবং এই সমস্ত শিশুদের দায় দায়িত্ব আমাদের আমাদের সমাজকেই কিন্তু নিতে হবে এবং সমাজকেই কিন্তু ভাবতে হবে। যে সমস্ত মানুষেরা স্পেশাল বিএড নিয়ে পড়বেন, আমার তরফ থেকে তাদেরকে আগাম শুভেচ্ছা। আগের গানটি শুনেছিলাম কায়ার থেকে, এবারের গানে ভূমি।

ওয়েদার কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে, কারণ এই মুহূর্তে আমি বলে দেব একটু আবহাওয়ার সংবাদ। না, সেরকমভাবে ফর্মালভাবে নয়, কিন্তু ইনফর্মালভাবে যেরকমভাবে বলা হয় আজ সন্ধ্যায় ঠিক সেমনভাবেই। আচ্ছা, কলকাতা তো ভাসছে মোটামুটি ঝমঝমিয়ে বৃষ্টির কারণে, হাওড়াও মোটামুটি ভাসছে, আপনাদের জেলাগুলোর কি খবর? কারণ আজকে যদি টেম্পারেচার বলি তাহলে 29.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বোচ্চ টেম্পারেচার, এবং সর্বনিম্ন থাকবে 27.6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছিল, অলরেডি ইটস হ্যাপেন, মানে হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আকাশবাণীর সামনে, মোটামুটি নৌকা করে যাতায়াত করলেই ভালো হয় মোটামুটি। তো এই যে বৃষ্টি ভেজা সন্ধ্যা, এবং আজ সন্ধ্যায় যখন আছি, সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, তাহলে গান শোনাতে শোনাতে সাহিত্যের আড্ডা একটু ঢুকতেই হবে। আজকে প্রথমেই বলেছিলাম আমরা আড্ডা দেব অমৃতা প্রীতমকে নিয়ে, পাঞ্জাবি লেখিকা তাকে নিয়ে, এবং আমার পোস্টারেও ছিল তার একটু ঝলক। তবে তার কথায় ঢুকতে যাওয়ার আগে সেই রকম একটা পরিবেশ সুন্দর তৈরি করতে হবে, আর সেই সুন্দর পরিবেশ তৈরি করার জন্য কমলিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার অন্যতম প্রিয় লেখক এবং সাহিত্যিক কবি। তিনি জন্মেছিলেন 1919 সালের 31 আগস্ট। না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি না, যার প্রিয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলছি। আজকে এই সেগমেন্টটি তাকে উৎসর্গ করে। তিনি প্রথম, বলা চলে প্রথম সে অর্থে মহিলা পাঞ্জাবি লেখিকা সাহিত্যিক, এবং প্রথম মহিলা পাঞ্জাবি সাহিত্যিক যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এই সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছিলেন 1956 সালে, এবং তিনি ছিলেন প্রথম মহিলা পাঞ্জাবি সাহিত্যিক যিনি এই পুরস্কার অর্জন করেছিলেন। তার নাম অমৃতা প্রীতম। হ্যাঁ, তার সাহিত্য জীবনের বৈশিষ্ট্য আমাদের দেশভাগের বেদনা মানবিক স্ট্র্যাটেজি শেখায়, এবং সেই মানবিক অনুভূতি আমাদের মধ্যে সেই সময়ের, সেই দেশভাগের যন্ত্রণাকে ফুটিয়ে তোলে। আমরা যদি দেশভাগের যন্ত্রণাকে অনুভব করতে চাই, আমরা বাংলায় যেমন বিভিন্ন সাহিত্য পড়েছি, বাংলার ওপর যেমন, বাংলা ভাগের ওপর যেমন বিভিন্ন সাহিত্য আছে, ঠিক আমরা যেমন পাঞ্জাবের অনুভূতি যদি বুঝতে চাই, তাহলে অমৃতা প্রীতমের কথা বলতেই হবে, এবং তার সাহিত্য আমরা কিন্তু পড়তে পারি ইংরেজিতে বিভিন্ন অনুবাদমূলক সাহিত্যের ক্ষেত্রে। আমরা বাংলায়ও তার বই পেয়ে যাব। দেশভাগের যন্ত্রণা বেদনা অপূর্বভাবে তিনি সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, তাই জন্য অন্যান্য লেখক বা লেখিকাদের থেকে তিনি আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এবং নিজের মধ্যে নিজের লেখনী শক্তি দিয়ে সবার মন জয় করে নিয়েছিলেন। তিনি 2005 সালে আমাদের ছেড়ে চলে যান, কিন্তু ছেড়ে যাওয়ার পরেও অনেক সাহিত্যিক, অনেক লেখককে খুঁজে নিতে হয়, খুঁজতে হয় তাদের নাম, কিন্তু তাকে খুঁজতে হবে না, কারণ পার্টিশনের কথা যখনই আসবে তখনই এসে যাবে এই পাঞ্জাবি লেখিকার নাম। তিনি হলেন অমৃতা প্রীতম। নারী স্বাধীনতা নিয়ে তিনি বারবার কথা বলেছেন, আত্মপরিচয় নিয়ে বারবার কথা বলেছেন, ভালোবাসার গভীর অনুভূতিগুলো কোথাও গিয়ে দেশভাগের সঙ্গে মিলেমিশে গেছে, সমাজের কুসংস্কার, সমাজের বৈষম্য, এগুলোর বিরুদ্ধে তিনি কিন্তু প্রতিবাদী ছিলেন, এবং তার কলম কখনো থেমে থাকেনি, কেউ তার কলমকে পৃষ্ঠ করতে পারেনি, কেউ তার আওয়াজকে দমিয়ে দিতে পারেনি। প্রেম, বিচ্ছেদ এবং আধ্যাত্মিকতা সমস্ত মিলেমিশে তিনি কিন্তু তার সাহিত্যকে এক বিশ্ব সভার মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আসলে আমরা বাঙালিরা যেভাবে দেশভাগের যন্ত্রণাকে অনুভব করেছি, তেমনভাবেই পাঞ্জাবিরাও অনুভব করেছেন। তাই আমাদের বাঙালি আর পাঞ্জাবিদের মধ্যে এই দেশভাগের যে যন্ত্রণা, যে সাহিত্যিক রূপ নিদর্শন আমরা খুঁজে পাই সাহিত্যে, গানে, এগুলো বোধ হয় অন্যান্য মানুষেরা পড়লে শুনলেও আমাদের মতো করে কে কতটা অনুভব করতে পারবে সেটা জানি না।

জন্য পাঞ্জাবি আর বাঙালিদের এখানে বড্ড বেশি মিল। আজকে এই ছোট সেগমেন্টে আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং তার উল্লেখযোগ্য রচনাগুলি যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই তো জানবেন, পিঞ্জর একটি দেশভাগের পটভূমিকাতে নারী জীবন সংগ্রামের এক অনন্য উপন্যাস। এটি যদি না পড়ে থাকেন, পড়তে অবশ্যই আমি রেকমেন্ড করব। এবং রসিদি টিকিট, তার আত্মজীবনী, এরকম বহু রচনা তার আছে, গুগলে সার্চ করে নিন এবং যেটি ভালো লাগবে অবশ্যই পড়ুন। পড়ে আমাদের জানান কেমন লাগলো, কারণ আজ সন্ধ্যা সকালের আড্ডা, হারানো দিনের গান, অনুরোধের আসর, যেখানেই যাই না কেন সেখানেই আমাদের মধ্যে একটা আদান প্রদান চলে, তাই তো? আমরা কোথাও গিয়ে আমাদের ভালো লাগার কথাগুলো যেমন বলি, তেমন আপনাদের জন্য তো খুঁজে খুঁজে বিভিন্ন জিনিস আনি, বিভিন্ন তথ্য আনি। সেগুলো যখন আপনারা পড়ে ফিডব্যাক দেন বা আপনাদের কেমন লাগলো সেটা জানান, তখন আমাদেরও ভারী ভালো লাগে, তখনই তো বোধ হয় আড্ডাটাও জমে ওঠে। বৃষ্টি ভেজা দিনে কারোর আত্মকথা, কারোর অভিমান, মুখ লুকিয়ে কাঁদা, বিরহ যন্ত্রণা, সব সাথে কীরকম একটা মেঘ বৃষ্টির একাত্মবোধ আমরা দেখতে পাই, সেখান থেকে আজকের ওয়েদারটা, আজকের আবহাওয়াটা চমৎকার। তাই এবারের গানে থাকুক আপনাদের জন্য ভূপেন হাজারিকা।

ভূপেন হাজারিকার কণ্ঠে এই গান শুনতে শুনতে আজ সন্ধ্যার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং পদ্মমুদ্রার কথা বলে আজ সন্ধ্যায় অনুষ্ঠান শেষ করব। পদ্মমুদ্রা, যারা ভীষণ অ্যাংজাইটিতে ভোগেন, যাদের নার্ভাস সিস্টেম ওরিয়েন্টেড কোনো অসুবিধা আছে, তারা কিন্তু পদ্মমুদ্রা প্র্যাকটিস করতে পারেন। তবে অবশ্যই আমার কথা শুনে নয়, একদম যৌগিক কোনো গাইডের পরামর্শ নিয়ে তার থেকে শিখে আপনি পদ্মমুদ্রা প্র্যাকটিস করবেন, যেটি অ্যাংজাইটি এবং স্ট্রেস রিলিফের জন্য দারুণ একটি পন্থা, দারুণ একটি মুদ্রা। যোগাকে নিজের জীবনে কাজে লাগান এবং ভালো থাকুন বন্ধু, ভালো থাকুন, আনন্দে থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন গান এবং বিভিন্ন রকমের গল্প। আজ সন্ধ্যায় শেষ করব তিমির বিশ্বাস এবং ইমন চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে এই গানটি দিয়ে।

0: এক নজরে দেখে নেব এই মুহূর্তে খেলার দুনিয়া। ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জয় স্পেনের। সেরার তালিকায় স্প্যানিশ ফুটবলাররা, গোল্ডেন বল পেলেন রড্রি, গোল্ডেন গ্লাভস উনাই সিমন, সেরা উঠতি তারকা পল কুবরাসি। তৃতীয় একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে ভারতকে 27 রানে হারিয়ে ইংল্যান্ডের সিরিজ জয়। লর্ডসে প্রথম ভারতীয় হিসাবে রোহিত শর্মার একদিবসীয় আন্তর্জাতিক 100 রান। বেলজিয়ান গ্রাপি ফর্মুলা ওয়ানে জয়ী মার্সিডিজের কিমি আন্টোনলি। জাপান ওপেন সুপার ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন পিভি সিন্ধু 2 বছর পর প্রথম খেতাব জয়। চতুর্থ একদিবসীয় আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ড 1 উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজকে, 3-1 এগিয়ে থেকে সিরিজ জয়। নমস্কার বন্ধুরা, মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। খেলার দুনিয়ার নানান খবরাখবর থাকে আমাদের মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে, আর মৈত্রী ক্রীড়াঙ্গনের আসরে মাঝে মধ্যেই আমরা বিশেষ কোনো অতিথিকে আপনাদের সামনে উপস্থিত করি। গতকাল হয়ে গেছে 23তম বিশ্বকাপ ফাইনাল, তাই আজ আমাদের স্টুডিওতে উপস্থিত মৈত্রী ক্রীড়াঙ্গনে প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। প্রশান্তদা, স্বাগত মৈত্রী ক্রীড়াঙ্গনে।
1: নমস্কার।
0: আমরা বিশ্বকাপ ফুটবল ফাইনাল নিয়ে যেমন আলোচনা করব, ঠিক সেরকমভাবেই সেই আলোচনায় একটু পরে যাব। আমরা মূলত আজকে মৈত্রী ক্রীড়াঙ্গনে এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা প্রথমে সেরে নেব, তারপরে গতকালের ফাইনাল নিয়ে একটু আলোচনা করব। কারণ প্রশান্তদা তার বিশেষজ্ঞের মতামত আমাদেরকে দেবেন, এবং যেটা খুব মূল্যবান আমাদের কাছে এবং সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে তো অবশ্যই। হ্যাঁ প্রশান্তদা, বিশ্বকাপ জিতল স্পেন, আর্জেন্টিনা স্পেন ফাইনাল হলো। প্রথমে বিশ্বকাপ শুরুর আগে এবং বিশ্বকাপ শুরু হওয়ার পরেও যেভাবে খেলা এগোচ্ছিল তাতে সবাই ধরে নিয়েছিল এবারে ফ্রান্স আর আর্জেন্টিনা ফাইনাল হচ্ছে, কিন্তু দেখা গেল দুটো দলকেই, একটি দল কিন্তু একেবারে নিজেদের দখলে নিয়ে নিল। সেমিফাইনালে ফ্রান্স আর ফাইনালে আর্জেন্টিনা, যে দলটির নাম স্পেন। স্পেনের খেলা কেমন লাগলো, মানে পুরো বিশ্বকাপ জুড়েই বলছি?
1: এবারের বিশ্বকাপে স্পেন সত্যি কথা বলতে কি যেভাবে শুরু করেছিল, মাঝের একটা দুটো ম্যাচ ছাড়া আদালবাইস এই টিমটা কিন্তু যোগ্য দল হিসেবেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, এ নিয়ে বলার অপেক্ষা রাখে না। এবং স্পেনের খেলা দেখে মানুষ কিন্তু মন ভরে গেছে, এই জন্যে হয়তো ইন্ডিভিজুয়াল কিছু প্লেয়ারের ব্রিলিয়েন্সিটা হয়তো অতটা দেখেনি, কিন্তু টিম গেম কাকে বলে, কীভাবে পাসিং কোয়ালিটি কীরকম, হ্যাঁ পজিশনাল গেম কীরকম, কীভাবে একজন আরেকজনের সাপোর্টিংয়ে থাকে, এই সব মিলিয়ে কিন্তু টিমটার একেবারে উচ্চতায় পৌঁছে গেছে। ফলে এই খেলা দেখে মানুষ মুগ্ধ হয়ে গেছে যে স্পেন টিমটা সত্যি একটা খুব ভালো টিম। এবারে বিশ্বকাপে যে যতগুলো দল খেলেছে, হয়তো কিছু কিছু দল আছে নতুন দল যারা খুব ভালো খেলেছে, কিন্তু তা সত্ত্বেও বলি স্পেন যা খেলেছে অবিশ্বাস্য, মানে যোগ্য দল হিসেবেই সে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এই বিশ্বকাপ পেয়েছে। আমি তো ওদের খেলা দেখি আমি খুব মুগ্ধ হয়ে গেছি।
0: আপনি মাঝমাঠের খেলোয়াড় ছিলেন, তো মাঝমাঠটা স্পেন একেবারে প্রথম মিনিট থেকেই নিজেদের দখলে রাখে, এইটা কি ওদের স্ট্র্যাটেজির মধ্যে পড়ে?
1: আসলে কি মাঝমাঠ হচ্ছে ফুটবলের মেইন অস্ত্র, যার মাঝমাঠ খুব শক্ত পোক্ত ভালো যা পজিশন, সে কিন্তু যে কোনো টিমকেই অনেক বিপদে ফেলে দিতে পারে। ফলে আমরা সব সময় দেখি মাঝমাঠটা কার কত ভালো, মাঝমাঠটার কীভাবে কন্ট্রোল করছে খেলাটাকে, মাঝমাঠটা কীভাবে ডিফেন্সকে সাপোর্ট করছে, মাঝমাঠ কী করে অ্যাটাকিংকে সাপোর্ট করছে, মাঝমাঠ থেকে কীভাবে অ্যাটাকে আসছে, মাঝমাঠ থেকে গোল কীভাবে করছে, এই সম্পূর্ণ সবগুলোই কিন্তু খেলাটাকে কীভাবে চেঞ্জ করছে এই মাঝমাঠের উপর নির্ভর করছে। ফলে এবারে স্পেনের যে মাঝমাঠ, এই যে রড্রিগেজ যে খেলেছে, ওর খেলা দেখে কেন এত ভালো লেগেছে তার কারণই হচ্ছে ওই একমাত্র যোগ্য দল যোগ্য প্লেয়ার বলেই ওকে সোনার দেওয়া হয়েছে,
0: গোল্ডেন বলটা
1: দেওয়া হয়েছে। কারণ যে ও গোটা মাঠ টিমটার মধ্যে ওই হচ্ছে মেন প্লেয়ার, যে মাঝমাঠটাকে ধরে রেখেছে, ওই পরিচালনা করছে ডান দিক বাঁ দিক এদিক পাস ওদিক পাস, এই যে পরিচালনা এইটা ও কিন্তু সবার ঊর্ধ্বে। ফলে এই এবারে ২৬ বিশ্বকাপে একটা দারুণ ওর খেলা দেখলাম। এবং যারা যারা এর আগে বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছে তাদের নামের তালিকার মধ্যে কিন্তু ও ঢুকে গেল, এবং যারা পেয়েছে তাদের নাম শুনলে অবাক হয়ে, তুমি একটুখানি নামগুলো বলে দিও, সেই নামের সঙ্গে ও ঢুকে যাওয়াটা আমার কাছে খুব মনে হয়েছে সত্যি খুব ভালো চুজ করেছে, যারা সিলেক্ট করেছে সত্যি ভেবে চিনতে দারুণ। ওর খেলা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং মাঝমাঠে ওই রকমই প্লেয়ার দরকার, ওই রকম দক্ষতা না থাকলে কখনো মাঝমাঠ কন্ট্রোল করা যায় না, এবং ওই মাঝমাঠটা কন্ট্রোল করেছিল বলেই স্পেন টিমটা এত ভালো, এত কোয়ার্ডিনেশন টিমের মধ্যে, এত সুন্দর কভার আপ, এত সুন্দর অ্যাটাকিং ফ্লো, এত সুন্দর স্পিড উইথ বল উইদাউট বল, এবং কম ছোট জায়গার মধ্যে কি সুন্দর পাস খেলছে, ওয়ান টাচ পাস, এ সত্যি মন ভরিয়ে দিয়েছে।
0: ঠিক, হ্যাঁ, প্রশান্তদা বলছেন যে নামটা নামগুলো বলে দিতে, তাহলে বিশ্বকাপের রঙ্গমঞ্চে আমরা চলে যাই। বিশ্বকাপের রঙ্গমঞ্চে আমাদের বিশ্বকাপ নিয়ে একটি বিশেষ বিভাগ আমরা শুনে নিই। বিশ্বকাপের রঙ্গমঞ্চে, বিশ্বকাপের রঙ্গমঞ্চে এবারের গোল্ডেন বল আমরা একটু আগে আলোচনা করছিলাম, গোল্ডেন বল পেয়েছেন রড্রি, স্প্যানিশ ফুটবলার, মানে বিশ্বকাপের সেরা খেলোয়াড় তিনি। গোল্ডেন বয় হয়েছেন পাও কুব্রাসি, আর গোল্ডেন গ্লাভস পেয়েছেন বিশ্বকাপে এবারে উনাই সিমন। কিন্তু গোল্ডেন বল এর আগে কারা কারা পেয়েছেন যদি সেই তালিকায় দেখা যায় বিশ্বকাপের রঙ্গমঞ্চে, আজকে সেই তালিকাটি আপনাদের শোনাব। এক একটি নাম মনে হয় যেন এক একজন কিংবদন্তি। প্রশান্তদা, ফেরেং পুস্কাস হাঙ্গেরির, ব্রাজিলের ডিডি, ব্রাজিলের গ্যারিনচা, ইংল্যান্ডের ববি চার্লটন, ব্রাজিলের পেলে, নেদারল্যান্ডসের ইয়োহান ক্রুয়েফ, আর্জেন্টিনার মারিও কেম্পেস, ইতালির পাওলো রোসি, মারাদোনা, ইতালির স্কিলাচি, ব্রাজিলের রোমারিও, রোনাল্ডো, জার্মানির গোলকিপার অলিভার কান, একমাত্র গোলকিপার যিনি পেয়েছেন গোল্ডেন বল, অলিভার কান, ফ্রান্সের জিদান, সে আরেক মাঝমাঠের খেলোয়াড়, উরুগুয়ের ফোরলান, দিয়েগো ফোরলান, মেসি দুবার পেয়েছেন, গতবার পেয়েছিলেন আর ২০১৪তে পেয়েছিলেন, আর ২০১৮ পেয়েছেন আরেক মাঝমাঠের তারকা লুকা মডরিচ,
1: ক্রোয়েশিয়াকে একা টেনে নিয়ে
0: গেছে। তাই এই তালিকায় ঢুকে গেল আমাদের রড্রি। এবারে
1: যেসব লিস্টে নাম বললে যে প্লেয়ারগুলো ওর পাশে চলে গেল, মানে তার ফুটবলের কোথায় চলে গেল, একেবারে চূড়ায় চলে গেল, এই পারফরমেন্সটাই তো দরকার, তবেই তো সেই লিস্টের মধ্যে ঢুকতে পারবে, সেইটা সে প্রমাণ করেছে, এবং প্রমাণ করে দিয়ে গেল বলেই আজকে সবাই ওর খেলা দেখে মুগ্ধ হয়ে গেছে। স্পেন টিমটাকে আজকে নিয়ে যাওয়ার পরিচালনা করেছে ওই, ফলে ওর খেলা দেখে আমি রোজ এই ওর খেলাটা দেখি আর ভাবছিলাম যে প্লেয়ারটার মধ্যে কত রকম খেলা আছে, তার ভ্যারিয়েশন কীরকম, এবং মাঝমাঠটাকে কীভাবে

0: কন্ট্রোল করে রেখেছে, ছাড়িনি। মানে এটাই দেখার, এটাই স্পেনকে অনেকখানি কাজ দিয়ে গেছে।
1: ঠিক, এবারের বিশ্বকাপের গোল্ডেন বুটের দাবিদার হয়েছিল কিন্তু বিশ্বের সেরা ফুটবলাররা, মানে সেগুলোও এক একটি নাম, যেমন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, হ্যারি কেন, জুড বেলিংহাম, এরা সবাই গোল্ডেন বুটের দাবিদার হয়েছিল।
0: কিন্তু লাস্ট এমবাপে গোটা ব্যাপারটা
1: ঘুরিয়ে দিল, মানে তৃতীয় স্থান নির্ণয় খেলায় দুটো গোল করে
0: দিয়ে একেবারে
1: টপে চলে গেল। দশ,
0: আমি এইটুকু বলতে পারি এই জায়গা থেকে, মেসি এই 39 বছর বয়সে সে এই জায়গায় আটখানা গোল করেছে। আমি নিজের অ্যাসিস্টটা ছেড়ে দিলাম, নিজের গোল আটখানা, এইটা এই প্লেয়ারগুলোর সঙ্গে তুল্যমূল্য লড়াইয়ে চলে গেল। অর্থাৎ ইয়াং জেনারেশনের কাছে দেখার যে একটা 39 বছর বয়সের মানুষ সেই গোল্ডেন বুটের দাবিদার হয়ে গেছিল, আটখানা গোল করেছে, অবিশ্বাস।
1: দশ গোল করে এবার গোল্ডেন বুটের অধিকারী হয়েছেন এমবাপে। বিশ্বকাপে সর্বোচ্চ 22টি গোল তিনি করে ফেললেন। মেসি করেছেন এবারের বিশ্বকাপে 8টি এবং সর্বমোট 21টি, মানে একটি কম। ঠিক আছে,
0: মেসির বয়স একটু তুলনায় অনেক বেশি এমবাপের থেকে, ফলে এমবাপে পরের ওয়ার্ল্ড কাপও হয়তো খেলবে।
1: হ্যাঁ, এমবাপে পর, হ্যাঁ,
0: কোনো ইনজুরি না থাকে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: মেসির এটাই মনে হয়
1: শেষ,
0: মানে সুযোগ অনেক আছে এমবাপের ক্ষেত্রে,
1: হ্যাঁ, আরো এগিয়ে নিয়ে যাবে
0: করার অনেক কিছু সুবিধা আছে, সুযোগ আছে। আশা করি নিশ্চয়ই পরের ওয়ার্ল্ড কাপে আবার সেই হবে মানুষের কাছে এক গ্রহণযোগ্যতা, এটাই অন্তত দেখার জিনিস।
1: ঠিক, এবারের বিশ্বকাপে 4টে হ্যাট্রিক হয়েছে। মেসি করেছেন একটি হ্যাট্রিক, কানাডার জোনাথন ডেভিড করেছেন, ফ্রান্সের ডেম্বেলে করেছেন এবং ইংল্যান্ডের বুকাও সাকা করেছেন। আর সবচেয়ে বেশি লাল কার্ড কিন্তু এবার হয়েছে, ফাইনালের আগে পর্যন্ত 15টা হয়েছে, কালকে একটা লাল কার্ড হয়ে সেটা 16টা, মানে এত লাল কার্ড কিন্তু কোনোবার বিশ্বকাপে হয়নি।
0: আসলে এবারের ওয়ার্ল্ড কাপে দেখতে পেলাম যেটা, সেটা হচ্ছে এই বিশ্বকাপে প্রচুর রাফ ট্যাকলিং হচ্ছে, যেইগুলো কালকের ম্যাচে
1: এনজো ফার্নান্ডেজ যে
0: হলো,
1: হ্যাঁ,
0: যদিও ডবল ইয়েলো কার্ড হয়েছে,
1: ডবল ইয়েলো কার্ড
0: এর জন্য কে চলে যেত, কিন্তু যে ট্যাকেলটা করেছিল সেটাও কিন্তু ভালো নয়। এরকম এর আগেও কিন্তু একই জিনিস করেছিল, ফলে একটা ট্যাকেল যদি আমি করতে গিয়ে রাফ হয়ে যায় তারপরে আমার সতর্ক হওয়া উচিত, কারণ এই জন্য প্লেয়ার নিজেই বুঝতে পারে যে আমার এবার সতর্ক না হলে আমাকে পরের ইয়েলো কার্ডটা খেলেই কিন্তু রেড কার্ড হয়ে যাবে, তাহলে আমার পক্ষে টিমের ক্ষতি হয়ে যাবে, আমি চলে যাওয়া মানে একটা প্লেয়ার কমে গেল। এইটা কিন্তু কেউ ভাবিও নি এবং খাচ্ছি রেড কার্ড, ইয়েলো কার্ড খাচ্ছি, কিন্তু ট্যাকলিংটা অনেক সময় অনেক ট্যাকলিং করতে গিয়ে হয়তো লেগে যায়, ইচ্ছাকৃত হয় না, কিন্তু ইচ্ছাকৃত না হওয়াটা একরকম আর অনিচ্ছাকৃত গিয়ে মারা সেটা আরেক রকম। এইগুলো যেমন সেদিনকার একটা ম্যাচে পেনাল্টি হলো, যেটা ওইটা উঁচুতে বল ছিল দেখতে পাই,
1: ওই যে এমবাপে এই ইয়ামালকে আটকাতে গিয়ে,
0: ওটা কখনো ইচ্ছাকৃত নয়, কারণ হেডটা করেছে উঁচুতে ছিল, চোখ আমার উঁচুতে, ওই বলটা গিয়ে মারবো বলে এবার পাটা চালিয়েছে যখন, ওটা অনিচ্ছাকৃত।
1: ঠিক,
0: এই এই সব ক্ষেত্রে কিন্তু রেফারিরও উচিত ভাবা যে ইচ্ছাকৃত যদি হতো ওটা, যে আমি বল ফল দেখিনি আমি সোজা গিয়ে মারলাম, তাহলে তো অবশ্যই রেড কার্ড খাবে, কিন্তু এই জায়গাগুলোতে কি হয় যে একটা ভুলে একটা পেনাল্টি হয়ে গেল।
1: হ্যাঁ, এবং পেনাল্টিটা একটা ভালো এমন একটা সময় হলো,
0: মানে আর কিছু বলার থাকে
1: তখন আর কিছু বলার থাকে
0: এই যে এইগুলো হচ্ছে মেন। তবে রাফ ট্যাকলিংটা আমার মনে হয় এবার একটু বেশি হয়েছে, এটা হওয়া উচিত নয়, আরো পরিষ্কার হওয়া উচিত। এবারে যেহেতু টিমের সংখ্যাও বেশি, ওই জন্য আমার মনে হয়েছে যে এবারে বোধহয় ওইটা আর একটু বেড়েছে, এই কারণে আগামী বিশ্বকাপে তো আরো দল বাড়বে,
1: দল বাড়বে, হ্যাঁ, 64টা দল হবে,
0: দল হবে, মানে আরো যত বাড়বে তত কিন্তু আরো খেলার এই প্রশ্নগুলো এসে যাবে
1: লাল কার্ডের সঙ্গে। আচ্ছা, এবারের বিশ্বকাপে যে দলগুলোকে নিয়ে মনে হয়েছিল যেন বিশ্বকাপটা খুব সহজ, মানে 48টা দল, অনেক সহজ প্রতিপক্ষ পাওয়া যাবে, মানে শক্তিশালী দলগুলো, এখন দেখা যাচ্ছে যে এই যে কোবো ভার্দে, কুরাসাও, কঙ্গো, এরা কিন্তু খারাপ খেলেনি
0: না, এরা তো কোয়ালিফাই করে এসেছে।

0: নিয়ে গেছে
1: ঠিক,
0: এবং যে কোনো
1: ঘোড়াসাও তো প্রায় নকআউট পর্যায়ে চলে যাচ্ছিল,
0: এবার এই জায়গা থেকে মানুষের মন কিন্তু জয় করেছে। কিন্তু এদের কি হয়, পরের আবার বিশ্বকাপে হয়তো দেখবো এর জায়গায় আর একজন কোয়ালিফাই করেছে,
1: ঠিক
0: এই কনসিস্টেন্সিটা থাকে না। তুমি দেখো সেনেগাল,
1: হ্যাঁ
0: একটা সময় সারা জাগিয়ে দিয়েছে,
1: সারা জাগিয়ে দিয়েছে,
0: তারপরে থেমে গেছে। আলজেরিয়া একটা সময় সারা জাগিয়েছিল, থেমে গেছে। নাইজেরিয়া ঠিক সেম। এই যে টিমগুলো, এগুলো আফ্রিকান টিমগুলো ভীষণ জোশে খেলে, কিন্তু ওই কনসিস্টেন্সিটা কম। আবার নতুন কিছু দিন
1: নতুন, হ্যাঁ
0: এইটা আশায় আছে। এবারে ধরো নরওয়ে টিমটা হালান
1: হালান
0: একা নিয়ে যাচ্ছিল,
1: হ্যাঁ হ্যাঁ
0: খেলা দেখে মানুষ ভালো লেগেছে। এবং হালান তো অবশ্যই এপিএফ খেলে, ইংলিশ ফুটবল লিগে খেলে, প্রচুর গোল করে,
1: প্রচুর গোল করে,
0: ফলে ওই টিমটাকেও মানুষ কিন্তু নিয়েছে। এবার আগামী ওয়ার্ল্ড কাপে হয়তো টিম আরও বাড়বে, আরও অনেক হয়তো ভালো ভালো টিম আজ কোয়ালিফাই আসবে, কিন্তু আমাদের দেখতে হবে এদের কতটা কনসিস্টেন্ট। দেখা গেল এদের মধ্যে যদি আবার কেউ না আসে, কোয়ালিফাই করতে পারলো না, তখন আমরা বুঝতে পারবো যে সত্যি এদের কনসিস্টেন্সিটা ঠিক জায়গায়,
1: ধারাবাহিকতা
0: একদম। তুমি দেখো একটা সময় গ্রিস ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছে এবং কেউ ভাবতে পারেনি, তারপরেই আবার সেই গ্রিসই থেমে গেল। এইগুলোই আমার বারবার চোখে পড়ে, এটাই আমার মনে হয় যে কেন এদের কি ধারাবাহিকতার অভাব, কেন এদের ধারাবাহিকতা হবে। একটা ওয়ার্ল্ড কাপ তো আর শেষ নয়,
1: ঠিক
0: তাকে পরেরটার জন্য তৈরি হতে
1: হবে।
0: সে আফ্রিকান নেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে, খুব ভালো, কিন্তু তাকে তো পরেরটাই যেতে হবে। এই জায়গাগুলোই আমাদের কমজোরি, বাট এবারের বিশ্বকাপে তারা কিন্তু যথেষ্ট ভালো।
1: আচ্ছা এবার মরক্কো দলটাকে নিয়ে কেউ, যে মরক্কো দল গতবার সেমিফাইনালে অবধি গেছে,
0: এবারেও কিন্তু মরক্কো টিমটা খুব ভালো খেলেছে। দুর্ভাগ্য ওরা ম্যাচটা হেরে গেল, ওরা জিতছিল,
1: হ্যাঁ জিতছিল,
0: জিতছিল, কিন্তু দুর্ভাগ্য ওই বললাম শেষের দিকটা একটু কমজোরি হয়ে যায়। মানে এই ছোট টিমগুলোর অবস্থাটা কি হয় যে দেখো তুমি এবারের বিশ্বকাপে ঘুরে ফিরে কিন্তু সেই চারটে সেমিফাইনালে যারা এর আগেও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে,
1: যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং ফিফা র‍্যাঙ্কিং এ 1 থেকে 4,
0: তার মানে যে সেই ঘুরে ফিরে পুরনো দল, আমরা আশা করেছিলাম নতুন কিছু দল এবার সেমিফাইনালে আসবে, সেটা হলো না। কারণ মরক্কো তো আগের ওয়ার্ল্ড কাপও ভালো খেলেছে, এবারেও আমরা দেখছিলাম খুব ভালো, কিন্তু ওই হেরে গেল শুধু একটু ভুলের জন্য। ওই যদি রেড কার্ড না খেত তাহলে হয়তো হারতো না,
1: হারতো না
0: ভুলের জন্য, তার মানে ওটা রক্ত করতে পারেনি যে কখন কোন জায়গায় কিভাবে খেলতে হবে, ভুল করে বসলো, একটা ভুলের মাসুল দিতে হবে। এই জায়গাগুলোই হচ্ছে ছোট টিমগুলোর সমস্যা, শেষ অবধি এরা পারে না।
1: একটা টিমকে নিয়ে খুব আলোচনা হচ্ছিল বিশ্বকাপ শুরুর আগে, সে এবং আলোচনা হওয়ার মূল কারণ যে সেই দলের তারকা ফুটবলার, যিনি সম্ভবত তার শেষ বিশ্বকাপ খেলেই ফেললেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার পর্তুগাল দল। পর্তুগাল দল রোনাল্ডো ছাড়াও কিন্তু বেশ শক্তিশালী দল, সবাই মোটামুটি ভালো ফুটবলার। তো এই দলটাকে এরকম আমরা, নুনো মেন্ডেস এর দারুণ খেলছে, কিন্তু জোয়াও নেভেস দারুণ খেলছে, এই ব্রুনো ফার্নান্ডেজ ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ফুটবলার, কিন্তু এই দলটা হঠাৎ হারিয়ে গেল।
0: হারিয়ে গেল তার কারণ কি, এদের পুরো টিমটাই হয়ে গেছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওপরে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেহেতু একটা বড় খেলোয়াড়, তার বয়স 41 বছর বয়স, টিমে সে অধিনায়ক এবং টিমের ওপর তার প্রাধান্য বেশি, যে কোনো প্লেয়ারই তাকে সমীহ করে। এই সমীহ করাটাই হচ্ছে কাল, কেন তার কারণ যা কিছুই হবে তাকে কেন্দ্রিক করে, এই কেন্দ্রিক করে করতে গিয়ে টিমটা কমজোরি হয়ে গেছে। এই যে ভালো ভালো প্লেয়ারগুলো যারা প্রিমিয়ার লিগে খেলে, তারা কেন সেইভাবে খেলতে পারলো না, তার কারণ হচ্ছে সব বলি পেলে তাকে দাও, এই তাকে খুঁজতে গিয়ে তার সেই শারীরিক ক্ষমতাটা অনেক নষ্ট হয়ে গেছে, তার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে গেছে বয়সের ভারে, কেন বহুদিন ধরে খেলছে, সেই জায়গাটা তো সে হারিয়েছে, ফলে সে কিছু করতে পারছে না, কিন্তু কাউর আর ওকে কিছু বলার সাহস নেই, ফলে অন্য প্লেয়ার যদি মিস করে তাকে 10টা কথা শুনতে হবে, কিন্তু ও যদি মিস করে তাকে কিন্তু কেউ বলার
1: কেউ নেই,
0: তা সত্ত্বেও তাকেই 5টা দিতে হবে, এবং লাস্ট অবধি তাকে যদি বলটা আমি পাস না করি, তাকে যদি না দিই, সমস্যাটা কিন্তু ওইখানেই শুরু হয়। ফলে এই জায়গা থেকে পর্তুগাল এবারে প্রথম খেলা দুটো দেখেই, মানে প্রথম ম্যাচ দেখেই আমার মনে হয়েছে ফিজিক্যাল ফিটনেসের একটু অনেকটা পিছিয়ে পড়েছে, মানে

0: ফ্লেক্সিবিলিটি অনেক নষ্ট হয়ে গেছে রোনাল্ডো। আমার মনে হয় যে এবারে ওর পক্ষে পড়া খুব মুশকিল। একটা বড় প্লেয়ার, তারও যন্ত্রণা সে নিজে বুঝছে, ফলে সেই জায়গা থেকে তার প্রচুর সাপোর্টার, ফ্যান ক্লাব, তারাও তো হতাশ হয়ে গেছে। এবং একটা সময় এরমই মনে হয়েছিল ছেড়ে দিলেই পারত, না খেললেই পারত, হয়তো আর খেলবে না। কিন্তু এই ওকে কেন্দ্রিক করতে গিয়েই গন্ডগোলটা পেকেছে ওই পর্তুগাল টিমটা, ওই জন্য আর পারল না। মেসির টিমে সেটা কেন, মেসি যেহেতু ওর থেকে আবার 2 বছর ছোট,
1: হ্যাঁ,
0: কিন্তু মেসির খেলার ধরনটা অন্যরকম। খুব যে দৌড়াচ্ছে এদিক,
1: না তা নয়, পাওয়ার ফুটবল তো খেলে না,
0: সারাটা মাঠ কিন্তু ওকে ছেড়ে দিয়েছে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: যে কোনো পজিশনে খেলো,
1: হ্যাঁ,
0: এই যে কোনো পজিশনে খেলতে গিয়ে যখন বলটা পাচ্ছে না, তখন কিন্তু ও ঝলকটা দেখাচ্ছে। এই জন্য দুটো দুরকম, আর একদম পজিটিভ পাস করে দিচ্ছে যেইটাতে গোল হওয়ার সম্ভাবনা প্রবল,
1: ঠিক।
0: এই জন্য দুটো দুরকমের খেলা, ফলে এই রোনাল্ডোর টিমটাকে পর্তুগাল নিয়ে মানুষের অনেক
1: আশা ছিল,
0: কিন্তু হতাশ করেছে কারণেই
1: হয়েছে। আরেকটা দল জার্মানি শুরু করলো দারুণভাবে, মনে হচ্ছিল যেন জার্মানি এবার বিশ্বকাপ কাঁপাবে, সেই দলটাও তো হারিয়ে গেল।
0: জার্মানি প্রথম দিন ওই যে 7 গোল দেওয়াটা কিন্তু বড় কথা নয়। জার্মানির মেন যেটা, জার্মানির সেই টেনাসিটি প্লেয়ারগুলো নষ্ট হয়ে গেছে, মানে ওই জাতীয় প্লেয়ার এখন আসছে না। ওইটা যত এইগুলো কি এখন একটু জার্মানির ট্রানজিশন পিরিয়ড চলছে, এটা আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকেও দেখছি। এই ট্রানজিশন পিরিয়ডটা হয়তো আবার পরের ওয়ার্ল্ড কাপে এসে যাবে। একটা বাঞ্চ অফ ফুটবলার চলে গেছে না টিমের থেকে, ওইটাই ওদের সমস্যা হয়ে গেছে। এখন নতুন করে এখনও সাড়া জাগাতে পারেনি, ওই একটা দুটো খেললো সেটা অন্য কথা, কিন্তু সেই জার্মানির টিমটা নেই, সেই
1: হারনামানা মানসিকতা
0: জার্মানির কিন্তু আর নেই। এখন জার্মানিকে সবাই বেগ দিচ্ছে, এই জায়গায় চলে গেছে, ফলে সেই জার্মান তো নয়। জার্মানকে বেগ দেওয়ার মতো যে কোনো টিমের পক্ষে খুব মুশকিল ছিল, লাস্ট অবধি লড়ে যেত, পরোয়া করত না।
1: ঠিক,
0: সেই জার্মান টিমের না ওই জাতীয় খেলোয়াড়গুলো চলে যাওয়াতে না এই একটা গ্যাপ হয়েছে, এই গ্যাপটার জন্য একটু সময় নিচ্ছে। এইটা আমার মনে হয় আগামী 4 বছর বাদে হয়তো আবার জার্মানিকে পাওয়া যাবে।
1: হ্যাঁ, সেটা লোথার ম্যাথুস বলছেন যে এই জার্মান দল আমার অপরিচিত,
0: স্বাভাবিক,
1: ঠিক। আমরা আলোচনায় রয়েছে এবং আলোচনা তরতর করে এগিয়ে চলেছে। প্রশান্ত দাস সঙ্গে আমরা আলোচনা করছি, ছোট্ট করে একটু আমরা একটু আজকের দিনের কথা শুনে নেব। আজকের দিন বলতে আজ 20 জুলাই। প্রশান্ত দা, আজ 20 জুলাই, আমি যে দেখতে পাচ্ছি এখানে যে আজকের দিনে মানে বিভিন্ন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের আজ জন্মদিন, তাদের মধ্যে যার কথা প্রথমেই বলতে হচ্ছে, সে জন্মদিনের আগের দিন বিশ্বকাপ জিতেছে, স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়ানা, আজকে তার জন্মদিন।
0: ২০০১ সালে
1: তার জন্ম, 20 জুলাই তার জন্ম। 2026 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে গতকালই, 2024 ইউরোকাপ চ্যাম্পিয়ন হয়েছে, 2025 উয়েফা নেশনস লিগ রানার্স হয়েছে, 2024 প্যারিস অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী, সবই করে নিয়েছে, 2023 উয়েফা অনূর্ধ্ব 21 ইউরোকাপে রানার্স হয়েছে। ক্লাব ফুটবলে বর্তমানে বায়ানা খেলে অ্যাটলেটিকো মাদ্রিদে, আবার ভিলারিয়ালের হয়ে 2020-21 ইউরোপা লিগ জিতেছে, সবই পেয়ে গেছে, আর 2025-26 অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কোপা দেল রে রানার্স হয়েছে। তাহলে অ্যালেক্স বায়ানা এই খেলোয়াড়টিকে তো আমরা গতকাল বিশ্বকাপের ফাইনালে দেখলাম, মানে লামিনা ইয়ামাল এদের সঙ্গে সমান তালে তাদেরকে ইয়ে করেছে, এবং লুই ডে ফন্টের প্রথম একাদশের খেলোয়াড়ও,
0: অবশ্যই
1: প্রথম একাদশের খেলোয়াড়। আরেকজনের কথা বলি, জাপানি ফুটবলার যার জন্ম হয়েছিল ব্রাজিলে, তার জন্ম আজকে 1977 20 জুলাই, আলেজান্দ্রো স্যান্টোস। ভারতীয় ক্রিকেটার দেবাশিস মহান্তির জন্মদিন আজকে, আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় রায় অ্যালেনের জন্মদিন আজকে, ইতালিয়ান সাইক্লিস্ট অলিম্পিক সোনাজয়ী জিওভানি লম্বার্ডির জন্মদিন আজকে, ইংল্যান্ডের ফুটবলার 1966 বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার হান্টের জন্মদিন আজকে, অর্থাৎ 20 জুলাই। আর একটু যদি ভারতীয়দের দিকে তাকাই, অরুণিমা সিনহা

0: 1988-এর 20 জুলাই তার জন্ম। কে এই অরুণিমা সিনহা? তিনি প্রথম মহিলা যিনি একটি পা বাদ যাওয়ার পর মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। আগে তিনি জাতীয় স্তরের ভলিবল খেলোয়াড় ছিলেন। জোশ, ক্রিকেটার নমন ওঝার আজকে জন্মদিন। ভারতীয় লং জাম্পার অঙ্কিত শর্মার আজ জন্মদিন। ভারতীয় ক্রিকেটার গার্গী বন্দ্যোপাধ্যায়ের আজ জন্মদিন এবং ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার রাজেশ বিন্দের আজ জন্মদিন। সকলের জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এবারে একটু যেটুকু সময় রয়েছে আমরা গতকালের ফাইনাল নিয়ে ছোট্ট করে আলোচনা করব। লামিনে ইয়ামাল ইউরোকাপ জিতল, তাকে বলা হয়েছিল যে আপনি তো গোল করছেন না, বললো গোল না করলেও তো আমি ইউরোকাপ, আমি একটা গোলই করেছিলাম ইউরোকাপে, আমার স্পেন চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্বকাপে একটাই গোল করেছি, সে তারাই চ্যাম্পিয়ন হলো
1: না। এই কথাটা ঠিকই বলেছে, কোনো ভুল নেই, গোল না করলে যে সে হলো না তা নয়, কিন্তু একটা প্রশ্ন হলো যে আসলে মানুষের প্রত্যাশাটা হচ্ছে যে যেরকম গোল করবে বেশি তাকে নিয়ে একটু বেশি আলোচনা হয়, ফলে ইয়ামাল আগে যখন ইউরোপ ক্যাপটা খেলেছিল তখনই মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স এসে গেছিলো, একটা অল্প বয়সী ছেলে, তার বাঁ পাটা বড়ো ভালো, যেভাবে যাচ্ছে, যেভাবে উইং দিয়ে মাইনাস করছে, ও যে আগামী ভবিষ্যৎ, অর্থাৎ এই মেসি রোনাল্ডোরা চলে গেছে ওকে নিয়েই এরপরে মাতামাতি হবে, সেইটা সাধারণ মানুষও কিন্তু বুঝতে পেরেছে, ফুটবলের যারা বোদ্ধা তারাও বুঝতে পেরেছে, এই জন্যে এবারের বিশ্বকাপে ওকে নিয়েও অনেক আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, ফলে গোল হয়তো একটা করেছে, বাট বিশ্বকাপটা কিন্তু তারাই নিয়েছে। তুমি দেখো এর আগেও তো সেই, আমার মনে আছে যখন মারাদোনা 82-র বিশ্বকাপ খেলছিল তো সবাই তাকিয়েছিল এই মারাদোনা এবারে বিরাট কিছু করবে, কিন্তু দুর্ভাগ্য ব্রাজিলের সঙ্গে 3 গোলে হারে এবং রেড কার্ড খায়। পরের বিশ্বকাপটা 86-তে কিন্তু যা খেলে দিয়েছিল মানুষের মনে গেঁথে দিয়েছে,
0: হ্যাঁ
1: ওই গোল আর হবে না,
0: শতাব্দীর সেরা গোল।
1: ফলে এইগুলো কি হয়, এবার ওকে তো বয়স এখন 17-18 বছর বয়স,
0: 19 বছর
1: বয়স কিছুই না, তার পড়ে আছে আরো অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলবে, ফলে আগামী বিশ্বকাপে দেখবে ওর খেলার ধরন আরো মানে খুব অ্যাগ্রেসিভ, খুব ভালো দেখা যাবে, তখন দেখবে গোল নিয়ে এই যে কথাটা ও বলেছে, এরপরে মানুষই বলবে যে না গোলের সংখ্যা যে হারে বাড়ছে ওই দাবিদার হয়ে যাবে, এটাই দেখার।
0: ঠিক, স্পেনের ছোট্ট করে বলুন, স্পেন চ্যাম্পিয়ন হলো প্রথম থেকে, মানে বিশ্বকাপের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত ফাইনাল, এই পুরো খেলা জুড়ে স্পেনই কি চ্যাম্পিয়ন যোগ্য?
1: অবশ্যই, এ নিয়ে বলার অপেক্ষা দাঁড়ে না, যত এগিয়েছে টিম তত মারাত্মক হয়েছে,
0: কার্যকরী ফুটবল খেলেছে।
1: কারণ হচ্ছে খেলতে খেলতে না একটা টিম পিকে ওঠে, এই পিকটা সাধারণত ফুটবলের গ্রাফে বলে যে মাসখানেক থাকে, তারপর আবার আস্তে আস্তে ডাউন হয়, ফলে এই স্পেন টিমটা আস্তে আস্তে স্লোতে গেছে, গিয়ে যত পরের দিকে এগিয়েছে তত মারাত্মক, কালকে আরও মারাত্মক হয়েছে, মানে সেমিফাইনালকে ফ্রান্সকে উড়িয়ে দেওয়ার পরেও কালকের ম্যাচটা আরও মারাত্মক, ফলে এই স্পেনটাই একমাত্র টিম যে যোগ্যতা দেখিয়ে যোগ্য দল হিসাবে সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে।
0: রক্ষণটা কীরকম, মানে মাত্র একটা গোল খেয়েছে সারা বিশ্বকাপে,
1: তার কারণ হচ্ছে মাঝমাঠটা বড় স্ট্রং, মাঝমাঠটা যত স্ট্রং হওয়াতে ডিফেন্সের ওপর প্রেশারটা কম পড়েছে, কারণ সব সময় মাঝমাঠ ভরিয়ে দিয়েছে, ওই যে মাঝমাঠ ভরানো প্রচুর লোক পাস করার জায়গা দিচ্ছিল না অপোনেন্টকে, সেই জন্য গোলের সংখ্যাটা খুব একটা গোল খেয়েছে, এটাই ডিফেন্সের একটা ভালো দিক যে ডিফেন্স একটা ওই রকম মাঝমাঠ পেয়েছে, তাদের খেলতে অনেক সুবিধা হয়েছে।
0: বন্ধুরা, আমরা ক্রীড়াঙ্গনের একেবারে শেষে চলে এসেছি, আজ ক্রীড়াঙ্গন এখানেই থামতে হচ্ছে, মৈত্রী ক্রীড়াঙ্গন। প্রশান্তদা অনেক অনেক ধন্যবাদ আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে আমাদেরকে সময় দেওয়ার জন্য, বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা একটু আলোচনা করলাম।
2: নমস্কার,
0: ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই, নমস্কার।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, সচরাচর কৃষি কথার আসরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনে থাকেন, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত, কৃষিকাজে কীভাবে আপনারা উন্নতি করতে পারবেন সে ব্যাপারে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আজকে তেমনি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কথা যদি দেখি, সেখানে কিন্তু এই ফসলটি খুব একটা চোখে পড়ে না, কিন্তু তার প্রয়োজনীয়তা রয়েছে, গুরুত্ব রয়েছে, সে চাষের ক্ষেত্রে হোক বা আমাদের খাদ্য তালিকার ক্ষেত্রে হোক। আমি কথা বলছি ভুট্টার। ভুট্টা চাষ যে আমাদের পশ্চিমবঙ্গে খুব হয় এমনটা কিন্তু দেখা যায় না, কিন্তু কেন হয় না নিশ্চয়ই তার কিছু প্রতিকূলতা রয়েছে, সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে বোধহয় কৃষিক্ষেত্রে একটা নতুন বিপ্লব আনতে পারে আমাদের রাজ্য। তাই আজকের আমরা আলোচনা করব খারিফ খন্দে ভুট্টা চাষ, আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন উপকৃষি অধিকর্তা কৃষি দপ্তর সঞ্জয় ভট্টাচার্যকে। সঞ্জয়বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার, সবাইকে ধন্যবাদ।
1: নমস্কার, আপনাকে স্বাগত জানাই আবার। আজকের আমাদের যেহেতু আলোচনার বিষয় খারিফ খন্দে ভুট্টা চাষ, এবং আমি শুরুতে বলছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে বা যদি গ্রাম বাংলার বুকে দেখা যায় ভুট্টা চাষ কিন্তু খুব একটা চোখে পড়ে না, তাহলে ভুট্টা চাষের উপরে আমরা জোর দেব কেন, বাড়ির গুরুত্ব প্রয়োজনীয়তা কি আছে?
2: প্রথমেই জানিয়ে রাখি, ধান বা গমের পরই দানাশস্য হিসাবে ভুট্টার একটা বড় স্থান রয়েছে, এবং ভুট্টাকে শস্যের রানীও বলা হয় এই কারণেই। এবং আমরা যদি দেখি দিনকে দিন ভুট্টার কিন্তু নানা রকম ব্যবহার এবং এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে পোলট্রি শিল্পে এবং গোখাদ্য হিসেবে, এবং বর্তমানে আমরা আজ খাদ্য তালিকায় ভুট্টাকে একটা ভালো স্থান দিয়েছি। আপনারা জানেন যে পপকর্ন বা বেবিকর্ন বা সুইটকর্ন এগুলো সবই ভুট্টাজাত। এছাড়াও ভুট্টার যে বীজ, সেই বীজের নানা রকম শিল্পে ব্যবহার হয়, এবং গোখাদ্য হিসেবে তো ভুট্টার গুরুত্ব অনেক দিন আগেই আমরা জানি, এবং জৈব জ্বালানি হিসাবেও ভুট্টার বীজকে এখন ব্যবহার করা হচ্ছে। তবে আপনি যেটা প্রথমেই শুরু করলেন যে ভুট্টা চাষের এলাকা পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমরা দেখি, তাহলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে ভুট্টা চাষের এলাকা অনেকটাই বেশি, এবং উত্তরবঙ্গের দিনাজপুর, দুটো দিনাজপুরে, জলপাইগুড়িতে, মালদহ এই ধরনের জায়গা, জেলাগুলোতে ভুট্টা চাষের এলাকা কিন্তু অনেক বেশি বেড়েছে। এবং বিগত 4-5 বছরে যদি আমরা রাজ্যের ভুট্টা চাষের এলাকার কথা ভাবি, তাহলে এই এলাকাটা প্রায় 4-5 গুণ বৃদ্ধি পেয়েছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
1: মানে সেটা আমাদের দক্ষিণবঙ্গে নাকি উত্তরবঙ্গে?
2: এটা উত্তরবঙ্গে থেকেই মূলত বৃদ্ধিটা হচ্ছে। এবং এর এলাকা প্রায় 4 লক্ষ হেক্টরের মতন এখন আমাদের রাজ্যে রয়েছে, এবং আমরা যদি 10-12 বছর আগেও দেখি সেখানে 1 লক্ষ হেক্টরের কাছাকাছি এই এলাকাটা ছিল। কাজেই ভুট্টা চাষ যে খুবই জনপ্রিয় সেটা এতেই বোঝা যায়, এবং এই দক্ষিণবঙ্গেও আস্তে আস্তে ভুট্টা আমাদের শস্য পর্যায়ে একটা স্থান করে নিচ্ছে। ভুট্টার যে জনপ্রিয়তার কথা আমি বলছিলাম, এটা কিন্তু প্রাচীনকাল থেকেই আমরা এটা দেখি, যেমন হচ্ছে ভুট্টার আটার জনপ্রিয়তা, তারপরে কর্ন সিরাপ, মিষ্টি শরবত বিভিন্ন খাদ্যের সঙ্গে কিন্তু বহুকাল থেকেই ব্যবহার করা হয়। ভুট্টার তেলকে আবার এখন ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা আছে। শিল্পক্ষেত্রে ভুট্টাকে বর্তমানে কয়েকটা শিল্প, বিশেষ করে প্লাস্টিক শিল্প, আঠা তৈরি, অন্যান্য রাসায়নিক তৈরিতে এর কিন্তু ব্যাপক ব্যবহার শুরু হয়েছে।
1: আচ্ছা,
2: ভুট্টার যে ফল কপ, ভেতরে যেটা সাদা দণ্ডের মতন ফলের মধ্যে আমরা পাই, সেটা আবার ফিল্টার হিসাবে ব্যবহার করা হয়। বিয়ার, মদ, যেগুলো খুবই বাণিজ্যিকভাবে পানীয় হিসাবে ব্যবহার হয়, সেগুলো ভুট্টার একটা বড় ভূমিকা রয়েছে। ভুট্টাই একমাত্র ফসল যেটা বিভিন্ন জলবায়ুতে

0: এবং কম বৃষ্টিপাতযুক্ত এলাকায় চাষ করা সম্ভব। আবার দেখুন, যারা সুগার রোগী, এখন যাদের ডায়াবেটিস আছে, তাদের কিন্তু বেবি কর্ন খেতে বলা হয়। এটাও একটা তার হচ্ছে ব্যবহারের দিক। এবং ভুট্টার যে পুষ্য মঞ্জুরি আছে, যেটা সিল্কের মতন আমরা দেখি ভুট্টা ফলের মধ্যে, সেটা কিডনি মূত্রনালীর নানা সমস্যায় ওষুধ হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়াও উচ্চ রক্তচাপ, লিভার, বাইলের সমস্যা, এগুলোতেও ভুট্টার ওষুধ হিসাবে ব্যবহার করতে আমরা দেখি। আবার ভুট্টার শেকড় থেকে নানা রকম ঔষধি তৈরি হয় যেগুলো রোগ প্রতিরোধ করতে পারে। দীর্ঘদিন ধরেই ভুট্টা ফসলের নির্যাস, পেটের ক্ষত, বমি, অন্যান্য ক্ষত নিরাময়ে ব্যবহার করা হয়। তাহলে দেখুন, ভুট্টা যেমনি আমাদের খাদ্য হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রেও এর একটা বড় ভূমিকা, প্রতিরোধের বড় ভূমিকা পালন করে।
1: তার মানে আমরা যদি খুব চলতি কথায় বলি যে একই রঙে এত রূপ,
0: একদম,
1: মানে ভুট্টা শুধুমাত্র যে খাবার হিসেবে ব্যবহার করা যাবে তা নয়, তার মেডিসিনাল ভ্যালু প্রচুর।
0: একদম।
1: তাহলে কৃষক বন্ধুরা, যারা আজকের আমাদের অনুষ্ঠান শুনছেন এবং যারা ভাবছেন যে ভুট্টা চাষ কিভাবে করব বা কেমন তার লাভজনক দিক রয়েছে, সঞ্জয়বাবু তো বললেন, আশা করছি আপনারা বুঝতে পারলেন ভুট্টার গুরুত্বটা কতটা অপরিসীম, আপনারা এগোতেই পারেন। এবার কিভাবে এগোবেন তার জন্য পরপর আমরা আসছি, সেটা আপনারা শুনতে থাকুন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন আজকের অনুষ্ঠান থেকে। সঞ্জয়বাবু, তাহলে মোটামুটি গুরুত্ব অপরিসীম, তো এটা তো আমরা বুঝতেই পারলাম। এবারে যারা চাষ করবেন বা যে সমস্ত বন্ধুরা চাষ করছেন, তাদেরকে একটু আরও যদি উন্নতভাবে আমরা বলতে পারি যে কেমন করে মাটি তৈরি করবেন, তারপর কেমন আবহাওয়া, কী ধরনের পরিবেশ প্রয়োজন ভুট্টা চাষের ক্ষেত্রে, সে ব্যাপারে যদি একটু আলোকপাত করে।
0: ভুট্টা দেখুন মূলত গরমের ফসল এটা, তবে আমাদের রাজ্যে শীতকালেও ভুট্টা হয়। ভুট্টা তিনটে ঋতুতেই আমাদের রাজ্যে চাষ করতে পারি, একটা হচ্ছে প্রাক খরিফ, খরিফ এবং রবি। তবে বেশিরভাগটাই আমরা প্রাক খরিফেই আমাদের উত্তরবঙ্গেতে চাষ হয়ে থাকে। খরিফ খন্ডেও চাষ করা সম্ভব, যেখানে বৃষ্টিপাতটা একটু কম আছে, যে যে জায়গাগুলোতে পশ্চিমাঞ্চলে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে আমরা ভুট্টাকে আমাদের শস্য পর্যায়ে অন্যতম একটা খাদ্যশস্য হিসাবে সংযোজন করতে পারি। কাজেই ভুট্টার আবহাওয়ার জন্য মূলত 32-34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন। আর যদি মাটির কথা বলেন, তাহলে একটু জল দাঁড়ায় না এই ধরনের মাটি, উঁচু মাঝারি, বেলে দোআঁশ, এই ধরনের মাটি কিন্তু সবচেয়ে ভালো। আবার মাটির যে অম্লত্ব ক্ষারত্বের বিষয়টা রয়েছে, সেই দিক থেকে দেখলে ভুট্টা কিন্তু 5.5-7.5 এই যে পিএইচ, এই পিএইচ মাত্রায় ভালো হতে পারে। এবং ভুট্টা সাধারণত বৃষ্টিহীন জায়গায়, যেখানে বাৎসরিক বৃষ্টিপাত এমন যে 250 মিলিমিটার থেকে 750 মিলিমিটার বৃষ্টি, মানে খুবই কম বৃষ্টিপাত, এই ধরনের জায়গাতেও ভুট্টা কিন্তু খুব ভালো হয়।
1: আচ্ছা, এই কারণে কি তাহলে আমাদের উত্তরবঙ্গের যে সমস্ত জায়গাগুলোতে ভুট্টার পরিমাণটা বেশি ফলছে, সেটা কি তার অনুকূল পরিবেশ পাচ্ছে বলে?
0: হ্যাঁ, দেখুন, ভুট্টার ওখানে নানা ধরনের আর্থসামাজিক কারণও রয়েছে এবং পরিবেশ তো অবশ্যই সহায়ক। ওখানে প্রাক খরিফে বেশি ভুট্টা চাষ হয়ে থাকে, ওই সময় সাধারণত সেচের জলটা ভালো পায়। এবং উত্তরবঙ্গে যে জেলাগুলোতে ভুট্টা চাষ সবচেয়ে বেশি হয়, সেখানে মাটির ভূপ্রকৃতি অনুকূল এবং জল একদম ওখানে দাঁড়ায় না, কারণ ভুট্টা তো জল সহ্য করতে পারে না। জল যদি দাঁড়িয়ে যায় তাহলে ওখানে ভুট্টা ঠিক মতন চাষ হবে না। নিকাশি ব্যবস্থাটা ভুট্টার জমিতে কিন্তু ভালো থাকা দরকার,
1: মানে জলটা প্রয়োজন কিন্তু কোনোভাবে যেন গাছের গোড়াতে জল না দেয়। হ্যাঁ,
0: একদম একদম,
1: এই ব্যাপারটা খেয়াল
0: রাখতে হবে। এবং ভুট্টা চাষ দেখুন 21-30 ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাটাই কিন্তু ভালো হবে, এটা খেয়াল রাখতে হবে। তবে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত যদি হয় তাতেও কোনো অসুবিধে নেই। কাজেই ভুট্টা বৃদ্ধির জন্য এইটা, এই যেমন তাপমাত্রা এবং মাটির দরকারের কথা বললাম, তার সঙ্গে ভালো সূর্যালোক প্রয়োজন।
1: আচ্ছা,
0: ছায়ায় ভুট্টা কিন্তু ভালো হবে না। আবার যদি বরফ হয়, বৃষ্টিপাত বেশি হয়, হ্যাঁ, শিলাবৃষ্টি হয়, তাহলে ভুট্টার সমস্যা ক্ষতি হবে
1: বেশ। আচ্ছা, মোটামুটি কেমন আবহাওয়া, মাটি প্রয়োজন সেগুলো তো জানলাম। এবারে প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা ক্ষেত্রে আর কি শস্যের একটা উন্নত জাত যদি পাওয়া যায় তাহলে বোধহয় ফলনের দিক থেকে কৃষক বন্ধুরা অনেকটা লাভবান হবে, এমন কিছু।

0: ভুট্টার নানা রকম জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে যেটা বলতেই হয় সেটা হচ্ছে কোয়ালিটি প্রোটিন মেজ, অর্থাৎ এই ভুট্টাতে প্রোটিনের মাত্রা বেশি থাকার জন্য এর কিন্তু বাজারের এবং মানুষের মধ্যে এর চাহিদা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এবার আমি বলি যে যে নির্দিষ্ট গুণের কতগুলো জাত যেটা খুব ফলন বেশি দেয়, মানে উচ্চ ফলনশীল যে জাতগুলো, তার মধ্যে কয়েকটা আমরা উল্লেখ করতে পারি, যেমন গঙ্গা হাইব্রিড 1, গঙ্গা হাইব্রিড 110, ডেকান হাইব্রিড, এগুলো খুব ফলন দেবে, আপনার ভালো ফলন দেবে। এগুলো বাজারে এই ধরনের বীজগুলো আপনি পেয়ে যাবেন, একে হাইব্রিড বা অতি উচ্চ ফলনশীল আমরা বলি। আরেকটা জাত হচ্ছে কম্পোজিট জাত। কম্পোজিট জাত মানে সাধারণ অবস্থায় যে ভুট্টা, সাধারণ ভুট্টা আমরা চাষ করি সেইগুলো, এগুলো কম্পোজিট আমরা বলি। যেমন কিষাণ কম্পোজিট, অম্বর, বিজয়, বিক্রম, এই নামে কিন্তু এগুলো পাওয়া যায়। আমি যেটা প্রথমে বললাম যে কোয়ালিটি প্রোটিন মেজ, অর্থাৎ যে ভুট্টার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাচ্ছি, যেটা পশুখাদ্য হিসাবে বা মানুষের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়, এর মধ্যে লাইসিন এবং ট্রিপটোফেন জাতীয় দুটো অ্যামিনো অ্যাসিড আছে, প্রোটিন আছে, যেগুলো খুব উপকারী, সেগুলো আমাদের খুব জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এবং এই জাতগুলোর মধ্যে আমরা দেখছি যে HQPM 145, বিবেক, QPM, এই জাতগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। বেবিকর্নের কথা বলেছি, বেবিকর্ন খুব ছোট অবস্থায় কেটে নেওয়া হয়, কুচি থাকে, কাঁচা খাওয়া যায়। আর পশুখাদ্যের জন্য আবার আরেক ধরনের ভুট্টা চাষ করা হয়, যেমন গবাদি পশু গরু খাওয়ার জন্য এ হয়। এইবার আমি যদি দিনের কথা, কত দিনের ফলন সেটা যদি আমি ভাগ করি, তাহলে তিন ভাগে আমরা পাই, একটা হচ্ছে জলদি জাতের, একটা মাঝারি জাতের, একটা নাবি জাতের। যেগুলো ধরুন 78 দিন থেকে 85 দিনের যে জাতগুলো সেগুলো হচ্ছে জলদি জাত, যেমন ডেকান 109, প্রকাশ। আবার মাঝারি মেয়াদি যেগুলো 85 দিন থেকে 95 দিনের জাত, ডেকান 107, রঞ্জিত, গঙ্গা সফেদ, এই জাতগুলো। আবার একটু দীর্ঘমেয়াদি যে জাতগুলো আছে সেগুলো হচ্ছে 95 থেকে 125 দিনের, সেটা হচ্ছে প্যাক, PAC 740, ডি কোর্স 9018, এই ধরনের রাজকুমার কয়েকটি জাত আমরা খুব ভালো ফল পেয়েছি।
1: মানে মোটামুটি খাবারের ধরন অনুযায়ী, আবার তাদের ফলনের গড় আয়ু মানে কতদিনের সেই অনুযায়ী আপনি অনেকগুলো জাতের কথা বললেন।
0: হ্যাঁ,
1: এবারে আমাদের কৃষক বন্ধুদেরকে বাছতে হবে যে তিনি কি জাত চাষ করতে চলেছেন, সেইভাবে জাত নির্বাচন করতে
0: উপযুক্ত হবে, উনি বেছে নিতে পারবেন।
1: ঠিক ঠিক। আচ্ছা, মোটামুটি আমরা তো বীজ একটা নির্বাচন করে ফেললাম, জাত একটা নির্বাচন করলাম, এবারে এই যে জাতগুলো নির্বাচন করলেন বা চারাগুলো তিনি বসাবেন, তার আগে তো একটা বীজ শোধনের বড় ভূমিকা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, সে যাই চাষ করি না কেন, এক্ষেত্রে বীজ শোধন করবেন কীভাবে?
0: দেখুন, যে কোনো ফসলেরই যেমন বিশোধনের একটা দরকার হয়, ভুট্টারও বিশোধন অবশ্যই করতে হবে। এবং তার আগে বলে নিই যে ভুট্টা যে লাগানোর সময়টা, খারিফ খন্দে যেহেতু আমরা রয়েছি, এখন খারিফ খন্দে আমরা জুন মাসের প্রথম থেকে জুলাই মাসের প্রথম, এবং কোনো কোনো ক্ষেত্রে যেগুলো খুব জলদি জাত, অল্প দিনে হয়ে যেতে পারে, সেগুলো আগস্ট পর্যন্ত আমরা আমাদের এই দক্ষিণবঙ্গে লাগাতে পারি।
1: আচ্ছা,
0: কাজেই যে জমি যেখানে আপনার প্রচলিত ফসল হচ্ছে না, ধান হচ্ছে না বা অন্যান্য ফসল করতে পারছেন না, জমি ফাঁকা পড়ে রয়েছে, সেই জমিতে কিন্তু আপনি ভুট্টাকে অবশ্যই চাষ করতে পারেন। এবার বিশোধনের ক্ষেত্রে আমরা নানা ধরনের রাসায়নিক বিশোধনের জন্য রয়েছে, তার মধ্যে ক্যাপ্টেন 75%, 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে শোধন করতে হবে, অথবা ভিটাভেক্স 2.5 গ্রাম ব্যবহার করতে পারেন। আর জৈবিকভাবে আপনি ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম প্রতি কেজি বীজের জন্য ব্যবহার করতে পারেন, এবং একটি হাড়ির মধ্যে, মাটির হাড়ির মধ্যে 1 কেজি বীজ নিয়ে সেই বীজের মধ্যে ওই পাউডার জাতীয় যে ছত্রাকনাশক এবং শোধনের জন্য আমরা বলছি যে ওষুধগুলোর কথা, সেইগুলো ব্যবহার করতে হবে। এইভাবে আপনি
1: বীজটা শোধন করে দিতে পারবেন। এবারে যখন বীজ জমিতে এবার বুনবেন, বীজ শোধন করে ফেলেছেন, এবারে জমি তৈরির একটা ব্যাপার রয়েছে, সেই সঙ্গে গাছ কত দূরত্ব হবে বা কিভাবে চাষ করবেন সেই ব্যাপারটা যদি একটু বলেন।
0: এটা খুবই একটা প্রাসঙ্গিক ব্যাপার যে জমি তৈরি করা কিভাবে, জমিতে প্রথমেই দেখতে হবে মাটি পরীক্ষা হয়েছে কিনা, যদি মাটি পরীক্ষা হয়ে থাকে তাহলে

0: জমিতে কতটা সার দিতে হবে সেটা তার থেকে আপনি সয়েল হেলথ কার্ড যেটা আছে সেখান থেকে আপনি জানতে পারবেন। এছাড়া ভুট্টা জমি তৈরি করার সময় মাটির অম্লত্ব ক্ষারত্ব কী অবস্থা আছে জেনে নেবেন, কারণ ভুট্টা নোনা জমিতে একদম হতে পারে না, কাজেই যেখানে লবণাক্ত জমি সেখানে কিন্তু ভুট্টা চাষ করা যাবে না। আবার যেখানে বেশি অম্লত্ব আছে সেই অম্লত্ব একটু শোধন করে নিতে হবে, বিঘে প্রতি 60 কেজি কলি চুন ভালো করে ফুটিয়ে গুঁড়ো করে সেই পাউডারের মতন পুরো জমিতে সমানভাবে ছড়িয়ে দিতে হবে, কোনো জায়গায় যাতে বেশি চুন না পড়ে, তাহলে এর যে মাটির যে অম্লত্ব ভাবটা সেটা কেটে যাবে। মানে আমাদের অম্বল হলে যেমন খাদ্য হজম হয় না, গাছেরও মাটির যদি অম্বল হয় গাছ খাদ্য সেখান থেকে নিতে পারে না, কাজে অম্লত্বটা আপনাকে ঠিক করে নিতে হবে। তারপর গভীরভাবে লাঙল দিয়ে চাষ করতে হবে, যেহেতু ভুট্টার শেকড় প্রায় 6 ইঞ্চির নিচে যায় সেই জন্য এটা গভীরভাবে চাষ করার দরকার আছে, শেকড়টা যাতে চারিদিকে ছড়াতে পারে, মাটি ঝুরঝুরে হতে হবে, লেভেল হতে হবে, কোনো জায়গায় যদি জল দাঁড়িয়ে যায় না তাহলে সেই জায়গায় ভুট্টা কিন্তু
1: হবে না,
0: মুড়ে যাবে। এবং ভুট্টা চাষটা মূলত একটা আল তৈরি করে এবং ভ্যালি তৈরি করে এবং একটা নালা তৈরি করে, পরপর ভ্যালি নালা রিচ ফারো যেটা বলা হয় সেইভাবে তৈরি করে যদি জমি তৈরি করা যায় তাহলে আপনার ভুট্টা গাছের যে জলে জমে যাওয়ার সমস্যা থেকে যে মৃত্যু সেটার হাত থেকে বাজবে আর কি।
1: এবং সারিতেই বুনতে হবে,
0: সারিতে করে এটা ভুট্টা যদি আপনি ছিটিয়ে বোনেন তাহলে এক জায়গায় বেশি বীজ পড়ে গেলে সেটা আবার তুলে সেখানে আবার যেখানে ফাঁকা হয়ে গেছে সেখানে আবার বীজ বোনে, এটা অসমান গাছ হবে এবং ফলন ভালো আসবে না। তাহলে ভুট্টা গাছের মেন ব্যাপারই জমি তৈরি করার সময় হচ্ছে লাইনে বুনতে হবে এবং সেটা ভ্যালি করে উঁচু আল তৈরি করে সেই আলের মধ্যে দিয়ে বীজ পরপর লাগিয়ে যেতে হবে।
1: আর দূরত্ব কিরকম হওয়া দরকার?
0: হ্যাঁ, দূরত্ব এটা বিভিন্ন যে জাতগুলো বললাম সেই জাত অনুসারে দূরত্ব হয়। সাধারণত গাছ থেকে গাছের যে দূরত্ব সেই দূরত্ব 20 সেন্টিমিটার রাখতে হবে।
1: 20 সেন্টিমিটার?
0: হ্যাঁ। এবার ধরুন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব জাত অনুসারে পার্থক্য হয়, সেটা 45 সেন্টিমিটার থেকে 60 সেন্টিমিটার বা 75 সেন্টিমিটার হয়। আবার অনেক সময় যেখানে ভালো কৃষক আছেন তারা ট্রাক্টর চালিয়ে ওই ক্ষেতের ভেতর দিয়ে ট্রাক্টর চালিয়ে ওষুধ দেন বা অন্যান্য পরিচর্যা করেন, সেক্ষেত্রে কিন্তু 75 সেন্টিমিটার করে গ্যাপটা রাখতে হবে, এইভাবে করতে হবে। এবং আপনার দেখতে হবে যে প্রতি একরে আপনার 33,333 গাছ থাকতে হবে, এই সংখ্যায় যদি গাছ থাকে তাহলে আপনি
1: মানে প্রতি একরে 3 বিঘাতে 33,333
0: গাছ থাকতে হবে।
1: বাহ, এটা একটা দারুণ।
0: এইভাবে আপনার যদি করেন সেটা হচ্ছে আপনার ওই 20 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার গাছ থেকে গাছের আর 60 সেন্টিমিটার
1: সারি থেকে সারি দূরত্ব
0: 60।
1: খুব সুন্দর একটা পরিমাপ আপনি বললেন, যে সমস্ত কৃষক বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান বা যারা চাষ করছেন বা করবেন এবার থেকে আপনারা একটু সচেতন হবেন এবং এই বিষয়গুলি মাথায় রাখবেন। আচ্ছা, মোটামুটি তো একটা বোনার পদ্ধতিটা বললেন, এক্ষেত্রে এবারে সার প্রয়োগের ব্যাপারটা কী হবে?
0: যেহেতু ভুট্টা দেখুন ভুট্টা একটু বেশি সার টানে, জমিতে নাইট্রোজেন সার বেশি রয়েছে, জৈব সার বেশি রয়েছে, সেখানে ভুট্টাটা অটোমেটিক্যালি ভালো হয়। এবং এই সার প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে নাইট্রোজেন ফসফরাস পটাশ এই তিনটে সারই দিতে হবে, প্রতি একরে 19 কেজি নাইট্রোজেন মূল সার হিসাবে জমি তৈরি করার সময় দিতে হবে, 28 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 10 কেজি পটাশ সার দিতে হবে। আবার চাপান হিসাবে 45 দিনের মাথায় এবং যেগুলো নাবিজাত সেগুলো একটু পরে 75 দিনের মাথায় একটু চাপান সার নাইট্রোজেন মানে বিশেষ করে 19 কেজি আবার ইউরিয়া দিয়ে নাইট্রোজেন 19 কেজি নাইট্রোজেন দেবেন যেটা ইউরিয়ার মাধ্যমে দিতে হবে, আবার 9 কেজি পটাশ যেটা আপনার মিউরেটা পটাশ হিসাবে দিতে হবে। এই দিলে মোটামুটি সারের ঘাটতি পূরণ হবে। এছাড়াও কতগুলো জৈব সার, যেটা জৈব সারটা জমি তৈরি করার সময় দিয়ে নিতে হবে, জৈব সার
1: সেটা যখন প্রথমে জমিটা তৈরি করছে,
0: হ্যাঁ, 2 টন মিনিমাম জৈব সার প্রতি একরে দিলে ভালো হয়, এতটা তো কৃষক জোগাড় করতে পারেন না, কিন্তু যতটা আপনি জোগাড় করতে পারবেন জৈব সার আপনাকে প্রয়োগ করতে হবে। এবং তার সঙ্গে যদি জীবাণু সার কিছু দেন, যেমন অ্যাজোস্পাইরিলাম একটা খুব গুরুত্বপূর্ণ জীবাণু সার, সেই জীবাণু সার যদি জৈব সারের সঙ্গে মিশিয়ে আপনি প্রয়োগ করেন তাহলে গাছ প্রাকৃতিকভাবে কিছু নাইট্রোজেন খাবার পাবে। এছাড়া ট্রাইকোডার্মা ভিরিডি যদি দেন তাহলে গোড়া পচা যে রোগ, সেই গোড়া পচা রোগের হাত থেকে কিন্তু আপনার ভুট্টাটা বাঁচবে। কাজে এই জৈব সারের সঙ্গে এগুলো মিশিয়ে যদি প্রয়োগ করেন তাহলে উপকার পাবেন। এছাড়া তরল সার হিসাবে যেটু গাছ বড় হলে তখন ব্যবহার করতে পারেন এনপিকে 15-15 স্প্রে করতে পারেন, 2-5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি পায়।
1: আর অন্যান্য চাষের ক্ষেত্রে একটা অনুখাদ্যের কথা বলা হয়, এক্ষেত্রে অনুখাদ্যের গুরুত্বটা কত?
0: হ্যাঁ, অনুখাদ্য দেখুন আজকাল তো একই জমিতে অনেক ফসল উৎপাদন হচ্ছে, ফলে জমির যে স্বাভাবিক যে খাবার এবং অনুখাবার এগুলো একটা ঘাটতি থাকেই। সেই জন্য আপনাকে এই অনুখাবার বিশেষ করে জিঙ্ক এবং বোরন, মানে দস্তা এবং জিঙ্ক, এই দস্তা যেটা আর হচ্ছে বোরন বা সোহাগা, এইটা দিতে হবে। এই দুটো যদি প্রয়োগ করেন, জমি তৈরি করার সময় প্রয়োগ করা যায়, তাহলে আপনার এই ঘাটতিটা পূরণ হবে। যেমন জমি তৈরি করার সময় 10 কেজি জিঙ্ক সালফেট এবং 6 কেজি মতন সোহাগা যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার ঘাটতিটা পূরণ হবে। আর কিছু মানে অপ্রধান খাবার যেমন সালফার বা গন্ধক, এটাও দিতে হবে। সালফারটা আমি সিঙ্গেল সুপার ফসফেট দিলে ওখান থেকে আপনি সালফার পেয়ে যাবেন। আর ম্যাগনেশিয়াম একটা ঘাটতি দেখা যায় বর্তমানে, সেই ম্যাগনেশিয়াম সালফেট 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে বৃদ্ধির দশায় স্প্রে করতে হবে।
1: যখন সেটা কি কোনো দিন রয়েছে এরকম যে এতদিন পরে নাকি কোনো লক্ষণ দেখে? তখন
0: যদি আপনার গাছের লক্ষণ একটা পাতা হলুদ হয়ে যাবে, পাতার শিরাগুলো হলুদ হয়ে যাবে, পাতা কুঁকড়ে যাবে, গাছের বৃদ্ধি হবে না, গাছটা যখন হলদেটে ভাব হবে তখনই ভাবতে হবে আপনার সালফার ম্যাগনেশিয়াম এই ধরনের কিছু খাবারের ঘাটতি রয়েছে। কাজেই এখন যারা ভুট্টা চাষ করবেন সালফার বা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই অপ্রধান খাবারগুলো একটু ব্যবহার করলে ভালো উপকার পাবেন।
1: বেশ, আপনি তো শুরুর দিকেই বলেছেন, বারবার করে জোর দিয়েছেন যে সেচ ব্যবস্থাটা ভালো থাকতে হবে, নিকাশি ব্যবস্থা ভালো থাকতে হবে। সেই সঙ্গে আরেকটা যেটা দেখা যায় যে আগাছা ভুট্টা খেতে, এক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণে কোনো উপায় রয়েছে?
0: হ্যাঁ, আগাছা তো দুরকমভাবে আগাছা আমরা দেখি, একটা হচ্ছে আপনার চওড়া পাতা আর একটা হচ্ছে সরু ঘাস জাতীয় পাতা। তো দুটো আপনাকে দমন যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আগাছার সঙ্গে ভুট্টা গাছের যে একটা কম্পিটিশন হবে, যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তাতে গাছের বৃদ্ধিটা কমে যাবে। আপনি যদি বাণিজ্যিকভাবে ভুট্টা চাষ করেন তাহলে অ্যাট্রাজিন বলে একটা আগাছা নাশক আছে, সেটা স্প্রে করতে পারেন, সেটা জমিতে প্রয়োগ করতে পারেন। লাগানোর আগেই এটা আপনাকে দিয়ে রাখতে হবে, অথবা 2,4-D বলে একটা আছে, 2,4-D সোডিয়াম সালফ লবণ, এটাও আপনি দিতে পারেন যাতে আপনার ওই আগাছাগুলো নিয়ন্ত্রণে থাকে। তবে আমার মতামত যেটা, সেটা আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ওই হাতে করলে ভালো, যেহেতু আপনি লাইনে বলছেন নিরানি দিয়ে করলে,
1: যেহেতু জায়গাটা থাকছে খুব একটা ভেতরে ক্ষেতের মধ্যে প্রবেশ করা যাবে,
0: খুব একটা অসুবিধা হবে না। আর যারা অ্যাট্রাজিন দিতে চান তাদের 800 গ্রাম লাগবে প্রতি একরে।
1: আচ্ছা,
0: আর ওই 2,4-D সোডিয়াম লবণ যেটা বললাম সেটা 500 গ্রাম প্রতি একরে লাগবে, 200 লিটার জলে মিশিয়ে ভালো করে পাতায় স্প্রে করতে হবে।
1: বেশ,
0: হ্যাঁ, মানে চওড়া পাতাযুক্ত ইয়েতে।
1: আচ্ছা, আর অন্যান্য ক্ষেত্রে তো প্রতিটা চাষের ক্ষেত্রে একটা রোগ পোকার আক্রমণ দেখা দেয়, এক্ষেত্রে কী ধরনের রোগ পোকা হয় আর তার নিয়ন্ত্রণ কীভাবে করবেন?
0: হ্যাঁ, দেখুন ভুট্টা বিশেষ করে নর্থ বেঙ্গলে যেখানে ব্যাপকভাবে চাষ হচ্ছে বা এখনও আমাদের এখানে চাষ হচ্ছে, এখানে লেদা পোকা একটা বড় সমস্যা। এবং বর্তমানে যে পোকাটা হচ্ছে ভয়ঙ্কর আকার ধারণ করছে সেটা হচ্ছে আর্মি ফল ওয়ার্ম, মানে একটা লেদা জাতীয় পোকা, পাতা খেয়ে নিচ্ছে, কাণ্ড খেয়ে নিচ্ছে, এবং এরা একই সঙ্গে হাজার হাজার পোকা জমিতে আক্রমণ করে খুব তাড়াতাড়ি ফসলটা নষ্ট করে দেয়। এছাড়া ধরুন কাণ্ড ছিদ্রকারী পোকা আছে, কাটুই পোকা আছে, উই পোকা একটা বড় সমস্যা তৈরি করে ভুট্টা চাষে। তো এইগুলো নিয়ন্ত্রণের জন্য আপনাকে প্রথমেই আমি যেটা কৃষক বন্ধুদের বলবো, রাসায়নিকে না গিয়ে আপনারা নিম তেল যেটা 10,000 PPM এর আছে, 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে গাছে ভালো করে স্প্রে করবেন। স্প্রে বিকেলের দিকে করবেন, স্প্রে দুপুরে করবেন না, বিকেলের দিকে করবেন। স্প্রের সঙ্গে একটা আঠা জাতীয় কিছু দেবেন, বর্ষাকালে স্টিকার দেবেন। আর হচ্ছে অনুখাদ্য স্প্রের সঙ্গে কোনো মেশাবেন না, এবং বিঘে অবশ্যই 100 লিটার দ্রবণ ব্যবহার করবেন। তাহলে আপনার পোকা এবং রোগ যেখানে আছে সেখানে নিয়ন্ত্রণ হবে। আর আমি বলছিলাম যেটা, এছাড়া রোগের ক্ষেত্রে কিন্তু কতগুলো

0: রোগ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে পাতা ধসা একটা রোগ, মরচে রোগ একটা, তারপরে খোলা ধসা মানে খোলার মধ্যে পচে যায়, এই ধরনের ছত্রাকঘটিত রোগগুলো হলে প্রোপাকোনা জল এগুলো হচ্ছে 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, অথবা টেট্রাকোনা জল স্প্রে করতে পারেন, ডাইথেনেম 45 স্প্রে করতে পারেন, অথবা ভ্যালিডামাইসিন স্প্রে করতে পারেন। হ্যাঁ, খোলা ধসা হলে ভ্যালিডামাইসিন খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে 2.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে যেভাবে বলা হলো সেইভাবে স্প্রে করবে।
1: বেশ, মোটামুটি এবং আশা করছি আমাদের কৃষক বন্ধুরা পরপর স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করার চেষ্টা করলাম, রোগ পোকা থেকে শুরু করে একেবারে আপনার জমি পরীক্ষা থেকে শুরু করে আর রোগ পোকা পর্যন্ত। এবার জানতে চাইবো যে কৃষক বন্ধু যারা চাষ করলেন সেক্ষেত্রে তাদের ফলন কেমন হবে আর কখন কাটবেন?
0: হ্যাঁ, ফলনটা এবং ভুট্টা গাছ যখন বড় হয়ে যায়, যে সময়ের ভুট্টা চাষটা যে যত দিনের সেইভাবেই কাটার নিয়ম। তবে একটা চেনার উপায় আছে, যে ভুট্টার স্ত্রী স্তবক বা সিল্ক যেগুলো হয় একদম সিল্কের মতন যে সুতো সুতো ঝুলতে থাকে, ওগুলো যখন হলুদ হয়ে যায় তখনই এটা কাটার উপযুক্ত হয়। আর ফলনের ক্ষেত্রে যদি বলেন, তাহলে আমাদের রাজ্যে আমরা দেখেছি প্রতি বিঘেতে 10 থেকে 12 কুইন্টাল আমরা ফলন পেতে পারি,
1: 10 থেকে 12 কুইন্টাল
0: ফলন পেতে পারি, এবং যেটা বাজারে ভালোই দাম আছে। এবং ভুট্টার একটাই সুবিধে যে এটা আপনার কেটেই যে সঙ্গে সঙ্গে বাজারে বিক্রি করতে হবে তা নয়, কিছুদিন সংরক্ষণ করে ভালো করে শুকিয়ে যদি রাখা যায় এবং উপযুক্তভাবে ঘরের মধ্যে যদি ভালো করে ঝুলিয়ে আলো বাতাসযুক্ত জায়গায় রাখা যায়, তাহলে আমরা অনেক দিন ভুট্টাকে রাখতে পারি, বাজার যখন উঠবে তখন আমরা সেটাকে বিপণনে নিয়ে যেতে পারি।
1: এখন সত্যি বলতে যে ভুট্টার কিন্তু বাজারে বের হলে, বিশেষ করে এখন এই বিভিন্ন মলের দৌলতে ভুট্টার কিন্তু প্রচুর ডিমান্ড, আপনার সেই ছোটো থেকে শুরু করে আর একদম বড় ভুট্টা পর্যন্ত ভালোই ডিমান্ড রয়েছে এবং দামও যথেষ্ট। আপনার কাঁচা ভুট্টা হয়তো খুব একটা দাম না থাকলেও যখন ভুট্টাটাকে সেই পুড়িয়ে যিনি দোকানদার দিচ্ছেন, এক একটা প্রায় 10-15 টাকা করে বিক্রি হচ্ছে বাজারে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: এটা তো বেবি কর্ন পপকর্ন তো রয়েইছে।
0: হ্যাঁ, এখন আমরা কাঁচা ভুট্টা এবং বেবি কর্ন প্যাকেটে যে বিক্রি হচ্ছে, পপকর্ন, এগুলো তো পপকর্ন তো খুবই জনপ্রিয়
1: একদম। তাহলে আমাদের কৃষক বন্ধুরা আপনারা ভুট্টার গুণাগুণ, তার গুরুত্ব এবং কতটা কি হতে পারে, ভুট্টা চাষ করে আপনি কতটা লাভবান হতে পারেন, কিভাবে চাষ করলে লাভবান হবেন, সে ব্যাপারে বিস্তারিতভাবে জানালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের প্রাক্তন উপকৃষি অধিকর্তা সঞ্জয় ভট্টাচার্য। সঞ্জয়বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে ভুট্টা চাষ সম্পর্কে আমাদের কৃষক বন্ধুদের, আমাদের শ্রোতা বন্ধুদেরকেও বুঝিয়ে বলার জন্য। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ছত্রাক সংক্রমণ থেকে বিপদ, বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আশিস কুণ্ডু।
2: এবারের বর্ষা এসে গিয়েছে কিছুদিন আগেই, গ্রীষ্মের উত্তাপ কিছুটা হলেও কমেছে, শরীরে এবং মনে স্বস্তি নিঃসন্দেহে কিছুটা এসেছে, তবে তার সঙ্গে অসুখ বিসুখের সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। সাধারণত বর্ষায় বেশ কিছু অসুস্থতার প্রকোপ বাড়ে, যেমন সাধারণ জ্বর সর্দি কাশি, পেটের অসুখ, ম্যালেরিয়া ইত্যাদি। তবে আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু একটু অন্য ধরনের অসুস্থতা নিয়ে, যেটা নিয়ে আমরা সাধারণত ভাবি না এবং বেশ খানিকটা বাড়াবাড়ির পর্যায়ে না পৌঁছালে চিকিৎসা করাও হয়ে ওঠে না। এই অগোচরেই বেড়ে চলা অসুখ হল ছত্রাক সংক্রমণ, যেটা কি না ইংরেজি নাম ফাঙ্গাল ইনফেকশন হিসেবে অনেকেই জানেন। সাধারণত ছত্রাক বলতে আমরা ঠিক কী বুঝি? সহজ উদাহরণ হল ব্যাঙের ছাতা, যেটা সবাই চেনে এবং এটাও জানে ব্যাঙের সঙ্গে বিশেষ সম্পর্ক নেই। এই সব ছত্রাক সাধারণত স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ভিজে কাঠ, মাটি কিংবা আবর্জনার মধ্যে হয়ে থাকে। আর কিছু কিছু ছত্রাক আবার খাওয়ার উপযুক্ত, যেগুলো পুষ্টিকর এবং যথেষ্ট জনপ্রিয়ও বটে। সে যাই হোক, সেটা আমাদের

0: আজকের কথা বলার বিষয় নয়, বরং চিন্তা অন্য দিকটা নিয়ে, তা হলো এই ছত্রাকজনিত সংক্রমণের অসুস্থতা। বলে রাখা ভালো, যেসব ছত্রাক মানুষের শরীরকে আক্রমণ করে সেগুলো খালি চোখে কিন্তু দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদের উপস্থিতি প্রমাণ করা যায়। সাধারণত বর্ষাকালেই সব রকমের ছত্রাকজনিত অসুখের প্রকোপ বাড়তে দেখা যায়, কারণ স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়া এবং রোদের অভাব এদের বৃদ্ধির কারণ। আর প্রকৃতি থেকেই এগুলি আমাদের শরীরে প্রবেশ করে এবং এই আবহাওয়ার সুযোগটা তারা নেয়। কি করে বোঝা যাবে এই সংক্রমণ, সেটা বুঝতে গেলে আগে জানতে হবে কোথায় কোথায় ছত্রাক বাসা বাঁধে। সবচেয়ে সংক্রমণ প্রবণ অংশ হল চামড়া, এবং ছত্রাককে এই জন্য চর্মরোগও অনেক সময় বলা হয়। তবে শরীরের অন্যত্রও যে ছত্রাকের আক্রমণ ঘটে না এমন কিন্তু নয়, এবং তা যদি ঘটে সেটা প্রাণঘাতীও হতে পারে, যেমন ফুসফুস, খাদ্যনালী ইত্যাদি। চামড়ায় সাধারণত আঙুলের ফাঁকে, পেটে, পিঠে, কুঁচকিতে, নখে, চোখে, কানের ভিতরে, এমনকি মাথার চামড়াতেও, তাছাড়া চুলেও সংক্রমণ হয়। লক্ষণ হিসেবে প্রথমেই আসে চুলকানি, জ্বালা করা, চামড়া উঠে যাওয়া, চামড়ার রং বদলে যাওয়া, এবং সঙ্গে অন্য জীবাণুর সংক্রমণ থাকলে যন্ত্রণা এবং পুঁজ তৈরি হওয়াও ঘটতে পারে। হাত এবং পায়ের আঙুলের ফাঁকে ফেটে গিয়ে রক্ত বেরোনো এবং ঘা হয়ে যাওয়াও ঘটতে পারে। কুঁচকি পেট, পিঠ, বাহুসন্ধিতে গোল গোল হয়ে ফুলে ওঠা এবং অস্বস্তিকর চুলকানি অত্যন্ত নিয়মিত কারণ। এসব জায়গায় জল, সাবান বা অন্য কিছু লাগলে পরের দিকে জ্বালাও করতে পারে। চোখে সংক্রমণ হলে জ্বালা করা, জল পড়া, কানে চুলকানো এবং ব্যথাও হতে পারে। সারা গায়ে ছুলি, মাথার চুলে খুশকি, এগুলোও কিন্তু ছত্রাক বা ফাঙ্গাস আক্রমণেই হয়। এবারে আসা যাক নখের কথায়। এইখানেই বিপদের আশঙ্কা সবচেয়ে বেশি, কেননা সাধারণ মানুষ বুঝতেই পারেন না নখে কিছু সংক্রমণ হয়েছে। নখ প্রথমে মোটা হতে শুরু করে, আকারটা বদলে যায়, বেঁকে যায়, ভেঙেও যেতে পারে এবং অনেক সময় কালো হয়ে যায়। পরে অন্য জীবাণুর সংক্রমণে ব্যথা শুরু হয়, পুঁজ তৈরি হয়, নখ উঠে যায়, এবং যদি সংক্রমণের চিকিৎসা ঠিকঠাক যথাসময়ে শুরু না করা যায় বা ডায়াবেটিস থাকে, তবে পচনের ফলে নখ বাদ যায়, আঙুলও অস্ত্রোপচার করে বাদ দিতে হতে পারে। এই অসুখ থেকে, চামড়ায় ছত্রাকের সংক্রমণ থেকে ঠিক কীভাবে সাবধান হবেন? চামড়া বা নখের চেহারায় কোনো বদল ঘটলে, রং পরিবর্তন হলে, চুলকানো বা অন্য কোনো উপসর্গ শুরু হলে তখনই সাবধান হতে হবে, বিশেষত যদি ডায়াবেটিস থাকে। খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর পরামর্শ কিন্তু এক্ষেত্রে নেওয়া দরকার। ছুলি, খুশকি, মেয়েদের ক্ষেত্রে সাদা স্রাব, একজিমা শ্রেণীর চামড়ার অসুখে ছত্রাক সংক্রমণ সাধারণত হয়ে থাকে। সব ঋতুতেই শরীর পরিষ্কার রাখতে হবে, বিশেষ করে বর্ষায় ঘাম এবং শরীরের ময়লা সাবান ব্যবহারে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। ছত্রাক সংক্রমণ যার হয়েছে তার থেকে তা ছড়ানো বন্ধ করতে তার ব্যবহার করা জিনিস ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। পরিষ্কার রাখুন শরীরকে, সকলকে বোঝান, ছত্রাক সংক্রমণের এই সাংঘাতিক বিপদটা সকলেই এড়িয়ে চলুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ছত্রাক সংক্রমণ থেকে বিপদ, বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আশিস কুণ্ডু।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এই মুহূর্তে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি কী কী অনুষ্ঠান আছে সে সম্পর্কে একটি বলে দিই। দ্বিতীয় অধিবেশনে 7টায় শুনবেন না।

0: নাটক অগ্নি, রচনা বনফুল, বেতার নাট্যরূপ এবং প্রযোজনায় সমীর ঘোষ। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান শুনবেন, 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসরে স্নায়ুর অবক্ষয় বিষয়ে অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করবেন ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি এবং দাতরা শিল্পী মিতালি সেনগুপ্ত, তবলায় সুব্রত গুপ্ত, হারমোনিয়ামে প্রদীপ পালিত। 10:45 উপমহাদেশের খবর, 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় রাত 12:00। শুনলেন মৈত্রীর আজকের বাকি যেটুকু সময় আছে তার অনুষ্ঠান পরিচিতি।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11:00।

0: এখন শুনবেন বনফুলের লেখা অগ্নি।
1: যাচ্ছি তোমার কাছে যাব, আমি তোমার ডাক শুনতে পেয়েছি, যাচ্ছি আমি। তোমরা আমায় আটকে রেখেছো, রাখো, কিন্তু কতদিন এই কারাগারে আবদ্ধ রাখবে আমায়? আমি যাব, নিশ্চিত যাব তোমার কাছে। তোমার কাছেই রয়েছে মুক্তির ঠিকানা, স্বাধীনতার অঙ্গলীন ঠাঁই। অপরাধ তড়িৎ যেমন পরা তড়িতের দিকে ছোটে, তেমনি তুমি, আমি ছুটছি তোমার কাছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি।

আজকের নাটক অগ্নি, কাহিনী বনফুল, বেতার রূপ ও প্রযোজনা

0: অমির ঘোষ, নাটক অগ্নি।
1: নিন একটা পান খান অংশুমান বাবু।
2: ধন্যবাদ ইন্সপেক্টর, আমি তো আপনাকে বলেছি পান খাই না।
1: আপনার হাতে ওটা কিসের বই?
2: বিপ্লবের ইতিহাস নয়, তবে এই বইটা ইতিহাসের, ইলেকট্রিসিটির ইতিহাস।
1: পড়াশোনা করছেন? তা করুন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু অংশুমান বাবু, আপনি গোড়া থেকেই একটা ভুল করছেন। আপনি ধরে নিয়েছেন যে আমরা আপনার শত্রুপক্ষ। গভর্নমেন্ট আপনার শত্রু হতে পারে, আপনারা নিজেরাই শত্রুতা করছেন তার সঙ্গে। কিন্তু আমরা যারাই বাঙালি কর্মচারী, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আপনার শত্রু নই, অন্তত আমি তো নই। আমি যথাসাধ্য চেষ্টা করি যাতে আপনাদের সুবিধা হয়।
2: ধন্যবাদ।
1: আপনার সঙ্গে আর কে কে ছিল এই খবরটুকু পেলেই আপনাকে ছেড়ে দেব আমরা। আপনি যে নির্দোষ সে খবর আমরা পেয়েছি, কিন্তু ডেপুটি বাবুর খুনিকে তো ধরতে হবে। আপনি সে বিষয়ে একটু সাহায্য করুন, শুধু সেই জন্যই আপনাকে আটকে রাখা। নাম কটা বলে দিন, ব্যাস।
2: আমি তো আপনাকে বারবার বলেছি আমি কিছু জানি না।
1: দেখুন, ওসব কথা বলে ভোলাতে পারবেন না আমাদের। আপনি যে জানেন তা আমরা জানি,
2: আমার কিছু বলার নেই।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ চলি, আবার আসব।
2: অন্তরা, অন্তরা, তোমাকে আমি বাঁধতে চেয়েছিলাম। তোমার মধ্যে বিদ্যুতের মতো কি একটা যাই যাই ভাব সবসময় কাজ করে চলছিল। তবে তুমি কি বিদ্যুৎ, আলো, শক্তি? বিদ্যুৎ, বিদ্যুৎ সে তো কেবলই যেতে চায়, সুযোগ পেলেই চলে যায়। মানুষ তাকে আটকাতে চাইল। কাঁচ বিদ্যুৎ পরিবাহী নয়, কাঁচের কারাগারে বন্দি করলে পালাতে পারে না সে। তাই নিডেন জার তৈরি করে তাকে বন্দি করা হলো। ওখানে কথা বলছেন না কেন? আপনি কে?
3: আমি গ্যালভেনি। তুমি কষ্ট পাচ্ছ তাই তোমায় সান্ত্বনা দিতে এসেছি। ভালোবেসেছ তার জন্য লজ্জা কি? ভালোবাসাই মনুষ্যত্বের লক্ষণ। আমি ভালোবেসেছিলাম বলেই না অত বড় আবিষ্কারটা করে ফেলতে পারলাম। স্ত্রীর জন্য নিজের হাতে যদি ব্যাঙের ঝোল রাঁধতে না যেতাম তাহলে এত কিছুই হতো না।
4: ঠিক বলেছ, বিয়ে না করলে আমিও হয়তো বৈজ্ঞানিক হতাম না। মাদমোয়াজেল জুলিকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলেই তো উপার্জনের চেষ্টায় বৈজ্ঞানিক হতে হলো। তা না হলে হয়তো ল্যাটিন কবিতা নিয়েই মেতে থাকতাম সারা জীবন।
2: আপনি?
4: আমি আলপিওর। আমাদের জীবন চরিত্র নিয়ে তন্ময় হয়ে আলোচনা করছো তুমি, তাই এত সাড়া পড়ে গেছে আমাদের মধ্যে। ভয় পেও না, ভয় পাওয়ার ছেলে অবশ্য তুমি নও। যা কাণ্ড করেছো, স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষকে কত নির্ভয় করে জানি আমি। ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্যে আমি মানুষ হয়েছি।
2: হ্যাঁ আচ্ছা, বলতে পারেন আমি কি সত্যের পথে চলেছি?
4: সত্যের নানা মূর্তি, কোনটা ঠিক তা কি করে বলবো আমি? আসল কথা কি জানো, যেটাকে সত্য বলে মনে হচ্ছে সেইটাকে প্রাণপণে আঁকড়ে থাকো যতক্ষণ না সেটা মিথ্যায় রূপান্তরিত হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি বিশ্রাম করো, আমরা যাই।
2: একই একই সব মিলিয়ে যাচ্ছে। মিলিয়ে যাচ্ছে কেন? কোথায় গেলেন আপনারা?
5: গালভানি, আলপিয়ার, শুনুন, শুনে যান।
2: বাবা, তোমার চোখে জল কেন?
6: না রে, আমার জন্য ভাবিস না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। কিন্তু তোর মা, তাকে নিয়ে হয়েছে মুশকিল, একদম ভেঙে পড়েছে।
2: ভেঙে পড়লে তো চলবে না বাবা, আর কিছুদিন বুঝিয়ে রাখো মাকে।

0: ফিরে গিয়ে তো সবকিছু গুছিয়ে দিতে হবে। কত প্ল্যান রয়ে গেছে।
1: তুই যে রিসার্চ করবি, বিদেশে যাবি বলেছিলি খোকা, একজন নাম করা বৈজ্ঞানিক হয়ে আমাদের মুখ উজ্জ্বল করবি, এই আশাতেই তো আমরা বেঁচেছিলাম। তোকে নিয়ে তোর মার এত গর্ব।
0: মার গর্ব তো ক্ষুণ্ণ হয়নি বাবা, আমি তো এমন কিছু করিনি।
1: তুই রাগ করিস নি খোকা, তোর মার মন বড় নরম জানিসই তো। আজ পর্যন্ত আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি, এ আমাকে অভিশাপ দিলে ঈশ্বর।
0: অত উতলা হয় না বাবা, উতলা হয় না। তোমার আদর্শ তো ছেলেবেলা থেকে আমায় এগিয়ে যাবার পথ দেখিয়েছে, তুমি কাঁদছো কেন?
1: না না রে, সময় হয়ে এলো, আমি যাই খোকা, সাবধানে থাকিস। আমি বড় লাটের কাছে তোর হয়ে আবেদন করছি, সাবধানে থাকিস বাবা, সাবধানে।

0: এই যে ইয়াং ম্যান ঘুমিয়ে পড়লে?
1: কে কে ডাকছে আমায়?
0: সবে তো 10টা বাজলো, এরই মধ্যে ঘুমিয়ে পড়লে চলবে কেন?
1: আপনি কি আরুকা?
0: আমি কে, তার কি দরকার? যা বলছি শোনো, আনন্দেই হচ্ছে আসল জিনিস, ওইটে না থাকলে তলিয়ে যাবে। তুমি ওই যে একটা কি থিওরি খাড়া করে মন গুমড়ে বসে আছো যে অন্তরার জন্যেই এত কাণ্ড করেছ, ওটা একদম বাজে কথা। অন্তরা হয়তো তোমাকে প্রেরণা জুগিয়েছে, আমি যেমন সোলজার হতে চাইছিলাম, কিন্তু দেশই তোমার।
2: তুমি বড্ড বেশি বকবক করছো, ঘুমোতে দাও না বেচারিকে একটু।
0: চিনতে পারলে অংশুমান? ইনি স্টারজন। এরই বাপ কেবল মাছ ধরে আর পাখি শিকার করে বেড়াতেন, কাউ চুরি করে। উনিও আর্মিতে ঢুকে 20 বছর কামান দেখেছিলেন, কিন্তু কিচ্ছু হয়। হলো একদিন বিরাট এক ঝড় উঠে, বজ্রের গর্জন শুনে আর বিদ্যুতের ঝলকানি দেখে কাক লেগে গেল ভদ্রলোকের। শুরু হলো পড়াশোনা, প্রথমে গ্রিক, ল্যাটিন, অঙ্ক, তারপর ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, শেষ পর্যন্ত এই স্টারজন ইলেকট্রোম্যাগনেট তৈরি করলেন।
2: না না, আমি মানে তুমি বড্ড বকছ, এসো চলে যাই, ও ঘুমুক এখন।
0: ওই কোনো স্বভাবের জন্যই তুমি মরেছ, তোমার কীর্তিটা লোকে জানতে পারলে না পর্যন্ত ভালো করে, তুমি কিছুই পেলে না।
2: পেয়েছি তো একটা রুপোর মেডেল, ইলেকট্রোম্যাগনেট তৈরি করে বিক্রিও করেছে অনেকগুলো, লেকচারার হয়েছিলাম, সুপারিনটেন্ডেন্ট হয়েছিলাম, আবার কি চাই?
1: আচ্ছা একটা কথা কি আপনাদের কখন মনে হয়নি, নেগেটিভ ইলেকট্রিসিটি পজিটিভের দিকে যায় কেন?
0: যায় কেন? যায় বলেই যায়, যাওয়াই নিয়ম।
2: না না আরো ব্যাপারটা সত্যি,
0: তুমি ঠিকই ধরেছ স্টারজন, ওর ঘুমানো দরকার।
1: এ কেমন হলো, এরা আসছে যাচ্ছে, এসব বিজ্ঞানীরা যারা অপরিমিত শক্তিধর বিদ্যুৎকে কাজে লাগিয়েছেন সভ্যতার এগিয়ে চলার পথে। ক্লান্তিতে চোখ বুজে আসছে। কে কে ওখানে, কে দাঁড়িয়ে রয়েছেন? ও ও বুঝেছি, আপনারা হেনরি আর ফ্যারাডে।
0: আমরা দুজনেই প্রমাণ করেছি ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম দুই এক, একই জিনিসের এপিট ওপিট। বিদ্যুৎ প্রবাহ লোহার তারকে যেমন চুম্বকে পরিণত করে, চুম্বক ও লোহার তারকে তেমনি বিদ্যুতায়িত করতে পারে। শুধু তাই নয়, আমরা বুঝতে পেরেছি একই শক্তির বিভিন্ন রূপ, বিদ্যুৎ, চুম্বক, আলো, একই শক্তি বিভিন্ন লীলা। ক্লোরিন গ্যাস যখন লিকুইড হলো তখনও তাই দেখলাম, তোমার প্রেমও তাই। অন্তরা দেশ যাকেই ভালোবাসো জিনিসটা এক, এটাও এনার্জির আর একটা রূপ কোথায়।
1: আচ্ছা এনার্জি তো গতি সঞ্চয় করে।
0: হ্যাঁ গতি, সবচেয়ে বড় কথা হচ্ছে গতি, দ্রুত গতি, নিরবচ্ছিন্ন আবর্তন। চুম্বকের ক্ষেত্রে দ্রুত বেগে আবর্তিত হলে সামান্য ধাতুখণ্ড বিদ্যুৎ তরঙ্গ পড়বে, দ্রুতগামী বিদ্যুৎ তরঙ্গে সমীপবর্তী হলে সামান্য লৌহখণ্ড পরিণত হবে চুম্বকে। এই যে দেখছো আমাকে, এই সামান্য কামারের ছেলে মাইকেল ফ্যারাডেও জীবনের ঘূর্ণাবর্তে দ্রুত বেগে আবর্তিত হতে হতে চুম্বক হয়ে উঠেছিল।
1: মিস্টার হেনরি, আপনি কি কিছু বলবেন?
3: আমি আর কি বলবো।
1: জোসেফ হেনরি, আপনাকে কিছু বলার নেই।
3: ফ্যারাডে যা বললেন তা ঠিক, গতি আসল। চুম্বকের আবহাওয়ায় অবিরাম বিঘূর্ণিত না হলে বিদ্যুৎ প্রবাহ পইত না, আর তা না বইলে গড়ে উঠত না বর্তমান জগৎ। সবই ঠিক, কিন্তু এটাও মনে রাখা দরকার, শুধু গতি নয়, গতি পথেরও বিশেষ মূল্য আছে একটা। একই বৈদ্যুতিক শক্তি সোজা তারে যতটা স্পার্ক দেয়, তার চেয়ে ঢের বেশি দেয় তারটা কয়েল করে নিলে। তোমাদের পরাধীনতার মোচড় তেমন জোরালো হয়নি বোধ হয়, তাই জোরে স্পার্ক দিতে পারছো না?
1: জোরালো হয়নি, এসে আর কি হবে?
3: তাহলে বোধ হয় লিক করছে কোনো জায়গা থেকে, লিক করলে জোর কমে যায়। স্টারজনের এক্সপেরিমেন্টে গোলমাল ছিল, স্টারজনের তারগুলো ইনসুলেটেড ছিল না। আমি পাড়ার মেয়েদের খোশামত করে প্রত্যেক তারের গায়ে সিল্কের ওয়ার পরিয়ে দিয়েছিলাম, আমার ম্যাগনেট তাই জোরালো হয়েছিল।
0: তোমরা শক্তিকে সংহত করতে পারছো না বোধহয়, তাই অনেক শক্তি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, অন্তরাকে ভালোবেসেছি বলে দেশের প্রতি আমার এখন নিষ্ঠাটা কি কমে যেতে পারে?
0: তা কখনো যায় নাকি? হেই, আমারই বেলায় দেখো না, আমি তো জীবনে একনিষ্ঠ হতে পারিনি। ছেলেবেলায় একনিষ্ঠ কবি ছিলাম, থিয়েটার করা আমার বাতিক ছিল, কিন্তু কাব্য নাটক সাহিত্য ভালো লাগতো বলে বৈজ্ঞানিক হতে আমার আটকায়নি। বস্তুত বড় বৈজ্ঞানিক আর বড় কবিতে বোধ হয় কোনো তফাতই নেই। অন্তরার প্রতি তোমার প্রেম দেশপ্রেমকে ম্লান করবে কেন? বেশি তার জড়ালে ইলেকট্রোম্যাগনেটের শক্তি যদি বাড়ে, দেশে বেশি লোককে ভালোবাসলে দেশপ্রেমী বা বাড়বে না কেন? দেশ মানে দেশের মাটি নয়, দেশের মানুষ। রাত হয়ে গেছে, ঘুমো তুমি।

0: আপনাকে বাঁচাতে পারলাম না মশাই। আপনি চুপ করে আছেন, কিন্তু আর তো কেউ চুপ করে নেই, সবাই আপনার নাম বলছে। আসল কথাটা বলে ফেলুন দেখি, আমার কথাটা শুনুন, যা জানেন বলে ফেলুন, সব বলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ, কারণ ঢেকে তো আর রাখতে পারবেন না, আপনার বন্ধুরাই সব বলে দেবে, দিচ্ছেও।
1: আমি তো বারবার আপনাকে বলেছি কিছু জানি না,
0: কেন ঝামেলা পাড়াচ্ছেন, বলে ফেলুন না, বলে ফেলুন হিট অফ দি মোমেন্টে খুব করে ফেলেছিলাম, মাথা ঠিক ছিল না, আমরা সব সামলে সামলে নেব, ছাড়া পেয়ে যাবেন। সদ বুদ্ধিটা নিন মশাই, সদ বুদ্ধিটা দয়া করে নিন, অকপটে বলে ফেলুন, কেন কচলাচ্ছেন মিছিমিছি?
1: না না না না না, আমি কিছু জানি না।
0: আচ্ছা মিছিমিছি কত লোককে কষ্ট দিচ্ছেন বলুন তো, আপনার বুড়ো বাবাকে পর্যন্ত ধরে নিয়ে গেছে জানেন, মারধর নাকি করছে?
1: বাবাকে? বাবাকে ধরবার মানে?
0: মানে মানে আপনি, আর আপনি এর প্রতিকার করতে পারেন, সত্যি কথাটা বলতে দোষ কি?
1: কি আশ্চর্য, আমি তো বলেছি আপনাকে আমি কিছু জানি না।
0: সামনাতে লোক তো মশাই, আপনি ডেঞ্জারাস, নিজেই কষ্ট পাবেন। আচ্ছা এখন উঠি তবে।
1: বাবাকে বাবাকে মারধর করছে, ওই ওই নিরীহ বৃদ্ধকে মারতে হাত উঠছে কার? আমাদেরই দেশের লোকের না, ঘরে ঘরে বিশ্বাসঘাতক, কাউকে বিশ্বাস নেই, না না কাউকে না, কিন্তু কিন্তু সত্যি কি কোনো উপায় নেই? আছে, নিশ্চয়ই আছে,

0: আমার নাম লিন্ডসে। তুমি ইলেকট্রিসিটি নিয়ে পড়াশোনা করছো, তাই তোমায় দেখতে এলাম।
1: আপনি কি কিছু বলবেন?
0: ছেলেবেলায় কিছু কষ্ট করতে হয়েছে আমাকে, ছুটিতে কাজ করে, টিউশনি করে, শেষকালে 22 বছর বয়সে ম্যাট্রিকুলেশন পাশ করেছি, আর্ট কোর্সে ঢুকলাম, শেষে থিওলজি, তারপর বিজ্ঞান।
1: তারপর
0: তো আমি একদিন দ্বিধাগ্রস্ত হয়েছিলাম, দ্বিধা নয়,

0: হৃদয় বলতে পারো। ইলেকট্রিসিটি নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম এর তিনটে সম্ভাবনা আছে। প্রথম, এর শক্তি দিয়ে নানা রকম কাজ করানো সম্ভব। এ চাকা ঘোরাতে পারে, ভারী জিনিস তুলতে পারে। দ্বিতীয়, সংবাদ বহন করতে পারে। তৃতীয়, আলো দিতে পারে। আমি কোনটা নিয়ে গবেষণা শুরু করব তা ঠিক করতে পারিনি প্রথমে। শেষে আলোই আমাকে টেনে নিল। যে আলো ঝড়ে কাঁপবে না, হাওয়ায় নিভবে না, তারই সন্ধান করতে চাইলাম সকলের আগে। কেন আমার এই ইচ্ছে হয়েছিল জানি না। আলোক প্রবণতা বোধহয় মানব মনের আদিমতম এবং আধুনিকতম বৈশিষ্ট্য।
1: আলো, আলোর তৃষ্ণা, আলো, আলো মানে তো বিদ্রোহ।
0: তুমি ঠিকই বলেছ, আলো মানে বিদ্রোহ। আর মানুষই সে বিদ্রোহ করে। মানুষ বিদ্রোহী জীব, সে সবকিছু উল্টাতে চায় এবং উল্টাতে পারে।
2: অন্তরামা, আমি তোমার কাছে একটু ভিক্ষে চাইতে এসেছি। আমি খোকার প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে।
3: অংশুর প্রাণ ভিক্ষা? আমি কি করতে পারি মাস্টারমশাই?
2: তোমার স্বামীকে একটু বুঝিয়ে বলো মা, তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী। তিনি সরকারকে বুঝিয়ে বললে খোকা কি আমার বাঁচবে না?
3: অংশুকে বাঁচাতে আমরা সকলেই চাই, কিন্তু কিন্তু অংশুকে আমরা কেমন করে বাঁচাবো মাস্টারমশাই?
2: খোকার মা একেবারে ভেঙে পড়েছে, কেঁদে কেটে অন্নজাল ত্যাগ করেছে। আমি যখন কি করি? তুমি মা, তুমি মা একটু তোমার স্বামীকে বুঝিয়ে বলো যাতে তিনি গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করতে পারেন। সিআইটি ইন্সপেক্টর রোড জেলে গিয়ে খোকাকে জেরা করছে, আমাকেও জেরা করেছে, থানায় ধরে নিয়ে গিয়ে আমার মারধরও করেছে।
3: যে হাত আপনার মতো নিরীহ বৃদ্ধের গায়ে হাত তুলতে পারে তাকে আপনি আর বিশ্বাস করবেন কি করে? কিন্তু কিন্তু আমার স্বামী তো এদেরই হাতের পুতুল।
2: কিন্তু মা, আমি যে অনেক আশা করে তোমার কাছে এসেছি, তোমাকে কিছু একটা করতেই হবে। এই বুড়োর মুখ চেয়ে তুমি একটু চেষ্টা করো মা। আমি জানি তুমি চেষ্টা করলে অংশ নিশ্চয় ছাড়া পেয়ে যাবে।
3: আপনি বিশ্বাস করুন, আমার কিছু করার থাকলে নিশ্চয়ই করব, সেজন্য আপনাকে বিশেষ করে বলতে হবে না।
2: ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। তুমি দেখো মা, একটু দেখো কি পরীক্ষায় ফেললে ভগবান। আমি তো জীবনে কারুর সঙ্গে কোনো শত্রুতা করিনি। আচ্ছা চলি মা, এই ভুলোর কথা ভুলো না যেন মা, ভুলো।
0: আরে রোকো রোকো রোকো রোকো, এই যে মিসেস সেন, কোথায় চলেছেন? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম, চলেছেন কোথায়?
3: এই জন্যই কলকাতায় যাব।
0: ও, আমিও যাচ্ছি কলকাতা। ট্রেনের এখনো দেরি আছে, প্রায় আধ ঘন্টাটা হবে। স্টেশনে যাবার আগে আপনার সঙ্গে দেখাটা সেরে যাব ভেবেছিলাম। আপনিও কলকাতা যাচ্ছেন, ভালোই হলো। আসুন তাহলে, উঠুন গাড়িতে, স্টেশনে যাওয়া যাক।
3: আমার সঙ্গে আপনার কি দরকার?
0: রাদার ইন্টারেস্টিং, ধীরে সুস্থে বলবো এখন। সঙ্গেই তো যাচ্ছেন, উঠুন। আপনার জিনিসপত্র কই?
3: এই ব্যাগটা ছাড়া আর কিছু নেই।
0: ও, আসুন। মিস্টার সেন জয়েন করেছেন সদরে?
3: হ্যাঁ।
0: আপনি যাচ্ছেন কবে?
3: আমার একটু দরকার আছে, সেটা সেরে তারপর যাব।
0: আই সি। চন্দ্রটা দেখছি একেবারেই খালি, কপাটটাও দেখছি বন্ধ হয় না। ঠিক আছে, এটা খোলাই থাক, আপনার আপত্তি নেই তো মিস্টার সেন?
3: না।
0: একটা কথা জানতে চাই আপনার কাছে, আই হোপ ইউ উইল স্পিক দ্য ট্রুথ। অংশুমান বাবুকে আপনি কি কোনো সাহায্য করেছিলেন?
3: ইন্সপেক্টর চক্রবর্তী,

0: আপনি ভুলে
1: গেছেন? না না, আমি ভুলিনি যে আপনি আমার বস নিহার সেনের স্ত্রী মিসেস অন্তরা সেন। ছেলে মানুষ করবেন, অংশমান আপনার ছেলেবেলার বন্ধু, আর আমাদের কাছে খবর আছে তাকে আপনি সাহায্য করেছেন, আর আপনার সাহায্যেই সে এতক্ষণ এগিয়ে গিয়েছে।
0: সাহায্য? কিরকম সাহায্য?
1: আর্থিক,
0: আর্থিক সাহায্য? তাই আমি তো কিছু ভেবে উঠতে পারছি না।
1: আমরা কিন্তু একটা বাড়ি সার্চ করে এক সেট জড়োয়া গয়না পেয়েছি, তার প্রত্যেকটাতে নাম খোদাই করা আছে, অন্তরা সেন।
0: আমি ছাড়া পৃথিবীতে অন্য অন্তরা সেন থাকাও তো সম্ভব?
1: নিশ্চয় নিশ্চয়, খুবই সম্ভব, খুবই সম্ভব। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু যে দোকান গয়নাগুলো বিক্রি করেছে গয়নার গায়ে দোকানের নামও ছিল। সেখানে খোঁজখবর নিয়ে দেখলাম যে এক আপনি ছাড়া অন্য কোনো অন্তরা সেনকে গয়না তারা বিক্রি করেনি।
0: আমার সে গয়নার তো চুরি হয়ে গেছে।
1: কবে?
0: ঠিক নেই।
1: পুলিশে খবর দিয়েছিলেন?
0: না।
1: কেন দেননি?
0: পুলিশের উপর আস্থা নেই দেবে।
1: আপনার স্বামী এই চুরির কথা জানতেন?
0: তিনি রাগারাগি করবেন এই ভয়ে তাকে জানেন।
1: কিন্তু আপনার বান্ধবী মীনা দত্তকে যে দীর্ঘ চিঠিটি আপনি লিখেছিলেন তাতে এসব কথা লিখেন? সেই চিঠিটা আমি দেখেছি, তাতে অনেক প্রাইভেট কথা ছিল আপনার। আই এম সরি মিসেস সেন, আপনাকে অ্যারেস্ট করতে হবে কর্তব্যের খাতিরে। বিলিভ মি, আই হোপ মিস্টার সেন উইল অ্যাপ্রিশিয়েট মাই লাভ ফর ডিউটি।
0: Come on!

0: অর্ডার
1: অর্ডার
2: আপনি বলছেন নিজের চোখে দেখেছেন, ভালো করে ভেবে বলুন।
1: হ্যাঁ, নিজের চোখে দেখেছি, হুজুর নিজের চোখে দেখেছি। ওই অংশু মাস্টার ডেপুটি সাহেবের গায়ে কেরাসিন ঢেলে আগুন লাগিয়ে দিল। উফ, কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর!
0: আমাকে ওরা দেখেছে, দেখেছে সবাই, নিজের চোখে দেখেছে। যাচ্ছি, আমি যাচ্ছি, আমি তোমারই কাছে যাচ্ছি। শক্তি আর আলোর পথ পেয়ে আমি যাচ্ছি ক্ষুদিরাম কানাইলালের দলের কাছে। বিজ্ঞানের আলোকিত পথে আমি মিলিত হব তোমাদের সঙ্গে।
1: অংশুমান বাবু, আপনি কি খুব টায়ার্ড?
0: কে? ও, জেলার বাবু, কি খবর বলুন।
1: দেখুন অংশুমান বাবু, আমি অনেক জেল ঘুরলাম, একের পর এক ব্রাইট ইয়ং মেনদের দেখছি। তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করছে। খুব খারাপ লাগে ভাবতে, ইংরেজ ছাড়াতে গিয়ে এভাবে এক একটা অঙ্কুর ছুটে যাচ্ছে। আপনার শেষ ইচ্ছা যদি কিছু থাকে বলুন, তা আমরা যথাসাধ্য পূরণ করতে চেষ্টা করব। মানে যদি কারোর সঙ্গে দেখা দেখা করতে চান, মা কিংবা বাবা।
0: কি হবে তাদের সঙ্গে দেখা করে? তারা তো খালি কাঁদবেন। অজানা পথে অশ্রুর পাথে নিয়ে কি করবো আমি জেলার বাবু?
1: তবু যদি দেখা করেন চেষ্টা করতে পারি।
0: জেলার বাবু, একজনের দেখা পেলে আমি সুখী হতাম, কিন্তু কিন্তু তা কি সম্ভব হবে এখন?
1: বলুন বলুন, কার সঙ্গে দেখা করবেন বলুন, আমরা চেষ্টা করতে পারি।
0: জেলার বাবু, ডেপুটি ম্যাজিস্ট্রেট নেহার সেনের স্ত্রী অন্তরা দেবীর সঙ্গে।
1: অন্তরা? অন্তরা?
0: অন্তরা,
1: তিনিও তো আপনার সঙ্গেই যাচ্ছেন।
0: আমার সঙ্গে যাচ্ছেন মানে?
1: কাল তারও ফাঁসি হবে।
0: কি বলছেন আপনি? কেন কেন, কি করেছিল সে?
1: তিনি একজন পুলিশ অফিসারকে ট্রেন থেকে ফেলে দিয়ে খুন করেছেন। তার সঙ্গে দেখা করবেন? দেখি।
0: যাচ্ছি, আমি যাচ্ছি, তোমারই কাছে যাব আমি। আমি আমি ডাক শুনতে পেয়েছি। আমি যাচ্ছি, আমি যাব, নিশ্চিত যাব তোমার কাছে। তোমার কাছেই রয়েছে মুক্তির ঠিকানা, স্বাধীনতার আমলী ঠাই। অপরা তড়িৎ যেমন পরা তড়িতের দিকে ছোটে, তেমনি আমি ছুটছি, আমি ছুটছি তোমার কাছে, আমি যাচ্ছি।

বনফুলের কাহিনী অবলম্বনে অগ্নি নাটকটির অভিনয় এখানে শেষ হল। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন অংশুমান শঙ্কর ঘোষ, অংশুমানের বাবা প্রমোদ গঙ্গোপাধ্যায়, ইন্সপেক্টর খৌনিশ বাগচি, জেলার তারক চন্দ্র ও অন্তরা কাজল চৌধুরী। বিভিন্ন বিজ্ঞানী চরিত্রে অভিনয় করলেন অর্ধেন্দু দাশগুপ্ত, সুকুমার মুখোপাধ্যায়, শোভনলাল মুখোপাধ্যায়, অমলেন্দু ভট্টাচার্য, দিলীপ বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ। শব্দ সংযোজনা কল্যাণ দে, বেতার রূপ ও প্রযোজনা সমীর ঘোষ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন লোকগানে সহজ মা।

শুনছিলাম লোকসঙ্গীত শিল্পী ছিলেন সহজ মা। আকাশমণি মৈত্রী। কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে ভারত মলডোভা বিজনেস ফোরামে আজ বক্তব্য রাখেন তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার কাজ আজ বাদল অধিবেশনের প্রথম দিনে দফায় দফায় ব্যাহত। উভয় সভাই দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত অনুদান তৎস্বরূপের বিষয়ে তদন্তের দায়িত্ব সিটকে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রবল বৃষ্টির পূর্বাভাসের দরুন নিরাপত্তার খাতিরে চারধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলডোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, তার এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন।
1: মলডোভা কি পহলি রাজ্য কে যাত্রা হে এ হামারে দ্বিপক্ষীয় সম্বন্ধ মে এক ঐতিহাসিক উপলব্ধি হে আর হামারে দোনো দেশোঁ কে বীচ বড়তি মিত্রতা আর আপসি বিশ্বাস কো দর্শাতি হে। ভারত আর মলডোভা তিন দশকো সে মধুর আর মৈত্রীপূর্ণ সম্বন্ধ সাজা।

0: होते आ रहे हैं। भौगोलिक रूप से दूर होने के बावजूद शांति, विकास और अंतर्राष्ट्रीय सहयोग के प्रति हमारे साझा प्रतिबद्धता के अनुरूप हमारी साझेदारी निरंतर बढ़ती रही है।
1: জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলডোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ভারতীয় সংস্থাগুলি মলডোভার পুনর্নবীকরণ শক্তি প্রকল্পগুলিতে অংশগ্রহণ করতে আগ্রহী। এর মধ্যে রয়েছে সোলার পাওয়ার, ব্যাটারি স্টোরেজ, স্মার্ট গ্রিডস এবং পরিবেশবান্ধব হাইড্রোজেন। মলডোভার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ভারতে বিনিয়োগের আহ্বান জানান শ্রীমতি মুর্মু। তিনি আজ চিসিনৌতে স্তেফান সেল মারেসিস ফান্ত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির সঙ্গে ভারতের এবং মলডোভার বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য সুরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহমত হয়েছেন। চিসিনৌতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু মলডোভার সফরকে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিন দশকের বেশি সময় ধরে দুদেশের মধ্যে উষ্ণ হার্দিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মধ্যে দিয়ে পারস্পরিক বিশ্বাস ও ক্রমবর্ধমান অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে। এর আগে দ্রৌপদী মুর্মুকে চিসিনৌয়ের রাষ্ট্রপতি প্যালেসে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেওয়া হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ বাদল অধিবেশনের প্রথম দিনেও দফায় দফায় ব্যাহত। উভয় সভাই দিনের মতো মুলতবি হয়ে গেছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন বসলে এন ভাস্কর রাও, সুধাংশু শীল সহ সদ্য প্রয়াত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, আধুনিক কাতারের ভিত্তি স্থাপনে তার ভূমিকা অনস্বীকার্য।
2: মহামহিম শেখ আহমদ বিন খলিফা আল থানি নে জুন 1995 সে জুন 2013 তক 18 বর্ষো তক কতর কে আমির কে রূপ মে কার্য কিয়া। উনোনে আধুনিক কতর কি নিউ রাখি। উনোনে ভারত কতর সম্বন্ধোঁ কে সংবর্ধন মে ভি মহত্বপূর্ণ ভূমিকা নিভাই।
1: এরপরই অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চালানোর চেষ্টা করলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানান। হৈহট্টগোল চলতে থাকায় সভার কাজ বেলা ১২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এরপরও একই ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। ষষ্ঠবার সভার কাজ বিঘ্নিত হওয়ার পর বিকেল ৩টায় ফের তা শুরু হলে পরিস্থিতি একই থাকায় সভার কাজ দিনের মতো মুলতবি করে দেন প্রিসাইডিং অফিসার। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। পঞ্চমবার মুলতবি হওয়ার পর রাজ্যসভা দুপুর ১২টায় বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নির্ধারিত বিষয়গুলি উত্থাপনের চেষ্টা করলে বিরোধীরা স্লোগান দিতে থাকেন। চলে প্রতিবাদ বিক্ষোভ। হৈহট্টগোলের মধ্যে অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। এর আগে সকাল ১১টায় সভা শুরু হলে বিভিন্ন দলের নবনির্বাচিত সাংসদরা শপথ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে। ৪টে নাগাদ প্রতিবাদকারীরা একটি স্মারকলিপি তার কাছে জমা দেন। ধর্ণা অবস্থান তুলে নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান শ্রী নাড্ডা। অন্যদিকে সংসদ ভবন চত্বরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে বলে যে খবর সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও সরকারি সূত্রে জানানো হয়েছে। দিল্লি পুলিশ শান্তি শৃঙ্খলা ও সংযম বজায় রাখার জন্য বিক্ষোভকারীদের কাছে আহ্বান জানিয়েছে। এক ভিডিও বার্তায় দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার এবং জনসংযোগ আধিকারিক রাজীব রঞ্জন কোন রকম হিংসাত্মক কার্যকলাপে জড়িয়ে না পড়তে এবং পুলিশের নির্দেশ মেনে চলার অনুরোধ করেছেন। কোন রকম গুজব, ভুল বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।
3: All participants are requested to conduct themselves in a peaceful manner, refrain from indulging in any unlawful or violent activities, and comply with the lawful directions issued by police officers or personnel deployed on duty. The public is advised not to believe or circulate rumors, misinformation, or unverified content through any platform. Citizens are requested to rely only on authentic sources of information and extend their cooperation to Delhi police in maintaining peace, harmony, and public order.

0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ বাংলা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অযোধ্যার রাম মন্দিরে প্রাপ্ত অনুদান তছরূপের বিষয়ে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল সিটকে দায়িত্ব দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখার জন্য উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি এই বিষয়টিকে রাজনৈতিক রূপ না দেবার ব্যাপারেও মামলাকারীদের সতর্ক করে দিয়েছে আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের পক্ষের আইনজীবী এফআইআর দায়েরের আগে বিষয়টি খতিয়ে দেখার জন্য যে এসআইটি গঠন করা হয়েছিল তারাই পুলিশের পরিবর্তে এই তছরূপের তদন্ত করতে পারবে কিনা সে বিষয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতার মতামত চান। এ মাসের 27 তারিখ মামলার পরবর্তী শুনানি, ওই দিন উত্তরপ্রদেশ সরকার সিটের তদন্তের বিষয়টি জানাবে। শ্রী মেহতা জানান, তদন্ত চলছে, ইতোমধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে যে সিট গঠন করা হয়েছিল তার উদ্দেশ্য ছিল অভিযোগের সত্যতা যাচাই করা। প্রবল বৃষ্টির পূর্বাভাসের দরুন নিরাপত্তার খাতিরে চারধাম যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। উত্তরাখণ্ডে চারধামের বিভিন্ন রুটে ভারী বৃষ্টি এবং ভূমিধসের খবর পাওয়া গেছে। গারওয়ালের কমিশনার আনন্দ স্বরূপ যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দিয়েছেন। রাস্তা পরিষ্কার হলে তবেই ফের যাত্রা শুরুর সংকেত দেওয়া হবে। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিয়ের স্টারমারের পদত্যাগের পর রাজা তৃতীয় চার্লস গ্রেটার ম্যানচেস্টারের প্রাক্তন মেয়র 56 বছর বয়সী বার্নহ্যামকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। এর আগে স্টারমার 10 নম্বর ডাউনিং স্ট্রিট থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শেষ ভাষণ দেন। সাংবাদিকদের স্টারমার বলেন, পূর্ণ সমর্থন থাকা অ্যান্ডি বার্নহ্যামের হাতে তিনি দায়িত্ব তুলে দিচ্ছেন। স্টারমার বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু আজ নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহীর অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল মারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী নাইডু বলেন, বিমান পরিবহন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নতুন পন্থা পদ্ধতি নিয়ে তারা আলোচনা করেছেন। সরকার জানিয়েছে, পেট্রোলে ইথানল মিশ্রণের হার 20% বেশি করার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজ্যসভায় এক লিখিত জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, ইথানল মিশ্রণের হার আরও বাড়ানোর বিষয়ে ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিস্তারিত বৈজ্ঞানিক ও কারিগরি সমীক্ষা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে ভারত মলডোভা বিজনেস ফোরামে আজ বক্তব্য রাখেন তিনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার কাজ আজ বাদল অধিবেশনের প্রথম দিনেই দফায় দফায় ব্যাহত। খবর শেষ হলো একটু পরেই স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে আজ প্রথম গানটি রইল লোপামুদ্রা মিত্রর কণ্ঠে।

0: বাংলা আধুনিক গানের অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী,

0: কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

বর্ষার বিরাম নেই, বর্ষাকে সঙ্গে করেই চলতে হবে। তাই আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানেও আমি মৈত্রী বন্ধু শ্রাবণী বর্ষাকেই সঙ্গী করলাম। বিরহী যক্ষ বর্ষার মেঘকে দূত করে পাঠিয়েছিলেন তার প্রিয়ার কাছে। লেখা হয়েছিল কালিদাসের বিখ্যাত মেঘদূতম। এখন যদিও হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারই মেঘের সেই দূতের কাজটা সেরে ফেলে, টুং করে নোটিফিকেশনের আওয়াজ তুলে, কিন্তু সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকানোর মতো অপর প্রান্তে হৃদয়টাও কি ছলাত করে ওঠে না? কারণ মেসেজ পেলে বা পাঠালেই তো আর মিলনের আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায় না। তাই বাড়ির কড়া পাহারা পেরিয়ে, না না, বৈষ্ণবপদাবলীর রাধার মতো বর্তমানে উঠোনে গা গরিবাড়ি ঢাহি করি পিই ছেল চলিত হি অঙ্গুলি চাপি, এইরকম করে প্র্যাকটিস করতে এখন আর হয় না। কারণ বছরে প্রায় ন মাস বর্ষায় জল কাদা মারিয়ে ওয়েদার ফ্রেন্ডলি জুতো পরে চলার রীতিমতো অভ্যেস হয়ে গেছে আজকালকার স্মার্ট প্রেমিকাদের। কিন্তু প্রথম পর্যায়ে লজ্জা লজ্জা মুখ করে প্রেমিকাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে প্রেমিক হৃদয় কি ঝড় ওঠে, শুনে নেব শহরের অনিন্দুর পরিবেশনায়।

আবার ধরুন কোনো এক বর্ষার বিকেলে পাড়ার মোড়ে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা যখন তার পছন্দের মেয়েটার দিক থেকে একটু একটু গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলেই মনে করছে,

তো তার অ্যাটিটিউডের বহর দেখে থেকে থেকেই ক্যাবলাও হয়ে যায়। যখন তার মরুভূমির মতো মনটা প্রেমের বৃষ্টিতে ভিজতে চায়, কিন্তু তখনও যে আবার সেই মেয়েটা বৃষ্টিতে ভিজলে তার ঠান্ডা লেগে যাবে বলে এত চিন্তা করে, সে কি হেলাফেলার বিষয় বলুন। তাহলে কি আর ভূমির সুরজিতের কণ্ঠে এই গান এত বছর ধরে এত প্রেমিকের মন জয় করতে পারতো?

বর্ষা এবছর যেমন ভালোই ব্যাটিং শুরু করে দিয়েছে, ধরে নেওয়া যাক আপনার প্রেমটাও বেশ ভালোই জমে উঠেছে। কখনো কলেজ বাঙ্ক করে বা ছুটির পরে কিংবা অফিস ফেরত, কখনো শপিং মলে তো কখনো কফি শপে, নয়তো অন্তরঙ্গবদ্ধ কেবিনে দেখা করার পরেও দুজনের গন্তব্য যে মুহূর্ত থেকে আলাদা হয়ে যায় তখন থেকেই তো শুরু হয়ে যায়।

শ্যামের মাসির ডাক, মানে হোয়াটসঅ্যাপে চ্যাট। আর বেশিরভাগ সময় নিশ্চয়ই চ্যাটের বিষয় হয় ওই, বুঝতে পেরেছো? আবার কিছুক্ষণ বাদে, কি গো বাড়ি পৌঁছলে, খাওয়া হলো? এতক্ষণ রিপ্লাই দিচ্ছ না কেন, ঘুম পাচ্ছে? মিসিং ইউ, লাভ ইউ। এসব বেশ কিছুক্ষণ চলার পর গুড নাইট বলে ফোনটাকে অনেক কষ্টে হাত থেকে নামিয়ে রাখলে কি আর প্রিয় মানুষটার থেকে দূরে যাওয়া হয় নাকি বলুন? সে তো আপনারা যারা প্রেমে মজে রয়েছেন ভালোই বুঝতে পারছেন, হয় না তো? কারণ তখন তো সে আবার বর্ষার সোঁদা গন্ধমাখা হাওয়ায় মিশে থাকা জীবাণুর মতোই আপনার পুরো মনটাকেই বাগে এনে ফেলে, চলে তারই রাজত্ব। চন্দ্রবিন্দু তো সেই জন্যই বলে, কি বলে শুনুন না, জানেন তো খুব প্রিয় গান,

আবার দেখুন, বর্ষায় খুব বেশি করে প্রেম পাচ্ছে বলে আপনার বন্ধুরা সব ফাটিয়ে ফিল্ডিং করছে, আর আপনি কাউকে পাননি বলে একা একা বাউন্ডারির বাইরে বসে আছেন মন খারাপ করে। কেসটা যদি এরকম জন্ডিস হয় তাহলে তো মন উচাটন হওয়াই স্বাভাবিক, কিন্তু তাই বলে দেখবেন তড়িঘড়ি করে কাউকে পেতে গিয়ে গোলমাল বাঁধিয়ে ফেলবেন না। যেন কলকাতা বাউল ব্যান্ডের কাছ থেকে সতর্ক বার্তা শুনে নিন।

আচ্ছা, যদি বেশ কিছুদিনের প্রিয় মানুষটা আজকের ভাষায় হয়ে যায় এক্স, ব্লক করে দিয়ে থাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে, অঘটন ঘটন পটীয় সেই বর্ষার মাপা বরিশনে গাছের পাতাগুলো যখন নব উন্মাদনায় সিক্ত হয়ে ওঠে, তখন কি মনে হয় না বিচ্ছেদ আসে মিলনের জন্যই, আবার নতুন করে তাকে পাওয়া যাবে বলে? সেই মানুষটাকে আর একবার ফিরে পাবার ইচ্ছে বর্ষার সন্ধ্যায় বা রাতে বোধ হয় একটু বেশি প্রবল হয়, তাই না? আজ কেমন লাগছে? তাহলে চলুন, পুরনো প্রেম ফিরে পাওয়ার ইচ্ছে মাইলসের সেই হৃদয় তোলপাড় করা গান শুনতে শুনতেই বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান শেষ করি আমি, মৈত্রী বন্ধু শ্রাবণী।

কথায় গানে অনুষ্ঠানের এই স্বল্প পরিসরটুকু জুড়ে আজ থাকছেন বাংলার মাটির সুরের রাজা আব্বাসউদ্দিন আহমেদ। তাঁর গাওয়া ভাটিয়ালি, মুর্শিদি, সারি জারি সহ নানান লোকগান দুই বাংলার প্রবীণ মানুষের মনে যে আজও অক্ষয় হয়ে আছে, এ কথা আকাশবাণী মৈত্রী জানে। কিন্তু নবীনদের জন্য না হয় আজ আর একবার তাঁকে নিয়ে একটু চর্চা হোক। আব্বাসউদ্দিন আহমেদের জন্ম এপার বাংলার কুচবিহারের তুফানগঞ্জ মহকুমায়। তার বাবা ছিলেন নামকরা উকিল। পড়াশোনায় যেমন ভালো ছিলেন আব্বাস, তার ব্যবহারও ছিল তেমনই মিষ্টি। মিশুকে স্বভাবের জন্য তিনি চট করে সবার সঙ্গে মিশে যেতে পারতেন। সেকালে চাষাভুষো মানুষরা মনের দুঃখে গান গাইতেন, আর সেই গানে মেতে উঠত গ্রাম বাংলার আকাশ বাতাস। আব্বাস শুনতেন ধান পাটের জমি নিড়াতে নিড়াতে চাষিদের গান, হাল বাইতে বাইতে মাঝিদের গান, যাত্রার সখীদের গান। আর যে গানই তিনি শুনতেন, ছোটবেলা থেকেই অবিকল গেয়ে ফেলতে পারতেন সেই সব গান। অনেক সময় এমনও হয়েছে যে দূরের গ্রাম থেকে হয়তো কোনো মহরমের দল এসেছে, গান শুনতে শুনতে সেই দলে মিশে গিয়ে 5-7 মাইল দূরে চলে গেছেন আব্বাস। চৈত্রের শিবের নাচের দলের সঙ্গেও চলে গিয়েছেন অন্য গ্রামে। আর তখন তার প্রভাবশালী উকিল বাবা খোঁজ খবর নিয়ে লোক পাঠিয়ে পাঠিয়ে তাকে আবার বাড়ি ফিরিয়ে আনতেন। তবে গান গাওয়ার জন্য ছেলেকে তেমন বকাবকি করতেন না। কিন্তু তাই বলে গান গাওয়ার জন্য ছেলে কলকাতায় যাবে, সেটাও বাবা খুব সহজে মেনে নিতেন। ব্যাপারটা অত সহজও ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি এসেছিলেন কলকাতায়। আর কলকাতায় এসে গানের জগতে কিভাবে সবার মন জয় করেছিলেন সেই প্রসঙ্গে যাওয়ার আগে তার কণ্ঠে আর একটা লোকগীতি শুনে নেব।

আব্বাসউদ্দিন আহমেদকে কলকাতায় গান গাওয়ানোর পিছনে কাজী নজরুল ইসলামের অনুপ্রেরণা আর গ্রামোফোনের বিমল দাশগুপ্তের সহযোগিতা ছিল। দার্জিলিংয়ের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হলে নজরুল একবার গিয়েছিলেন অনুষ্ঠান করতে। সেখানেই প্রথম আলাপের পরেই দিল খোলা স্বভাবে নজরুল আব্বাসকে গান গাইতে বসিয়ে দিয়েছিলেন। আব্বাস সেদিন গেয়েছিলেন নজরুলেরই একটা গান আর আরেকটা নেপালি গান। তখনই নজরুল আব্বাসকে বলেছিলেন, তুমি কেন কলকাতায় যাচ্ছ না? কিন্তু কলকাতায় যাব বললেই তো আর আব্বাসের বাবা ছেড়ে দিতেন না, তাই একটা জুতসই কারণ খুঁজে বের করতে হয়েছিল তাকে। বন্ধু জিতেন মৈত্রর বিয়েতে বরযাত্রী হিসেবে কলকাতায় এসেছিলেন তিনি, আর বন্ধুর বিয়ের পাট চুকতেই সোজা চলে গিয়েছিলেন গ্রামোফোন কোম্পানিতে। সেখানেই কুচবিহারের ছেলে বিমল দাশগুপ্তের সঙ্গে পূর্ব পরিচয় সূত্রে দেখা করে বলেছিলেন, বিমলদা, রেকর্ডে আমার গান দেবার ব্যবস্থা করতে পারেন? আর সে কথা শুনে বিমল দাশগুপ্তও বলেছিলেন, গাও দেখি একখানা গান। গাইলেন তিনি। তবে আব্বাসউদ্দিন কিন্তু সেদিন ভাওয়াইয়া, ভাটিয়ালি, চটকা এসব কিছুই গাননি। তাহলে কি গেয়েছিলেন? সেদিন তিনি গেয়েছিলেন নজরুলের কারারই লৌহ কপাট। আর আব্বাস কণ্ঠে সেই গান শুনেই বিমল দাশগুপ্ত বলেছিলেন, তোমার ঠিকানা রেখে যাও, চিঠি দেওয়া হবে। হ্যাঁ, আব্বাসউদ্দিন আহমেদ পেয়েছিলেন রেকর্ডে গান গাওয়ার চিঠি, ভাগ্যিস পেয়েছিলেন। তাই তো আজও আমরা চাইলেই তার কণ্ঠে বিশুদ্ধ লোকগীতি শুনতে পাচ্ছি। তার কণ্ঠে আরেকটি লোকগীতি শুনিয়েই শেষ করব আজকের এই অনুষ্ঠান। কিন্তু তার আগে বলি, আব্বাসউদ্দিন আহমেদকে নিয়ে করা আজকের কথা এখানে অনুষ্ঠান কেমন লাগলো তা জানাতে পারেন maitribondhu23@gmail.com এই ইমেল আইডিতে মেইল করে, কিংবা আমাদের আজকের কথা এখানে অনুষ্ঠানের সংশ্লিষ্ট পোস্টে, ফেসবুক পেজের সংশ্লিষ্ট পোস্টে নিচে কমেন্ট করে। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। রইল আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গান, অবশ্যই আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে।

কথায় গানে অনুষ্ঠানটি আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, নিটের প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় সভার কাজ ব্যাহত। সংসদের অধিবেশন যথাযথ পরিচালিত হলে দেশের কল্যাণ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: 1993-এর 21 জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
0: পশ্চিমবঙ্গে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
1: কৃষি, পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করল ভারত ও মলদোভা।
0: পশ্চিম এশিয়ায় সংঘাত বিরামহীন, ভারতীয়দের ইরান সফর এড়ানোর পরামর্শ সরকারের।
1: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবে জাহাজ চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ায় লোহিত সাগর ও আদেন উপসাগরের সংযোগকারী জলপথে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ার আশঙ্কা।
0: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম।
1: অসমে বন্যা পরিস্থিতির অবনতি, জম্মু কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে 16।
0: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বর্ষণজনিত ঘটনায় 2 শিশুসহ অন্তত 6 জনের প্রাণহানি। আসছি বিস্তারিত খবরে। নিটের প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের প্রতিবাদের জেরে আজ সংসদের উভয় কক্ষ দিনের মতো মুলতবি করা হয়। এর আগে বিরোধী দলের হৈহট্টগোলের কারণে লোকসভা ও রাজ্যসভায় একাধিকবার অধিবেশন স্থগিত রাখা হয়। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সকাল 11টায় লোকসভার কাজ শুরু হলে সম্প্রতি প্রয়াত 6 জন প্রাক্তন সাংসদকে শ্রদ্ধা জানানো হয়। সংসদ কাতারের আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানিকেও শ্রদ্ধা জানায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ভারত কাতার সম্পর্ক

0: উন্নয়নে শেখ হামাদ বিন খলিফা আল থানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 18 বছর ধরে কাতারের আমিরের দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আধুনিক কাতারের ভিত্তিও স্থাপন করেছেন। এরপর প্রশ্নোত্তর পর্বের শুরুতেই কংগ্রেস ও সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। অধ্যক্ষ বিরোধী দলকে সভার কার্যক্রমে সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করলেও বিরোধী সদস্যদের প্রতিবাদ চলতে থাকে। এর জেরে দুপুর 12টা পর্যন্ত সভার অধিবেশন করা হয়। প্রথম মুলতবির পর সভার কাজ পুনরায় শুরু হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় একাধিকবার সভা মুলতবি করা হয়। সভাপতি দিলীপ সাইকিয়া বলেন, জনগণ সংসদে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করার জন্য তাদের প্রতিনিধি পাঠিয়েছেন, কিন্তু বিরোধী সদস্যরা সভাপতির আবেদনে কর্ণপাত করেননি। ষষ্ঠবারের মতো অধিবেশন মুলতবির পর দুপুর 3টে লোকসভার কাজ পুনরায় শুরু হয়। শেষ পর্যন্ত সভাপতি দিনের জন্য অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। রাজ্যসভায় সকাল 11টায় নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দিনের জন্য চূড়ান্তভাবে মুলতবি করার আগে রাজ্যসভাতেও একাধিকবার অধিবেশন স্থগিত করা হয়েছিল। দুপুর 2:30 নাগাদ পঞ্চম মুলতবির পর উচ্চসভার অধিবেশন শুরু হলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নির্ধারিত কার্যসূচি শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। হট্টগোলের মধ্যে রাজ্যসভা আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের জন্য কল্যাণের হবে। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেছেন। বিগত এক মাসে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যের নজির রেখেছে।
2: মনসুন হো ইয়া মনসুন সত্র, আগর দোনো প্রোঅ্যাক্টিভ হো তো বহুত হি প্রোডাক্টিভ হতে হ্যাঁ, আর দোনো কো প্রোডাক্টিভ হতে হ্যাঁ তো দেশ কা কল্যাণ হতা হ্যায়, জীব মাত্র কা কল্যাণ হতা হ্যায়। সাথিও পিছলে এক মহিনে মে দেশ নে অনেক সিদ্ধিয়াঁ প্রাপ্ত কি হ্যায় আর দেশবাসী গর্ব সে ভর যায়। ইস প্রকার কি সিদ্ধিও কা সিলসিলা চলা হ্যায়, চাহে রাষ্ট্রীয় হো অন্তরাষ্ট্রীয় হো আর আব তো অন্তরিক্ষ ভি হো, ভারত কে লিয়ে গর্ব কে পল রহে হ্যায়।
1: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে জ্বালানি, সার এবং রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন ক্ষেত্রে সরবরাহের সংকট দেখা দিলেও ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.7% ধরে রাখা সম্ভব হয়েছে বলেও এদিন প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
2: পশ্চিম এশিয়া কে যুদ্ধ কে কারণ ভারত জেসে দেশ যে এনার্জি কে লিয়ে ইউরোপের ডিপেন্ডেন্ট হ্যায়, উনকে লিয়ে ये पश्चिम एशिया का युद्ध एक बहुत ही बड़ा संकट का कारण रहा। पेट्रोल, डीजल, एलपीजी, फर्टिलाइजर, केमिकल्स अने हर विषय में अनेक बाधाएं, अनेक संकट आए, उसके बावजूद भी भारत 7.7% के ग्रोथ से दुनिया की मेजर इकोनॉमी में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश बन के रहा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে আরও একবার তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 24 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। শুনছেন দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা।
1: এ বছরের জুন মাস পর্যন্ত প্রায় 55.49 কোটি ব্যবহারকারী ইউপিআইতে যুক্ত হয়েছেন বলে সরকার জানিয়েছে। লোকসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী আজ বলেছেন যে 2025-26 অর্থবর্ষে ইউপিআই লেনদেনের পরিমাণ 24,162 কোটি এবং মূল্যমান 314 লক্ষ কোটি বৃদ্ধি পেয়েছে। শ্রী চৌধুরী বলেন যে ইউপিআই ভিত্তিক লেনদেনকে সুরক্ষিত এবং স্বচ্ছ রাখার জন্য সরকার, আরবিআই এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বিভিন্ন উদ্যোগ করেছে। এর মধ্যে রয়েছে প্রতারণামূলক লেনদেন রোধ করার জন্য ঝুঁকি ভিত্তিক লেনদেনের সীমা নির্ধারণ, অননুমোদিত মোবাইল নম্বর পরিবর্তন, SMS ভিত্তিক প্রমাণীকরণের অপব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা, সেই সঙ্গে ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা। মন্ত্রী আরও জানিয়েছেন, ব্যক্তি থেকে ব্যক্তি রেমিটেন্স এবং ব্যক্তি থেকে বণিক লেনদেন সহজ করার জন্য ইউপিআই বিভিন্ন দেশের পেমেন্ট সিস্টেমের সঙ্গে সংযুক্ত।
0: পেট্রোলে 20%-এরও বেশি।

0: মাত্রায় ইথানল মিশ্রণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে সরকার জানিয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ কুপি জানান, বিশদে সমীক্ষা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেছেন, ইথানল মিশ্রিত পেট্রোল বা E20 নতুন কোনো ব্যাপার নয়, সারা বিশ্বেই ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার হয়ে থাকে।
1: আইন ও বিচার মন্ত্রক অংশীদার ও জনসাধারণের মতামত গ্রহণের জন্য অ্যাডভোকেট সংশোধন বিল 2026 খসড়া প্রকাশ করেছে। এই খসড়াটি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করা হয়েছে। মতামত ও পরামর্শ গ্রহণের জন্য বার কাউন্সিলের ওয়েবসাইটে সেটি রাখা হয়েছে। মন্ত্রক জানিয়েছে যে 31 জুলাই বিকেল 3টে পর্যন্ত খসড়া বিলটির উপর মতামত ও পরামর্শ বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং আইন বিষয়ক দপ্তরে জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, জ্ঞান ভারতম মিশনের আওতায় 8 কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হয়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে ডক্টর মান্ডাভিয়া বলেছেন, গবেষণা সহজতর করা এবং সাধারণ মানুষের কাছে পাণ্ডুলিপিগুলো সহজলভ্য করে তোলার লক্ষ্যে মোদী সরকার জ্ঞান ভারতম মিশন চালু করেছে। তিনি জানিয়েছেন, এই মিশনের আওতায় সারা দেশে 1 কোটির বেশি পাণ্ডুলিপি নিয়ে সমীক্ষা চালানো হয়। ইতিমধ্যে 3,74,000-এর বেশি পাণ্ডুলিপি আপলোড করা হয়েছে বলেও তিনি জানান।
0: নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কক্রোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে আজ অশান্ত হয়ে উঠল দিল্লি। রাজধানীতে 163 ধারা জারি করল পুলিশ। সকালে দিল্লির যন্তর্মন্তর থেকে মিছিল বের হয়, সেই সময় এবং তারপরেও পুলিশ লাঠিচার্জ করেছে এবং কাঁদানে গ্যাস ছুড়েছে বলে অভিযোগ। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিরা বৈঠক করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী মারফত বিক্ষোভকারীরা সরকারের কাছে লিখিত দাবি জানিয়েছেন বলে খবর। তারা যন্তর্মন্তর দিয়ে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া সোনাম ওয়াংচুককে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছেন, জানা যাচ্ছে এমনটাই। কেন্দ্রীয় মন্ত্রীও তাদের বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী তাদের বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করেছেন। দিল্লি পুলিশের তরফেও তাদের কাছে শান্তি রক্ষার আবেদন জানানো হয়েছে। কক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে বলে চাউর হওয়া খবর ঠিক নয় বলেও সামাজিক মাধ্যমে জানিয়েছে দিল্লি পুলিশ।
1: অযোধ্যা রাম মন্দিরে সাধারণ মানুষের অনুদান চুরি হওয়ার অভিযোগের তদন্তে সিট নিয়ে আজ সলিসিটর জেনারেলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয় বলে মনে করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ। বিচারপতিরা বলেছেন, এই বিষয়ে উপযুক্ত তদন্ত হওয়া উচিত। উত্তরপ্রদেশ সরকারের সিট এ বিষয়ে তদন্ত করছে এবং 8 জনকে গ্রেফতার করা হয়েছে বলে শীর্ষ আদালতকে জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। এই মামলা এ মাসের 27 তারিখ ফের শুনানি হবে। 21 জুলাই 1993-এর পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট আজ বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রিপোর্ট টেবিলে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি। কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তুলে মৃত ও আহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন, 21 জুলাই নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মসূচি হলেও কি ঘটেছিল, কেন ঘটেছিল এবং কারা এর জন্য দায়ী ছিলেন তা বাংলার মানুষ এখনো জানতে পারেনি, অথচ কমিশন বহু আগেই রিপোর্ট জমা দিয়েছিল। কমিশনের পর্যবেক্ষণ তুলে ধরে মুখ্যমন্ত্রীর দাবি, 21 জুলাইয়ের ঘটনায় আইনসম্মত পূর্ণাঙ্গ নির্বাহী তদন্ত হয়নি, প্রয়োজনীয় সরকারি নথি সংরক্ষণ করা হয়নি এবং বহু গুরুত্বপূর্ণ নথির সন্ধান মেলেনি। কমিশনের মতে, রাইটার্স বিল্ডিং রক্ষার স্বার্থে গুলি চালনার প্রয়োজন ছিল না, এমনকি পুলিশি গুলি চালনা ছিল অপ্রয়োজনীয়, উস্কানিমূলক এবং অযৌক্তিক। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, কমিশন মৃতদের শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছিল, পাশাপাশি প্রত্যেক মৃতের পরিবারকে 25 লক্ষ টাকা এবং আহতদের 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও সুপারিশ করা হয়েছিল। তার অভিযোগ, আগের সরকার সেই সুপারিশ কার্যকর না করে মৃতদের পরিবারকে মাত্র 2 লক্ষ টাকা এবং আহতদের 15,000 টাকা করে দিয়েছিল।
0: তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে নিশানা করে মুখ্যমন্ত্রীর অভিযোগ, 21 জুলাইয়ের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে অনেকেই ক্ষমতা, পদ এবং ব্যক্তিগত সম্পদ অর্জন করেছেন, কিন্তু প্রকৃত ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচার ও প্রাপ্য ক্ষতিপূরণ নিশ্চিত করেননি। সরকার সেই আবেদন বিবেচনা করে কমিশনের সুপারিশ অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেবে। 21 জুলাইয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিকে সরকার মর্যাদা দেবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র কমিশন কমিশনের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, দীর্ঘদিন চাপা পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সরকার সামনে এনেছে। একই সঙ্গে তিনি এই ঘটনায় একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। পাশাপাশি

0: সাধারণ মানুষের কাছে যদি এ সংক্রান্ত কোনো তথ্য থাকে তা সরকারিভাবে জমা দেওয়ার আহ্বান জানান, যাতে সেই তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। একটি প্রতিবেদন।
1: সরকার পরিবর্তনের পর এটাই প্রথম 21শে জুলাই। এমনিতেই ভাঙন, দলবদল এবং নেতৃত্বের সংকটে ছত্রভঙ্গ তৃণমূল কংগ্রেস শিবির। তারই মধ্যে শহীদ দিবসের ঠিক আগের দিন বিধানসভায় 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু রিপোর্ট পেশ করাই নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে 21শে জুলাইয়ের শহীদদের রাজনৈতিকভাবে ব্যবহার করে ক্ষমতা, বাড়ি, গাড়ি ও বিপুল সম্পত্তির মালিক হওয়ারও অভিযোগ তুললেন তিনি। একই সঙ্গে কমিশনের সুপারিশ অনুযায়ী নিহতদের পরিবারকে 25 লক্ষ টাকা করে এবং আহতদের 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে শহীদ পরিবারগুলির প্রতিও বড় বার্তা দেওয়ার চেষ্টা করল রাজ্য সরকার। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে আগামীকাল এবছরের 21শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে তুমুল ব্যস্ততা তৃণমূল কংগ্রেসের 2 শিবির ও কংগ্রেস শিবিরে।
2: পশ্চিমবঙ্গে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে কার্যকর প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন। এই সময়ের মধ্যে অনুবাদ সহ প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হবে। তিনি জানিয়েছেন, অন্য রাজ্য কিংবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাজ্য সরকার বাংলা ভাষায় চিঠিপত্র পাঠাবে এবং প্রয়োজনে তার সঙ্গে হিন্দি ভাষাতেও দাপ্তরিক আদান প্রদান চলবে। তবে রাজ্যের অভ্যন্তরে সরকারি প্রশাসনের সমস্ত কাজ বাংলা ভাষাতেই পরিচালিত হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ তার চিঠিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী প্রসঙ্গ তুলে প্রশাসন, শিক্ষা ও জনজীবনে ভারতীয় ভাষার গুরুত্বের কথা উল্লেখ করেছেন।
3: ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
0: মধ্যপ্রদেশ মন্ত্রিসভা ওই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছে। এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, এই বিধি সব সম্প্রদায়ের জন্য সমান সুযোগ ও অধিকার এনে দেবে। এই আইন সেই লক্ষ্য অর্জনের পথে একটি বড় পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন। এই বিধি নাগরিকদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে না বলেও তাঁর আশা। তবে আদিবাসী সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
2: কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল মারি এবং তার সফর সঙ্গী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে পরে শ্রী গোয়েল জানান, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সংযোগের ক্ষেত্রে দুদেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহের অর্থনীতি তথা পর্যটন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপ্পু রামমোহন নাই। ভারতের দ্রুত প্রসারমান উড়ান ক্ষেত্রে যাবতীয় সম্ভাবনাকে কাজে লাগানো নিয়ে, বিশেষত বিমান রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
0: পানামার বিদেশমন্ত্রী হ্যাভিয়ের এদুয়ার্দো মার্টিনেস আচা ভাস্কেসের ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, উভয় সরকার এবং তাদের নেতারা দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর ও বিস্তৃত করতে আগ্রহী।
4: We had met recently during the 5th India-SICOM ministerial meeting which the two of us had co-chaired last September on the sidelines of the UN General Assembly. But your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership. And certainly we look forward to closer ties with Panama because you offer both a very strategic location as well as enormous economic stability and potential for a partner like India.
0: শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: কৃষি পরিকাঠামো, স্বাস্থ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে ভারত ও মলদোভা উদ্যোগী বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মলদোভা সফরে সেদেশের প্রেসিডেন্ট মায়া সান্দুর সঙ্গে

0: একান্তে এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি এ কথা বলেছেন।
1: হাম কৃষি, লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, ফার্মাসিউটিক্যালস, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইনোভেশন সহিত আপসি হিতকে বিভিন্ন ক্ষেত্র মে সহযোগ মজবুত করনে পর সহমত হুয়ে। শিক্ষা আর ক্যাপাসিটি বিল্ডিং হামেশা সে হামারি সমান।

0: এই প্রথম ভারতের কোন রাষ্ট্রপতি মলদোভা সফরে গেলেন সে কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলদোভার মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকলেও দুদেশের সম্পর্কে একটি বিশেষ মাত্রা রয়েছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত অব্যাহত। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বক্তব্য, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলিকে নিশানা করা ইরানি সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করে দিতে চায় তারা। দক্ষিণ পশ্চিম ইরানে হরমুজ শহরকে নিশানা করে মার্কিন বাহিনী, ওই শহরটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌঘাঁটি। অন্যদিকে জর্ডন, কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। এদিকে গত সপ্তাহে ইরানের সঙ্গে সংঘর্ষে দুই মার্কিন সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে।
1: মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হয়, ভারতীয় নাগরিকদের আপাতত ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস। ইরানে থাকা ভারতীয়দের যথাসম্ভব সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। ইয়েমেনে ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীরা ওই অঞ্চলে সৌদি আরবের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সানা বিমানবন্দরে হামলার পাল্টা হিসেবে এই পদক্ষেপ বলে তারা জানিয়েছে। এর ফলে লোহিত সাগর এবং আদেন উপসাগরে সংযোগকারী বাব এল মানদেব প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা। ওই জলপথ দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় 12% পণ্য পরিবহন হয়ে থাকে।
0: কিয়েভ এবং ইউক্রেনের মধ্যে একাধিক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা হিসেবে মস্কোর দিকে 400 বেশি ড্রোন পাঠালো ভলোদিমির জেলেন্সকির দেশ। তবে এর বেশিরভাগই মাটি ছোঁয়ার আগে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন জানিয়েছেন। অবশ্য 10 জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
1: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। কিছুদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা করেছিলেন কিয়ার স্টারমার। তারপরেই গ্রেটার ম্যানচেস্টারের মেয়র বার্নহ্যামকে নতুন সরকার গড়ার প্রস্তাব দেন রাজা তৃতীয় চার্লস। এদিকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে আজই নিজের ইস্তফাপত্র পেশ করেছেন স্টারমার।
0: ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস বা ইকো WAS এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিডু ফাই। তিনি সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়োর স্থলাভিষিক্ত হচ্ছেন।
1: প্রবল বর্ষণে অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানি অসমে বেশ কয়েকটি জেলার হাজার হাজার মানুষ বন্যা কবলিত। সংশ্লিষ্ট অঞ্চলের নদীগুলির জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে, চলছে ত্রাণ কাজ। টানা বৃষ্টিতে আজ গুয়াহাটির বেশ কয়েকটি এলাকায় ভূমিধস হয়েছে।
0: জম্মু কাশ্মীরে জম্মু বিভাগে প্রবল বৃষ্টিতে আরও 4 জনের মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে গত 2 দিনে মৃতের সংখ্যা 16 পৌঁছেছে, অন্তত 7 জন এখনও নিখোঁজ। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, বন্যা কবলিত রাজৌরি পুঞ্চ জেলায় উদ্ধার ও ত্রাণ কাজ চলেছে। ডোডা জেলায় প্রবল বৃষ্টিতে জম্মু কিস্তোয়ার জাতীয় সড়ক বরাবর রাগি নালার কাছে একটি পাহাড়ের নিচে পাথর গড়িয়ে পড়লে 6 জন আহত হন, 1 জনের মৃত্যু হয়। অন্য একটি ঘটনায় ডোডা জেলার কাস্তিগড় এলাকায় পাথরের আঘাতে এক মহিলা প্রাণ হারান। আজ প্রবল বৃষ্টিতে পুঞ্চ এবং রাজৌরি উভয় জেলায় উদ্ধার অভিযান ব্যাহত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিহতদের পরিবার পিছু 6 লক্ষ টাকার এককালীন অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। আবহাওয়া দপ্তর 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
1: পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে বর্ষণজনিত ঘটনায় 2 শিশুসহ অন্তত 6 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারী দল জানিয়েছে, গতরাতে খাইবার জেলার লান্ডি কোটাল এলাকায় আকস্মিক বন্যায় একটি যাত্রীবাহী ওয়াগান ভেসে গেলে 4 জন নিহত ও 9 জন আহত হন। অন্য আরেকটি ঘটনায় মারদান জেলায় বজ্রপাতের জেরে একটি বাড়ির ছাদ ভেঙে পড়লে 2 শিশু নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন। এবার খেলার খবর।
0: আর্জেন্টিনাকে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন। গতরাতে ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 হারিয়ে 2010 সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরেস গোল করেছেন। ম্যাচের সেরা পুরস্কার পান তিনি। স্পেনের 3 ফুটবলার বিশ্বকাপের 3টি সেরা পুরস্কার জিতে নিয়েছেন। স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাঝমাঠের খেলোয়াড় রদ্রি সোনালি বল জিতেছেন। বিশ্বকাপের 8 ম্যাচে মাত্র 1টি গোল খেয়ে গোলরক্ষক উনাই সিমন সোনালি গ্লাভস জিতেছেন। এবারের টুর্নামেন্টে 650 মিনিটে কোনো গোল করতে না দিয়ে সিমন বিশ্ব রেকর্ড করেন। ডিফেন্ডার পাও কুবার্সি সেরা যুব খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
1: কোয়েম্বাটুরের 25 বছর বয়সী দাবাড়ু রত্নভেল VS দেশের 99তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। অসমের গুয়াহাটিতে স্মার্ট সিটি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে টানা 10টি ম্যাচ জেতা সুবাদে 2500 ELO রেটিং পার করে গ্র্যান্ডমাস্টার হলেন রত্নভেল।
0: এবার দৃষ্টিকোণ।

তাঁর হৃদয়াসনে চিরকালীন স্থান ছিল রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ছিলেন তাঁর ধ্যানের গুরু, আর রবীন্দ্রসঙ্গীত ছিল তাঁর যাত্রাপথের আনন্দগান। রবীন্দ্রসঙ্গীত যার জীবনে একাগ্র সাধনার রূপ নিয়েছিল, তিনি সঙ্গীত গুরু আচার্য শৈলজারঞ্জন মজুমদার। জন্ম অধুনা বাংলাদেশের ময়মনসিংহের নেত্রকোনার বাহাম গ্রামে ১৯০০ সালের ২০ জুলাই। শান্তিনিকেতনে এসে রসায়নের অধ্যাপনায় তাঁর যোগদান এ যেন নিয়তির অমুখ নির্দেশ। আর তিনি এসেছিলেন এমন এক সময়ে যখন রবীন্দ্রনাথের সৃষ্টিধারায় প্লাবিত হচ্ছে শান্তিনিকেতন। বিদ্যাশিক্ষাদানের সঙ্গে সঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথের কাছ থেকে নিজের কণ্ঠে এসরাজের তারে তুলে নিয়েছিলেন সুর। দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছেও নিয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা।

গায়ক হিসেবে স্বয়ং গুরুদেবের প্রশংসা পেলেও স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন সঙ্গীত শিক্ষার দিকটিকেই। দীনেন্দ্রনাথের পরে তিনি গুরুদেব রবীন্দ্রনাথের লেখা গানগুলিকে সঠিক সুরে নিজ হাতে করা যথাযথ স্বরলিপিসহ সংগ্রহ করেছেন।

রবীন্দ্রনাথ তার সুরপাগল এই শিষ্যকে নিজের গানের ভাণ্ডার উজাড় করে দিয়েছিলেন পরম নির্ভরতায়। ভালোবেসে নামকরণ করেছিলেন গীতাম্বুধি। স্বয়ং গুরুদেবের ইচ্ছেতেই রসায়ন ছেড়ে রসের সাধনায় সম্পূর্ণভাবে নিমজ্জিত হলেন শৈলজারঞ্জন। নিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যক্ষের দায়িত্ব। গানের সংরক্ষণ, প্রচার, শিক্ষাদান, স্বরলিপি তৈরি, স্বরলিপির বই সম্পাদনা সবই তিনি করেছেন অসীম যত্নে। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় তাই বলেছেন, বহু রবীন্দ্রসঙ্গীতের সুর তাল লুপ্ত হয়ে যেত যদি না শৈলজারঞ্জন তাঁর অসাধারণ স্মৃতিশক্তি বলে সেসব ধারণ করে রাখতেন। তার কাছ থেকে সঙ্গীতের এই গুরুমুখী বিদ্যা পরবর্তী প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে সৃষ্টি করেছে রবীন্দ্রসঙ্গীতের এক স্বতন্ত্র বিশিষ্ট গায়ক।

0: বাঙালির কাছে আজও রবীন্দ্রসঙ্গীত অন্তরতম স্থানে, তেমনি সঙ্গীতগুরু শৈলজা রঞ্জন মজুমদারও চির প্রণম্য হয়ে রয়েছেন বাঙালির মননে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। নিটের প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় সভার কাজ ব্যাহত।
1: পশ্চিমবঙ্গে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
0: পশ্চিম এশিয়ায় সংঘাত বিরামহীন, ভারতীয়দের ইরান সফর এড়ানোর পরামর্শ সরকারের।
1: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের জাহাজ চলাচল বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ায় লোহিত সাগর এবং আদেন উপসাগরে সংযোগকারী জলপথে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ার আশঙ্কা।
0: ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম।
1: অসমে বন্যা পরিস্থিতির অবনতি, জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির জেরে মৃতের সংখ্যা বেড়ে 16।
0: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বর্ষণজনিত ঘটনায় 2 শিশু সহ অন্তত 6 জনের প্রাণহানি। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানের আসর, উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।
1: আমাদের কথা বলা আমাদের শরীরের কতগুলো বিষয় নিয়ে, যেখানে স্নায়ু হল প্রধান। যে স্নায়ুর দুর্বলতার কারণে আমরা ভুগি, যে স্নায়ুর ক্ষয় হলে, ডিজেনারেসি হলে আমরা সমস্যায় পড়ি। কিন্তু এই যে স্নায়ুর ক্ষয়, স্নায়ুর যাকে বলে যে অবস্থায় ছিল তার থেকে হীনতর অবস্থায় চলে যাওয়া, সেই ব্যাপারগুলো কিভাবে ঘটে, কোথায় আটকানো যায় সেটাকে, সেই বিষয়টা নিয়ে যারা কাজ করেন তাদেরই অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। তার কাছ থেকে জানব নিউরো ডিজেনারেসি সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে। স্বাগত জানাই আপনাকে।
2: নমস্কার।
1: আমরা এই শব্দগুলো হঠাৎ হঠাৎ শুনতে পাই আর নিজেদের প্রয়োজনে একটা মানে করে নিই। আমরা যেমন দেখি মানুষের বয়স হলে স্নায়ু দৌর্বল্য ঘটে, যে স্নায়ুগুলো আগে ঠিকঠাক কাজ করত সেগুলো সাড়া দেয় না। আবার অনেক সময় দেখেছি অসুখ করলে মানুষের হাত তার অনিচ্ছাতেই নড়তে থাকে, তার একটা নাম আছে। অনেকে যা বলতে চান মুখ খুলে সেটা বলতে পারেন না, তাকে কতগুলো যন্ত্রের সাহায্য নিয়ে বলতে হয়, এগুলো দেখি। তো আমরা ধরে নিয়েছি এগুলোই নিউরো ডিজেনারেসি। আপনার কাছে আগে শুনব যে আমাদের ধারণাটা কতটা ঠিক বা সংক্ষিপ্তভাবে হলেও ঠিক কিনা।
2: অ্যাকচুয়ালি বয়সের সঙ্গে সঙ্গে স্নায়ুগত কিছু সমস্যা হতেই থাকে। এখন সেই সমস্যাগুলোর কিছু কিছু খুব স্পেসিফিক কিছু রোগ তৈরি করতে পারে, যেমন আপনি বললেন। যেমন মানুষ এমনিতেই ভুলতে থাকে, আমি নিজে যেমন মানুষজনের নাম ভুলে যাই এবং সেই ভোলাটা বাড়ছে। কিন্তু ব্যাপারটা যদি এমন একটা পর্যায়ে পৌঁছয়, আমরা অনেক সময় বলি আলজাইমার ডিজিজ। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন, অনেকে বলেন লৌহ মানবী, মার্গারেট থ্যাচার। উনি শেষ বয়সে এমন একটা অসুবিধা হয়েছিল যে ওনার মেয়ে লিখছেন, আমার মা যখন একটা সেন্টেন্স লিখত শেষের দিকে ভুলে যেত প্রথমে কি লিখেছে।
1: আচ্ছা,
2: এইরকম অবস্থা ওনার। এই যে সমস্যাটা ছিল সেটাকে টেকনিক্যালি বলা হয় আলজাইমার ডিজিজ। মানুষ ভুলে যায় এবং তার সঙ্গে আরো অনেক কিছু ঘটতে থাকে, আমরা বলি ডিমেনশিয়া। তো সেটা একরকমের। মোহাম্মদ আলী অন দ্য আদার হ্যান্ড, উনি তো সাংঘাতিক বক্সার, কিন্তু উনি শেষের দিকে হাত কাঁপতেন, আমরা বলি ট্রেমার, প্রচন্ড দ্রুত হাত কাঁপা এবং সাধারণ কাজগুলো করতে পারবে, পড়ে যায়, পার্কিনসন্স ডিজিজ। এটা ওনার অবশ্য অনেক প্রথম বয়স, অনেক অনেক আর্লি এজে হয়েছিল। স্টিফেন হকিং, উনি আস্তে আস্তে দেখলেন যে ওনার শরীরের বিভিন্ন অংশ আস্তে আস্তে প্যারালিসিসের মতো হচ্ছে এবং সেটা বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। ডাক্তাররা প্রথমে বলেছিলেন, ভাই তুমি 2 বছরের বেশি বাঁচবে না, 2-3 বছর বাঁচবে ম্যাক্সিমাম, তোমার যেটা হয়েছে সেটাকে বলে অ্যামিওট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস অর ALS। কিন্তু উনি বেঁচেছিলেন অনেকদিন।

0: কিন্তু একটা খুব একটা বেশিরভাগ অংশ ওনাকে হুইল চেয়ারে কাটাতে হয়েছিল এবং উনি কথা বলতে পারতেন না, কিন্তু মনের ভাবটা টেকনোলজিতে ইউজ করে ওটা উনি লিখতেন ইউজিং আ মেশিন। তো এই যে রোগগুলো, এই রোগগুলোর নিয়েই আমরা কাজ করি। এগুলো হচ্ছে স্নায়ুমিক রোগ এবং টেকনিক্যালি আপনারা যেটা বললেন নিউরো ডিজেনারেশন, একটা গ্রুপ অফ রোগ যাতে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে।
1: তাহলে আমরা যেভাবে ভেবেছি, যেভাবে বুঝেছি, তার সঙ্গে একটা সম্পর্ক আছে এই স্নায়ু দৌর্বল্যের বা স্নায়ু ক্ষয়ের। এইবার এই যে জিনিসটা ঘটছে সেটা কেন ঘটছে, শরীরে কোন কোন উপাদানের ঘাটতির কারণে বা বেশি হওয়ার কারণে, বাড়তি হওয়ার কারণে, অথবা একটা অণুর সঙ্গে আরেকটা অণুর যে পারস্পরিক ক্রিয়া সেটা কোথাও কোথাও অবাঞ্ছিত জায়গায় পৌঁছে যাচ্ছে, মানে আমাদের জন্য অবাঞ্ছিত, প্রকৃতির কাছে কোথাও কিছুই বোধ হয় অবাঞ্ছিত নয়। তো সেইটা নিশ্চয়ই আপনারা নিয়মিতভাবে গবেষণা করে দেখছেন। এই যে গবেষণা সেটা আপনাদের ক্ষেত্রে কতটা নির্দিষ্ট তার কথায় যাব পরে, কিন্তু গবেষণাটা যে এটা ঘিরে হয়, অর্থাৎ নিউরো ডিজেনারেশন ঘিরে হয়, কি ধরনের গবেষণা হয়?
0: অ্যাকচুয়ালি কিছুদিন আগেও আমরা যখন, বা এখনো হয়তো আমরা বেশিরভাগ সময় যখন ভাবি গবেষণা, জীবন বিজ্ঞানে গবেষণা অথবা ভৌত বিজ্ঞানে গবেষণা, ফিজিক্সে বা কেমিস্ট্রিতে গবেষণা, মানে বায়োলজিতে গবেষণা, এখনকার গবেষণা কিন্তু অনেক কিছু মিলিয়ে, মানে আমাদের ল্যাবরেটরিতে আমরা যেমন কাজ করি, ধরুন আমাদের সঙ্গে কাজ করেন যারা মেডিকেল সায়েন্সের লোকেরা আছেন, মানে ডাক্তার বাবুরা বেসিক্যালি আমাদের সঙ্গে কাজ করছেন, ফর এক্সাম্পল SSKM-এর একজন ডাক্তারবাবু, উনি নিউরোলজিস্ট। তারপরে আমাদের সঙ্গে কাজ করেন ফিজিক্যাল কেমিস্ট যারা, বা ভৌতবিজ্ঞানী, ভৌত রসায়ন বিজ্ঞানী। আমি যখন একজন পেশেন্টকে দেখছি, বা ডাক্তারবু যখন একজন পেশেন্টকে দেখছেন, উনি সিমটমস বুঝছেন, রোগটা বুঝছেন, কিন্তু রোগটার যেটাকে বলে মলিকুলার লেভেলের আন্ডারস্ট্যান্ডিং, যেটা মলিকুলার লেভেলে কি হচ্ছে, বা আপনি যেটাকে বললেন আণবিক স্তরে যে কি ঘটনাগুলো ঘটছে, সেগুলো বুঝতে গেলে ডাক্তারবাবু হচ্ছে দরকার একজন কেমিস্টের বা একজন ফিজিসিস্টের। এবং একজন ফিজিসিস্ট আবার বুঝবে যে একটা অণু আর একটা অণুর সঙ্গে কিভাবে যোগাযোগ করছে, এবং তার কি, মানে তাদের মধ্যে যে ইন্টারাকশনস প্যাটার্ন, জিন লেভেলে কি সমস্যা হচ্ছে সেইগুলো, এই সমস্ত কিছু আমরা একসঙ্গে বোঝার চেষ্টা করছি একটা রোগের। এবং এই ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের একটা বড় গ্রান্ট দিয়েছে ALS, যেখানে আমরা কি করি, আমরা SSKM-এ যারা ALS এর রোগী তাদের কাছ থেকে রক্ত নিয়ে দেখি যে তাদের বিভিন্ন জিনের কি কি মিউটেশন হচ্ছে। এবং আমি খুব গর্ব করে বলতে পারি যে আমরা যে লেভেলে কাজটা করছি এখন, আমার মনে হয় না আমাদের দেশে সেই লেভেলে এই ধরনের কাজ হয়েছে।
1: আচ্ছা, এই লেভেল বা স্তরের কথা যখন বলছেন, তার মানেটা কি খুব ব্যাপক না ভাবনায় সম্পূর্ণ মৌলিকত্ব, নতুনত্ব, কোনটা?
0: দুটোই ব্যাপক। তার কারণটা হচ্ছে যে ধরুন আমরা অলরেডি 70 জন পেশেন্ট নিয়ে কাজ করে ফেলেছি, এবং 3 বছরে আমাদের প্ল্যান আছে ধরুন কিছু না হোক 150 থেকে 200 ইফ নট 300 জন পেশেন্টকে নিয়ে কাজ করব। এবং এই এত বড়, যেটা টেকনিক্যালি বলা হয় কোহর্ট, পেশেন্ট কোহর্ট, এই এত বড় কোহর্ট নিয়ে ALS এ কাজ কিন্তু খুব বেশি হয়নি। এবং আমরা পশ্চিমবঙ্গের এখানে ALS এর ম্যাপ তৈরি করার চেষ্টা করছি, মানে ধরুন, এবং একটা লাইভ, মানে ধরুন একজন পেশেন্টকে জাস্ট BIN-এ ইয়ে করা হলো, আমাদের সঙ্গে সঙ্গে ওখানে আপডেটেড হয়ে যাচ্ছে ম্যাপের মধ্যে যে একজন পেশেন্ট আছে। এই ধরনের মানে টেকনোলজি, ফান্ডামেন্টাল সায়েন্স এবং ডাক্তারবাবুরা সবাই মিলে একসঙ্গে কাজ করছে, এই এই যে একখানা আইডিয়া, এইটাকে আমি কি বলতে পারি ব্যাপক, রাইট? এরা বড় সড় লেভেলের কাজ, তো সেটা আমরা করছি। এবং তার সঙ্গে আমরা অ্যাকচুয়ালি আমাদের ল্যাবে লোকজন আছে যারা ওই না ওই প্রোটিনগুলোকে দেখছে, যে ধরুন আমরা 30টা প্রোটিনকে দেখার চেষ্টা করছি, তাদের কি কি মিউটেশন হচ্ছে এবং মিউটেশনগুলো হলে কি ধরনের ঘটনা ঘটতে পারে। ধরুন আমরা দেখেছি সুপার অক্সাইড ডিসমুটেজ বলে একটা প্রোটিন আছে, যেটা বেসিক্যালি কাজ করতে পারে না আর কি, এটা হলে তাদের 150টা মিউটেশন আছে। কিছু কিছু মিউটেশনে মানুষজন সঙ্গে সঙ্গে 2-3 বছরে মারা যায়, আবার কিছু কিছু মিউটেশনে হয়তো একজন 20-25 বছর বাঁচতে পারে। কেন একটা মিউটেশনে অনেকদিন বাঁচতে পারে আর একটা মিউটেশনে খুব তাড়াতাড়ি মারা যায়, কেন হচ্ছে? মানে প্রশ্নগুলো সহজ, উত্তরটা কিন্তু শক্ত, এবং এই উত্তরগুলো নিয়ে গোটা পৃথিবীতে অনেক লোক কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখন দেখতে পাচ্ছি যেটা, যে কিছু কিছু মিউটেশনের জন্য যে প্রোটিনটা খুব তাড়াতাড়ি কি বলে এগ্রিগেট করে যাচ্ছে, আমরা কি বলি মানে জমাট বেঁধে যাচ্ছে, তাই তো? আবার কিছু কিছু মিউটেশনের ক্ষেত্রে ওই জমাট বাঁধাটা অনেক আস্তে আস্তে, এটাই কি না আর কোনো কারণ আছে আমরা কিন্তু এখনো জানি না, এবং আমরা জানার চেষ্টা করছি আর কি।
1: এই যে নিউরো ডিজেনারেশন নিয়ে কথা আলোচনা, যেসব পেশেন্ট

0: উপর পরীক্ষা নিরীক্ষা চলছে, এটা খুব সাধারণ প্রশ্ন, এটা ঠিক বিজ্ঞানের প্রশ্ন নয়। তারা কি নিজেরা স্বেচ্ছায় এই গবেষণায় যোগ দিচ্ছেন নাকি আলাদা করে তাদের জানানোর প্রয়োজন পড়ছে না, কেননা কতগুলো নিয়মও তো থাকে এক্ষেত্রে?
1: আমি এ ব্যাপারে দেখেছি যে মানুষজনের কৌতূহল সাংঘাতিক। যখন ধরুন আমি একজনকে বলছি, এটা আমার এক্সপিরিয়েন্স, যে SSKM এ তাকে কিন্তু বলা হয়েছে দেখো বাবা এই রোগে কিন্তু কোনো ওষুধ নেই, এবং আমরা হয়তো ওইভাবে বলিনি যে দেখো তুমি মারাই যাবে, হয়তো কতদিন বাদে সেটা আমরা জানি না, কিন্তু কোনো ওষুধ নেই। তারপরে উনি এগিয়ে গিয়ে বলছেন ডাক্তারবাবু রক্তটা নিন বেশি লাগলে, এবং এখানে কিন্তু রোগীদের অবস্থা খুব খারাপ অবস্থা থাকে, আমরা চাই যাতে আমার ক্ষেত্রে না হোক আর একজনকে এরকম জিনিস ফেস করতে না হয়, আমরা চাই যে আপনারা একটা কিছু করুন। তখন আমাদের বলতেই হয় দেখুন আমরা যে করে উঠতে পারবো আমাদের লাইফ টাইমে তাও জানি না, ইটস অনলি অ্যান এক্সপেরিমেন্ট, এবং একটা বিজ্ঞানের গবেষণা, তার ফলাফল যে এই তিন বছরে কতটুকু হবে তা আমরা জানি না, তা সত্ত্বেও কিন্তু তাদের উৎসাহের কোনো খামতি নেই। মানুষজন চায় যেভাবে হোক তারা কন্ট্রিবিউট করতে, সাধারণ মানুষ হয়তো তারা কোনোদিন বিজ্ঞান পড়েনি কিন্তু তারা এগিয়ে এসেছে এবং করেছে, এবং এমন লোকও আছে যারা অ্যাকচুয়ালি খুব পড়াশুনো করেছেন এবং তারাও এগিয়ে এসছেন। তো এই এগিয়ে আসাটা অবভিয়াসলি ভীষণ রকম আমাকে নাড়া দিয়েছে অ্যাটলিস্ট। হ্যাঁ, আর একটা জিনিস আছে যেটা টেকনিক্যাল, যে আমাদের কনসেন্ট নিতে হয়, আমাদের বুঝিয়ে বলতে হয় আমরা কি করছি, সেগুলো আমরা করি, যেটা যা নিয়ম তা করি, তাদের কিন্তু কোনো খামতি আমি দেখিনি, এবং জেলা থেকেও এটা দেখেছি।
0: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির চিফ সায়েন্টিস্ট অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর আজকে তার সঙ্গে আলাপচারিতার বিষয় হল তারই যে গবেষণার ক্ষেত্র, নিউরো ডিজেনারেশন, সেটা আমরা বোঝার চেষ্টা করছি কিভাবে তারা এগোন, কিভাবে বোঝার চেষ্টা করেন, কিভাবে অবদান রাখার চেষ্টা করেন এই ক্ষেত্রে। এই যে অবদানের প্রশ্নটা যখন এলো তখন একটা জিনিস খুব মনে হয়, যে কোনো গবেষণার তো একটা প্রাক বিষয় আছে, প্রাক মানে তার আগে কিছু হয়ে এসেছে, প্রায়র আর্ট ইত্যাদি শব্দ শব্দ বলে আর কি, তো কতটা হয়ে এসেছে এরকমই হয়তো হয়েছে, কিন্তু বিদেশে হয়েছে, কিন্তু বিদেশের মানুষগুলো আবশ্যিকভাবে আমাদের মতো নয়, তাদের শারীরিক গঠন আলাদা, ফলে আমাদের একটা আলাদা করে গবেষণা করতে হবে, এই ব্যাপারটা শুনি। এক্ষেত্রেও কি তাই, মানে মানুষের দেহ গঠন সেই হোমোসেপিয়েন্স যতই একই রকম হোক, বিভিন্ন জলবায়ুতে বাস করা মানুষজন বিভিন্ন রকম গঠন পেয়ে যায় নানা কারণে, এটুকু আমরা জানি। তো আপনারা যখন কাজ করেন, আপনারা খুব স্বাভাবিকভাবে ইউরোপের কাজ আপনারা পড়েছেন, আমেরিকার কাজ পড়েছেন, আফ্রিকায় যদি কোনো কাজ হয়ে থাকে নিশ্চয়ই পড়েছেন, যখন এইখানকার কাজ করছেন তখন কি দেখছেন এটা বেশ অনেকটা আলাদা, মানে স্নায়ুর যে কাজ তার মৌলিক দিকটা ঠিক থাকলেও ছোট্ট ছোট্ট মানে যাকে বলে বৈশিষ্ট্য সেগুলো আলাদা, এরকম কি খুঁজে পাচ্ছেন?
1: পাচ্ছি, ডেফিনেটলি পাচ্ছি, এবং আমি এটাকে এখনই 100% বলতে পারবো না শিওর করে, কারণ আমাদের এখন অ্যানালিসিসগুলো অনেকটাই বাকি আছে, আমরা এই প্রজেক্টের এক বছরে আছি, তিন বছর আমাদের যেতে হবে, কিন্তু আমরা দেখেছি যেটা প্রিলিমিনারি অবজারভেশন, যেটা হচ্ছে ধরুন ALS-এর যে ইউরোপে বা আমেরিকান ডেটাগুলো, তাতে যে ডিজিজটা যে বয়সে হওয়ার কথা আমাদের দেশে একটু আগে হচ্ছে, আমি নাম্বারটা দেব না কত আগে কি বৃত্তান্ত, তা কারণ লোকজন ভয় পেয়ে যেতে পারে, এক নম্বর। আর দু নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদের অ্যানালিসিসগুলো কমপ্লিট নয়, সো আমি লোকজনকে এক্ষুনি ভয় দেখাতে চাই না, কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে একটা চারিত্রিক বৈশিষ্ট্যের তফাত কিন্তু আছে, এবং সেটা অনেকগুলো কারণে হতে পারে। একটা হচ্ছে জিন, মানে আমরা আমাদের বাপ ঠাকুরদার কাছ থেকে কিভাবে পেয়েছি জেনেটিক ম্যাটেরিয়ালগুলো তার উপরে, আর সেগুলো আমরা অবভিয়াসলি তিন বছর পরে খানিকটা বোঝার চেষ্টা করব, দেখব। খানিকটা হচ্ছে এনভায়রনমেন্ট, আমরা যেখানে বাস করছি আমাদের যেভাবেই হোক সেটা পলিউশন হতে পারে, কি বৃত্তান্ত আমাদের আমাদের আর্থসামাজিক একটা ব্যাপার তার মধ্যেও হতে পারে, এবং আমরা কিন্তু এই ডেটাগুলো রাখছি। আমরা যখন একজন পেশেন্টকে দেখি আমি জিজ্ঞেস করি আপনি কি কাজ করেন, এবং তিন বছর বাদে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কি এইগুলোর উপরে বেস করে একটা কোরিলেশন এখানে আনতে পারবো,
0: আন্তঃসম্পর্ক
1: সেটা আমরা বোঝার চেষ্টা করব। কিন্তু প্রাথমিক যেটা আমরা দেখেছি যে একটা কিন্তু ডিফারেন্স আছে, এবং সেটা আস্তে আস্তে আমাদের এস্টাবলিশ করতে হবে, এবং তার উপরে আই গেস ডাক্তারবাবুদের আমরা সেটা বলবো, তাহলে ওনাদের চিকিৎসার যে স্টাইলটা ওনারাও সেটা চেঞ্জ করতে পারবেন, যেটা আমরা এতদিন ধরে আমেরিকান ডেটা থেকে ইউজ করেছি, সেটা হয়তো আমাদের এখন ভারতবর্ষীয় ডেটা, মানে ইভেন পশ্চিমবঙ্গীয় ডেটা হবে।

0: শ্রোতা বন্ধুরা, মানুষকে অনেকভাবে বর্ণনা করার চেষ্টা করা হয়, কোথাও কোথাও এমনও বলা হয় মানুষ অসীমের সন্তান। তো কি অর্থে বলা হয় আমরা জানি না, কিন্তু এই বিজ্ঞান গবেষণার কথা শুনতে শুনতে যেন তার একটা মানে ফুটে উঠছিল যে আমরা অন্তত অসীমের অভিমুখী, কোথায় গিয়ে পৌঁছচ্ছি জানি না, কিন্তু ইচ্ছেটা আছে বহুদূর যাওয়ার। নিউরোডিজেনারেশন, স্নায়ু দৌর্বল্য, স্নায়ুর ক্ষয় কিভাবে মানুষের শরীরে ঘটে, কোন প্রোটিনের ভূমিকা থাকে, সেই প্রোটিনও কোন পরিবেশে অমন একটা ক্ষতিগ্রস্ত অবস্থা পায়, এই সব কিছু বোঝার যারা চেষ্টা করছেন এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন যিনি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে রয়েছেন অনেক অগ্রণী বিজ্ঞানী, চিকিৎসক, রসায়নবিদ, ভৌতবিজ্ঞানী ইত্যাদি। তারা কোথায় পৌঁছবেন আমরা জানি না, তারা নিজেরাও বলছেন তারা জানেন না, কিন্তু তারা উপভোগ করছেন এই সফরটাকে, এবং তাদের কাজটা মানুষের উপকারে তো লাগবেই, তার থেকেও বড় কথা প্রকৃতি সম্পর্কে অনেক নতুন সত্য বেরিয়ে আসবে। ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। অধ্যাপক কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায়ের আগেও এসেছেন, আজকে আরও একবার এসে তার গবেষণা সম্পর্কে আমাদের আলোকিত করলেন। নমস্কার।
1: নমস্কার।
2: শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী। এখন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে দেশের পক্ষে তা কল্যাণের। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের সঙ্গে আজ নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলডোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে ভারত মলডোভা বিজনেস ফোরামে আজ বক্তব্য রাখেন তিনি। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানা নদিন সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের বন্দর থেকে রওনা হওয়া MV গোল্ডেন লিও জাহাজে হামলায় 4 ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত শুধুমাত্র 2 বছরের জন্য কার্যকর হবে বলে নির্দেশিকা জারি। জম্মু ও কাশ্মীরে টানা বৃষ্টিতে আরও 4 জন প্রাণ হারিয়েছেন, এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16। আসছি বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আজ বাদল অধিবেশন প্রথম দিনে দফায় দফায় ব্যাহত। উভয় সভায় দিনের মতো মুলতুবি হয়ে যায়। সকাল 11টায় লোকসভার অধিবেশন বসলে এন ভাস্কর রাও, সুধাংশু শীল সহ সদ্য প্রয়াত সদস্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়। কাতারে প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা বলেন, আধুনিক কাতারের ভিত্তি স্থাপনে তার ভূমিকা অনস্বীকার্য। এরপরই অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব চালানোর চেষ্টা করলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সহ বিরোধী সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানান। হই হট্টগোল চলতে থাকায় সভার কাজ বেলা 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। এরপরও একই ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকে। ষষ্ঠবার সভার কাজ বিঘ্নিত হওয়ার পর বিকেল 3টে ফের তা শুরু হলে পরিস্থিতি একই থাকায় সভার কাজ দিনের মতো মুলতুবি করে দেন প্রিসাইডিং অফিসার। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। 5বার মুলতুবি হওয়ার পর রাজ্যসভা দুপুর 2:30টায় বসলে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নির্ধারিত বিষয়গুলি উত্থাপনের চেষ্টা করলে বিরোধীরা স্লোগান দিতে থাকেন, চলে প্রতিবাদ বিক্ষোভ। হই হট্টগোলের মধ্যে অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের পক্ষে কল্যাণকর হয়। আজ সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী মোদী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে। বিগত 1 মাসে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যে নজির রেখেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে জ্বালানি সার এবং রাসায়নিক পদার্থসহ বিভিন্ন ক্ষেত্রে সরবরাহের সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের প্রতিনিধি দলের সঙ্গে

0: আঘাত করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়, প্রতিবাদকারীরা একটি স্মারকলিপি তার কাছে জমা দেন, ধর্ণা অবস্থান তুলে নিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান শ্রী নাড্ডা। অন্যদিকে সংসদ ভবন চত্বরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে বলে যে খবর সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে তা খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মলদোভার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, তার এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। ভারত এবং মলদোভার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শ্রীমতী মুর্মু বলেন, ভারত এমন অংশীদারিত্বে বিশ্বাসী যা পারস্পরিক আস্থা ও সমৃদ্ধির ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। তিনি বলেন, ভারতীয় সংস্থাগুলি মলদোভার পুনর্নবীকরণ শক্তি প্রকল্পগুলিতে অংশগ্রহণ করতে আগ্রহী।
1: I am greatly encouraged by the growing cooperation. There is immense potential for collaboration across diverse sectors such as digital technology, artificial intelligence, cyber security, fintech, digital public infrastructure, infrastructure development, renewable energy, advancement of manufacturing, logistics, agriculture, food processing, pharmaceuticals, biotechnology. Indian companies are interested in participating in the development projects of Moldova in energy sector, including solar energy, battery storage, smart grids, green hydrogen.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্ধু বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য, সুরক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদ্ভাবন সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সহমত হয়েছেন। চিসিনৌতে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি মুর্মু মলদোভার সফরকে এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তিন দশকের বেশি সময় ধরে দুদেশের মধ্যে উষ্ণ হার্দিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মধ্য দিয়ে পারস্পরিক বিশ্বাস ও ক্রমবর্ধমান অংশীদারি দিকটি প্রতিফলিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে পানামার পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ের এদুয়ার্দো মার্টিনেজ আচা ভাস্কুয়েজের ভারত সফর সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। নতুন দিল্লিতে পানামার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তিনি বলেন, এই সফর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
2: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টানা নদিন সংঘাতের আবহে হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে খরমুজ শহর লক্ষ্য করে হামলা চালায়। অন্যদিকে জর্ডন, কুয়েত ও বাহরিনে ইরান নতুন করে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত সপ্তাহে ইরানের সঙ্গে সংঘর্ষে নিহত দুই মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় দুর্ভাগ্যবশত চারজন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর একজন আহত হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে পাঁচজন ভারতীয় নাগরিক সহ মোট 17 জন নাবিক ও কর্মী ছিলেন। লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিয়ে স্টারমারের পদত্যাগের পর তিনি দায়িত্ব নিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সরকারি চাকরিতে 5 বছর বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত কেবল 2 বছরের জন্য কার্যকর হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থ দপ্তর থেকে আজ এই মর্মে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের 20 জুলাই অর্থাৎ আজ থেকে আগামী 2 বছর এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। মালদায় গণিখান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিমড টু বি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেতে চলেছে। সংসদে আজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইন অনুযায়ী ডিস্ট্রিক্ট শ্রেণীর অধীনে ডিমড টু বি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার আবেদন করে। কয়লা ও খনি দপ্তরের প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে জানিয়েছেন, জাতীয় কয়লা গ্যাসিফিকেশন মিশনের আওতায় 2030 সালের মধ্যে

0: মিলিয়ন টন কয়লার গ্যাসিফিকেশনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। জম্মু ও কাশ্মীরে গত কয়েকদিনে টানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় আরও 4 জন প্রাণ হারিয়েছেন, ফলে গত 2 দিনে মৃতের সংখ্যা বেড়ে 16 দাঁড়িয়েছে। বন্যা দুর্গত রাজৌরি ও পুঞ্চ জেলায় অবিরাম ভারী বৃষ্টির কারণে উদ্ধার ও ত্রাণ কাজ ব্যাহত হচ্ছে। এখনও অন্তত 7 জন নিখোঁজ রয়েছেন। অসমে অবিরাম বৃষ্টির কারণে আজ গুয়াহাটির একাধিক এলাকা ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিগাঁওয়ের গোশালা এলাকার মাধবদেব নগরে ধসের কারণে 4 জন আহত। কামাখ্যা মন্দিরগামী সড়কের একাধিক জায়গাতেও ভূমিধসের খবর মিলেছে, এর জেরে বিপর্যস্ত যান চলাচল। এদিকে মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ এবং রিফই জেলায় একটানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, একাধিক নিচু এলাকা জলমগ্ন। লাদাখে আজ দ্বিতীয় দিনেও ভারী বর্ষণ অব্যাহত। আবহাওয়া দপ্তর হিমাচল প্রদেশের বেশ কিছু এলাকায় আগামীকাল ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এর প্রেক্ষিতে কাংড়া, মান্ডি ও সিরমাউর জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই আজ দুপুর থেকে দফায় দফায় বৃষ্টিতে জনজীবন ব্যাহত। আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা, 2 চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে হৈহট্টগোলের জেরে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন দিনের মতো মুলতবি করে দেওয়া হয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরতদের সঙ্গে আজ নতুন দিল্লিতে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা। ইউক্রেনের বন্দর থেকে রওনা হয় MV গোল্ডেন লিও জাহাজে হামলায় 4 ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 21 জুলাই মঙ্গলবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে কাল শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত যশোরাজ, রাগ আহির ভৈরব ও বিলাস খানি তরি। 6:30 এই মহাজীবন, শুনবেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শ্রাবণী নাগ। 6:55 কৃষক বন্ধুদের জন্য পুকুরে ভেটকি মাছের চাষ, এই বিষয়ে বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। কাল শুনবেন ওড়িশার কোরাপুট সম্পর্কে, উপস্থাপনায় থাকবেন স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় স্পন্দন দাস। ভারতীয় সময় সকাল 8:30 ঐতিহাসিক শহরের কথা, স্থান উদয়পুর, উপস্থাপনায় ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 কথাকার, শুনবেন অথরথ কথা, বলবেন স্বপন ঠাকুর। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল, পরিবেশনায় শিল্পী পূর্বাচল বেরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন প্রশান্ত দে রায় এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় অরিজিৎ গাঙ্গুলি। 10:30 রামধনু, নানা রঙের গানের এই অনুষ্ঠানে কাল প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী তনিকা ভট্টাচার্য এবং তারপর শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী স্বপন চক্রবর্তী। ভারতীয় সময় বেলা 11:00 গ্রামীণ মহিলাদের জন্য আটপৌরে থেকে হাল ফ্যাশন, কোথায় গ্রামের অবস্থান, এ বিষয়ে ডক্টর দিব্যেন্দু বিকাশ দত্ত ও নাসিম মুর্তাজার সঙ্গে আলাপচারিতায় স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা। 12:30 বেতার নাটক মালা চন্দন, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ শাওলি মিত্র, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান এবং দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় দুপুর 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর। বিষয় রেডিও ক্লিনিক। উপস্থাপনায় থাকবেন দেবোপমা মিশ্র। 4:35 অন্বেষা। প্রথমে বিজ্ঞানের খবর, তারপর গণিতের ইতিহাস বিষয়ে অধ্যাপক পার্থসারথি মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নবনীতা রাহা। ভারতীয় সময় সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, পাটের পচন ও মাছ চাষ, সে বিষয়ে ডক্টর দেবপ্রসাদ রায় ও ডক্টর অর্চন কান্তি দাসের সঙ্গে আলাপচারিতায় থাকবেন রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্যে, শুনবেন লুপাস কি দেখে চিনবেন, এই বিষয়ে কথিকা বলবেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। 7:00 যুববাণীর অনুষ্ঠানে যুগের হাওয়া, উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 7:45 কবিকণ্ঠে কবি শুভদাস গুপ্তের সঙ্গে আলাপচারিতায় থাকবেন শর্মিষ্ঠা সরকার, কাল প্রথম পর্ব। 8:15 এক মাটি এক সুর, লোকসঙ্গীত শিল্পী ঋষি চক্রবর্তীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা রায়, কাল দ্বিতীয় পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতানে কলকাতার রথের মেলা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সাক্ষ্যদীপা সরকার। অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, পরিবেশনায় শিল্পী সুবীর রায়, রাগ চন্দ্রকোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা। 10:45 উপমহাদেশের খবর এবং 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শর্মিষ্ঠা রায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীর কালকের সারা দিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেশ মালহার ঠুমরি, কিরুবানি দাদরা এবং পিলু দাদরা পরিবেশন করবেন মিতালী সেনগুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে থাকছেন প্রদীপ পালিত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ দেশ মালহার ঠুমরে এবং কিরওয়ানি দাদরা ও পিলু দাদরা পরিবেশন করলেন মিতালী সেনগুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়ামে ছিলেন প্রদীপ পালিত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে নিটের প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় সভার কাজ ব্যাহত। সংসদের অধিবেশন যথাযথ পরিচালিত হলে দেশের কল্যাণ, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: নিট ইস্যুতে দিল্লিতে প্রতিবাদরত কংগ্রেস জনতা পার্টিকে বিক্ষোভের পথ ছাড়ার আবেদন সরকারের।
0: পশ্চিমবঙ্গে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
1: কৃষি, পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করল ভারত ও মলদোভা।
0: পশ্চিম এশিয়ায় সংঘাত বিরামহীন, ভারতীয়দের ইরান সফর এড়ানোর পরামর্শ সরকারের। আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের প্রতিবাদের জেরে আজ সংসদের উভয় কক্ষ দিনের মতো মুলতবি করা হয়। এর আগে বিরোধী দলের হই হট্টগোলের কারণে লোকসভা ও রাজ্যসভায় একাধিকবার অধিবেশন স্থগিত রাখা হয়েছিল। বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সকালে 11টায় লোকসভার কাজ শুরু হলে সম্প্রতি প্রয়াত 6 জন প্রাক্তন সাংসদকে শ্রদ্ধা জানানো হয়। সংসদ কাতারের আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানিকেও শ্রদ্ধা জানায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ভারত কাতার সম্পর্ক উন্নয়নে শেখ হামাদ বিন খলিফা আল থানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর প্রশ্নোত্তর পর্বের শুরুতেই কংগ্রেস ও সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সদস্যরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করেন। অধ্যক্ষ বিরোধী দলকে সভার কার্যক্রম সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করলেও বিরোধী সদস্যদের প্রতিবাদ চলতে থাকে। প্রথম মুলতবির পর সভার কাজ পুনরায় শুরু হলে পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় একাধিকবার সভা মুলতবি করা হয়। সভাপতি দিলীপ সাইকিয়া বলেন, জনগণ সংসদে গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করার জন্য তাদের প্রতিনিধি পাঠিয়েছেন, কিন্তু বিরোধী সদস্যরা সভাপতির আবেদন কর্ণপাত করেননি। ষষ্ঠবারের মতো অধিবেশন মুলতবির পর দুপুর 3টায় লোকসভার কাজ পুনরায় শুরু হয়। শেষ পর্যন্ত সভাপতি দিনের জন্য অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। রাজ্যসভা সকাল 11টায় নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। দিনের জন্য চূড়ান্তভাবে মুলতবি করার আগে রাজ্যসভাতেও একাধিকবার অধিবেশন স্থগিত করা হয়েছিল।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের অধিবেশন যথাযথভাবে পরিচালিত হলে তা দেশের জন্য কল্যাণের হবে। আজ সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, আশা করা যায় এই অধিবেশন কার্যকর এবং সক্রিয় হবে। সারা বিশ্বজুড়ে ভারতের ভূমিকা স্বীকৃতি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বিগত এক মাসে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্যের নজির রেখেছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ফলে জ্বালানি, সার এবং রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন ক্ষেত্রে সরবরাহের সংকট দেখা দিলেও ভারতের আর্থিক বৃদ্ধির হার 7.7% ধরে রাখা সম্ভব হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
2: পশ্চিম এশিয়া কে যুদ্ধ কে কারণ ভারত জেসে দেশ যে এনার্জি কে লিয়ে ইউরোপ পর ডিপেন্ডেন্ট হ্যায় উনকে লিয়ে ये पश्चिम एशिया का युद्ध एक बहुत ही बड़ा संकट का कारण रहा। पेट्रोल, डीजल, एलपीजी, फर्टिलाइजर, केमिकल्स यानी हर विषय में अनेक बाधाएं, अनेक संकट आए। उसके बावजूद भी भारत 7.7% के ग्रोथ से दुनिया की मेजर इकोनॉमी में सबसे तेज गति से आगे बढ़ने वाला देश बन के रहा।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800117800 মারফতও বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 24 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। পেট্রোলে 20% বেশি মাত্রায় ইথানল মিশ্রণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে সরকার জানিয়েছে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, বিশদে সমীক্ষা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শুনছেন উপমহাদেশের খবর।

0: নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টি সংসদ অভিযান ঘিরে আজ অশান্ত হয়ে উঠল দিল্লি। রাজধানীতে 163 ধারা জারি করল পুলিশ। সকালে দিল্লির যন্ত্রমন্ত্র থেকে মিছিল বের হয়, সেই সময় এবং তারপরেও পুলিশ লাঠিচার্জ করেছে এবং কাঁদানে গ্যাস ছুড়েছে বলে অভিযোগ। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে বিক্ষোভকারীদের প্রতিনিধিরা বৈঠক করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী মারফত বিক্ষোভকারীরা সরকারের কাছে লিখিত দাবি জানিয়েছেন বলে খবর। তারা যন্ত্রমন্ত্রের অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়া সোনাম ওয়াংচুককে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছেন। জানা যাচ্ছে এমনটাই। কেন্দ্রীয় মন্ত্রী তাদের বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ করেছেন। দিল্লি পুলিশের তরফে তাদের কাছে শান্তি রক্ষার আবেদন জানানো হয়েছে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করা হয়েছে বলে চাউর হওয়া খবর ঠিক নয় বলে সামাজিক মাধ্যমে জানিয়েছে দিল্লি পুলিশ।
1: পশ্চিমবঙ্গে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় এবং সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে কার্যকর প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় ঘোষণা করেছেন। এই সময়ের মধ্যে অনুবাদ সহ প্রয়োজনীয় পরিকাঠামো এবং প্রস্তুতির কাজ সম্পূর্ণ করা হবে। তিনি জানান, অন্য রাজ্য কিংবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাজ্য সরকার বাংলা ভাষায় চিঠিপত্র পাঠাবে, প্রয়োজনে তার সঙ্গে হিন্দি ভাষাতেও দাপ্তরিক আদান প্রদান হবে। তবে রাজ্যের অভ্যন্তরে সরকারি প্রশাসনের সমস্ত কাজ বাংলা ভাষাতেই পরিচালিত হবে।
2: ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
0: কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সংযুক্ত আরব আমিরশাহীর অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আলমারি এবং তাঁর সফর সঙ্গী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। আমিরশাহীর নেতার সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপ্পুর রামমোহন নাইডু।
1: পানামার বিদেশমন্ত্রী হাভিয়ের এদুয়ার্দো মার্তিনেজ আচা ভাস্কেজের ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন, উভয় সরকার এবং তাদের নেতারা দুদেশের অংশীদারিত্বকে আরও গভীর এবং বিস্তৃত করতে আগ্রহী।
3: We had met recently during the 5th India-ASEAN ministerial meeting which the two of us had co-chaired last September on the sidelines of the UN General Assembly. But your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership. And certainly we look forward to closer ties with Panama because you offer both a very strategic location as well as enormous economic stability and potential for a partner like India.
0: কৃষি, পরিকাঠামো, স্বাস্থ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি, ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত করতে ভারত ও মলদোভা উদ্যোগী বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মলদোভা সফরে সেদেশের প্রেসিডেন্ট মাইয়া সান্দুর সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি একথা বলেন।
4: হাম কৃষি, লজিস্টিক্স এবং ইনফ্রাস্ট্রাকচার, হেলথ, ফার্মাসিউটিক্যালস, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইনোভেশন সহিত আপসি হিতকে বিভিন্ন ক্ষেত্র মে সহযোগ মজবুত করনে পর সহমত হুয়ে। শিক্ষা আর ক্যাপাসিটি বিল্ডিং হামেশা সে হামারি সম্বন্ধকে সবসে মজবুত স্তম্ভ।

0: में रही है। हमने उच्च शिक्षा के क्षेत्र में एजुकेशनल एक्सचेंजेस और इंस्टीट्यूशनल पार्टनरशिप के विस्तार पर भी चर्चा की।
1: এই প্রথম ভারতের কোন রাষ্ট্রপতি মলদোভা সফরে গেলেন, সে কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও মলদোভার মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকলেও দুদেশের সম্পর্কে একটি বিশেষ মাত্রা রয়েছে।
0: মলদোভা কি পেহলি রাজকে যাত্রা হে, এ আমারে দ্বিপক্ষীয় সম্বন্ধ মে এক ঐতিহাসিক উপলব্ধি হে আর আমারে দোনো দেশো কে বিচ বড়তি মিত্রতা আর আপসি বিশ্বাস কো দর্শাতি হে। ভারত আর মলদোভা তিন দশক সে मधुर और मैत्रीपूर्ण संबंध साझा करते आ रहे हैं। भौगोलिक रूप से दूर होने के बावजूद शांति, विकास और अंतर्राष्ट्रीय सहयोग के प्रति हमारे साझा प्रतिबद्धता के अनुरूप हमारी साझेदारी निरंतर बढ़ती रही है।
1: রাষ্ট্রপতি ভারত মলদোভা বিজনেস ফোরামেও ভাষণ দিয়েছেন। ইউরোপে তিন দেশ সফরের প্রথম পর্বে আজ মলদোভা পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
2: ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত অব্যাহত। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বক্তব্য, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলিকে নিশানা করা ইরানি সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করে দিতে চায় তারা। দক্ষিণ পশ্চিম ইরানে হরমুজ শহরকে নিশানা করেছে মার্কিন বাহিনী। ওই শহরটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করে নৌঘাটে। অন্যদিকে জর্ডন, কুয়েত এবং বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। গত সপ্তাহে ইরানের সঙ্গে সংঘর্ষে দুই মার্কিন সেনাকর্মীর মৃত্যু হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে। এ নিয়ে দুদেশের লড়াইয়ে এখনও পর্যন্ত 17 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।
1: মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হয়। ভারতীয় নাগরিকদের আপাতত ইরান সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তেহরানের ভারতীয় দূতাবাস। ইরানে থাকা ভারতীয়দের যথাসম্ভব সতর্ক থাকতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে।
2: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে যাত্রা শুরুর পরে গতকাল এমভি গোল্ডেন লিও জাহাজের ওপর হামলা তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। জাহাজে পাঁচজন ভারতীয় নাগরিক সহ মোট 17 জন নাবিক ছিলেন। বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা, নিরীহ অসামরিক নাবিকদের বিপদে ফেলা বা অন্য কোনোভাবে নৌ চলাচল ও বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করা নিন্দনীয় এবং তা পরিহার করা উচিত বলে মন্ত্রক উল্লেখ করেছে। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। ভারত সরকার নিহত ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করেছে।
1: মুম্বাইয়ের একটি বিশেষ আদালত আজ দুটি ভিন্ন মামলায় জলদস্যুতা ও অন্যান্য অপরাধে অভিযুক্ত 44 জন সোমালীয় নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। আদালত আইনসম্মতভাবে আন্তর্জাতিক কর্তব্য পালন করার জন্য ভারতীয় নৌবাহিনীর সাহসিকতারও প্রশংসা করেছে। একটি মামলায় 35 জন এবং অন্যটিতে 9 জন, মোট 44 জন অভিযুক্ত আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন এবং দেওয়ার জন্য আবেদন করেছিলেন। অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধি, অস্ত্র আইন, পাসপোর্ট আইন, বিদেশি আইন, সামুদ্রিক জলদস্যুতা বিরোধী আইন, বিস্ফোরক পদার্থ আইন এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় দোষী সাব্যস্ত করা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত এবং সম্প্রতি ধৃত প্রাক্তন সেনা আধিকারিকের বিচার সামরিক আইন অনুযায়ী হবে বলে জানিয়েছে ঢাকা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে সেনার হাতে তুলে দেওয়া হয়েছে। গত সপ্তাহেই বনানী অঞ্চল থেকে তাকে ধরা হয়।
2: প্রবল বর্ষণে অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানি অসমে বেশ কয়েকটি জেলায় হাজার হাজার মানুষ বন্যা কবলিত। সংশ্লিষ্ট অঞ্চলের নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য ত্রাণ উদ্ধারে সেনাবাহিনী, জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, 8টি জেলার 57,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 3,854 হেক্টর জমির ফসল বন্যার জলে ডুবে গেছে। টানা বৃষ্টিতে আজ গুয়াহাটির বেশ কয়েকটি এলাকায় ভূমিধস হয়েছে। এই ঘটনায় আহত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে জম্মু কাশ্মীরে জম্মু বিভাগে প্রবল বৃষ্টিতে আরও 4 জনের মৃত্যুর খবর মিলেছে। এই নিয়ে গত দুদিনে মৃতের সংখ্যা 16 পৌঁছেছে। অন্তত 7 জন এখনও নিখোঁজ। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, বন্যা কবলিত রাজৌরি ও পুঞ্ছ জেলায় ত্রাণ উদ্ধার কাজ চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা নিহতদের পরিবার পিছু 6 লক্ষ টাকার এককালীন অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। আবহাওয়া দপ্তর 23 জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
1: ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 2 থেকে 3 দিন মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশ একই ধরনের আবহাওয়া থাকবে। থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
2: আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন। গত রাতে ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2010 সালের পর দ্বিতীয়বার বিশ্বকাপ জিতল স্পেন। দ্বিতীয়ার্ধে

0: সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরেস গোল করেছেন।
1: ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিন ক্রিকেট সিরিজ 2-1 জিতে নিল ইংল্যান্ড। লর্ডসে গতকাল শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 27 রানে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নিটের প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের প্রতিবাদের জেরে বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে সংসদের উভয় সভার কাজ ব্যাহত। সংসদের অধিবেশন যথাযথ পরিচালিত হলে দেশের কল্যাণ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
0: নিট ইস্যুতে দিল্লিতে প্রতিবাদরত কংগ্রেস জনতা পার্টিকে বিক্ষোভের পথ ছাড়ার আবেদন সরকারের।
1: পশ্চিমবঙ্গে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে।
0: কৃষি পরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার করল ভারত ও মলদোভা।
1: পশ্চিম এশিয়া সংঘাত বিরাম ভারতীয়দের ইরান সফর এড়ানোর পরামর্শ সরকারের। উপমহাদেশের খবরে পর্যন্তই নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান উপস্থাপনায় থাকছি আমি, শ্রাবণী মুখোপাধ্যায়।

মানু, জন্মদিনে মন আমার আকুল আগ্রহে মানুষীর অভিনন্দন লিপির আশায় প্রতীক্ষায় ছিল। সায়াহ্নেও সে লিপি যখন এলো না, তখন মন হলো ক্লান্ত, অবসন্ন, দুঃখে ও অভিমানে জর্জরিত। এই হয়তো রীতি, ভেবে মন স্থির হয়ে গেল। মধ্যরাতে 1200 মাইল দূর হতে 6 মিনিটের জন্য তারের মাধ্যমে যখন আমার মানুষীর কণ্ঠস্বর শুভেচ্ছা ও অভিনন্দনের ভাষায় মুখরিত উচ্ছ্বসিত, তখন আমার মন অবুঝ হল, হল ক্রুদ্ধ, করল তার মানসিকে অপমান। পারিপার্শ্বিকের জন্য করল সে অভিনয়, সম্বোধন করল তাকে দূরের সম্বোধনে। নিয়ম অনুযায়ী মিষ্টি সুরের আওয়াজ যখন কেটে গেল, সুরেলা তার ছিঁড়ে যখন গেল, তখন এলো বিস্ময়, হতাশা, নিজেকে ছোট মনে হল। মন ছুটে যেতে চাইল সেই গবাক্ষের মধ্যে দিয়ে, লুটিয়ে পড়তে চাইল মানুষের বক্ষে, চিৎকার করে বলতে চাইল ক্ষমা, শুধু ক্ষমা করো মোরে। কি যে চায় পায় না ভেবে মন, তাই বোধহয় মাঝে মাঝে এমন হয়। আচ্ছা বলো তো, কেন এমন হয়? এই ভাবতে এই রাত অতিবাহিত হল, ঘুম হল না। মন মানসিকে আমার ঘিরে রাখতে চায়, বড় স্বার্থপর, কাউকে সে গণ্ডির মধ্যে আসতে দিতে চায় না। পালিয়ে এসেছি রাত জাগার ভয়? হ্যাঁ তাই। সকালে উঠে তোমার মুখ দেখে বড় কষ্ট হচ্ছিল, এত ক্লান্ত তোমায় কখনো দেখিনি, তাই পালিয়ে এলাম। নিশ্চয়ই খুব ব্যস্ত, ভগবানের কাছে প্রার্থনা জানাই, তিনি যেন জন্ম জন্ম তোমাকে ব্যস্ত করেই রাখেন। তুমি উন্নত হও, তুমি সুন্দর থেকে সুন্দরতম হও। যদি উত্তর দিতে চাও, যোধপুরের বাড়িতে চিঠি লিখো, আমি পেয়ে যাব। হেমন্তদা কেমন আছেন? ভট্টাচার্যকে কেমন লাগছে? শরীর ভালো রাখার চেষ্টা করো, আমার যা কিছু সবই তো তোমার। তুমি গ্রহণ করো আজীবন ধরে তোমারই একান্তভাবে। শোনা, বন্ধুরা, আপনারা যারা এখন রেডিও সেটে, অ্যাপে বা গুগল লিংক থেকে আকাশবাণী মৈত্রী টিউন করেছেন, তারা সকলেই নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমি একটা প্রেমপত্র পড়লাম। এই চিঠিটা লেখা হয়েছিল 1962 সালের 4 সেপ্টেম্বর কলকাতা থেকে। কিন্তু এটা কাকে লেখা, কার প্রেমপত্র, সে উত্তর বরং প্রাপকের বয়ানেই আপনাদের শোনাই। আমাকে লেখা উত্তমের প্রথম চিঠি। উত্তম এই চিঠি লিখেছিল 4 সেপ্টেম্বর, ওর জন্মদিনের পরের দিন। আমি তখন বোম্বেতে শুটিং করছিলাম। উত্তম 28 আগস্ট বোম্বেতে এসেছিল, কলকাতায় ফিরে যায় 1 সেপ্টেম্বর। কি বন্ধুরা, আপনার

এদের কি আর বলে দিতে হবে যে এই বয়ান সুপ্রিয়া দেবীর? হ্যাঁ, এটা উত্তম কুমারের সুপ্রিয়া দেবীকে লেখা প্রথম চিঠি হলেও তাঁদের সম্পর্কের শুরুটা কিন্তু আরও অনেক আগে থেকেই হয়ে গিয়েছিল। না, একদম শুরুতেই তাঁদের সম্পর্কটা এমন ছিল না। শুরু করব তাঁদের প্রথম পরিচয় থেকেই, কিন্তু তার আগে শুনিয়ে দেব আজকের অনুষ্ঠানের প্রথম গান। 1952 সালে মুক্তি পাওয়া নির্মল দের পরিচালনায় উত্তম সুপ্রিয়ার একসঙ্গে অভিনীত প্রথম সিনেমা বসু পরিবার থেকে একটা গান শোনাবো এখন। রিয়েল লাইফের মতো রিল লাইফেও এই সিনেমায় উত্তম কুমারের নায়িকা নয়, তাঁর অর্থাৎ সুখেনের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সুপ্রিয়া দেবী। রইল বসু পরিবার সিনেমার গান শচীন গুপ্তর কণ্ঠে।

1939 সালে যুদ্ধের সময় বার্মা থেকে যখন সুপ্রিয়া দেবী তার পরিবারের সঙ্গে কলকাতায় চলে আসেন, তখন তিনি ফ্রক পরতেন, নিতান্তই বালিকা তিনি তখন। উত্তম কুমারদের গিরিশ মুখার্জি রোডের উল্টো দিকেই চৌধুরীদের জমিদার বাড়িতে তারা তখন ওঠেন, সেই সময় প্রথম পরিচয়। কিন্তু তাদের তখনকার সেই পরিচয় তেমন বলার মতো কিছু ছিল না। তারপর অনেকদিন বাদে নির্মলদের পরিচালনায় বসু পরিবার সিনেমাতেও উত্তম কুমারের বোনের চরিত্রে অভিনয় করার কথা তো উল্লেখ করলামই, তবে নায়ক নায়িকা হিসেবে জুটি বেঁধে তাদের প্রথম সিনেমা কিন্তু আরও 8 বছর বাদে 1960 সালে মুক্তি পাওয়া সুনো বরনারী সিনেমায় অনবদ্য প্রেম কাহিনীর বুনোটে বাংলা সিনেমার দর্শক পায় উত্তম সুপ্রিয়া জুটিকে। শুনে নেব সেই সিনেমার গান ব্রজবুলি ভাষায় শ্যামল মিত্রের কণ্ঠে।

শুনো বরণারী সিনেমার এই গানটি সুপ্রিয়া দেবীর জীবনে যেন থিম সং হয়ে আছে। এ কথা কেন বলছি? বলছি কারণ নিয়তির অমোঘ টানে সুপ্রিয়া দেবী উত্তম কুমারের জীবনে জুড়ে গিয়েছিলেন আমরা জানি, আর পরিস্থিতির চাপে পড়ে এই গানটির মতোই প্রেমে পড়ে তাদেরও পীড়িত হতে হয়েছিল। অকৃত্রিম ভালোবাসা যে ছিলই তা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু ভালোবাসা কবে আর একা এসেছে বলুন? সে বিরহ ও বিবাদকে সঙ্গে নিয়েই তো থাকে। বাংলা সিনেমার এই দুই মহা তারকার জীবনেও এর ব্যতিক্রম ঘটেনি। তাদের সম্পর্ক নিয়ে ভিতরে বাইরে আপন পরে রিলে রিয়েলে অনেক ওঠাপড়া ছিল, সব সম্পর্কেই হয়তো থাকে, কিন্তু এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম তো ছিলই। কারণ গিরিশ মুখার্জি রোডের বাড়িতে উত্তম কুমারের স্ত্রী হিসেবে গৌরীদেবী সসম্মানে থাকলেও, তাদের বিবাহ বিচ্ছেদ না ঘটলেও, ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর ভাড়ার ফ্ল্যাটেই উত্তম কুমার মৃত্যুর আগে পর্যন্ত দীর্ঘ 17 বছর কাটিয়েছিলেন সুপ্রিয়া দেবীর সঙ্গেই, কিন্তু শেষ সময়টায় তাদের আর দেখা হয়নি। যাই হোক, সহকর্মী থেকে কিভাবে ধীরে ধীরে তাদের সম্পর্ক পরিণতি পায় দাম্পত্যে, টুকরো টুকরো কথায় ধীরে ধীরে সেসব প্রসঙ্গে আসব। কিন্তু তার আগে রইল আর একটা গান, উত্তম সুপ্রিয়া অভিনীত সোনার হরিণ সিনেমা থেকে গীতা দত্তের কণ্ঠে।

আজকের হারানো দিনের গান জুড়ে কথা হচ্ছে উত্তম কুমারের জীবনে সুপ্রিয়া দেবীর সম্পৃক্ততা সম্পর্কে, আর শুনছেন তাঁদের দুজনের একসঙ্গে অভিনীত সিনেমার গান। আপনারা অনেকেই হয়তো জানেন যে নিউ আলিপুরে একটা বাড়ি তৈরি করেছিলেন উত্তম কুমার। সে বাড়িতে খুব বেশি দিন না থাকলেও বাড়িটা যখন তৈরি হচ্ছিল তখন সেই বাড়ির ছাদে নিয়মিত বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা বসাতেন উত্তম কুমার। তখনই আবার আম্রপালি সিনেমাতে অভিনয় করছেন সুপ্রিয়া দেবী। আম্রপালি সিনেমায় অভিনয় করার সময় তোলা কয়েকটা ছবি উত্তম কুমারকে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন সুপ্রিয়া দেবীর ছোটদা। তারা তো ভবানীপুরে এক পাড়াতেই থাকতেন, তাই পূর্ব পরিচয় ছিলই। সেই সূত্রেই বোনের কিছু ছবি নিয়ে উত্তম কুমারের কাছে গিয়েছিলেন সুপ্রিয়া দেবীর দাদা, কারণ বিয়ের পর সুপ্রিয়া দেবী আবারও সিনেমায় কাজ করতে শুরু করেছিলেন তখন। এবং তখন তার সেই ছবি দেখে উত্তম কুমার অতদিন বাদে তাকে চিনতেও পারেন, আর উত্তম কুমারের সম্মতিতেই তার পরিচালক ও প্রযোজক বন্ধুরা তখনই মনস্থির করে ফেলেন যে পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে তারা সুপ্রিয়া দেবীকেই নেবেন, কারণ তখন নতুন নায়িকার খোঁজ চলছিল। তারপর এক সন্ধ্যাতেই সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় উত্তর মেঘ, সোনার হরিণ এবং সুনো বরনারী সিনেমায় জীবন গঙ্গোপাধ্যায়, মঙ্গল চক্রবর্তী এবং অজয় করের পরিচালনায় উত্তম কুমারের নায়িকা হিসেবে পথ চলা শুরু করবেন সুপ্রিয়া দেবী। পরবর্তীকালে রিয়েল লাইফের এই দুই সহকর্মীর সম্পর্ক গাঢ় হতে শুরু করে রিয়েল লাইফেও। সেই দিকে যাওয়ার আগে আর একটা গান শোনাই সূর্য শিখা সিনেমা থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

উত্তম কুমার তার এই প্রিয়াকে দেখে আগেই মুগ্ধ হয়েছিলেন। মেট্রো সিনেমার কাছে আম্রপালি সিনেমার একটা বিশাল কাট আউটে সুপ্রিয়া দেবীকে দেখে তিনি চমকে গিয়েছিলেন। সে কথা পরে একদিন শুটিংয়ের ফাঁকে বিকেলবেলায় ক্যালকাটা মুভিটন স্টুডিওর মাঠে বসে সুপ্রিয়া দেবীর দিকে গভীর চোখে তাকিয়ে স্বীকারও করেছিলেন মহানায়ক। তিনি বলেছিলেন, তোমাকে দেখলাম, চিনলাম, অবাক হলাম, চমকে উঠলাম। কেন চমকেছিলেন সুপ্রিয়ার সেই প্রশ্নের উত্তরে উত্তম বলেছিলেন, তুমি বেপরোয়া, তুমি বিপ্লব, তোমার বিশাল পরিষ্কার মন, আর মনে হয়েছিল তোমার মনে কোনো দ্বিধা সংকোচ নেই, আর সেই জন্যই তুমি আম্রপালির নাম ভূমিকায় অভিনয় করতে পেরেছিলে, পড়তে পেরেছিলে খাজুরাহোর কোণারকের ঐশ্বরিক পোশাক। আজকের দিনে, মানে শ্রোতা বন্ধুরা, সেটা 1959 সালে, আজকের দিনে কোনো নায়িকার এই পোশাক পরার সাহস হতো না। হ্যাঁ, সুপ্রিয়া দেবীর এই ব্যতিক্রমী সাহসী সত্তাই উত্তম কুমারকে তার দিকে টেনেছিল, কিন্তু টান তো একতরফা ছিল না। মহানায়ক ম্যাজিকে মজেছিলেন সুপ্রিয়া দেবীও। গোধূলির কোণে দেখা আলোর মায়ায় পরস্পরের প্রতি দুরন্ত আকর্ষণের ফলেই পরবর্তীকালে পূর্ণতা পেয়েছিল দুজনের সম্পর্ক। চলে যাই পরের গানে। আবারও রইল সূর্য শিখা সিনেমা থেকেই গান, কিন্তু এবারে হেমন্তের পরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

যত দিন গেছে উত্তম সুপ্রিয়া জুটির জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি শুটিংয়ের পরে কখনো আউটরাম ঘাটে, কখনো ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে লং ড্রাইভে, কিংবা কখনো দূরবর্তী আউটডোর লোকেশনে বাস্তবেও আরও কাছাকাছি আসতে শুরু করেছেন দুজনে। মন দেওয়া শুরু হয়ে গেলেও তখনও কিন্তু একসঙ্গে থাকতে শুরু করেননি তারা। সেই ঘটনাটা কিভাবে ঘটল তা কম বেশি আমাদের অনেকেরই হয়তো জানা, তবুও আজ উত্তম কুমারের জীবনে সুপ্রিয়া দেবীর সম্পৃক্ততা নিয়ে যখন কথা হচ্ছে, তখন সেই প্রসঙ্গে আরেকবার তো আসতেই হবে। গোটা পঞ্চাশের দশক জুড়ে উত্তম সুচিত্রা জুটির সাফল্য যেমন একদিকে উত্তম কুমারকে মহানায়ক বানিয়েছিল, তিনি যেমন অগণিত ভক্তের গুরু হয়ে উঠেছিলেন, তেমনি দাম্পত্য কলহের আগুনে প্রতিদিন একটু একটু করে পুড়তেও শুরু করেছিলেন উত্তম কুমার। সেই সময় ভবানীপুরের বাড়িতে ফিরে গৌরীদেবীর সঙ্গে অশান্তি হয়ে উঠেছিল নিত্যদিনের রুটিন। একজন শিল্পীর যে মানসিক শান্তি থাকা দরকার তা একেবারেই পেতেন না তিনি। এভাবেই চলতে চলতে 1963 সালের 27শে সেপ্টেম্বর গৌরীদেবীর জন্মদিনের উৎসবের মধ্যেই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে উত্তম কুমার রাগের মাথায় বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং মাঝরাতে গিয়ে উপস্থিত হন সুপ্রিয়া দেবীর 3 নম্বর ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে। প্রাক্তন স্বামী বিশ্বনাথ চৌধুরীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মেয়ে সোমাকে নিয়ে সুপ্রিয়া দেবী তখন ওই ফ্ল্যাটেই ভাড়া থাকতেন। সেই রাতে উত্তম কুমার যখন সুপ্রিয়া দেবীর কাছে থাকতে চলে আসেন, তখন তার পরনে ছিল হাতকাটা গেঞ্জি আর পাজামা, হাতে গাড়ির চাবির রিং ছাড়া আর কিছুই ছিল না, পায়েও কোনো চটি বা জুতো ছিল না। রাত 2:30টার সময় সরাসরি সুপ্রিয়া দেবীর কাছে আশ্রয় চেয়েছিলেন উত্তম কুমার, আর সুপ্রিয়া দেবী মেয়ে সোমার ঘরে ঘুমোতে দিয়েছিলেন তাকে। পরের দিন সকালবেলাতে মেয়ে সোমার ঘরে ঘুমন্ত উত্তম কুমারকে রেখে সুপ্রিয়া দেবী নিউবিল্ড ফার্নিচারের দোকানে গিয়ে ডাবল বেড খাট, আয়না বসানো আলমারি, ড্রেসিং টেবিল, স্ট্যান্ড ল্যাম্প কিনে এনে নিজের বেডরুমটিকে নিজেদের বেডরুমে পরিণত করেন। মহানায়কের আরামের কথা মাথায় রেখে বাথরুমে মস্ত বড় তামার তৈরি গিজার রেখেছিলেন, বাথটব ইত্যাদি সব রকমের আধুনিক সুবিধার ব্যবস্থা সুপ্রিয়া দেবী করেছিলেন। আর এসবের সঙ্গে মহানায়কের জন্য কয়েক সেট পোশাকও যে কিনে এনেছিলেন, জুতো কিনে এনেছিলেন, সে কথা বলাই বাহুল্য। আর এই সব কিছু তিনি করেছিলেন নিজের উপার্জনের টাকাতেই। রাসবিহারী অ্যাভিনিউতে উত্তম কুমারের একটা অফিস

থাকলেও 3 নম্বর ময়রা স্ট্রিটের ফ্ল্যাটেও উত্তম কুমারের একটা ছোট পার্সোনাল অফিস ঘরও তৈরি হয়েছিল পরে। নিজের জীবনের শেষ 17টা বছর তার বেনু বা আদরের মানুর সঙ্গে মহানায়ক ওই ফ্ল্যাটেই যে কাটিয়েছেন, সুখের আশায়, শান্তির খোঁজে মহানায়ক ও সুপ্রিয়া দেবী দুজনেই নতুন করে ঘর বেঁধেছিলেন পরস্পরের সঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্কেও বিবাদের কালো মেঘ ছেয়েছিল। কিন্তু এখন থাক সেসব কথা, আমরা গান শুনি সন্ন্যাসী রাজা সিনেমা থেকে মান্না দের কণ্ঠে।

উত্তম সুপ্রিয়া অভিনীত সন্ন্যাসী রাজা সিনেমার গান শুনলেন মান্নাদের কণ্ঠে। কিন্তু ঘড়ি বলছে আজকের অনুষ্ঠান থেকে একটু বিরতি নিয়ে কালকের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিতে, সেই কাজটা সেরে ফেলি। জীবনের কত মুহূর্ত, কত স্মৃতি সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে যায়। শুধু কিছু অনুভব, কিছু লগ্ন থাকে যা চিরকালীন। যেমন প্রথম দেখা, প্রথম পরিচয়। প্রথম দেখার কোনো প্রস্তুতি থাকে না বোধ হয়, থাকলেও মেঘের মতো ভেসে ভেসে হারিয়ে যায় তৈরি থাকা কথারা। বেশিরভাগ প্রথম দেখায় অবশ্য নীরবতাই প্রশ্ন, নীরবতাই উত্তর। কেউ কারো এলো চুলের খোঁপায় মুগ্ধ, কেউ আবার প্রথম দেখার মুহূর্তের সেই হাসি কথোপকথনে আটকে পড়ে। প্রথম দেখা ঠিক যেন অ্যাডোলেসেন্ট জার্নালের প্রথম পাতার সূচিপত্র। মাস, বছর, দিনক্ষণ সব কিছু রয়ে যায় গোপনে। আগামীকাল হারানো দিনের গানে সেই প্রথম দেখার স্মৃতির অলিন্দে আপনাদের আরও একবার দাঁড় করাবে মৈত্রী বন্ধু শর্মিষ্ঠা রায়, ঠিক রাত ১১টায় মৈত্রী প্রচার তরঙ্গে। আর আজ ভারতীয় সময় রাত ১১টা বেজে ৩২ মিনিট হয়ে ৩৪ সেকেন্ডে আমি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় আবার উত্তম সুপ্রিয়ার জীবনে ফিরে যাই, চলুন আপনাদের সঙ্গে করে। উত্তম সুপ্রিয়া একসঙ্গে থাকতে শুরু করার পর স্টুডিও পাড়ায় বা দুজনের পরিচিত মহলে ব্যঙ্গ, গুঞ্জন, ফিসফাস কিছু কম হয়নি। বিগত ৩ বছর ধরে উত্তম সুপ্রিয়ার মেলামেশার কথা কম বেশি সকলেই জানলেও তাদের দুজনের একসঙ্গে থাকাটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রথম দিকে ভালো চোখে দেখেনি। ফলে তারা দুজনেই হয়তো আর বাংলা সিনেমায় কাজ পাবেন না এমন একটা আশঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু দুজনেই সাহস করে মন শক্ত রেখে সেই পরিস্থিতির মোকাবিলা করেছিলেন। তারপর আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যায়। কিছুদিন পর থেকেই ভবানীপুরে আবার যাতায়াত শুরু করলেও ময়রা স্ট্রিটের বাড়ি ভরে উঠতে থাকে আত্মীয় স্বজন, প্রযোজক, পরিচালকদের ভিড়ে। কিন্তু আর একটু স্বীকৃতিও দরকার ছিল তাদের। আরেকটু স্বীকৃতি দরকার ছিল বলেই কিছুদিন বাদে সুপ্রিয়া

রাজীবের বাবা উকিল হওয়া সত্ত্বেও উত্তম কুমারকে বলেছিলেন, আইন মানুষ তৈরি করেছে, কিন্তু এই আইনের উপর আছে ধর্ম। তুমি ধর্ম সাক্ষী করে অনুষ্ঠান করে বিয়ে করে বেনুকে গ্রহণ করো, তাহলে মনের দিক থেকে তোমরা দুজন দুজনের কাছে পরিষ্কার থাকবে, আমিও শান্তি পাব। আর সেই মতো ১৯৬৩ সালের ২রা ডিসেম্বর ধর্মত উত্তম

গানটি শুনলেন উত্তম সুপ্রিয়া অভিনীত শুধু একটি বছর সিনেমা থেকে শিপ্রা বসুর কণ্ঠে। ভবানীপুরের বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ থাকলেও তাঁদের প্রতি সব কর্তব্য উত্তম কুমার পালন করলেও মহানায়কের মূল ঠিকানা রয়ে যায় ময়রা স্ট্রিটের ওই ফ্ল্যাটটাই। সেই ফ্ল্যাটের বিশাল হল ঘরে সিনেমা সংক্রান্ত আলাপ আলোচনা, আড্ডা, গান বাজনা, নাচের প্র্যাকটিস সবই চলত। উত্তম কুমারের ডায়েট ও পছন্দের খাওয়া দাওয়ার ব্যাপারটাও সুপ্রিয়া দেবী নিজেই দেখাশোনা করতেন। দুজনে একসঙ্গে যেমন ছবির প্রিমিয়ারে কিংবা অ্যাওয়ার্ড ফাংশনে যেতেন, বেড়াতে যেতেন, ডিনারে যেতেন, তেমন দুজনেই কলকাতায় থাকলে একসঙ্গে মর্নিং ওয়াকেও বেরোতেন। কিন্তু শুধু কি সুখের সময় উত্তম কুমারের পাশে ছিলেন সুপ্রিয়া দেবী? না, উত্তম কুমারের অসুস্থতার সময়েও হসপিটালে না রেখে সুপ্রিয়া দেবী রিস্ক নিয়েও ফ্ল্যাটেই সব রকমের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। শুধু এটুকুই নয়, নার্স থাকা সত্ত্বেও নার্সের ওপরেই শুধুমাত্র ভরসা না রেখে সুপ্রিয়া তার উত্তমের সেবাও করতেন নিজের হাতে। বলতে গেলে আদর্শ গৃহিণীর মতো উত্তম কুমারের সব দায় দায়িত্ব সুপ্রিয়া দেবী নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন। আর উত্তম কুমারও ঠিক এমনটাই তো চাইতেন, সব দিক সুপ্রিয়া দেবী সামলে নেবেন, তিনি যাতে নিশ্চিন্তে শুধু কাজ করতে পারেন, মহানায়ক বলে কথা। আর মহানায়কের মন ভালো রাখার সব দায়িত্ব যেন সুপ্রিয়া দেবীর একারই ছিল। তবে সব দিক একা সামলাতে গিয়ে সুপ্রিয়া দেবীকে কিন্তু নিজের অনেক কাজকেই কম্প্রোমাইজ করতে হয়েছিল। বোম্বেতে

তার হয়তো আরও অনেক ভালো ক্যারিয়ার হতেই পারত তিনি যদি উত্তম কুমারের ইচ্ছাকে প্রাধান্য না দিতেন। অথচ বম্বেতে যাতে উত্তম কুমারের কাজের কোনো অসুবিধা না হয় সেই জন্য অসুস্থ অবস্থাতেও অসহ্য পেটে ব্যথা নিয়েও নিজে উপস্থিত থেকে মাত্র কয়েকদিনের মধ্যেই তাঁদের পালি হিলের ফ্ল্যাটটিকে বসবাসের যোগ্য করে তুলেছিলেন সুপ্রিয়াদেবীর নিজে হাতে। এরকম টুকরো টুকরো আরও কিছু গল্পে যাওয়ার আগে আর একটা গান শুনিয়ে দিই বিলম্বিত লয় সিনেমা থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আর পাঁচটা দম্পতির মতো এই তারকা দম্পতির মধ্যেও মাঝে মাঝে মান অভিমানের পালাও চলত। সুপ্রিয়া দেবীর আত্মজীবনী আমার জীবন আমার উত্তম বইটি পড়লে বোঝা যায় লেডি কিলার মহানায়ক উত্তম কুমার কিন্তু মারাত্মক পজিটিভ ছিলেন সুপ্রিয়া দেবীকে নিয়ে। তাই হেমন্ত মুখোপাধ্যায় ও ধর্মেন্দ্রকে নিয়েও তাদের মধ্যে মন কষাকষি হয়েছিল, বেশ ভালোই বাড়াবাড়ি হয়েছিল ব্যাপার দুটিকে নিয়ে, হয়েছিল আরও অনেককে নিয়েই। অথচ অবাক করা ব্যাপার হলো বুকে চিনচিনে ব্যথা নিয়ে উত্তম কুমারের বড় বউ অর্থাৎ গৌরী দেবীর জন্য কিন্তু উপহারও অনেক সময় সুপ্রিয়া দেবীকেই কিনতে হতো। হ্যাঁ, সুপ্রিয়া দেবী গৌরী দেবীকে বড় বউ বলেই সম্বোধন করতেন এবং তিনি জানতেন গৌরী দেবীকে উত্তম কুমার কতখানি ভালোবাসতেন। মান অভিমান ও পরিস্থিতির নানান চাপ থাকলেও তাদের মধ্যে ভালোবাসা কিছু কম ছিল না, দুজনে দুজনের হাত ছাড়েননি। সুপ্রিয়া দেবীর মেয়ে সোমাকে দত্তকও নেন উত্তম কুমার এবং তার বিয়েও দেন নিজে কন্যা সম্প্রদান করে, এ কথাও আমরা জানি। কিন্তু সব সময় সঙ্গে থাকতে চাইলেও সুপ্রিয়া দেবীর পক্ষে তা সহজে সম্ভব হতো না। কারণ হ্যাঁ, ভবানীপুরের বাড়ির ব্যাপারটা তো ছিলই, তাছাড়া কর্মজগতের আরও কিছু বিষয়ও তার জন্য মাঝে মাঝে বেশ অপমানজনক হয়ে উঠত। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল নায়ক সিনেমার জন্য উত্তম কুমার যখন বার্লিনে যান, তখন কি হয়েছিল শোনাব আর একটা গান শুনিয়ে। এবারের গান কাল তুমি আলেয়া সিনেমা থেকে আশা ভোসলের কণ্ঠে।

1966 সালে বার্লিন উৎসবে যখন নায়ক সিনেমাটিকে নিয়ে যাওয়া হয়, তখন উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীও বার্লিনে যেতে চেয়েছিলেন। কিন্তু সত্যজিৎ রায় বা নায়ক সিনেমার প্রডিউসার ডিস্ট্রিবিউটর মিস্টার বানসল উত্তম সঙ্গিনী হিসেবে সুপ্রিয়া দেবীর যাওয়ার ব্যাপারটাকে নিয়ে মোটেই আগ্রহ দেখাননি, বরং তাকে সব রকমভাবে নিরুৎসাহিতই করেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও, কিছুটা ঠাট্টাও করেছিলেন। কিন্তু অভিমানে সুপ্রিয়া দেবী নিজের জেদে শেষ পর্যন্ত সব ব্যবস্থা একাই করে সময় মতো পৌঁছে গিয়েছিলেন বার্লিনে। শুধু তাই নয়, সত্যজিৎ রায়ের ফেলে যাওয়া ওষুধগুলো সে যাত্রায় বিজয়া রায় পৌঁছে দিয়েছিলেন সুপ্রিয়া দেবীর হাত দিয়েই। আর সুপ্রিয়া দেবীকে বার্লিনে দেখে বিস্মিত সত্যজিৎ রায় বলেছিলেন, তুমি দেখালে বটে সুপ্রিয়া, কলকাতার এয়ারপোর্টে আমার একটা ঠাট্টার জবরদস্ত জবাব দিয়েছ, আমি ভাবতেই পারিনি তুমি শেষ পর্যন্ত আসতে পারবে।

আজ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার জিদই তোমাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। ভালো থেকো। এরপরে অবশ্য 1979 সালে টেগোর সোসাইটি অফ নিউ ইয়র্কের আমন্ত্রণে উত্তম কুমারের সঙ্গে সসম্মানেই সুপ্রিয়া দেবী গিয়েছিলেন বিদেশে, এবং সেই সফরে তাদের সঙ্গে ছিল লাল পাথর ও স্ত্রী ছবির প্রিন্ট। এই লাল পাথর সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে সুপ্রিয়া দেবী তাদের প্রফেশনাল সম্পর্ক নিয়ে বলতে গিয়ে তার আত্মজীবনীতে লিখেছেন, আমরা দুজনেই দুজনের মধ্যে মুগ্ধ, আর সেই মুগ্ধতার মধ্যে যত না আমাদের অভিনয় চিন্তা যুক্ত থাকত, তার থেকে বেশি থাকত একটা স্বাস্থ্যকর হিংসে। কাকে কখন কে ছাপিয়ে যাব, এই ছবিতে কে হবে প্রথম, কে করবে সেরা অভিনয়, মান অভিমান কি হতো না? হতো, নিশ্চয়ই হতো, কিন্তু সেটা প্রকাশ হয়ে পড়লে যে দুজনেরই হার, আর সেই হার প্রকাশ করে অহেতুক নিজেদের হেও করি কেন? সুপ্রিয়া দেবী নিজেই যখন নিজেদের প্রফেশনাল লাইফের কথা এভাবে বলে দিয়েছেন, তখন এই মুহূর্তে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই লাল পাথর সিনেমার একটি গানে, সবিতা চৌধুরীর কণ্ঠে।

0: একদিন মর্নিং ওয়াকে বেরিয়ে সুপ্রিয়া দেবী উত্তম কুমারকে দেখিয়েছিলেন উত্তম কুমারকে চোর বলে দেওয়াল লিখন হয়েছে, এবং সেই সূত্র ধরে অভিনেত্রী সংঘ থেকে মহানায়ক যখন বেরিয়ে আসতে বাধ্য হন এবং শিল্পী সংসদ প্রতিষ্ঠা করেন, তখনও সবার আগে পাশে ছিলেন সুপ্রিয়া দেবী। কারণ শিল্পী সংসদের প্রথম মিটিংটিও হয়েছিল তাদের ওই ফ্ল্যাটেই, ময়রা স্ট্রিটে। আজ সময় প্রায় শেষের দিকে, তাই উত্তম কুমারের নিজের হাতে প্রতিষ্ঠিত, শিল্পী সংসদ প্রযোজিত এবং উত্তম কুমার পরিচালিত বোন পলাশির পদাবলী সিনেমার গান শুনিয়েই শেষ করব আজকের অনুষ্ঠান। বোন পলাশির পদাবলী সিনেমায় পদ্ম অর্থাৎ সুপ্রিয়া দেবীকে অসাবধানতাবশত খুন করে উদাস অর্থাৎ উত্তম। আমরা দেখেছি সেই দৃশ্যে পদ্ম খুন হওয়ার পর উদাস পদ্মর মৃতদেহটা কোলে নিয়ে ছুটতে ছুটতে ডাক্তারের কাছে, মানে অনিল চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলবে, ডাক্তার তুমি তো কত লোককে বাঁচিয়েছ, আমার পদ্মকেও বাঁচায় দাও। তো এই দৃশ্যটার শুটিংয়ের দিন সকাল থেকেই উত্তম কুমার সুপ্রিয়া দেবীর পিছনে লাগছিলেন, বলছিলেন, এই বলো না তুমি চোখ চেয়ে মরবে নাকি চোখ বন্ধ করে মরবে, বলো না। তো সুপ্রিয়া দেবী বলেছিলেন উনি চোখ চেয়েই মরবেন, তাতে অ্যাক্টিংটা বেশ ভালো হবে। কিন্তু তখনও উত্তম কুমার মজা করে বলেন, তাতে তোমারই অসুবিধা হবে, কারণ মরে যাবার পরের শটে আমি তোমার গাল ধরে নাড়াতে নাড়াতে পদ্ম পদ্ম বলে ডাকবো, নাড়ানাড়িতে তোমার চোখের তারা নড়ে যাবে। কিন্তু সুপ্রিয়া দেবীর মতো অভিনেত্রীও কি ছাড়ার পাত্রী, তিনিও বলেছিলেন, ইস নড়লেই হলো, কিছুতেই নড়বে না, নড়লে আর সুপ্রিয়া কি করতে আছে। কিন্তু দুস্থ শিল্পীদের জন্য ছবি, তাই এক শটে ওকে না করতে পারলে ফিল্ম নষ্ট হবে, সে চিন্তাও ছিল দুজনেরই। কিন্তু সেই শটটা এনজি না হয়ে এক শটেই শুধু ওকে হয়েছিল, তাই নয়, হয়েছিল দুর্দান্ত। আমরা তো সিনেমায় দেখেইছি সেই বোন পলাশি পদাবলী সিনেমার গান শ্যামল মিত্রের কণ্ঠে শোনাতে শোনাতেই বিদায় নেব আজকের হারানো দিনের গানের অনুষ্ঠান থেকে। আমি মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়, কিন্তু অনুরোধ করে যাই অনুষ্ঠান সম্পর্কে মৈত্রী বন্ধু 23@gmail.com মেইল করে জানাতে পারেন কেমন লাগলো, তাহলে আমাদের ভালো লাগবে। আর ফেসবুকে আকাশবাণী মৈত্রীর পেজে আজকের হারানো দিনের গানের পোস্টারের নিচেও কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। রইল আজকের শেষ গান আবারও শ্যামল মিত্রর কণ্ঠে, বোন পলাশির পদাবলী সিনেমা থেকে।
1: আহা মরি মরি

হারানো দিনের গান আজ এই পর্যন্তই। এর সঙ্গেই শেষ হল আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 25 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 57

বাস্তবের গান, তিনটে থেকে চারটে নানা রঙের গান। আজ শ্রাবণ মাসের ছ তারিখ, অর্থাৎ ভরা বর্ষা। এখন প্রকৃতিও উজাড় করে বৃষ্টিবাদল উপহার দিয়ে চলেছেন। সারাদিনের কর্মব্যস্ততা অনেকটাই বিঘ্নিত হচ্ছে এই বৃষ্টিতে। এখন বৃষ্টিতে সরাসরি না ভিজে গানের সুরে ভিজতে থাকুন, বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে থাকুন আধুনিক গান। প্রথম গানটি বৃষ্টিকে উৎসর্গ করে, শ্রীকান্ত আচার্যের গাওয়া।

গানটির গীতিকার ছিলেন লীলাময় পাত্র। এবারের গানটির গীতিকার সঞ্জয় বণিক, শিল্পী শ্রীকান্ত আচার্য।

বৃষ্টিমুখর দিনে ময়ূরও তো তার সুন্দর পেখম সাজিয়ে আনন্দে নৃত্য করতে থাকে। সেই গানই এখন শুনব আশা ভোঁসলের কণ্ঠে, সুধীন দাশগুপ্তর কথায়, আশা ভোঁসলের কণ্ঠে এই গানটি।

এবারের গানটি স্বপন চক্রবর্তীর কথায়, আশা ভোঁসলে ও রাহুল দেব বর্মনের দ্বৈত কণ্ঠে।

এবারের গানটি শুনবেন অরিন্দম সাহার কথায়, রূপঙ্কর ও শুভমিতার দ্বৈত কণ্ঠে।

আধুনিকের অনুষ্ঠানে সবশেষে শুনবেন রাঘব চট্টোপাধ্যায়ের গাওয়া কয়েকটি গান। প্রথম গানটির গীতিকার নীলাঞ্জন নন্দী।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন রণজিৎ সেনগুপ্তের কথায়, রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। সেই সঙ্গেই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানটি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন মৌচাক ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে গাওয়া একটি গান।

তাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

প্রত্যেককে বলে ফেলি একে ওকে। যদি জগাই মাধাই কিছু মনে করো না, যদি

সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: শুনছেন মৌচাক ছায়া ছবির গান। এবারে শিল্পী মান্না দে।
1: এবার মোলে সুতো হবো

শুনলেন মৌচাক ছায়া ছবি থেকে গান। এবারে শুনবেন দেয়ানে ছায়া ছবির গান। প্রথম গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: अमिताई की गान गाय की बुझी मोने मोने होए गेलो मिल।
1: এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়। ছবির নাম দেয়ানিয়া।

এর গানটি শুনবেন শ্যামল মিত্রের কণ্ঠে, ছবির নাম দেয়ানিয়া।

ডিটেইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন লাভ এক্সপ্রেস ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও কুমার শানু।

বারে লাভ এক্সপ্রেস ছবি থেকে জিৎ গাঙ্গুলি ও বব উমুলোর দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে শুনবেন ওম শান্তি ছায়াছবি থেকে গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন অনুপম রায় ও অঙ্কিতা।

শুনছেন ওম শান্তি ছায়া ছবির গান। এবারের গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন বাপি লাহিড়ী ও জুন বন্দ্যোপাধ্যায়।

শুনলেন ওম শান্তি ছায়া ছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের ছায়া ছবির গানের অনুষ্ঠানে শুনলেন যথাক্রমে মৌচাক, দিয়ানিয়া, লাভ এক্সপ্রেস ও ওম শান্তি ছায়া ছবি থেকে গান। বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন স্বাদের বাংলা গান। প্রথমে শুনবেন বাংলা ব্যান্ড মোহিনের ঘোড়াগুলির গাওয়া কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী নীলা মজুমদার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্ঘ্য সেন।

ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে সবশেষে শুনবেন নজরুল গীতি, শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। মিক্সড মেলোডিজ অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন বাংলা ব্যান্ড মহিনের ঘোড়াগুলির গাওয়া গান, তারপরে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ছিলেন নীলা মজুমদার, এরপর রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন অর্ঘ্য সেন, সবশেষে নজরুল গীতি গিয়ে শোনালেন অঞ্জলি মুখোপাধ্যায়। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, শুনবেন রাগ ভৈরব, তবলায় তরুণ রায়, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন, তানপুরায় আশিস চক্রবর্তী। ভৈরব রাগে খেয়াল পরিবেশনায় সাবিনা মুমতাজ ইসলাম।

প্রভাতিতে এতক্ষণ শুনলাম খেয়াল শিল্পী সাবিনা মুমতাজ ইসলাম, শুনলাম রাগ ভৈরব, এরপর শুনব গিটার শিল্পী রতন ভারতী, শুনব রাগ বৈরাগী তবলায় অশোক মুখার্জি, তানপুরায় কোয়েল সাহা, বৈরাগী রাগে গিটার পরিবেশনায় রতন ভারতী।

0: এতক্ষণ শুনলেন গিটার বৈরাগীর আগে পরিবেশনায় রতন ভারতী। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: পাঁচটা বেজে 37 সেকেন্ড, 107 MHz FM রেইনবো। এখন সময় রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি তপারুতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী রাজেশ্বর ভট্টাচার্য।

কণ্ঠের গান এবং আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের পরের শিল্পী প্রথমে দেবব্রত বিশ্বাস, তারপরে জয়তী আচার্য।

산 또 시주에 여그 또 전에